আজ রবিবার, 12ই আশ্বিন 1948 শকাব্দ, 4ঠা অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 16ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5টা বেজে 31 মিনিট হয়ে 32 সেকেন্ডে, সূর্যাস্ত 5টা বেজে 19 মিনিট হয়ে 8 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 42 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো, তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো, তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে, তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও, আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো, তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে, তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো। যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায়, তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে 7 বার তোমার বিরুদ্ধে অন্যায় করে আর 7 বারই এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও। আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো। একে অপরকে সহ্য করো, আর যদি কারো বিরুদ্ধে

0: তোমাদের কোনো দোষ দেবার থাকে তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে, তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি, কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি, তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে, তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দাওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটির শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

প্রথমে চন্দ্রাবলী রুদ্রদত্ত, পরে সৌম বসুর কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস ভাসমান বাক্সে কাঁকড়া চাষ সম্পর্কে বলবেন ডক্টর সুমন কুমার সাহু। 6:40 আপনার স্বাস্থ্য খাবারে রাসায়নিক আজিনামোটো বলবেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী। 8 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও ঠুমরি শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। 9:00 গানে গানে বাংলায় ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশু মহল উপস্থাপনা হৈমন্তী দে। 10:30 গানের ভেলা উপস্থাপনা শ্রীতমা মিত্র। 11:00 যুবনের অনুষ্ঠানে 21 সাহিত্য উপস্থাপনায় আভাস দেবনাথ ও মৌলী সরকার। 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 নজরুল গীতি শিল্পী প্রবীর কুমার মজুমদার। 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 সেবা সংকল্প অভিযান প্রযোজনা আকাশবাণী সংবাদ বিভাগ। 2:00 অনুরোধের আসর। 2:30 বাংলা নাটক বাঁশি রচনা শ্যামল সেনগুপ্ত প্রযোজনা জগন্নাথ বসু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা মিতুল সাহা। 5:30 যুবাণীর অনুষ্ঠান উপস্থাপনা তৃষিতা সাঁতরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 যাত্রা ঋষি বাল্মীকি রচনা মানিক চক্রবর্তী পরিবেশনা মুক্তধারা সিঙ্গুর। 7:30 সমীক্ষা রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়। 8:30 পত্রপাঠ রোগ বিদায় উপস্থাপনা তনয়া বিশ্বাস প্রযোজনা দেবর্ষী ঘোষ। 8:55 এ মাসের গান। 9:00 শিক্ষাঙ্গন থেকে হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন বিতোষক চক্রবর্তী। 9:30 নজরুলগীতি শিল্পী প্রবীর কুমার মজুমদার। 9:45 দোতারা শিল্পী উজ্জ্বল চক্রবর্তী। 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 গজল শিল্পী দেবাশিস অধিকারী। 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন অনুষ্ঠানটির 253 পর্ব। 6:45 ভক্তিমূলক গান শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা কিংসু ঘোষ। 8:30 হিন্দি শিক্ষার আসর উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 9:00 নজরুলগীতি শিল্পী প্রবীর কুমার মজুমদার। 9:20 বাঁশি শিল্পী উজ্জ্বল চক্রবর্তী। 9:40 রাজধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 11:00 পোস্টবক্স 111। বেলা 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অমলেন্দু চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 ভক্তিমূলক গান শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 5:20 উর্বেশী উপস্থাপনায় রোশান মুরারকা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী

নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার ও দেশ গঠনের জন্য নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও তাঁর কার্যকর আলোচনা। ৭:৪৫ দর্পণ উপস্থাপনায় রোশান মোরারকা, ৮:০০ ছায়াছবির গানের অনুষ্ঠান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, ১১:১০ হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। পশ্চিমবঙ্গের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাসায়নিক ও সার সংক্রান্ত কমিটির সভাপতি হয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। 19তম প্রবাসী ভারতীয় দিবস আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। ইতোমধ্যে ভারত 21টি সোনা, 27টি রুপো ও 37টি ব্রোঞ্জ পদক পেয়ে এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আইএফএ শিল্ড ফুটবলের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে 21 জন এবং উচ্চকক্ষ থেকে 10 জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চান্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডিকে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ বিষয়ক কমিটির নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে গতকাল তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলার নিষ্পত্তি 3 বছরের মধ্যে করা সম্ভব হবে।
2: कानून पूर्ण इम्प्लीमेंटेशन के बाद हमारी क्रिमिनल जस्टिस सिस्टम दुनिया की सबसे आधुनिक क्रिमिनल जस्टिस सिस्टम बन जाए और इसके अंदर विज्ञान को हमने डाला है, ऑनलाइन सुनवाई, वीडियो कॉन्फ्रेंसिंग, एफएसएल के प्रावधान और कई आधुनिक प्रकार के वैज्ञानिक संशोधनों को इसके साथ जोड़ा है। महिला सुरक्षा, गुमशुदा बच्चे, आतंकवाद, लिंचिंग, ये सारी चीजों से प्रोटेक्शन की व्यवस्था।
1: গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দিতে নরেন্দ্র মোদী সরকার গবাদি পশুপালনের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলেছে বলে জানিয়েছেন। আজ রাজ্যস্তরের গোপালক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, এর আওতায় গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের সুযোগ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ

ধ্রুপদী অসমীয়া, ধ্রুপদী বাংলা, ধ্রুপদী মারাঠি, ধ্রুপদী পালি এবং ধ্রুপদী প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। এর ফলে উচ্চতর গবেষণা, ভাষাগত ও সাহিত্যিক ঐতিহ্যের সংরক্ষণ ও ডিজিটাইজেশনের কাজ অনেকটাই এগোবে। পাশাপাশি এই ধ্রুপদী ভাষাগুলির বিষয়ে জ্ঞানের ব্যাপক প্রসারের সুবিধা হবে। এই উৎকর্ষ কেন্দ্রগুলি অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব গুজরাটে স্থাপন করা হবে। মায়াপুরের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের সদর দপ্তরটি নতুন রূপ পেতে চলেছে। রাজ্য সরকার নদিয়া জেলার এই শহরটিকে আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। নগরোন্নয়ন দপ্তরের সূত্র অনুযায়ী ইসকন মন্দিরের কাছে প্রায় 2100 বিঘা জমির ওপর এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলনের অংশ হিসাবে একটি যুব প্রবাসী ভারতীয় সম্মেলনও আয়োজন করা হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয় সম্প্রদায়ের যুব নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাদার, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 1915 সালের 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর দেশে ফেরার স্মরণে ওই দিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ভারত রাশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের বহুমুখী সংযোগের বিষয়গুলি তুলে ধরেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী বলেন, ইউক্রেন সংঘাত অবসানে আলোচনা ও কূটনীতির প্রতি ভারতের সক্রিয় সমর্থনের বিষয়টিও তিনি সেখানে তুলে ধরেছেন। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর শনিবার উত্তরাখণ্ডে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রায় 71,58,000 ভোটারের নাম রয়েছে, যা আগের ভোটার তালিকার তুলনায় প্রায় 8,00,000 কম। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে ভোটার সংখ্যা প্রায় 14,00,000 কমেছে। তাদের মতে 1 জানুয়ারি 2025 হিসেবে মোট ভোটারের সংখ্যা ছিল 85,19,000। উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী 8 জুন যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন ভোটার তালিকায় 79,06,000 ভোটার ছিলেন। ব্রাজিলে আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং ফ্ল্যাভিও বলসোনারো। ফ্ল্যাভিও প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর পুত্র। রাষ্ট্রপতি পদের জন্য মোট 12 জন প্রার্থী থাকলেও লড়াই হবে এই দুজনের মধ্যেই। যদি কোনো প্রার্থী 50% বেশি ভোট না পান তবে শীর্ষ দুই প্রার্থী 25 অক্টোবর অনুষ্ঠিতব্য রান অফ বা চূড়ান্ত দফার ভোটে অংশ নেবেন। পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের ঘোষণা করে জানান, এজন্য অতিরিক্ত 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে 2 সপ্তাহব্যাপী এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6টায়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্দা। উল্লেখ্য, 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে 4র্থ স্থান অধিকার করেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। ব্রাজিলের হয়ে 28 মিনিটে প্রথম গোল করেন এস্তেভাও, 42 মিনিটে পেদ্রো এবং 58 মিনিটে সংযুক্ত সময় 2টি গোল করেন স্যামুয়েল লিনো। তবে প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে ভারতীয় দল যথেষ্ট ভালো খেলেছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্ট।

0: আচার্য,
1: আমাদের ছেলেরা অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করলো। খুব যে ভালো খেলেছে ব্রাজিল দল আমি সেটা বলবো না, আমরা যে ব্রাজিলকে দেখতে অভ্যস্ত সেই ব্রাজিলকে কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের ছেলেটা যে লড়াই করেছে, বিশেষ করে সেকেন্ড হাফে মানবিজ এবং রায়ান উইলিয়ামস যেভাবে অ্যাটাক করেছে, মাঝে মাঝে যে গতিটা বাড়িয়েছে, তাতে কিন্তু ওদের ডিফেন্সের মধ্যে অনেক ফাঁকফোকরও তৈরি হয়েছে। ওভারঅল খেলাটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন ভারতীয় ফুটবল মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে গেল, বিশ্ব ফুটবলের এখন 6 নম্বর স্থানে যেখানে আমরা 138। এরকম একটা ডিফারেন্সের দুটো দেশের খেলা যখন হয়েছে তখন কিন্তু আমাদের ছেলেরা লড়াইটা কিন্তু খারাপ দেয়নি।
0: 126তম আইএফএ শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে বিকেল 5টায়। নিউ চণ্ডীগড়ের মুলানপুরে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 5 উইকেটে পরাজিত করেছে। এই প্রথম দুটি ম্যাচ জিতে ভারত অবশ্য আগেই সিরিজ জিতে নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। পশ্চিমবঙ্গের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাসায়নিক ও সার সংক্রান্ত কমিটির সভাপতি হয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ। এ বিষয়ে বলছেন মৎস্য চাষ বিশেষজ্ঞ সুমন কুমার সাহু।
2: অত্যন্ত বর্তমানে আধুনিক একটি পদ্ধতি সেটা হচ্ছে যে ভাসমান বাক্সে কাঁকড়া এবং পুকুরে মাছ চাষ একসাথে সমন্বিত হবে চাষ পদ্ধতি, যাকে আমরা ইংরেজিতে বক্স ক্র্যাপ টেকনোলজি বলি। এবং আমি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে মৎস্য দপ্তরে মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক হিসেবে কর্মরত রয়েছি। এবং ওখানে আপনার এই বক্স ক্র্যাপ টেকনোলজি অবলম্বন করে শুধুমাত্র যে পুরুষ কাঁকড়া ব্যবসায়ী যে করছে তা নয়, বাড়ির মহিলারা বাড়ির পুকুরেও কিন্তু এই বাক্সে কাঁকড়া রেখে চাষ করছেন এবং মাছ চাষ করছেন। আমি এই কথাটা এই জন্য বললাম যে কতটা সহজ পদ্ধতি, কিন্তু এখানে লাভের পরিমাণ অনেকটাই বেশি। কাঁকড়ার যে চাষটা হচ্ছে এই চাষটাকে বলে ক্র্যাপ ফ্যাটেনিং। বিষয়টা হচ্ছে যে কাঁকড়াকে যখন অপরিণত কাঁকড়া, আপনার বিশেষ করে স্ত্রী কাঁকড়া 300 গ্রাম 400 গ্রাম কি 500 গ্রাম ওজনের অপরিণত স্ত্রী কাঁকড়া, তাকে প্রায় 15 থেকে 20 দিন একটি বাক্সে, প্লাস্টিকের বাক্সে রেখে তাকে পরিপক্ক কাঁকড়ায় রূপান্তরিত করা হয়, তাকে ইংরেজিতে বলে ক্র্যাপ ফ্যাটেনিং। আর এই যে ফ্যাটেনিং করার পরে পরিপক্ক যে স্ত্রী কাঁকড়া তৈরি হয়, তার যে বাজার মূল্য তখন অত্যন্ত বেশি থাকে, এবং ওই বাজার মূল্য অনুযায়ী এই কাঁকড়াগুলো বিদেশের বাজারে কিন্তু রপ্তানি হয়ে যায়। বিদেশের বাজার আপনার চীন যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, বিভিন্ন বিদেশে কিন্তু এগুলো এক্সপোর্ট হয়ে যাচ্ছে কাঁকড়া। এখানে লাভটা বেশি এই জন্যই যে এমনিতে পুকুরে আমরা মাছ চাষ করি, মাছ চাষের লাভ ক্ষতি আমরা সকলেই জানি, লাভের পরিমাণ অত্যন্ত বেশি, বিভিন্ন মিশ্রভাবে চাষ করলে আরো লাভ বেশি। সেখানে ওই পুকুরের ওপরে আমরা যদি এই 1 ফুট 1.5 ফুট সাইজের ছোট ছোট প্লাস্টিকের বাক্স পাইপ দিয়ে বাঁশ দিয়ে ওগুলোকে পুকুরের ওপরে ভাসিয়ে দেওয়া হয়, এবং আমরা হিসেব করে দেখেছি যে 1 বিঘা আয়তনের যদি একটি জলাশয় বা পুকুর হয়, সেখানে প্রায় আমরা 200 থেকে 250 পিস বাক্স এইভাবে আমরা ভাসিয়ে রাখতে পারি, এবং প্রতিটি বাক্সের মধ্যে একটি করে কাঁকড়া ওখানে রাখা হয়। এবার প্রতিটি বাক্সে একটি কাঁকড়া রয়েছে। কাঁকড়ার আরেকটি চরিত্র হচ্ছে একটা কাঁকড়া আরেকটা কাঁকড়াকে আক্রমণ করে। এবং আমাদের সকলে জেনে রাখা দরকার, যেহেতু কাঁকড়া চাষ নিয়ে আলোচনা হচ্ছে, যে কাঁকড়ার যদি দাঁড় ভেঙে যায় তবে সেই কাঁকড়ার বাইরে বাজার মূল্য একেবারেই থাকে না, জিরো হয়ে যায়, নীল। তাই জন্য কাঁকড়ার দাঁড় যাতে না ভেঙে যায় সেই বিষয় আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হয়। আর যখন প্রতিটি বাক্সে আমার একটি করে কাঁকড়া থাকে, সেহেতু কাঁকড়া আর অন্য কেউ থাকে না, তো কাঁকড়ার দাঁড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবং এই প্রতিটি বাক্সে যে কাঁকড়া রাখা হয়, আমাকে কি করতে হবে তারপরে, প্রতিদিন ওখানে আমাকে খাওয়ার হিসেবে শুকনো মাছ বা শুটকি মাছ খাওয়ার হিসেবে ওখানে

0: প্রয়োগ করতে হবে। প্রতিদিন আমি বাক্সের ওপরে, বাক্সগুলো এমন ভাবে তৈরি করা মানে ফুটো ফুটো থাকবে বাক্সে, তো ওখানে আমি বাক্সগুলোকে রেখে ওপরে খাবারগুলো দিলে ওগুলো খাবার খাচ্ছে, ওই শুটকি মাছ। প্রতিদিন ওই শুটকি মাছ খাইয়ে প্রায় 12 থেকে 20 দিনে আমরা তাকে পরিপক্ক কাঁকড়ায় রূপান্তর করছি, এবং পরিপক্ক হয়েছে কিনা বোঝার জন্য আমাদের কাঁকড়াগুলোকে তুলে আলোর কাছে গিয়ে দেখব যে আপনার কাঁকড়া পরিপক্কতা এসছে কিনা। যদি পরিপক্কতা চলে আসে আমরা তবে তাকে বাজার বিক্রয় করার জন্য কাঁকড়াটাকে আমরা সেখান থেকে ওখান থেকে তুলে নেব। এই যে পদ্ধতি বক্স ক্র্যাব টেকনোলজি বা ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ এবং তার সাথে মাছ চাষ অত্যন্ত লাভজনক, এবং আমাদের বাড়ির মহিলারা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তারাও যদি উদ্যোগী হয়, কারণ এই কাঁকড়ার বাইরে বাজার অত্যন্ত বেশি, বিক্রি নিয়ে ভাবার কিছু জায়গা নেই, কারণ এর চাহিদা প্রচুর বেশি, অনেক কাঁকড়া এক্সপোর্ট হয়ে যাচ্ছে। নন্দীগ্রাম এলাকা থেকে কাঁকড়া এক্সপোর্ট হচ্ছে, ওখানে যারা চাষ করছেন বিভিন্ন জায়গায় হয়, 24 পরগনা হয়। তো আমরা যদি ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ করে থাকি সেক্ষেত্রে আমরা মাছ চাষেরও একটা লাভ পাব, এবং কাঁকড়া চাষেও কিন্তু আমরা সেক্ষেত্রে আরো দ্বিগুণ পরিমাণ লাভ পাবো। এটি একটি উন্নত পদ্ধতি, সেই বিষয়ে আমি সংক্ষেপে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে, আরো বিস্তারিত এই পদ্ধতি সম্বন্ধে প্রশিক্ষণ নেওয়ার জন্য সকলকে অনুরোধ করবো, আপনারা নিজ নিজ ব্লকে মাছ চাষ হোক বা যে কোনো মৎস্য দপ্তরগত যে সমস্ত বিষয় জানান, চাষের বিষয়, তার জন্য আমরা যেটা করি প্রতিটি ব্লকেই সরকারি মৎস্য দপ্তরে মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক রয়েছেন, ওনার পরামর্শে ওনার প্রযুক্তিগত সহায়তা নিয়ে যদি আমরা চাষ করতে পারি আমরা কিন্তু মাছের এবং কাঁকড়ার বিভিন্নভাবে আমরা কিন্তু লাভজনক জায়গায় যেতে পারব।
1: এতক্ষণ শুনলেন ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ, এ বিষয়ে বললেন মৎস্য চাষ বিশেষজ্ঞ সুমন কুমার সাহু।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবার সতর্কবার্তা জানানো হয়েছে যে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এখন শুনবেন খাবারে রাসায়নিক আজিনামোটো, বলছেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।
2: আজকে একটি জরুরি খাদ্য উপদ্রব্য সম্বন্ধে আলোচনা করব, সেটা আমরা চলতি ভাষায় বলি আজিনামোটো বা আজিনোমোটো। এই যে বিশেষ খাবারের দ্রব্যটি, এটি কোনো আলাদা করে খাদ্য দ্রব্য না বা বলা যায় উপদ্রব্য, কারণ যেরকম হলুদ, নুন, জিরে, ধনে এগুলো ব্যবহার করি আমরা খাবারের স্বাদটা বৃদ্ধির জন্য বা স্বাদের ধরন পরিবর্তনের জন্য, তেমনি এই বিশেষ দ্রব্যটি যেটার রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটামেট, এটি ব্যবহার করা হয় সাধারণত যে সমস্ত চাইনিজ খাবার যেগুলো চাইনিজ দেশ থেকে উৎপত্তি, যেমন চাউমিন বা চিলি চিকেন বা চিলি ফিশ, এই ধরনের যে খাবারগুলো সেগুলোতে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং এই পার্টিকুলার দ্রব্যটি অল্প মাত্রায় সাধারণত কোনো সমস্যা করে না, বেশিরভাগ খাবারে অল্প মাত্রায় চাইনিজ খাবারে এটি ব্যবহার করা হয়। এবং দেখা যায় ইভেন ইউএস ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এরাও কিন্তু এই খাবারটিকে অ্যাপ্রুভ করেছে, তার বিরাট কোনো হেলথ হ্যাজার্ড নেই বলে, সেটা অবশ্যই খুব অল্প পরিমাণে ব্যবহার করলে। যদি কোনো কারণে বেশি মাত্রায় খাবারে ব্যবহার হয় তখনই তার কিছু সাইড এফেক্ট দেখা যায়, তাই মাত্রাটা ঠিক রাখাটা খুব জরুরি। এবং সেই মাত্রা ঠিক যে রান্না করবে তার উপর অনেকটা নির্ভর করে। যেমন দেখা যাক এই সোডিয়াম গ্লুটামেট, মনোসোডিয়াম গ্লুটামেট, আমরা যদি সাধারণ সল্টের সঙ্গে দেখি, সাধারণ সল্টের 100 গ্রামে 39 গ্রাম সোডিয়াম থাকে, কিন্তু এটাতে 12 গ্রাম সোডিয়াম থাকে, তাই কিডনির দিক থেকেও যে খুব একটা সমস্যা বা হার্টের দিক থেকেও নুন বেড়ে যাবে শরীরে সমস্যা, সেটাও কিন্তু নয়, বরং এটাতে পরিমাণের থেকে কম পরিমাণ নুন থাকে। কিন্তু যদি দেখা যায় যে বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে তাহলে কিছু সাইড এফেক্ট হয়, যেটাকে আমরা মাইল্ড বা অল্প বলি আর শর্ট টার্ম বলি। যেমন ধরা যাক মাথা ব্যথা, আজিনামোটোতে মাইল্ড টু মডারেট হেডেক হতে পারে, যেটা অনেক সময় মাইগ্রেনের সাথে আমরা গুলিয়ে ফেলতে পারি। কোনো খাবারে আজিনামোটো বেশি পরিমাণে থাকলে সাধারণত মাথা যন্ত্রণা হতে পারে, তার সাথে হতে পারে ফ্লাশিং। ফ্লাশিং হচ্ছে স্কিনের একটা বিশেষ ঘটনা, যে স্কিনটা হঠাৎ করে লাল হয়ে যেতে পারে, বিশেষ করে মুখের যে স্কিন, যারা একটু ফর্সা মানুষ তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যেতে পারে, ফ্লাশিং হয়। সোয়েটিং হতে পারে, দরদর করে ঘামতে পারেন, যারা দেখা যায় যে ফুড, স্ট্রিট ফুড যারা খাচ্ছেন, অনেক সময় দেখা যায় যে এই ধরনের খাবারগুলো, মানে চাউমিন, চিলি চিকেন, এগুলো খেতে খেতে তারা খুব বেশি ঘামতে আরম্ভ করেছেন, সেটা কিন্তু আজিনামোটোর কারণে হতে পারে। টিংলিং হয়, মানে হাত পা একটু ঝিনঝিন করতে পারে, হাত একটু অবশ হতে, পা একটু অবশ হতে দেখা যেতে পারে। আরেকটা হতে পারে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পেটের গোলযোগ, যেমন বমি বমি ভাব, বমি হয়ে যাওয়া, একটু পেটে বার্নিং সেন্সেশন, মানে জ্বলে যাচ্ছে, এরকম মনে হতে পারে। তবে এর বাইরে সাধারণত আজিনোমোটোরে কোনো বড় হেলথ হ্যাজার্ডের সম্ভাবনা নেই। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, সারা বিশ্বব্যাপী বিভিন্ন পরীক্ষায়, যে এই পার্টিকুলার খাদ্যের উপদ্রব্যটি সেফ যদি সেটা অল্প পরিমাণে

0: খাবারের মধ্যে ব্যবহার করা হয়। তবে সব খাবারে যেরকম আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কিছুই বেশি পরিমাণে নয়, কারণ গ্লুটামেট একটি অ্যামাইনো অ্যাসিড। গ্লুটামেট শরীরের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন শরীরের প্রোটিন জাতীয় জিনিসপত্র তৈরি করতে গ্লুটামেটের ব্যবহার হয়। আর আজিনোমোটো একটি অদ্ভুত উমামি ধরনের একটা স্বাদ তৈরি করে খাবারে, যেটা কিন্তু চাইনিজ খাবারের একটা বিশেষত্ব। তাই অবশ্য আজিনোমোটো ব্যবহার করবেন, ব্যবহার খাবার খাবেন, কিন্তু সবসময় খেয়াল রাখবেন পরিমাণটা অল্প হতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খাবারে রাসায়নিক আজিনোমোটো, বললেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: যদিও আকাশে মাঝে মধ্যেই কালো মেঘের ঘন ঘটা, তবুও শরৎ এসেছে। কাশবনে রোদের লুটোপুটি মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি আমরা, আর সব কাজ সামলেও কোথাও যেন একটা উৎসবের সুর সব কাজের মাঝে, মনের মধ্যে। আর তারই মধ্যে এসে গেল সপ্তাহান্তের একটু অবকাশের দিন, রবিবার, সঙ্গে প্রাত্যহিকে।
1: আজকে দিনের কথা দিই শুরু হোক আজকের প্রাত্যহিকী। আজ চৌঠা অক্টোবর। 1325 সনের এই আশ্বিন মাসেই রবীন্দ্রনাথ ভানুসিংহের পত্রাবলিতে লিখছেন তাঁর উপলব্ধির কথা। শরৎ এসে গেল, এখন শুধু শিউলি বন, শিশির ভেজা ঘাস আর দিগন্ত প্রসারিত মাঠ আমার মুখ চেয়ে থাকবে। তারা চায় আমার মনের মধ্যে যে আনন্দের সোনার কাঠি আছে সেইটে ছুঁয়ে দিয়ে তাদের জাগিয়ে তুলব এবং আমার চেতনার সঙ্গে তাদের সৌন্দর্যকে মিলিয়ে দেব। আমার জাগরণের ছোঁয়াচ না লাগলে পরে প্রকৃতি জাগবে কি করে? নীলাকাশের কিরণ কমলের উপরে শারদলক্ষ্মী আসন গ্রহণ করেন, কিন্তু আমার আনন্দ দৃষ্টি না পড়লে পরে সে পদ্ম ফোটেই না। বহু বছর আগে লিপিবদ্ধ এক উপলব্ধি যেন আমাদের আজকের দিনের উপলব্ধিকেই আরো একবার চিনিয়ে দিয়ে যায়। আজকের দিনের ইতিহাস থেকে জানা যাচ্ছে এই চৌঠা অক্টোবরেই প্রতিষ্ঠিত হয়েছিল কার ঠাকুর কোম্পানি 1834 সালে। ১৯৪৮ সালের আজকের দিনে গোরাচাঁদ রোডে ক্যালকাটা মেডিকেল ন্যাশনাল মেডিকেল কলেজ এর উদ্বোধন করেছিলেন রাজ্যপাল কৈলাসনাথ কারসু।

মহর্ষি দেবেন্দ্রনাথের পৌত্র সৌমেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন 1901 সালের আজকের দিনে। রবীন্দ্র সাহিত্য, শিল্প ও সঙ্গীতের অন্যতম প্রবক্তা এবং কল্লোল গোষ্ঠীর লেখক সৌমেন্দ্রনাথ বিপ্লবী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুর পরিবারে তাঁর ব্যতিক্রমী অস্তিত্ব প্রকাশ করে গেছেন। 1917 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে তিনি এবং রবীন্দ্র গানের ভাণ্ডারী দীনেন্দ্রনাথ ঠাকুর দেশ দেশ নন্দিত করি গানটি গেয়ে সাড়া ফেলে দেন। তিনি ক্রমে কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী হয়ে ওঠেন এবং পারিবারিক চিন্তা ও ঐতিহ্যকে অগ্রাহ্য করে 1921 সালে তিনি নিখিল ভারত ছাত্র সম্মেলনে যোগ দিতে আহমেদাবাদে যান। এই সময় শ্রমিক কৃষক দলের মুখপত্র লাঙ্গল পত্রিকার মাধ্যমে মুজাফফর আহমেদ এবং কাজী নজরুল ইসলামের সান্নিধ্যে আসেন এবং ওই দলে যোগ দেন। কমিউনিস্ট আন্দোলনের পুরোভাগে থাকার কারণে তাকেও ব্রিটিশ ও জার্মান সরকারের কারাগারে বেশ কিছুদিন কাটাতে হয়েছে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির আগের 8 বছর তিনি জেলে কাটিয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমান তালে সাহিত্য ও সঙ্গীত চর্চা করে গিয়েছেন। জার্মান, ফ্রেঞ্চ, রাশিয়ান, ইংরেজি ও বাংলা ভাষায় বহু গ্রন্থ রচনা করে গিয়েছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

রসায়ন বিজ্ঞানী অধ্যাপক পঞ্চানন নিয়োগীর জন্মদিন আজ। 1883 সালে তাঁর জন্ম। অধ্যাপক পঞ্চানন নিয়োগী আবিষ্কার করেছিলেন গ্যালিয়াম ধাতুর যৌগিক পদার্থগুলিকে। জৈব অজৈব পদার্থমূলক রসায়ন বা ফিজিক্যাল কেমিস্ট্রির বিভিন্ন শাখায় রেখে গেছেন নানা কৃতিত্বের স্বাক্ষর। ক্যাডমিয়াম ও দস্তার ধাতু সংকর তৈরি অধ্যাপক নিয়োগীর এক উল্লেখযোগ্য কীর্তি। অধ্যাপক পঞ্চানন নিয়োগীর লেখা কপার ইন এনসিয়েন্ট ইন্ডিয়া এবং আয়রন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া বই দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা ভাষায় লেখা তাঁর বই আয়ুর্বেদ ও নব্য রসায়ন আয়ুর্বেদ ও রসায়নশাস্ত্রের এক মূল্যবান আকর। আজ বিজ্ঞানী অধ্যাপক পঞ্চানন নিয়োগীর

সন্ধ্যা মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীত থেকে সিনেমার গান সব জায়গাতেই অনায়াস বিচরণ করতেন। তিনি বাংলার একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী। বাঙালি মননে তিনি চিরকাল একটা যুগের রোম্যান্টিকতার প্রতিনিধি হয়ে বেঁচে থাকবেন। ১৯৩১ সালের চৌঠা অক্টোবর কলকাতার ঢাকুরিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে মাত্র ১৪ বছর বয়সে প্রথম বাংলা গানের বেসিক রেকর্ড করেন। প্রশিক্ষণ নিয়েছেন সন্তোষ কুমার বসু, এটি কানন, চিন্ময় লাহিড়ি প্রমুখের কাছে। ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁয়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নেন। ১৯৪৮ সালে ছায়াছবিতে গান গাওয়ার ডাক পান, তারপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ১৯৫০ সালে শচীনদেব বর্মনের ডাকে মুম্বাই পাড়ি দেন, সেখানেও তাঁর গান লোকের মুখে মুখে ফিরতে থাকে। ১৯৫২ সালে আবার কলকাতায় ফিরে আসেন, তারপর একের পর এক বাংলা ছবিতে গান করেছেন। অগ্নিপরীক্ষা, সাগরিকা, হারানুসুর, সাপমোচন, ইন্দ্রাণী প্রত্যেকটা ছবিতে তাঁর গাওয়া গান জনপ্রিয়তা অর্জন করে এবং ইতিহাস তৈরি হয়ে যায় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর গান উত্তম সুচিত্রা জুটিতে। সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলা হিন্দি মিলিয়ে অসংখ্য

অসংখ্য গান করেছেন। জয় জয়ন্তী এবং নিশিপদ্ম ছবির জন্য জাতীয় পুরস্কার পান, পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় 2022 সালের 15ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ জন্মদিনে তাঁকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।

0: প্রত্যেকটি দিনকে এভাবে ছুঁয়ে ছুঁয়ে আমাদের এগিয়ে চলা, আর সেই চলার মধ্যে প্রত্যেক মুহূর্তে আমরা মিশে থাকি যে মাটির সঙ্গে, যে দেশের সঙ্গে, তার প্রতি আমাদের শ্রদ্ধা, দেশবন্দনা সমবেত কণ্ঠে।
1: রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ।

0: দং ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে,
1: হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সম

0: থাকিবে বঙ্গে,
1: দানব দলনী হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে,
0: দানব দলনী হয়ে উন্মাদিনী।

হরে আগমন নিতে হয় মুকুন্দের নিয়রে সঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই দৃমি দৃমি তং তং, তাথই তাথই থই দৃমি দৃমি তং তং, ভূত পিশাচ নাচে।

0: করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: এবছরটা আমাদের এবং আকাশবাণী শ্রোতাদের সকলের জন্যই বিশেষ আনন্দের বছর, তা আপনারা জানেন। 2026-এর 26শে অগস্ট কলকাতা বেতারে শতবর্ষের সূচনা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা তা উদযাপন করছি এবং এক বছর ধরেই করব। সেই উপলক্ষে প্রাত্যহিকীর শ্রোতাদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে আমরা প্রাত্যহিকীতে শুরু করছি একটি বিশেষ সাপ্তাহিক বিভাগ, শতবর্ষের স্মৃতির ঝাঁপি। একশো বছরের পথ চলায় তৈরি হয় বহু স্মৃতি, বহু মুহূর্ত, তারই কিছু কিছু আপনাদের কাছে তুলে ধরতে আমাদের এই উদ্যোগ। আজ থেকে প্রতি রবিবার প্রাত্যহিকী অনুষ্ঠানে এই বিভাগে আপনারা কোনো একজনের স্মৃতিচারণে শুনবেন তাঁর অভিজ্ঞতা ও অনুভূতির কথা। হতে পারে তিনি আকাশবাণীর প্রাক্তন কর্মী, আধিকারিক, কলাকুশলী, কিংবা আকাশবাণীর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত কোনো মানুষ। আজ এই অনুষ্ঠানে বলছেন আকাশবাণীর প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোগ্রাম এবং অনুষ্ঠান বিভাগের প্রাক্তন প্রধান সৌম্যেন বসু।
1: অল ইন্ডিয়া রেডিও থেকে যে বছর আকাশবাণী নামটা হল কলকাতা বেতারের অথবা ভারতীয় বেতারের, সে বছর আমি জন্মেছিলাম। আসলে সেই 1957-র পরে যখন জ্ঞান হল আমাদের রেডিও সম্পর্কে, তখন অনেকের মতো আমারও একটা বিস্ময় ছিল, এই রেডিওর মধ্যে এই সব কাণ্ডকারখানা কি করে হয়। তারপরে যখন কর্মী হয়ে এই আকাশবাণীতে যোগ দিলাম, তখন বুঝলাম যে আকাশবাণীর ভেতরে কি হয় এবং আকাশবাণী আমাদের জন্য কি করে। আকাশবাণী আমার কাছে অনেক রকমভাবে এসেছে, তার প্রধান এবং একটি রূপ হল শিক্ষকের রূপ। আকাশবাণীর কাছে প্রতিনিয়ত অনেক কিছু শিখেছি। আকাশবাণীতে যে সমস্ত অনুষ্ঠান রেকর্ডিং হয়, প্রচারিত হয় এবং যে অনুষ্ঠানগুলো আমরা বাড়িতে বসে রেডিও খুলে শুনি, যদি একটু চিন্তা করে দেখি তার পেছনে একটা নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়ের আগে পরে আকাশবাণীর অনুষ্ঠান কিন্তু হয় না। সেই জন্যে একটা সময় বলা হতো রেডিও টাইম, অর্থাৎ রেডিওর সময় দেখে আমরা ঘড়ি মেলাতাম। সময় সম্পর্কে, সময় আনুবর্তিতা সম্পর্কে যে শিক্ষা, সেটা কিন্তু আকাশবাণী আমাকে অন্তত দিয়েছে। পাশাপাশি যে বিষয়গুলো এসে যায়, আকাশবাণী আমাদের শিখিয়েছে কিভাবে কথা বলা যায়, কিভাবে কথা বলা উচিত, কিভাবে একটা স্পষ্ট উচ্চারণ, শুদ্ধ উচ্চারণে কথা বলা যায়। পাশাপাশি আকাশবাণী যেটা আমাকে দিয়েছে বা আমাদের অনেককেই দিয়েছে, সেটা হচ্ছে একজন প্রশিক্ষকের মতো একটা ভূমিকা পালন করা, যেটা আকাশবাণীর কাছ থেকে পেয়েছি। প্রশিক্ষক হাতে কলমে দেখিয়ে দেন, হাতে কলমে শিখিয়ে দেন। আকাশবাণী যেন সেই কাজটা আমাদেরও করেছে, বিশেষভাবে যখন আমরা আকাশবাণীতে কাজ করতে ঢুকেছি তখন দেখেছি। এছাড়াও বাইরে আমরা যখন কাজ করতে যাই আকাশবাণীর হয়ে, তখন মানুষের সঙ্গে ব্যবহার কিরকম করা উচিত সেই ব্যাপারটাও কিন্তু আকাশবাণীর কাছ থেকেই শিখেছি। খুব ছোট্ট করে বললে তো বলা হয় না, অনেক সময় লাগে। আজ এটুকুই থাক আমার অনুভূতিতে, আমার অবসরের পরেও বেতার, আকাশবাণী আমাকে অনেক কিছু শিখিয়ে চলেছে। আর এই যে প্রাত্যহিকীর কথা, এই প্রাত্যহিকীতে কিন্তু আমরা দেখতে পাই যে সমস্ত চিঠিপত্র আসে সেগুলোর মধ্যে মণিমুক্ত ছড়িয়ে আছে। এই প্রাত্যহিকী আমাদের পত্র সাহিত্যের যে ধারা, সেই ধারাটাকে একেবারে অনুসরণ করছে এবং ধরে রেখেছে। প্রাত্যহিকী থাক, আকাশবাণী থাক, আমার ভালো লাগা থাক, আমাদের ভালো লাগা থাক।
0: শতবর্ষের স্মৃতির ঝাঁপি এই অনুষ্ঠানে আজ শুনলেন প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোগ্রাম এবং অনুষ্ঠান বিভাগের প্রাক্তন প্রধান সৌম্যেন বসুর স্মৃতিচারণ। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরে আসব এমনই একটি কোনো স্মৃতিচারণ নিয়ে।

0: স্মৃতি, অতীত, বর্তমান, এই নিয়েই তো আমাদের পথ চলা। চলে আসব চিঠির পাতায়, চিঠির ছাপিতে, তবে তার আগে আজ একটি কথা বলার। গতকাল প্রাত্যহিকীতে পূর্ব পঠিত একটি চিঠি পুনরায় পাঠ করা হয়েছে, এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত।
1: আপনাদের চিঠিতে চোখ রাখার আগে আরও একবার আপনাদের মনে করিয়ে দিই, অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় পুজোর সাজ। পুজো মানে সেজে ওঠা, নতুন জামা, জুতো, প্রসাধনী, প্রকৃতিও সেজে ওঠে কাশ, শিউলি, নীলকান্তমণি, আকাশ আর হালকা মেঘের পানশিতে। কিন্তু শুধুই কি বহিরঙ্গ, নাকি পুজো আসছে এই ভাবনায় সেজে ওঠে আমাদের অন্তর্মহল? সেই সজ্জার রূপ রং কেমন হয়? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com, chithirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় পুজোর সাজ।

আজকের প্রথম চিঠি সত্যজিৎ ঘোষের, লিখছেন পুরা বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রায় নিয়ম করেই প্রতি বছর বদলে যায় পুজোর সাজ, বদলায় প্রকৃতির স্নিগ্ধতা, বদলায় মানুষের রুচি, বদলায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নিজেকে সাজিয়ে নেওয়ার ধরনও। আমার মনের অন্তর্মহলে পুজোর সাজের প্রস্তুতি শুরু হয় পুজো আসার অনেক আগে। ইংরেজি নতুন বছর পড়তে না পড়তেই আসন্ন পুজো সংখ্যার জন্য লেখার প্রস্তুতি শুরু করি। চলমান জীবন প্রবাহে যে চরিত্রগুলি একটু বেশি করে মনে দাগ কাটে, তাদেরই যত্ন করে সাজিয়ে গুছিয়ে পাঠকের দরবারে তুলে ধরার কাজে নিমগ্ন হই। বছরের বাকি সময় কি তবে লেখার কাজ থেমে থাকে? একেবারেই না। তবে পুজোর লেখা নিয়ে সারা বছরই যেন একটা সাজো সাজো ব্যস্ততা লেগে থাকে। চরিত্র ধরে ধরে তাদের স্বভাব, অনুভব, যন্ত্রণা, স্বপ্ন সব কিছুর খুঁটিনাটিতে যত্ন নিতে হয়, তবেই তারা ছাপার অক্ষরে প্রাণ পায়, পাঠকের কাছে পৌঁছে ফিরে আসে মূল্যায়নের বিমিশ্র আলো। সে আলো প্রিয়জনকে উপহার দেওয়া পুজোর উপহার থেকেও কিন্তু বিকিরিত হয়। উপহার পাওয়া প্রিয়জনদের কারো মুখে ফুটে ওঠা আনন্দ যেমন তৃপ্তি দেয়, তেমনি কারো মুখে অপছন্দের ছায়া দেখলে মনে হয় আগামী বছর ওই মলিন মুখে প্রসন্নতার ছবি ফুটিয়ে তুলতে হবেই। পুজোর লেখায় যে ত্রুটিগুলি চোখে পড়ে সেগুলিও তাই নতুন করে শুধরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিষণ্ন পাঠক,

0: পূজো প্যান্ডেলে মানুষের ঢল, তাদের পোশাকের বৈচিত্র্য আতশবাজির মতো রঙের বিচ্ছুরণ ঘটায় মনের গভীরে। তারই মধ্যে সংশয়ী কিছু চরিত্র, যারা লেখায় স্থান পাওয়ার বিষয়ে সন্দিহান, তারা ফিসফিসিয়ে বলে, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। সেই কাতর আহ্বানেও ক্ষেত্রবিশেষে সাড়া দিতে হয়, কাছে ডাকি। তাদের জন্য বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজি পূজোর সাজ, শেষ পর্যন্ত সেই সাজেই তো মিশে থাকে আমার প্রিয়জনের হাসি, পাঠকের ভালোবাসা আর আমার সৃষ্ট চরিত্রদের প্রাণের স্পন্দন। সব রং, সব গন্ধ, সব উপচার একাকার হয়ে তখন আমাকেও সাজিয়ে তোলে আমার নিজস্ব পূজোর সাজে। লিখলেন সত্যজিৎ ঘোষ, পুরা বাদুরিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: পরের চিঠি লিখেছেন নারায়ণচন্দ্র পাত্র, আপনি থাকেন গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনায়। শরতের স্নিগ্ধ প্রাত্যহিকী, শরতের নীল আকাশ, পেঁজাতুলোর মেঘ আর কাশফুলের দোলায় পুজো আসে, বদলে যায় শহরের চেহারা, চারপাশের প্যান্ডেল সেজে ওঠে থিম কিংবা সাবেকিয়ানার ছোঁয়ায়, আলোর কারুকার্যে ঝলমল করে আমাদের শহর। সবকিছু যখন এত সুন্দর করে সেজে ওঠে, ঠিক তখনই মনে একটা প্রশ্ন জাগে, সাজকে কে বলি বাইরের? চন্দননগরের নিরাপদবাবুকে দেখলে প্রশ্নটা আরও বড় হয়ে ওঠে। অভাব তাঁর নেই, তবু পূজোর দিনগুলোতে তাঁর গায়ে থাকে খুব সাধারণ পোশাক, মঞ্চের সামনের সারিতে তাঁর কোনো জায়গা হয় না, তাতেও তাঁর বিন্দুমাত্র আক্ষেপ নেই। বরং শিশুদের মাঝে হাতে বেলুন নিয়ে হাসি মুখে মিশে থাকতেই তাঁর যত আনন্দ। উদ্বোধনের দিন এক সাংবাদিক শিশুদের নিয়ে কুইজ করতে এসে নিরাপদবাবুকে বললেন, আপনি একটু সরে দাঁড়ান, এটা তো বাচ্চাদের কুইজ। সঙ্গে সঙ্গে বাচ্চারা সমস্বরে বলে উঠল, না না, উনি থাকবেন। সাংবাদিক অবাক, জিজ্ঞেস করলেন, কেন, উনি কে, তোমাদের বাবা মা নেই? ছোট্ট মনস্বী হেসে বলল, আছে তো, কিন্তু আমাদের বাবারা তো কলকাতাতে আলো দিয়ে সাজাতে গেছেন, আর উনি উনি প্রতি বছর আমাদের নতুন পোশাকে সাজান, আমাদের মনটাকেও আলোয় ভরান। কথাটা ছোট্ট, কিন্তু তার গভীরে লুকিয়ে আছে এক বিশাল সত্য। চন্দননগরের আলোক শিল্পীরা যখন অন্যের শহর সাজাতে দূরে ছুটে যান, তখন তাঁদের ঘরের স্বপ্নগুলো যেন অযত্নে পড়ে না থাকে, সেই দায়টুকু নীরবে নিজের কাঁধে তুলে নেন নিরাপদবাবু। হয়তো তাঁর গায়ে নতুন জামা নেই, কিন্তু তার হৃদয়ে সেজে আছে ভালোবাসা, মমতা আর মানবিকতার আলোয়। তাই উৎসবের এই জাঁকজমকের ভিড়ে প্রশ্নটা থেকেই যায়, আমরা কি শুধু বাইরের জগৎটাকেই সাজাচ্ছি, নাকি নিজের হৃদয়টাকেও? কারণ আলো দিয়ে শহর সুন্দর হয়, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষ সুন্দর হয়। আর যে সাজে হৃদয় তৃপ্ত হয়, অন্যের মুখে হাসি ফুটে ওঠে, সেই সাজই তো মাতৃপক্ষের সেরা সাজ হয় প্রাত্যহিকী। লিখলেন নারায়ণচন্দ্র পাত্র, গঙ্গাসাগর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

রবির গানে সোনালি নরম আলোয় ঘুম ভেঙে গেল। বারান্দায় দাঁড়াতেই শিউলি গন্ধে চারদিক মম, বাতাসে শিউলি সুবাস। বুঝলাম প্রকৃতি ধীরে ধীরে পূজোর সাজ পরিগ্রহণ করছে, আর তো হাতে গোনা কয়েকটা দিন, তারপরে বেজে উঠবে বাজলো তোমার আলোর বেণু। খুঁটি পুজো হয়ে গেছে, পুজোর সাজেই সজ্জিত হচ্ছে প্যান্ডেল, সবাই ব্যস্ত কেনাকাটায়। গুটি গুটি পায়ে দুর্গা তার মেয়েকে নিয়ে যায় মার্কেটে। দুর্গা বাড়ি বাড়ি কাজ করে, ছোট্ট বছর পাঁচেকের একরত্তি মেয়ে তার। পুজোয় সে পরীর সাজে ফ্রক পরবে। দুর্গা এ দোকান সে দোকান করছে, ভিড় তো রয়েছে। ভিড়কে পাশ কাটিয়ে ভয়ে ভয়ে দাম জিজ্ঞেস করে দুর্গা, দোকানি যেন শুনতেই পায় না। মেয়ের পছন্দসই সাজ পেতে সময় লাগে, তারপর দাম শুনে মেয়ের হাত ধরে হিড়হিড় করে বেরিয়ে আসে পথে, এ যে তার পক্ষে অসাধ্য। পেছনে তখন উপহাসের ফোয়ারা, ছোট্ট মেয়ে ফুঁপিয়ে কাঁদছে, তার পক্ষে মায়ের অপারগতা বোঝা সম্ভব নয়। পূজোর সাজ তো সকলেই পেতে চায়, দুর্গার মেয়ে তিন্নিও তো তাই চেয়েছিল, ওইটুকুই তো চাওয়া। সহসা আমার জামার খুঁটে টান, দাদু ওই জামাটা আমায় দেবে? দাও না দাদু কিনে। কিংকর্তব্য বিমূঢ় ভাব কাটতে যেটুকু সময়। আমি দুর্গাকে চিনি, তিন্নিকেও। রোরুদ্যমান শিশুটির মতো শিশু আমার বাড়িতেও তো রয়েছে। আমার ভেতরের আমি বলে উঠল, চলো তো দিদি ভাই, কোন জামাটা তুমি নেবে? তিন্নির হাত ধরতেই এক স্বর্গীয় আনন্দে ওর মুখটা ভরে উঠল। পূজোর ঢাকে যেন কাঠি পড়ল, পূজোর সাজেও। লিখলেন অসিত বরণ নাথ, বাগমারি রোড, কলকাতা 54 থেকে।

কালীর দর্পণ প্রাত্যহিকী এই সম্বোধনে লিখছেন ডক্টর সুদীপ মাল। জগজ্জননী দেবী দুর্গার আগমন বার্তায় আজ উল্লসিত মন গেয়ে ওঠে গান। ভোরের শিউলি আর আদুরে মিষ্টি গন্ধ সৃষ্টি করে মায়াবী আবেশ। শিশির বিছানো সোনালী পথে তাঁর আলতামাখা চরণচিহ্ন। সাজের বাহারে আর খুশির জোয়ারে মন মাতিয়ে আসে পূজো।

সাদা মেঘের ভেলায় আজ চিরসুন্দরের আবাহন, রূপ ও রঙের বর্ণালীতে প্রকৃতি আজ অপরূপ শোভিতা। অভয়ের আনন্দ লহরী তুলে আমাদের অন্তর্মহল সেজে ওঠে অপরূপ রঙে, অন্তর হয় মাধুর্যমণ্ডিত, শঙ্খ শুভ্র মন গেয়ে ওঠে বাজল তোমার আলোর বেণু মাতল রে ভুবন। পুজোর সাজ, এই সাজে মন হয় মাতোয়ারা, বয়ানে সৌভ্রাতৃত্বের বার্তা, ধ্বনিত হয় মিলনের স্বর ও সুর, মণ্ডপে মণ্ডপে ভেসে বেড়ায় সুখ্রাণ বন্দনা গীত। মন খারাপের আঁধার আকাশে যেন মিটিমিটি হাসে শিউলির শুকতারা, চিত্তপটে ভেসে ওঠে বাঙালির বাৎসল্য জারিত ব্রহ্মময়ীর বালিকা বেশ, দেবতাগণের তেজপুঞ্জ থেকে তিনি হন সাকারা, নিখিল আনন্দ ঘনীভূত হয়ে যেন তিনি প্রকাশিতা মা জগৎজননী। তিনি যে আশ্রয় স্বরূপা শক্তিরূপিণী, অসুহা ভুলে সার্বিক শুভচিন্তায় জাগ্রত হয় বিবেক, আত্মসুখী দিন যাপনে সংকীর্ণ মনও হয় পরার্থে আন্দোলিত। মা যে সৌন্দর্য রত্না করি, তাই তো বহিরঙ্গের পুজোর সাজের আনন্দ উল্লাসে যেন প্রজাপতি মন ডানা মেলে আকাশে, মন হয় প্রশস্ত আর প্রশান্ত। আনন্দময়ী মায়ের নামে অন্তর্মহল সেজে ওঠে ঐশ্বর্য গরিমায়, অন্দরমহলেও সাড়া পড়ে, পুজোর সাজ পায় পূর্ণতা, প্রকৃতি ও প্রেম হয় সার্থক। আলোক স্নাত গ্লানিমুক্ত মন মহলে গঞ্জরিত হয় আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। সব পুজোরই সাজের মহিমা বোধ হয় এমনই। লিখলেন ডক্টর সুদেব মাল, তিশা খরসরাই, হুগলি থেকে।

হ্যাঁ, মনে নানান অভিজ্ঞতা অনুভবে ভরে উঠুক চিঠির পাতা। আমরা ভাগ করে নেব আমাদের অনুভব। আরেকবার বলে দিই বিষয়ের কথা, চিঠির পালা আজকের মতো সাঙ্গ করে। অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় পূজোর সাজ। পূজো মানে সেজে ওঠা, নতুন জামা জুতো প্রসাধনী। প্রকৃতিও সেজে ওঠে কাশ শিউলি নীলকান্তমণি আকাশ আর হালকা মেঘের পানশিতে। কিন্তু শুধুই কি বহিরঙ্গ, নাকি পূজো আসছে এই ভাবনায় সেজে ওঠে আমাদের অন্তর্মহল। সেই সজ্জার রূপ রং কেমন হয়, লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithirjhnpi@aiir@gmail.com chithirjhnpi@aiir@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় পূজোর সাজ।

আকাশ বাতাসের খবর জানিয়ে দিই। কলকাতা আবহাওয়া থেকে জানানো হয়েছে, আকাশ কখনো কখনো মেঘলা থাকবে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 96% এবং সবচেয়ে কম 63%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়।

0: হয়েছে।
1: প্রাত্যহিকে আজ তবে এ পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী দে,
0: আমি অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়।
1: ভালো থাকবেন সকলে,
0: নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। 19তম প্রবাসী ভারতীয় দিবস আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় হবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস, ইতিমধ্যেই ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ পদক পেয়ে এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আইএফএ শিল্ড ফুটবলের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে 21 জন এবং উচ্চকক্ষ থেকে 10 জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চান্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডিকে। পাশাপাশি গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ বিষয়ক কমিটির নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে গতকাল তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলার নিষ্পত্তি 3 বছরের মধ্যে করা সম্ভব হবে।
1: कानून पूर्ण इम्प्लीमेंटेशन के बाद हमारी क्रिमिनल जस्टिस सिस्टम दुनिया की सबसे आधुनिक क्रिमिनल जस्टिस सिस्टम बन जाए और इसके अंदर विज्ञान को हमने डाला है, ऑनलाइन सुनवाई, वीडियो कॉन्फ्रेंसिंग, एफएसएल के प्रावधान और कई आधुनिक प्रकार के वैज्ञानिक संशोधनों को इसके साथ जोड़ा है। महिला सुरक्षा, गुमशुदा बच्चे, आतंकवाद, लिंचिंग, ये सारी चीजों से प्रोटेक्शन की व्यवस्था।
0: পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরের একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগও ভারত দ্বর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 3 ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। আসন্ন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির কারণে বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরা আন্তঃসীমা মাদক চোরাচালনের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে পাক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিয়ন্ত্রণমূলক কাঠামো বা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের বিবর্তনের উপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, নীতি নির্ধারকদের সামনে মূল চ্যালেঞ্জটি হল নিয়ন্ত্রণ ও বৃদ্ধির মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার পরিবর্তে এমন সব নিয়মকানুন বা বিধান তৈরি করা যা ঝুঁকি ব্যবস্থাপনার পাশাপাশি উদ্ভাবন, প্রতিযোগিতা ও বিনিয়োগকে সাহায্য করবে। গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত

পঞ্চম কৌটিল্য ইকোনমিক কনক্লেভের বিপর্যয় বা আমূল পরিবর্তনের যুগে নিয়ন্ত্রণমূলক তদারকি বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি একথা বলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী অসমীয়া, বাংলা, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। এর ফলে উচ্চতর গবেষণা, ভাষাগত ও সাহিত্যিক ঐতিহ্যের সংরক্ষণ ও ডিজিটাইজেশনের কাজ অনেকটাই এগোবে। এই উৎকর্ষ কেন্দ্রগুলি অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাটে স্থাপন করা হবে। মায়াপুরের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কনের সদর দপ্তরটি নতুন রূপ পেতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার নদিয়া জেলার এই শহরটিকে আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। নগর উন্নয়ন দপ্তরের সূত্র অনুযায়ী ইস্কন মন্দিরের কাছে প্রায় 2100 বিঘা জমির ওপর এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর গতকাল উত্তরাখণ্ডের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রায় 71,58,000 ভোটারের নাম রয়েছে, যা আগের ভোটার তালিকার তুলনায় প্রায় 8,00,000 কম। রাজ্যের প্রধান বিরোধী দল কঙ্গ্রেস দাবি করেছে ভোটার সংখ্যা প্রায় 14,00,000 কমেছে। উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী 8ই জুন যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন ভোটার তালিকায় 79,06,000 ভোটার ছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেন। মার্কিন উপবিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডাও ফ্লাই দুবাইয়ের বিমানকে বিপদমুক্ত করার জন্য ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছারের উচ্চ প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্রমবর্ধমান মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান একটি নতুন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে পেজেস্কিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করে ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। তিনি বলেছেন, সরকারি প্রচেষ্টায় এবং জনগণের সহায়তায় মার্কিন অভিসন্ধি সফল হয়নি। ব্রাজিলে আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং ফ্ল্যাভিও বলসোনারো। ফ্ল্যাভিও প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর পুত্র। রাষ্ট্রপতি পদের জন্য মোট 12 জন প্রার্থী থাকলেও লড়াই হবে এই দুজনের মধ্যেই। যদি কোনো প্রার্থী 50% বেশি ভোট না পান তবে শীর্ষ দুই প্রার্থী 25শে অক্টোবর রান অফ বা চূড়ান্ত দফার ভোটে অংশ নেবেন। 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7 থেকে 9ই জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাপানের নাগওয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে 2 সপ্তাহব্যাপী এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6টায়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্দা। উল্লেখ্য, 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। ব্রাজিলের হয়ে 28 মিনিটে প্রথম গোল করেন এস্তেভাও, 42 মিনিটে পেদ্রো এবং 58 মিনিট ও সংযুক্ত সময় 2টি গোল করেন স্যামুয়েল লিনো। তবে প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে ভারতীয় দল যথেষ্ট ভালো খেলেছে বলে জানিয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য। আগামী মঙ্গলবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারত পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত বছর ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে টিকিট কেটেও বঞ্চিত হওয়া দর্শকদের জন্য ভারত উরুগুয়ে ম্যাচে বিনামূল্যে 22,000 টিকিট দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। 126তম আইএফএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। নিউ চণ্ডীগড়ের মুলানপুরে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 5 উইকেটে পরাজিত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 351 রান করে। জয়ের জন্য 352 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল 48 ওভার

বলে 5 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। IFSCL ফুটবলের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব FC-র মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ১৯তম প্রবাসী ভারতীয় দিবস আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী দেশবিরোধী শক্তিগুলির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রচারের আজ শেষ দিন। রাজ্য সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশন ব্যান্ডেল ও শক্তিগড়ের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ দুপুর 12টা থেকে 2 ঘন্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। আইএফএ শিল্ডে প্রথম সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে আগামীকাল ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলনের অংশ হিসেবে একটি যুব প্রবাসী ভারতীয় সম্মেলনেরও আয়োজন করা হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন স্থানের ভারতীয় সম্প্রদায়ের যুব নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাদার, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। রাজ্য সরকার উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতির অগ্রযাত্রা বজায় রাখতে বদ্ধপরিকর। কলকাতায় ভারতীয় জাদুঘরে স্বস্তিকা সংবাদ সাপ্তাহিকের পুজো সংখ্যার প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, উন্নয়ন ধারাবাহিক একটি প্রক্রিয়া, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে উন্নয়ন করবে। রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প চালু, বেহাল আর্থিক অবস্থার পরিবর্তন করা হবে, তবে রাষ্ট্রবাদ, দেশপ্রেম ও জাতীয়তাবাদের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দেশবিরোধী ও মৌলবাদী শক্তিগুলি আবারও সক্রিয় হয়ে উঠেছে। এই শক্তি সারা দেশে চক্রান্ত করছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করা হয়েছে তাতে প্রমাণিত যে তারা শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রীকেই নন, দেশের মধ্যে থেকে দেশকে অস্থির করে তোলাই তাদের মূল উদ্দেশ্য ছিল। তিনি জানান, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা এবং ভারতের অন্তর্ভুক্তির ইতিহাস সুকৌশলে ও রাজনৈতিক বুদ্ধিমত্তার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুছে দেওয়ার চেষ্টা চালিয়েছেন। এদের সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে এবং এই শক্তিগুলির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করে রাজ্যকে সুরক্ষিত করতে হবে।
1: পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং সর্বোপরি সনাতনী সংস্কৃতি এবং হিন্দুত্ব, একে এখনই যদি আমরা সবাই মিলে সজাগ সচেষ্ট না হই, বিশেষ করে তরুণ প্রজন্ম 18-25, তাদেরকে যদি জাগরিত না করতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে অপরাধী থেকে যাব।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী বাংলা, অসমীয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই 5টি কেন্দ্র গড়ে তুলবে। এই কেন্দ্রগুলি পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাটে গড়ে তোলা হবে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার শেষ হবে আজ। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তের ভোটারদের মন জয়ে ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগের পরিকল্পনা করেছে। অন্যদিকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আম জনতা উন্নয়ন পার্টি। এদিকে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকালে টেঙ্গুয়া মোড়

0: থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি। বিকেলে রাজারামচক হাই স্কুল থেকে মীরের বাজার পর্যন্ত জনসংযোগ কর্মসূচি রয়েছে তার। অপরদিকে কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারবেন বলে দলীয় সূত্রে খবর। ইতিমধ্যে নন্দীগ্রামে পৌঁছিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুটমার্চ শুরু করেছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম দুটি আসন থেকেই জয়ী হন। আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও নওদা এবং রেজিনগর আসন থেকে জয়লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ওই দুই কেন্দ্রে 6 অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হবে, গণনা 9 তারিখ। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এই ধারাবাহিকতা শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র তুলে ধরা হবে। আজকের বিষয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিক নির্দেশ, একটি প্রতিবেদন।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এসেছে নতুন কৌশল এবং নতুন বার্তা। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখন শুধু হামলার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিরোধ, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা, সবকিছুকে একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে নতুন কৌশল। তাই সন্ত্রাসের বিরুদ্ধে এই নিউ নর্মালের মূল লক্ষ্য আরো স্থিতিশীল পরিবেশ গড়ে তুলে বসুধৈব কুটুম্বকমের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, এমনই মনে করেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক শ্যামল ভট্টাচার্য।
2: সারা পৃথিবীতেই এখন মানবতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সন্ত্রাসবাদ। যেহেতু আমরা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, সেই দেশের পক্ষে এই ধরনের সন্ত্রাসবাদ আমাদের এই মূল ভাবনা, যে জাতীয় মূল ভাবনার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। সন্ত্রাস মুক্ত ভারত আমাদের বসুধৈব কুটুম্বকমকে আরো সুউচ্চে তুলে ধরার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো অত্যন্ত সুচিন্তিত এবং দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এর জন্য অতিরিক্ত 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে 8 কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, আগে পুজোয় মাত্র 50 লক্ষ পরিবার 20% ভর্তুকিতে 1 কেজি চিনি পেত, এবার সেই সুবিধা সব শ্রেণীর রেশন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বস্ত্রশিল্পে আধুনিকীকরণ ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে নদিয়ার ফুলিয়ায় আজ অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির প্রাক্তনীদের 10ম মহাসম্মেলন। দেশের 18টি রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির প্রাক্তনী উদ্যোগপতি ও আধিকারিকরা এখানে যোগ দেবেন। প্রযুক্তির ব্যবহার, বস্ত্রশিল্পের নীতি প্রণয়ন নিয়ে মতবিনিময় হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেন্টরশিপ এবারের বিশেষ আকর্ষণ বলে ফুলিয়ায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বস্ত্র মন্ত্রকের প্রাক্তন নির্দেশক বিজন পাল।
3: পশ্চিমবাংলাতে যে সমস্ত আমাদের দানশিল্পীরা আছেন বা যারা এন্টারপ্রেনিওর বা যারা ম্যানুফ্যাকচারার, তাদের জন্য আমি একটা ডাইরেক্টরি তৈরি করেছি। সেই ডাইরেক্টরিদের নাম, ঠিকানা, তাদের তাঁতের ক্যাপাসিটি কি তৈরি করেন সেটা তৈরি করা হচ্ছে এবং সকলকে সেটা দেওয়া হবে, যাতে বাইরের লোকেরা বুঝতে পারে হ্যাঁ পশ্চিমবাংলাতে এত তাঁত শিল্পী আছেন, তারা এই কাপড় তৈরি করেন, কোনো কিছু কিনতে হলে, কোনো কিছু ব্যবসা করতে গেলে তাদের সুযোগটা পাবেন।
0: রাজ্য সরকার নদিয়ার মায়াপুরকে একটি আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। ইসকন মন্দির সংলগ্ন প্রায় 2100 বিঘা জমিতে এই পরিকাঠামো গড়ে তোলা হবে বলে পুর ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় স্টেশনে আদিসত্যগ্রাম স্টেশনের সীমান্তে সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ দুপুর 12:10 থেকে 2 ঘন্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সে কারণে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া জয়নগর এক্সপ্রেস আজ এবং জয়নগর হাওড়া এক্সপ্রেস আগামীকাল বাতিল থাকবে। এছাড়া আজ শিয়ালদা গোড্ডা মেমু এবং আগামীকাল গোড্ডা শিয়ালদা মেমু ও বর্ধমান লোকাল বাতিল থাকবে। পাশাপাশি বর্ধমান থেকে 5টি, হাওড়া থেকে 7টি, মেমারি থেকে 2টি এবং পান্ডুয়া ও শিয়ালদা থেকে 1টি করে লোকাল ট্রেন বাতিল থাকছে বলে রেল সূত্রে খবর। মোহনবাগান সুপার জায়ান্ট আজ 126তম আইএফএ শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে আগামীকাল খেলবে। দুটি সেমিফাইনাল হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, খেলা শুরু হবে বিকেল 5টায়। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে গতকাল ভারত ব্রাজিলের কাছে 4 গোলে পরাজিত হয়েছে। ব্রাজিলের হয়ে স্যামুয়েল লিনো 2টি গোল করেছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। 19তম প্রবাসী ভারতীয় দিবস আগামী বছরের 7 থেকে 9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী দেশ বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 9টা বেজে 15 মিনিটে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন দুর্বা সিংহ রায়চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, আজ দ্বাদশ পর্ব।

শুরু হচ্ছে ধারাবাহিক পরমাণুর জগৎ। আজকের পর্বে জীবন পরিবর্তনকারী অণু, রচনা সায়েন্স কমিউনিকেটর্স ফোরামের পক্ষে শুভ্রা চক্রবর্তী।

0: কাল আমাদের কলেজে তুমি আর মা যাবে, মনে আছে তো? যাবে কিন্তু।
1: আচ্ছা, কি যেন হবে সেখানে?
0: দূর, তুমি না ভুলে গেছো সব। আরে বললাম যে এক্সিবিশন হবে, এক্সিবিশন।
1: সেটা আবার কি রে, মেলা নাকি?
0: হ্যাঁ, অনেকটা সেই রকমই, তবে ওই আমাদের গ্রামের মেলার মতো নয়। ওই সেখানে বড় বড় বৈজ্ঞানিকরা আসবেন গো।
1: কেন বাবা, তারা কি করবে?
0: তারা কি করবে? আচ্ছা শোনো, আরে গ্রামের সব চাষিরা সেখানে আসবে, কলেজের সব ছাত্রছাত্রী সেখানে থাকবে। আমাদের ধীমান স্যার বলেছেন চাষিদের জন্য 6 দিন ধরে ক্যাম্প হবে।
1: কেন ক্যাম্প? কেন, সেখানে কি বীজ সার এসব দেওয়া হবে ওই ভালো ফসলের জন্য?
2: শুভ, ও শুভ, এই দেখ টিফিন ফেলে এসেছিস বাবা, এই নে ব্যাগে ভরে নে।
0: দাও দাও।
2: তুই কি ভাবি স্কুল থেকে কলেজে উঠে গেছিস বলে তোর মা তোকে টিফিন ছাড়াই পাঠাবে?
0: না না মা, দেখো না বাবা কালকে যেতে চাইছে না।
2: কেন গো, ছেলের কলেজে এত বড় কাণ্ড, তুমি যাবে না? আমি তো বাবা যাব।
1: আরে সেখানে কি সব বৈজ্ঞানিক নাকি তারা আসবে না, আমরা সেখানে কি করবো বলো তো?
0: আরে বাবা, ওরা সব হচ্ছে পরমাণু বিজ্ঞানী, তুমি তো পরমাণুর কথা জানো না। আরে সেটাও তো জানতে পারবে না।
1: জানি জানি, এই পরমাণু বোমা তো ও বাবা ভয়ানক জিনিস, ওই একসঙ্গে অনেক মানুষ মেরে।
2: না গো না, এরা তেমন নয়, এরা আমাদের ভালোর জন্য আসছেন, না রে শুভ?
0: হ্যাঁ গো। আরে বাবা, পরমাণু মানে ওই পরমাণু বোমা নয়, পদার্থের সব থেকে ছোট কণাকে পরমাণু বলে।
1: ও, সবচেয়ে ছোট কণা।

0: না পরমাণু?
1: হ্যাঁ গো, একে ভাঙা যায় তবে পদার্থের পরমাণুর সব ধর্মগুলো তখন আর তাতে থাকে না।
2: তাহলে এই পরমাণুকে নিশ্চয়ই চোখে দেখা যায় না, তাই না?
1: হ্যাঁ, সে তো দেখা যাবেই না, তবে এরা কিন্তু খুব কাজের। কিন্তু মা, আমার আবার ওদিকে দেরি হয়ে যাচ্ছে, আমি কলেজে যাচ্ছি, বুঝেছো? আচ্ছা বাবা, তুমি কিন্তু কালকে যাচ্ছ। আমি চললাম।
0: সে তো যেতেই হবে, তুমি যখন বলছো, তবে আমাদের চাষের কাজে পরমাণু কি করবে সেটা তো বুঝতে পারছি না। তবুও ঠিক আছে, ঠিক আছে, তুমি সাবধানে যাও বাবা, যাও।
1: আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি।

0: দেখেছো শুভ, তোমার বাবা ভাবছেন আমি চাষের কাজে কিছুই করতে পারি না। আমি যে সব পদার্থ তৈরি করেছি তা উনি বিশ্বাসই করছেন না। গাছেরা যে পুষ্টি পায় সেটা তো পরমাণু স্তরেই পায়। মূল থেকে পাতা পর্যন্ত জল খাবার যে পৌঁছয় তাও পরমাণু স্তরেই। আমাকে নানাভাবে ব্যবহার করে তবেই না বিজ্ঞানীরা নতুন নতুন উন্নত ধরনের বীজ তৈরি করেছেন, আর তা চাষ করে তোমরা তাতে ভালো ফসল পাচ্ছ। আর এই যে পোকামাকড় ফসলের ক্ষতি করে তাকেও মারার জন্য রাসায়নিক পদার্থকে পরমাণু স্তরেই ব্যবহার করা হয়। শোনো চাষি ভাই, আমি তোমাদের সঙ্গে সব সময় আছি। তোমরা আমাকে দেখতে পাও না, কিন্তু আমি আছি। কাল শুভর কলেজে যাও, সেখানেই বুঝতে পারবে আমি কিভাবে তোমাদের সঙ্গে আছি। এখন আমি যাই।
1: হ্যালো, উনি তো সেই ধীমান স্যার।
2: হ্যাঁ হ্যাঁ, তাই তো। চুপ করো, কিছু বলবেন মনে হচ্ছে। মঞ্চটা সাজিয়েছে কিন্তু সুন্দর, বলো। কত ফসলের ছবি, গাছ, বীজ, কত ক্ষেতের ছবি। আর ওই পাশে বসে আছেন উনি মনে হয় ওই কি কি যেন বৈজ্ঞানিক নাকি, কি সুন্দর দেখতে। দেখো,
3: নমস্কার। আপনারা সকলে এই বিজ্ঞান প্রদর্শনীতে এসেছেন, তার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আমাদের ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের বাবা মায়েদের সাথেই জানতে পারবে কত অজানা জিনিস। দেখো, তোমাদের বাবা মায়েরা যারা চাষের কাজ করেন তারা ইউরিয়া সার ব্যবহার করেন, কিন্তু গাছ সেটাকে কিভাবে নেয় তা কিন্তু জানেন না। তোমরা তো জানো গাছের পুষ্টির জন্য নাইট্রোজেন দরকার হয়, আর ইউরিয়া সেই নাইট্রোজেন মাটিতে ছেড়ে দেয়, গাছ সেই নাইট্রোজেনকে মাটির থেকে শুষে নেয়। ইউরিয়াতে 46% নাইট্রোজেন থাকে। তাহলেই বুঝতে পারছো ইউরিয়া চাষের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন এনেছে কিভাবে।
1: এই দেখো সুবর মা, স্যার আমাদের ইউরিয়া সারের কথা বলছে, বুঝলে।
2: হ্যাঁ গু, তুমি চুপ করো, শোনো না।
3: আর জানো ইউরিয়া কেন এত গুরুত্বপূর্ণ? এটাই প্রথম জৈব যৌগ যা কৃত্রিমভাবে অজৈব পদার্থ থেকে তৈরি করা হয়েছে।
4: স্যার, এটা কে তৈরি করেছেন?
3: গুড কোয়েশ্চেন। ফ্রেডরিক ভোলার 1827 সালে সিলভার সায়ানাইটের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় ইউরিয়া তৈরি করেন। ছাত্ররা শোনো, তিনি এই দুই বিক্রিয়ক যৌগের পরমাণুর অবস্থান পরিবর্তন করে ল্যাবে ইউরিয়া তৈরি করেন।
4: তাহলে স্যার, ইউরিয়ার ধর্ম আর বিক্রিয়ক যৌগের ধর্ম, এ দুটো আলাদা।
1: দেখেছ ছেলে কেমন লায়েক হয়েছে, স্যারের প্রশ্ন করছে, বুঝলে।
2: তবে ছেলে আমাদের লেখাপড়া করে, বলো।
3: শুভর কথাটা একদম ঠিক। পারমাণবিক গঠন পরিবর্তন করলে পদার্থের ধর্ম পাল্টে যায়। আচ্ছা, তোমরা কি জানো এই যে তোমাদের বাবা মায়েরা জমিতে সার ছড়িয়ে দেন, গাছ সেগুলো কিভাবে নেয়?
4: স্যার, মূল দিয়ে শোষণ করে নেয়।
3: হ্যাঁ, ঠিক বলেছ। তবে শুধু শোষণ বললে হবে না, তোমরা এখন বড় হয়েছ, জানতে হবে কিভাবে শোষণ করে। বলো ইউ সঞ্চারী। দেখো, মূল রোমের কোষগুলোর পর্দায় বাহক অণু থাকে, তারা মাটি থেকে খনিজ লবণের পরমাণুগুলোকে আয়ন অবস্থায় তুলে নেয় এবং কোষের ভিতর পাঠিয়ে দেয়। তাহলে কি দাঁড়ালো? এই যে মুভমেন্টটা হলো, মানে কোষের ভিতর ঢুকে গেল, এটা কিন্তু পারমাণবিক স্তরে। আর এই মুভমেন্ট ছাড়া

0: আজ কিন্তু পুষ্টি পায় না, বুঝেছো সঞ্চারী?
1: হ্যাঁ স্যার, বুঝেছি স্যার।
2: ও, এই তাহলে পরমাণুর ব্যাপার।
3: তাহলে তুমি তো বলছিলে বোমা টোমা কত কিছু।
2: আরে চুপ চুপ চুপ চুপ চুপ করো, আরো কি যেন বলছে শুনতে দাও না।
0: দেখুন চাষি ভাইয়েরা, পোকামাকড় ফসলের যে ক্ষতি করে তা নিয়ে আপনারা সকলেই চিন্তায় থাকেন।
4: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ। আবার তাদের

0: হবে। আর এটা করতে গেলে আপনাদের এইসব রাসায়নিক অণুর গঠনগুলো জানতে হবে। আর অণু তৈরি হয় পরমাণু দিয়ে। বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন কিভাবে এই অণুরা গাছের শরীরে প্রবেশ করে এবং ছড়িয়ে পড়ে।
1: স্যার, আপনি ক্লাসে বীজের কথা বলেছিলেন না?
0: বীজের ব্যাপারে আগামীকাল বৈজ্ঞানিক চন্দ্রাবলি তোমাদের বলবেন, দেখাবেনও কিছু। কাল সকালে সবাই এসো কিন্তু, ঠিক আছে? এবার যাও, সবাই ওই প্রদর্শনীটা ঘুরে দেখো। যাও যাও যাও।

0: দেখো কাল কিন্তু অনেক কিছু জানতে পেরেছি। ঠিক পরিমাণে কীটনাশক না দিলে ফসলের ক্ষতি হয়ে যায়।
1: সত্যি তো, শুধু ঠিক পরিমাণে না, ওই ঠিক সময় দিতে হয়, ঠিক জায়গায় দিতে হয়। বললো তো, বললো না?
0: হ্যাঁ বললো তো, বললো। চলো চলো চলো চলো পাঁচালি চলো। আজ ওই বৈজ্ঞানিক দিদি আরো অনেক কিছু আমাদের শেখাবেন। ভালোই হলো, বুড়ো বয়সে ছেলের সঙ্গে পড়তে চলেছি। ভালোই হলো, ভালোই হলো।
2: হ্যাঁ শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। বৈজ্ঞানিক চন্দ্রাবলী দত্ত এসে গেছেন, তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন।
3: নমস্কার।
0: নমস্কার।
3: নমস্কার চাষি ভাইরা, আমার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের উৎসাহ দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা বলো তো, এই যে আমার হাতে ছোট ছোট কৌটোগুলো দেখছো, এর মধ্যে কি দেখতে পাচ্ছ?
0: ও তো বীজ গো দিদিমণি, বীজ, বীজ।
3: ঠিক ঠিক বলেছেন আপনারা, নানান ফসলের বীজ। 10টি ফসলের 40 রকমের বীজ রয়েছে এখানে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এগুলো আমাদের দিয়েছে।
4: আচ্ছা দিদিমণি, এগুলো আমাদের দেবেন না?
3: দেব তো, নিশ্চয়ই দেব, তবে এখন নয়। আপনারা ঘুরে ঘুরে এক্সিবিশন দেখুন, মাস্টার মশাইরা আছেন, আপনাদের বুঝিয়ে দেবেন। ছেলেমেয়েরা তোমরা এদিকে এসো। দেখো এইগুলো হচ্ছে পরমাণুর মডেল, তোমরা পড়েছো পরমাণু অবিভাজ্য। কিন্তু এখন আমরা জানি পরমাণুর থেকেও ছোট কণা আছে।
5: হ্যাঁ দিদি, এই কণাগুলো দিয়েই তো পরমাণু তৈরি হয়েছে।
3: হ্যাঁ, এই এই দেখো, এই মডেলে দেখো, এই ছোট ছোট বলগুলো একটা কেন্দ্রের চারিদিকে নিজের কক্ষপথে ঘুরছে।
6: দিদি, মাঝখানের ওই ফুটবলের মতন ওটা কি?
3: ওখানে ফুটবলের মতো দুটো বল রয়েছে, দেখতে পাচ্ছ? একটা সাদা, একটা লাল।
5: আমি বলবো ওটা কি?
3: বলো বলো।
5: ওই সাদা বলটা হলো প্রোটন, ওটায় পজিটিভ চার্জ আছে, আর লাল বলটা হলো নিউট্রন, ওটায় কোনো চার্জ নেই, মানে ওটা নিউট্রাল।
3: একদম ঠিক। আর ছোট ছোট বলগুলো কি?
6: দিদি, ওগুলো ইলেকট্রন, ওতে নেগেটিভ চার্জ আছে।
5: হ্যাঁ, আর নিউট্রন আর প্রোটন কি ইলেকট্রনের থেকে ভারী?
3: হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো?
6: কি কি দিদি?
3: দেখো তো কতগুলো ছোট বল আর কতগুলো বড় সাদা বল আছে।
5: ও আচ্ছা, এইখানে 1 2 3, হ্যাঁ 8টা সাদা, আর এইটাই হচ্ছে 1 2 3 4, হ্যাঁ 8টা ছোট বল।
3: তার মানে যতগুলো প্রোটন ঠিক ততগুলোই ইলেকট্রন, তাই তো?
5: হ্যাঁ, পজিটিভ নেগেটিভ সমান।
6: তার মানে কোনো চার্জ নেই, নিউট্রাল।
3: এই তো বুঝে গেছো, তার মানে পরমাণু নিউট্রাল, এর কোনো চার্জ নেই। কিন্তু বলো তো, যদি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে?
5: তাহলে
3: বলো,
5: তাহলে নেগেটিভ চার্জ চলে গেলে পরমাণু পজিটিভ চার্জ হয়ে যাবে?
6: তাহলে নেগেটিভ চার্জ চলে গেলে পরমাণু কি পজিটিভ চার্জ হয়ে যাবে?
3: বাহ, ইন্টেলিজেন্ট! স্কুলের পড়াগুলো কলেজে এসেও ভুলো না দেখছি। আচ্ছা বলো তো, এই পজিটিভ বা নেগেটিভ চার্জ পরমাণুকে কি বলা যেতে পারে?
5: আমি জানি দিদি, আয়ন বলে ওটাকে।
3: ভেরি গুড। এইবার আমরা জানবো ভালো বীজ তৈরি করতে আয়ন কিভাবে সাহায্য করে।
6: আগের দিন ধীমান স্যার বলছিলেন, গাছ মাটির থেকে খনিজ লবণ শোষণ করে আয়ন অবস্থায়।
5: হ্যাঁ, আর এই লবণগুলো মাটির জলে দ্রবীভূত অবস্থায় থাকে।
3: তবে আয়নগুলো কোনোটা নেগেটিভ

0: কোনোটা পজিটিভ অবস্থায় থাকতে পারে।
1: লবণের এই আয়নগুলোই জলের সঙ্গে মূল থেকে পাতায় পৌঁছায়।
2: হ্যাঁ, এই জাইলেম কলার মধ্যে দিয়ে।
0: বাহ ধীমান, তোমার ছাত্রছাত্রীরা ক্লাসে যথেষ্ট মনোযোগী, ইন্টেলিজেন্ট বটে।
3: ওরা দুষ্টু খুব, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করে।
2: স্যার, এবার কিন্তু একটা ব্রেক নিতে হবে।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা যা বাবা, হয়েছে হয়েছে, যাও ব্রেক নাও, টিফিন খাও, তোর বেশি হই হল্লা কিন্তু করবে না, ঠিক আছে?
2: হ্যাঁ স্যার।
0: সব কিন্তু বাড়ি গিয়ে বাবা মায়েদের বোঝাবে, কি পারবে তো?
1: হ্যাঁ পারবো দিদি।
2: আমার বাবা খুব খুশি হবে এটা জানতে পারলে যে গাছের বৃদ্ধি আর ফলনে আয়নের একটা ভূমিকা আছে। বাবা তো শুধু পরমাণু মানে ভাবে পরমাণু বোমা।
4: বাহ, তোমরা তো বেশ সুন্দর গাছের নিচে বসে পড়াশুনো করছো। আচ্ছা বলো তো, বৈজ্ঞানিকরা যেমন চাইতো সেই রকম আয়ন বানাতে পারলে কেমন হতো? আয়োনাইজিং রেডিয়েশনের এত শক্তি যে পরমাণু থেকে ইলেকট্রনকে বের করে দিতে পারে, ফলে পরমাণু আয়নিত হয়। আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, এই ধরনের বিকিরণ। আর বৈজ্ঞানিকরা এই বিকিরণকে কাজে লাগিয়ে তাদের চাহিদা মতো আয়ন তৈরি করতে পারে। তোমরা ভাবছ কৃষিতে এই আয়ন কী উপকার করবে, তাই তো? চলো চন্দ্রাবলী দিদি কি বলেন শুনি।
0: শোনো, তোমরা ডিএনএ কি জানো? ডিএনএ জীবের বৈশিষ্ট্যকে বহন করে, তাহলে গাছের বৈশিষ্ট্যের জন্য ডিএনএই দায়ী। আয়োনাইজিং রেডিয়েশন ডিএনএকে পাল্টে দিতে পারে।
2: ডিএনএ পাল্টালে গাছের বৈশিষ্ট্য পাল্টে যাবে, তাই তো দিদি?
0: একেবারে। আর এই পরিবর্তন বংশানুক্রমে চলে, তাই বৈজ্ঞানিকেরা এর উপর পর্যবেক্ষণ চালিয়ে উন্নত মানের গাছেদের নির্বাচিত করেন।
3: আরে তোমরা ওই মিউটেশন পড়েছো না? এটা সেই মিউটেশন।
1: কিন্তু মিউটেশন তো এমনি এমনি হয়, তাহলে?
0: হয়তো, তবে তাতে অনেক সময় লাগে, তাই বৈজ্ঞানিকেরা কৃত্রিম ভাবে মিউটেশন ঘটিয়ে উন্নততর ভ্যারাইটি তৈরি করেন।
2: এই মিউটেশন তো অনেক তাড়াতাড়ি হয়।
0: হ্যাঁ হয়, আর একে মিউটাজেনেসিস বলে।
1: ও, কৃষির উন্নতির জন্য বৈজ্ঞানিকরা পরমাণুকে এইভাবেই কাজে লাগাচ্ছেন।
2: হ্যাঁ, আমার বাবাকে আগে গিয়ে বলতে হবে যে পরমাণু দিয়ে ভালো কিছুও কিন্তু করা যায়।
1: বলবি যে চাষিদের উপকারের জন্য পরমাণুকে কাজে লাগানো যায়।
0: হ্যাঁ, আরও বলবে যে রেডিয়েশন ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকেও গাছ আর ফসলকে বাঁচাবে।
1: কিভাবে দিদি?
0: দেখো, এইসব পোকামাকড়ের লার্ভায় আয়োনাইজিং রেডিয়েশন দিলে তা ওদের ডিএনএ এর ক্ষতি করে, ফলে ওরা বড় হলে, অর্থাৎ অ্যাডাল্ট হলে, স্টেরাইল হয়ে যায়, মানে নতুন পোকামাকড়ের জন্ম দিতে পারে না।
2: তাহলে তো খুবই ভালো হবে, পোকামাকড়ের জ্বালায় তো বাবা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে।
0: তাই তো বলছি, বাবাকে বলো পরমাণু কত কি করতে পারে।
3: এই পদ্ধতিকে কি বলে জানো?
1: কি স্যার?
3: SIT, সিট, মানে স্টেরাইল ইনসেক্ট টেকনিক।
1: স্যার, ফসল তোলার পরও তো প্রচুর ফসল নষ্ট হয়, এটাকেও কি আটকানো যায়?
0: হ্যাঁ যায় তো, কেন যাবে না? ধীমান, ওদের ফুড ইরেডিয়েশনের কথা বলো।
3: আয়োনাইজিং রেডিয়েশন দিয়ে যেমন বড় পোকাদের, তেমনি খুব ছোট পোকাদের ডিএনএ কে ধ্বংস করা হয় বা ওদের স্টেরাইল করা হয়, একে ফুড ইরেডিয়েশন বলে।
2: স্যার, তাহলে ওই অতিবেগুনি রশ্মি তো অণুজীবদের বৃদ্ধি কমিয়ে দিতে পারে।
3: ভেরি গুড, ভেরি গুড শুভ, একদম ঠিক বলেছো।
1: দারুণ তো, তাহলে ফল সবজিগুলো আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না।
3: শুধু ফল সবজি নয়, মুরগির মাংস, খাসির মাংস, মাছ এসবও নষ্ট হবে না যদি এই পদ্ধতি প্রয়োগ করা হয়।
2: তাহলে স্যার, পোলট্রি চাষি আর জেলেদেরও তো এতে খুব উপকার হবে।
3: হবেই তো। তোমরা ভবিষ্যতে আরো অনেক পদ্ধতি আবিষ্কার করবে যাতে মানুষের জীবন আরো ভালো হয়।
2: হ্যাঁ স্যার।

0: করব
1: আমরা নিশ্চয়ই করব।
2: বাহ, তোমরাই ভবিষ্যৎ বিজ্ঞানী। আমাদের আশা আমাদের কাজকে তোমরাই এগিয়ে নিয়ে যাবে।
3: শোনো শোনো শোনো, কাল এক্সিবিশনে যে নিউট্রন ময়েশ্চার মিটার দেখিয়েছিলাম সেটা মনে আছে?
0: হ্যাঁ মনে আছে। কিন্তু স্যার ভালো করে ব্যাপারটা বুঝতে পারিনি।
3: সেটাই বলছি, এটা এমনই একটা মেশিন যা দিয়ে বোঝা যায় মাটিতে কতটা জল আছে।
4: দারুণ তো স্যার, কিন্তু সমুদ্রের জল তো নোনা, সমুদ্রের কাছাকাছি জায়গায় চাষের উপযুক্ত জল কিভাবে পাওয়া যাবে?
2: গুড কোশ্চেন। নিউক্লিয়ার ডিসালিনেশন পদ্ধতিতে সমুদ্রের নোনা জলকে চাষের উপযুক্ত করা যায়।
3: এমনকি খাবার উপযোগীও জল পাওয়া যায়।
0: সমুদ্রের জল থেকে খাবার জল? স্যার সেটা কিভাবে?
2: আমি বলছি, জলে দ্রবীভূত নুনকে নিউক্লিয়ার ডিসালিনেশন পদ্ধতিতে সরিয়ে ফেলা হয় নিউক্লিয়ার রিয়্যাক্টরের মাধ্যমে।
0: নিউক্লিয়ার রিয়্যাক্টর, সেটা কি কাজ করে?
3: নিউক্লিয়ার রিয়্যাক্টর এই পদ্ধতির জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়।
0: স্যার আমি কিন্তু এই পরমাণু নিয়েই পড়াশোনা করব।
3: এই তো চাই। কিন্তু এই আজকে অনেক পড়াশোনা হয়ে গেছে, এবার যাও আর একটা ব্রেক নাও।
2: আচ্ছা ধীমান, শুনলাম যে সন্ধ্যের প্রোগ্রামে সব নামী দামি আর্টিস্টরা আসছে।
3: আরে নামী বলতে নামি, মুম্বাই কলকাতার কাউকে বাদ রাখতে দেয়নি ওরা।
2: তাই
3: না রে শুভ সঞ্চারী?
0: হ্যাঁ স্যার, যা বলেছেন।

0: শুনলেন ধারাবাহিক পরমাণুর জগৎ, এই পর্বে জীবন পরিবর্তনকারী অণু। অভিনয় ছিলেন বাবা মলয় সাহা, মা আম্রপালি ঘোষ, শুভ সৌমিক বন্দ্যোপাধ্যায়, ছাত্রী শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, পরমাণু স্বাতী বন্দ্যোপাধ্যায়, চন্দ্রাবলী শর্বরী চক্রবর্তী, চাষী হৃদয়রঞ্জন দাস এবং ধীমান স্যার রানা বসু।
1: শব্দগ্রহণ ঐন্দ্রিলা রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। অনুষ্ঠানটি আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ পরিবেশন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। রামধনু কলম, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।

আমি প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ, অধিকর্তা রিজিওনাল স্টোর অপথালমোলজি মেডিকেল কলেজ কলকাতা থেকে বলছি। আপনারা কিন্তু মৃত্যুর পরে আপনার যে অমূল্য চোখের যে কর্নিয়া, চোখ দুটি দান করে যান, সেই কর্নিয়া কিন্তু অনেক অন্ধ মানুষকে তার স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে সাহায্য করবে। 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এই নেত্রদান পক্ষ, তা সেই পক্ষকালে আমরা তো অঙ্গীকারবদ্ধ হবই, এবং পরবর্তীকালেও যেন এটা আপনারা মনে রেখে প্রতিদিনকার জীবনযাপনের মধ্যে সবাইকে আপনারা উদ্বুদ্ধ করবেন। নেত্রদান একটা মহৎ দান, এবং সেটা অন্ধকে তার দৃষ্টি ফিরে পেতে সাহায্য করে।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।

নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

একটানা অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিলাসী টোরির আগে খেয়াল, এরপর মিশ্র কালিংরা ঠুমরি, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন ইন্দ্রনীল ভাদুরী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: এত রাতে SMS? KYC আপডেট করে নিন, নয়তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
2: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।
1: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। মিথ্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
3: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
1: RBI এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন বিভিন্ন ছায়াছবির গান। প্রথমে নায়িকা সংবাদ ছবি থেকে এই গানটি।

0: কোথায় তুমি?
1: মেয়ের নতুন অ্যাকাউন্ট আর আমার কেওয়াইসি আপডেট।
2: এটা তো চট জলদি কাজ।
1: কিভাবে?
2: যদি কেওয়াইসি ডিটেইলসে কিছু না বদলায় বা শুধু ঠিকানা বদলে যায়, তাহলে রেজিস্টার্ড ইমেল, মোবাইল, অনলাইন বা চিঠি মারফত সেলফ ডিক্লারেশন দিয়ে দাও।
1: আর বাকি কিছু বদলালে?
2: ঘরে বসেই ভিডিও কেওয়াইসি বা আধার ওটিপি ভিত্তিক ই কেওয়াইসির সাহায্যেই করা যায়, তবে শুধু ব্যাংকের অনুমোদিত চ্যানেল থেকে।
1: এটা তো নুডলস বানানোর মতোই সোজা। আরবিআই কথা বলে।
3: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
4: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজকে শেষ গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে অগ্নি পরীক্ষার ছবি থেকে।

0: গানে গানে অনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক সেদেশের হাই কমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। 19তম প্রবাসী ভারতীয়

0: দিবস আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রচারের আজ শেষ দিন। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভায় 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে সার ও রাসায়নিক বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চেন্নি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী বাংলা, অসমীয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাটে উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক পাকিস্তানের হাই কমিশনের চার্লস ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরে একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগও ভারত দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 3 ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। আসন্ন নিরাপত্তার ঝুঁকি সৃষ্টির কারণে বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরা আন্তঃসীমান্ত মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে পাক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 1915 সালের 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর দেশে ফেরার স্মরণে ওই দিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিক নির্দেশ, একটি প্রতিবেদন।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এসেছে নতুন কৌশল এবং নতুন বার্তা। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখন শুধু হামলার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিরোধ, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা সবকিছুকে একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে নতুন কৌশল। তাই সন্ত্রাসের বিরুদ্ধে এই নিউ নর্মালের মূল লক্ষ্য আরো স্থিতিশীল পরিবেশ গড়ে তুলে বসুধৈব কুটুম্বকমের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, এমনই মনে করেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক শ্যামল ভট্টাচার্য।
2: সারা পৃথিবীতেই এখন মানবতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সন্ত্রাসবাদ। যেহেতু আমরা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, সেই দেশের পক্ষে এই ধরনের সন্ত্রাসবাদ আমাদের এই মূল ভাবনা, যে জাতীয় মূল ভাবনার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। সন্ত্রাস মুক্ত ভারত আমাদের বসুধৈব কুটুম্বকমকে আরো সুউচ্চে তুলে ধরার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো অত্যন্ত সুচিন্তিত এবং দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার শেষ হবে আজ। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি

0: সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগের পরিকল্পনা করছে। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আম জনতা উন্নয়ন পার্টি। এদিকে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকালে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি। বিকেলে রাজারামচক হাইস্কুল থেকে মীরের বাজার পর্যন্ত জনসংযোগ কর্মসূচি রয়েছে তার। অপরদিকে কংগ্রেস ও বাম প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারবেন বলে দলীয় সূত্রে খবর। ইতিমধ্যে নন্দীগ্রামে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুট মার্চ করতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকেই জয়ী হন। আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও নওদা এবং রেজিনগর আসন থেকে জয়লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ওই দুই কেন্দ্রে 6 অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হবে, গণনা 9 তারিখ। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কেরালাম, মাহে, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে বিচ্ছিন্ন কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া ও বিদর্ভের অবশিষ্ট অংশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা ও উত্তর কর্ণাটকের আরও কিছু এলাকা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তামিলনাড়ু, পুডুচেরি, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কারাইকাল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আজ বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে কোঙ্কন ও গোয়ায় আগামীকাল পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেন। মার্কিন উপবিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডো ফ্লাই দুবাইয়ের বিমানকে বিপদমুক্ত করার জন্য ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছারের উচ্চ প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্রমবর্ধমান মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান একটি নতুন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় পেজেস্কিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করে ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। তিনি বলেন, সরকারি উদ্যোগে এবং জনগণের সহায়তায় মার্কিন অভিসন্ধি সফল হয়নি। একটি এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বারমুডা উপকূলের কাছে জরুরি অবতরণের সংকেত দেওয়ার পর নিখোঁজ হয়ে গেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী ক্যানাডার এই এয়ার অ্যাম্বুলেন্সটি বারমুডার LF ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ক্যানাডার পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইন্দোনেশিয়ার সুম্বাওয়াতে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.9, তবে এই বিপর্যয়ে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আর এবার এশিয়ান গেমসের খবর। জাপানের নাগোয়া শহরে মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে 2 সপ্তাহব্যাপী এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6টায়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্দা। উল্লেখ্য, 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক সেদেশের হাই কমিশনের চার্লস ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ। সংকলন সুদীপ বসু, উপস্থাপনা নমামি বসু রুদ্র। পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে কতই না আজব ঘটনা, বিচিত্র উৎসব আর অদ্ভুত শখের সমাহার। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে এ ধরনের বিচিত্র খবরগুলো আমাদের অবাক করার পাশাপাশি বিনোদনও দেয়। চলুন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা এমনই কিছু বিচিত্র সংবাদ জেনে নেওয়া যাক। 2026 ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ

0: মেক্সিকো শুধু ফুটবলের জন্যই নয়, বরং তাদের বিচিত্র সংস্কৃতির জন্যও বিশ্বজুড়ে সমাদৃত। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী ও নজরকাড়া উৎসবটি হল ডে অব দ্য ডেড বা স্থানীয় ভাষায় দিয়া দি লস মোর্তস। প্রতি বছর পয়লা ও দোসরা নভেম্বর মেক্সিকো জুড়ে এটি পালিত হয়। অবাক করা বিষয় হল, মৃত্যু মানেই যেখানে স্বজন হারানোর কান্না, সেখানে এই উৎসবে মৃত্যুকে ঘিরে কোনো শোক পালন করা হয় না। মেক্সিকানরা বিশ্বাস করেন, এই বিশেষ দিনে মৃত আত্মীয় স্বজনদের আত্মা পৃথিবীতে নেমে আসে পরিবারের সঙ্গে সময় কাটাতে। তাই মানুষ প্রিয়জনদের স্মরণ করে ভৌতিক সাজে সেজে গান গান, নাচেন এবং প্রিয় খাবার তৈরি করে আনন্দ উদযাপন করেন। ফল আমাদের স্বাস্থ্যকর খাবারের তালিকায় থাকলেও বিশ্বে এমন কিছু ফল আছে যা বিলাসিতার চূড়ান্ত প্রতীক। যেমন জাপানের হোক্কাইডো অঞ্চলে উৎপাদিত ইউবারি কিং মেলানকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি ফল। নিখুঁত আকৃতি ও বিশেষ স্বাদের কারণে একজোড়া ইউবারি কিং মেলানের দাম হতে পারে $30,000 থেকে $45,000 বেশি। এদিকে ব্রিটেনের কর্নওয়ালে লস্ট গার্ডেন্স অব হেলিগানে ভিক্টোরিয়ান যুগের পদ্ধতিতে বিশেষ এক আনারস উৎপাদিত হয়, যার প্রতিটির দাম প্রায় $1,500 পর্যন্ত হতে পারে। আবার চীনে বিশেষ ছাঁচ ব্যবহার করে ন্যাসপাতিকে ছোট বুদ্ধ মূর্তির আকার দেয়া হয়, যা অভিনবত্বের কারণে অত্যন্ত জনপ্রিয় এবং সাধারণ ন্যাসপাতির চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়। পুলিশ সাধারণত বেপরোয়া গতির গাড়িকে জরিমানা করে, কিন্তু যুক্তরাষ্ট্রের মন্টানায় পুলিশকে থামাতে হল একটি বিশাল কলার আকৃতি গাড়িকে। বিলিংস শহরের কাছে ইন্টারস্টেট হাইওয়ে 90-এর পাশে অদ্ভুত এই গাড়িটি দেখে অবাক হন পুলিশকর্মীরা। গাড়িটির নাম্বার প্লেটে লেখা ছিল স্প্লিন্ট। স্টিভ ব্রেথওয়েট নামে এক ব্যক্তি নিজের বিজ্ঞাপন ব্যবসার প্রচারের জন্য 1993 সালের একটি ফোর্ড F-150 পিকআপ ট্রাককে এই কলার রূপ দিয়েছিলেন। তবে পুলিশ চালককে কোনো জরিমানা না করেই শুধু সতর্ক করে ছেড়ে দিয়েছে। অতিরিক্ত শব্দ আমাদের জন্য বিরক্তিকর হলেও চিৎকার করেই বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার জোসেফ ম্যাকগ্রেল বেটা। লর্ড জোসেফ নামে পরিচিত এই ব্যক্তি ক্যানবেরা ও কুইনবিয়ান শহরের সরকারি টাউন ক্রাইয়ার বা নগর ঘোষক পদে কর্মরত আছেন। মানুষ সাধারণত 60 ডেসিবেল মাত্রায় কথা বলে, কিন্তু গত মে মাসে 122.4 ডেসিবেল তীব্রতায় চিৎকার করে পুরুষ বিভাগে সবচেয়ে জোরালো চিৎকারের রেকর্ড গড়েছেন তিনি। মজার বিষয় হল, লর্ড জোসেফ মাত্র একটি শব্দ নাও উচ্চারণ করে এই বিরল রেকর্ডটি তৈরি করেছেন। সকাল হোক বা বিকেলের আড্ডা, এক কাপ চা ছাড়া অনেকেরই চলে না। তবে পৃথিবীতে এমন চাও রয়েছে যার দাম আকাশ ছোঁয়া। চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বতমালার পাথুরে পরিবেশে উৎপন্ন হওয়া দ্য হং পাও চা হল বিশ্বের সবচেয়ে দামি চা। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি পানীয় নয়, বরং ইতিহাস, ঐতিহ্য ও বিরলতার এক অনন্য সমন্বয়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় নমামি বসু রুদ্র।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এর অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শিশু মহল। কেমন আছো বলো তোমরা? আগে হ্যাঁ, জানি তো পুজো এগিয়ে আসছে, ছুটি এগিয়ে আসছে, মাঝে মাঝে একটু মেঘ করছে বটে, আকাশে কালো মেঘের ঘন ঘটা, বৃষ্টিও হচ্ছে বটে, কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে সোনালি রোদ্দুর ছকছকে চারপাশ, আকাশটা একদম পরিষ্কার স্বচ্ছ নীল রঙের, মনটাই কেমন ছটফট করে ওঠে, তাই না? জানি তো এখন অনেকেরই পরীক্ষা চলছে বা শেষ হব হব, তো সুতরাং বইয়ের পাতায় তো একটু মুখ রাখতেই হচ্ছে, তারই মাঝে মনটা ছটফটিয়ে উঠছে যে কবে পরীক্ষা শেষ হবে, কবে পুজোর আনন্দে পুজোর প্রস্তুতি, পুজোর আগে তো একটা তৈরি হওয়ার ব্যাপার আছে, সাজ গোজ কোথায় বেড়াবো, কেউ যদি বাইরে বেড়াতে যেতে চাও তার একটা প্রস্তুতি, সব মিলিয়ে একটা টান টান উত্তেজনা, বলো। এই সব নিয়ে তো আজকে কথা হবেই, তার সঙ্গে গান কবিতা গপ্প কত কি, তোমাদের সঙ্গে হৈমন্তী পিসিমণি।

কি তোমাদের মনের অবস্থা অনেকটা এরকম? তো চশমা আটো সাঁটো, গুরুমশাই আর নামতার পাতা আর ভাল লাগছে না। আচ্ছা একটা প্রশ্ন করি, বলো তো, বই তো পড়ো, টই পড়ো কি? তাই তো কাটি ছড়া, বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া, টই পড়া যায় পড়তে কোথায়? বলছি তবে শোনো, বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো, আর পাবে টই সকালবেলা বই থেকে মুখ তুলে, হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে। টই থাকে সব রোদমাখানো গাছের ডালে পাতায়, টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায়, টই চমকায় বিজলি হয়ে

ধার করা মেঘে খই হয়ে টই ফোটে দিঘের জলে বৃষ্টি লেগে, টই কাঁপে সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায়, খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায়। বই পড়ো খুব যত পারো, সঙ্গে পড়ো টই, টই নইলে থাকতো কোথায় এত রকম বই? না না, এটা আমার কবিতা নয়, বলে গেছেন কবি প্রেমেন্দ্র মিত্র। আসলে কি বলো তো, আমরা পড়াশোনাটাকে যখন খুব কঠিন একটা আঁটোসাঁটো ভয়ের ব্যাপার বলে দেখি, তখন সত্যি সত্যি খুব ভয় করে। কিন্তু আসলে বইয়ের পাতার মধ্যেও কিন্তু অনেক অনেক মজা লুকিয়ে আছে, কত কি জানার আছে বলো তো। শুধুই কি পরীক্ষা দেওয়ার জন্য? একদমই না। আর এই যে ছড়াটা শোনালাম, তার মধ্যে কিন্তু বারবার করে বলা আছে, আমরা শুধু বইয়ের পাতায় নয়, বই থেকে মুখ তুলে যখন চারপাশটাকে দেখি, তার থেকে কিন্তু অনেক কিছু শিখি, ফুলেদের কাছ থেকে, পাখিদের কাছ থেকে, গাছেদের কাছ থেকে। রোদ মাখানো আলো গাছের পাতায় যখন পড়ে, তখন তার কাছ থেকে, বৃষ্টির জলের ফোঁটায়, কত কি। আসলে আমাদের চারপাশ থেকে আমাদের ছোট্ট ছোট্ট করে শেখার পর্বটা কিন্তু চলতেই থাকে, পরীক্ষা শেষ হয়ে গেলেও। আর সেই শেখার মধ্যে তো আলাদা একটা মজা আছে, তাই না? ভাবছো হয়তো যে একই সঙ্গে মজার কথা বলছি, পুজোর কথা বলছি, আবার পড়াশুনোর কথাও বলছি, এটাই বা কেমন হচ্ছে? আসলে কি বলো তো, বলতে চাইছি একটা অন্য কথা। আজ তো 4 তারিখ, তোমরা জানো আগামীকাল 5ই অক্টোবর একটা বিশেষ দিন। প্রত্যেক বছর এই 5ই অক্টোবর সারা পৃথিবী জুড়ে পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। হ্যাঁ, 1994 সাল থেকেই কিন্তু এটা পালন করা হচ্ছে। ইউনেস্কোর মতে এই যে বিশ্ব শিক্ষক দিবস আমরা পালন করি, এটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে, এই যে পড়াশোনা তার উন্নতির ক্ষেত্রে শিক্ষকদের যে অবদান আছে, তারা তো আমাদের শেখান, জগৎটাকে জানান, সিলেবাসের পাশাপাশি আমাদের আরও অনেক কিছু ভাবতে শেখান, বুঝতে শেখান। ছোট্ট ছোট্ট পা ফেলে আমরা যখন এগিয়ে চলি, তখন তার প্রত্যেকটা ধাপে কেমন করে চলতে হবে হাত ধরে আদর করে তারা শিখিয়ে দেন। তাই তাদের সম্মান জানাতে আমরা এই দিনটি পালন করি। অনেক সংস্থা আছে, অনেক দল আছে যারা এগুলো আয়োজন করে থাকে, নানান অনুষ্ঠানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে আমরা এগুলো তো পালন করি। আর তাছাড়া আমরা তো স্কুলে যাই বলো, তখন আমাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমাদের দেখা হয়, তাদের যখন আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান জানাই, তাদের কথা শুনে চলি, তখন কিন্তু তার মধ্যে দিয়ে আমরা শুধু 5ই অক্টোবর কেন, প্রত্যেকটা দিনই তাদের সম্মান জানাই, প্রত্যেকটা দিনই তো আমাদের শিক্ষক দিবস, তাই না? তাই জন্যই তো বললাম আমাদের মজা আছে, আনন্দ আছে, নানান উৎসব আছে, আর তার মধ্যেই ছোট্ট ছোট্ট করে আছে শেখার পালা। যারা শেখাচ্ছেন তাদের নিয়ে, তাদের ভালোবেসে, তাদের সম্মান জানিয়ে আমাদের এগিয়ে চলতে হয় ভালোবেসে পড়াশোনাকে। আর এই পড়াশোনার হাত ধরেই তো আসে কবিতা, বক্তৃতা, তাৎক্ষণিক বক্তৃতা, তারপর তোমার কুইজ, এরকম আরও অনেক কিছু। আমাদের ছোট্ট বন্ধুরা কিন্তু তেমনই কিছু কবিতা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, তাদের কাছে তো যাবই। তবে একটু বলে দিই, তোমরাও কিন্তু আসবে, টেলিফোনের বন্ধুরা 0332107325 এই নাম্বারে। কেমন? আমরা আগে একটু চলে যাই আমাদের স্টুডিওর বন্ধুদের কাছে, অনেকক্ষণ অপেক্ষা করছে তো তারা, কি শোনাবে তারা আমাদের এই শরতে, এই শরতে নামের কবিতা আলেখ্য রবীন ভট্টাচার্যের পরিচালনায়, কথা সুরিত তাদের নিবেদন। এসো আমরা শুনি।

0: সংকলন এই শরতে, সংকলন রচনা ও পরিচালনায় শ্রী রবীন ভট্টাচার্য, সংকলনের কবিরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুনির্মল বসু, উপস্থাপনায় কথাসরিত, শিল্পীরা অন্বেষা ব্যানার্জি, অরিমিত্র দত্তগুপ্ত, ইনশ্রীনাথ, দেয়াসিনী মণ্ডল, নিলয় ঘোষাল, মনসীজা প্রামাণিক, শরণ্যা রানা এবং স্বপ্নীল রায়।
1: শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।
2: শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলি, মনের পথে লুটি পড়া অঞ্চলি, আজ প্রভাতের হৃদয় উঠি চঞ্চলি।
3: শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।
4: মানিক কথা ওই যে তোমার কঙ্কনে, চিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে,
5: কুঞ্জ ছায়া গুঞ্জরানের সঙ্গীতে, ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে, শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি।

0: আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে।
1: পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালে তারে, কি পোশাক আনিয়াছো কিনে?
2: পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে।
0: সবুর সহে না আর জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দিনা মা দেখায়।
3: ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি চিটের জামা দেখাইল করিয়া আদর।
0: মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর।
1: রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল,
0: চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা।
2: মা কহিল, মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাধরে ফেলিলি ধুলির পরে, এ শিক্ষা হলো এতদিনে।
1: বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাশ আমারে।
0: মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে।
3: সেথাবেলা লোক চড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত, মধু চবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখে? শুনি মধু উঠিল কাঁদিয়া,
0: কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়।
3: শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেই জন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপে কহিল।

0: ওরে গুপি, তোর জামা দি তুই মধুকে।
1: গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসে আর নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে সবারই ডাকিয়া বলে,
2: দেখো কাকা, দেখো চে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা।
0: মাশুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত, হই দুঃখী হই দিন, কাহারো রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত, তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয় অবহেলে অহংকার করো ধে ধে, ছেড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে, আই বিধু আই বুকে চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে।

0: মহালয় দিছে হপ সরাই আর বুকে মারছে খোসা
1: কি দুগ্গি দেখলাম সাসা কি দুগ্গি দেখলাম সাসা
2: এক বেটা তুম বাবা দন দাঁত দুইটা তার মুলার মতন কান দুইটা তার কুলার মতন মাথাটি নেপা পোষা
1: কি দুগ্গি দেখলাম সাসা কি দুগ্গি দেখলাম সাসা
3: আসে ডাইনে বাঁয়ে দুইটা সামড়ি ওইরা আসে ঢাকাই শাড়ি বেড়াই লোকের বাড়ি বাড়ি আবার ঠসক দেখায় ভারী
0: আবার মৌড়ের পরে নইছেন তিনি এনার মনে সিক সিকানি আবার গুটি করছেন পোষা
1: কি দুগ্গি দেখলাম সাসা কি দুগ্গি দেখলাম সাসা
3: সবাইকে তুই বর দিলি মা পাশান রাজার ঝি আমি ভিড় ঠেলেছে যেতে নারি বর পাবো নাকি এই শিয়াল গুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল কাঁচা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল দূরে থেকেই বলছি মা গো আহ কি গন্ডগোল তুই কি শুনতে পাবি মা গো বাচ্চে চা ঢাক ঢোল বেশি কিছু চাই নে আমি চাইবো না কো যাতা মা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তোর সিঙ্গিটাকে দে মা ছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনা তার মা সব কটারে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক খাবা মনের সুখে বলবো বাপু আর কি টাকা চাবা
4: ওই খারাটা নিয়ে মা তোর করতে পারিস তারা বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া টাকার তেমন খাকতি নাই মা মাসে 10,000 পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজা ছেলে হবে জজ ম্যাজিস্টার মেয়ে হবে রানী আমার যত শত্রু গিয়ে জেলে টানবে ঘানি
5: রাত্রে যেন কামড়ায় না মা ছাড় পোকার মশা আর দিনের বেলায় সইতে না হয় গায়ে মাছি বসা
2: মা খাবার কথা বলি যদি ভাববে পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে
5: মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি
2: হ্যাঁ দেখো মা দই সন্দেশ বলিনি কো বুঝি
3: দেখলি তো মা খাওয়ার আমার ইচ্ছেই নাই মোটে পেটুক বলে কলঙ্ক মোর তবুও গেল রোটে
2: কাহা তোকার বেড়াই মা গো হেঁটে হটর হটর পেট্রোল যাতে খায় না দিবে এমনি একটা মোটর
3: জানিস তো সন্ন্যাসী হব আমি দুদিন পরে একটা কথা বলে রাখি রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরে গা ভরে দিস গয়না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না
2: আমিও যুদ্ধে যেতে পারি তোরই তো মা ছেলে পারি অসুর দানব খেদিয়ে দিতে ভরে দিয়ে ঠেলে বলিস যদি ল্যাংবিরে মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কাঁদিয়ে মা গো যুদ্ধে যেতে নারি নাতি পুতি রেখেও মা 100 বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে
3: আর অনেক চাওয়ার ছিল দিলাম সে সব ছেড়ে নয় তো মা গো বলবি

0: খোকা বড্ড একল সেরে।
1: আনন্দময়ের আগমনে আনন্দে গিয়েছে দেশ ছে, হ্যারো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে।
0: বাজিতেছে উৎসবের বাঁশি, কানে তাই পশিতেছে আসি, ম্লান চোখে তাই ভাসিতেছে দুরাশার সুখের স্বপন।
1: চারিদিকের প্রভাতের আলো নয়নে লেগেছে বড় ভালো, আকাশেতে মেঘের মাঝারে শরতের কনক তপন।
2: কত কে যে আসে কত যায়, কেহ হাসে কেহ গান গায়, কত বরণের বেশভূষা ঝলকিছে কাঞ্চন রতন।
3: কত পরিজন দাস দাসী, পুষ্প পাতা কত রাশি রাশি, চোখের উপরে পড়িতেছে মরিচিকা ছবির মতন।
0: হ্যারো ওই রহিয়াছে যে শূন্য মনা কাঙালিনী মেয়ে, শুনেছে সে মা এসেছে ঘরে, তাই বিশ্ব আনন্দে ভেসেছে। মার মায়া পাইনি কখনো, মা কেমন দেখিতে এসেছে
1: তাই বুঝি আঁখি সলছল। বাষ্পে ঢাকা নয়নের তারা চেয়ে যেন মার মুখপানে, বালিকা কাতর অভিমানে বলে,
2: মা গো এ কেমন ধারা, এত বাঁশি এত হাসি রাশি, এত তোর রতন ভূষণ, তুই যদি আবার জননী মোর কেন মলিন বসন।
3: ছোট ছোট ছেলে মেয়েগুলি ভাই বোন করে গলা গলি, অঙ্গনেতে নাচিতেছে ওই
1: বালিকা দুয়ারে হাত দিয়া তাদের হেরিছে দাঁড়াইয়ে।
0: ভাবিতেছে নিঃশ্বাস ফেলিয়ে, আমি তোদের কেহ নাই,
4: স্নেহ করে আমার জননী পড়াই তো দেয়নি বসন, প্রভাতে কোলেতে করে নিয়ে মুছাই তো দেয়নি নয়ন।
2: আপনার ভাই নেই বলে ওরে কিরে ডাকিবে না কেহ, আরো কারো জননী আসিয়া ওরে কিরে করিবে না স্নেহ, ও কি শুধু দুয়ারে ধরিয়া উৎসবের পানের অবেচে শূন্য মনা কাঙালিনী মেয়ে।
0: ওর প্রাণ আধার যখন করুণ শুনায় বড় বাঁশি, দুয়ারেতে সজল নয়ন এ বড় নিষ্ঠুর হাসি রাশি।
2: অনাথ ছেলেরে কোলে নিবি, জননীরা আয় তোরা সব, মাতৃহারা মা যদি না পায় তবে আজ কিসের উৎসব,
5: তবে আজ কিসের উৎসব, তবে আজ কিসের উৎসব।
0: দাঁড়ে যদি থাকে দাঁড়াইয়া ম্লান মুখ বিষাদে বিরস, তবে মিছে সহকার শাখা, তবে মিছে মঙ্গল কলস,
5: তবে মিছে সহকার শাখা, তবে মিছে মঙ্গল কলস, তবে মিছে সহকার শাখা, তবে

শুনলে তো কবিতা লেখ এই শরতে? হ্যাঁ, আমাকে কিন্তু কিচ্ছুটি বলতে হলো না, বন্ধুরাই কিন্তু বলে দিল যে উৎসবের সঙ্গে আনন্দের সঙ্গে শিক্ষাকে কিভাবে মিলিয়ে দিতে হয় আমরা জানতেও পারি না। একদিকে আমাদের কেনাকাটার আনন্দ, সবাই মিলে হই হই করা, উৎসবের দিনে ভালো মন্দ খাওয়া, বেড়াতে যাওয়া, এমন হরেক আনন্দের হাতছানি আছে। আর তারই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরই মতন ছোট্ট ছোট্ট কিছু বন্ধু, যারা হয়তো সেই আনন্দে ঠিক অংশ নিতে পারছে না, তাদেরও পাশে দাঁড়াতে হবে। এই আনন্দটা ভাগ করে নিলে কিন্তু কমে না, বাড়ে। সে কথাই কিন্তু আমরা এই কবিতা আলেখ্যর মধ্যে বারবার করে শুনলাম, ছোট্ট বন্ধুরাই তো বলল। নতুন জামা কাপড় আমরা যেমন পরছি, তেমনি যদি সম্ভব হয় যাদের সেরকম হয়নি নতুন জামা কাপড়, তাদের যদি আমরা কিছুটা ভাগ করে দিতে পারি, তাদেরও একটা নতুন জামা পরার সুযোগ হয় যদি, বা একটু একসঙ্গে

0: আনন্দ করার, হই হই করার, এইটুকু তো আমরা যে যার মতো করে পারি, তাই না? এই যে ছোট্ট ছোট্ট শেখাগুলো, এগুলো কিন্তু সবসময় বইয়ের পাতায় থাকে না। থাকে বটে, আর কিছু কিছু বাইরে থেকে থেকে আমাদের টুকটুক করে সংগ্রহ করে নিতে হয়। অন্যের মুখের হাসি দেখলে তার যে আনন্দ, তার সমান আর কিচ্ছুটিতে নেই। স্টুডিওর ছোট্ট বন্ধু কে আছে একটু দেখি কেমন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
1: আমি পিউ দাস বলছি।
0: কোথা থেকে বলছো পিউ?
1: পাথর প্রতিমা এল পর সিদ্ধনগর থেকে বলছি।
0: আচ্ছা, কেমন আছো আগে বলো।
1: আমি ভালো আছি, তুমি ভালো আছো?
0: খুব ভালো আছি। তোমার কি এখন স্কুলে পরীক্ষা চলছে? চলছে না?
1: না।
0: আচ্ছা, তাহলে পুজো তো আসছে, খুব আনন্দ, বলো।
1: হ্যাঁ।
0: আচ্ছা, পুজোর সময় কি কি করবে ভেবেছো কিছু?
1: হ্যাঁ, আমি নাচ করব আর গান করব।
0: তাই নাকি, পাড়ার ফাংশনে?
1: হ্যাঁ।
0: বাহ, খুব ভালো। তুমি নাচ জানো, গান জানো, আর কি আর কি করতে ভালো লাগে পড়াশোনার সঙ্গে সঙ্গে?
1: আবৃত্তি।
0: আচ্ছা, কোথাও বেড়াতে যাচ্ছ নাকি ছুটিতে?
1: না।
0: আচ্ছা, এখানেই বন্ধুদের সঙ্গে পাড়ায় বেড়াতে যাওয়া, ঠাকুর দেখতে যাওয়া, আর এইসব নাচ গান আবৃত্তি নিয়ে থাকা, তাই তো?
1: হ্যাঁ।
0: আমাদের কি শোনাবে?
1: গান
0: শোনাও।

0: বাহ, খুব ভালো হয়েছে পিউ, খুব ভালো থেকো। আর এমন করেই আরো আরো গান শুনি আমাদের, কেমন? দেখো ছোট্ট বন্ধুও কিন্তু টেলিফোনের বন্ধু গানে গানে আমাদের বলে দিল হাতে হাতে ধরে ধরে আমাদের থাকতে হবে, তাই তো? সবাইকে বন্ধু তৈরি করে নিয়ে এবার একটু চলে যাব স্টুডিওর বন্ধুর কাছে। আমরা তো এতক্ষণ কবিতা শুনলাম, সে কি আমাদের অন্য কিছু শোনাবে? চলো দেখি একবার।
1: আমি একটি ছড়ার গান করে শোনাচ্ছি।
0: বাহ শোনাও।

বাহ, খুব ভালো গান শোনালো আমাদের অর্কপ্রিয়া। আর টিয়া টিয়া টিয়া গান শুনতে শুনতে টিয়া পাখির মতোই কি মনটা ইতি উতি একটু উড়ে উড়ে যাচ্ছিল। পুজোর ছুটি তো আসছেই, আর এখন থেকেই তোমরা দেখছো ভোরের দিকটাতে কিংবা রাত্রের দিকটাতে বেশ একটা হালকা শীত শীত ভাব, তাই না? বাইরে হিম পড়ছে, ভোরের দিকটা একটু শীত শীত করছে, চামড়ায় যেন একটু টান লাগছে। আসলে এখন তো শরৎকাল, শরৎ পেরোলেই হেমন্তকাল, আর তারপরে তার হাত ধরে গুটি গুটি পায়ে চলে আসবে শীতকাল। শীতকালে তো কমলা লেবু, নরম রোদ্দুর, বেড়াতে যাওয়া, মেলা, মোয়া, পিকনিক, কত কিছু থাকে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও আমরা দেখতে পাই, জানো, যারা একটু নানান জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসেন বা পাখিদের ভালোবাসেন, তারা কিন্তু এই সময় নানান জায়গায় পাখি দেখতে চলে যান, তার ছবি তোলেন। যেমন আমরা একটা কথা প্রায় শুনে থাকি, পরিযায়ী পাখি, তারা কিন্তু দল বেঁধে আসে এই সময় অনেক জায়গায়, অনেক রকম বিলে, পুকুরে নানান ধরনের পাখি আমরা দেখতে পাই, যাদের আমরা সারা বছর সব সময় দেখি না। এদের বলা হয় পরিযায়ী পাখি, তোমরা জানো নিশ্চয়ই, মাইগ্রেটরি বার্ড। আর তাদের জন্যও কিন্তু আলাদা একটা দিন আছে। হ্যাঁ, অক্টোবর মাস, অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার, সেই দিনটা আমরা পালন করি বিশ্ব পরিযায়ী পাখি দিবস, তাদের জন্য আলাদা একটা দিন। এবারে আমরা সেটা পালন করব 10 তারিখ, 10ই অক্টোবর শনিবার। এই পাখিরা কিন্তু নানান কারণে আমাদের কাছে আসে, তাদের ভালো লাগার জন্যে, আরামের জন্যে, আর নানা রকম আরও আরও কারণের জন্যে কত পথ তারা পেরিয়ে আসে, উড়তে উড়তে নানান দিক থেকে। শীতকালে তারা সাধারণত আমাদের মতন এই নিম্নভূমি যেগুলো সেখানে থাকে, আর গরমকালে পাহাড়ের দিকে চলে যায়। এমন পাখিও কিন্তু আমরা অনেক দেখতে পাই, আর এই সময়টায় তারা এখানে খুব ভালোভাবে থাকার জন্য আসে। আর আমাদের বাড়িতে যখন কেউ বেড়াতে আসে, আমরা কি করি, তাদের আরাম করে বসতে দিই, তাদের সঙ্গে গল্প করি, কত কি আমরা একসঙ্গে ভাগ করে নিই, কত আনন্দ। ঠিক তেমনি এই পরিযায়ী পাখিরাও তো আমাদের অতিথি, তাই না? তাদেরকেও কিন্তু ভালো রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ওই যে পরিবেশ, প্রকৃতি, গাছপালা, ফুল, পাখি, পশু, সব্বার কাছ থেকে তো আমরা শিখি, সবাইকে নিয়ে তো আমরা চলি। আর তাই আমরা যদি চারপাশের পরিবেশকে পরিষ্কার রাখি, তোমরা জানো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, নানানভাবে আমরা পরিবেশকে দূষিত করে ফেলছি অনেক সময়, তো সেটা না করলে এরা কিন্তু খুব ভালোভাবে আমাদের বন্ধু হয়ে থাকতে পারে। আমরা দিতে পারি তো তাদের একটু ভালো পরিবেশ? হ্যাঁ, আমি জানি আমার বন্ধুরা সবাই রাজি, আর তাই আমরা সবাই মিলে আমাদের চারপাশকে সুস্থ রাখবো, সুন্দর রাখবো, আর সুযোগ পেলে এই শীতে এমন পরিযায়ী পাখিদের দেখতে যাব নাকি। আচ্ছা, সেই দূরে উড়ান দেওয়া না হয় একটু পরে, এখন আবার ফিরে আসি স্টুডিওর বন্ধুর কাছে, দেখি এবারে কে আমাদের কি শোনাবে।

0: আমার নাম সৌমিলি চক্রবর্তী। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাস্টারবাবু আবৃত্তি করে শোনাচ্ছি,
1: শোনাও।
0: আমি আজ কানাই মাস্টার, পোড়ো মোর বিড়াল ছানাটি, আমি ওকে মারিনে মা বেদ, মিছি মিছি বসি নিয়ে কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা, আমি বলি চ ছ জ ঝ ইয়া, ও কেবল বলে মিয়া মিয়া, প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো, যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শুনে, মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে, চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে, যত বলি চ ছ জ ঝ ইয়া, দুষ্টুমি করে বলে মিয়া, আমি ওরে বলি বারবার পড়ার সময় পড়া করো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো, ভালো মানুষের মতো থাকে, আরে আরে চায় মুখো পানে, এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে, একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখা নেই, আমি বলি চ ছ জ ঝ ইয়া, ও কেবল বলে মিয়া মিয়া।
1: তা তোমাদেরও এমন পড়ুয়া ছাত্র আছে নাকি? মাস্টারমশাই হও নাকি মাঝে মাঝে? দেখি টেলিফোনে ছোট্ট বন্ধু কি বলে। হ্যালো, বলো, কে বলছো?
2: আমি অনুষ্কা বলছি।
1: কোথা থেকে বলছো?
2: দীঘা থেকে বলছি।
1: আরে বাবা, বলো তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস 2 এ পড়ি।
1: আচ্ছা, বলো কেমন আছো বলো আগে।
2: আমি ভালো আছি।
1: খুব ভালো আছি। বলো, আজকে তো ছুটির দিন, কি করবে সারা দিন?
2: খেলবো, পড়বো, আঁকবো, ছবি আঁকবো।
1: ছবি আঁকতে ভালোবাসো? আচ্ছা, তুমি কাউকে পড়াও টড়াও নাকি? আমরা যেমন এক্ষুনি ছড়াতে শুনলাম ছোট্ট বিড়াল ছানার কথা। আচ্ছা, শুধু নিজে পড়াশোনা করো, তাই তো?
2: আমি একটা কবিতা বলে শোনাবো।
1: শোনাও।
2: ছুটি রহিম সাহা, আজ সারাদিন খেলা দুলো, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন খাতের উপর করবো লুটো পুটি, বন্ধু আব সবুজ পাতার দিঘির জলে বিকেল বেলা, খোলা মাঠে মাখবো গায়ে হাবা, হয়তো আবার হতে পারে নদীর জলে নাবা, আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবা বনে বনে, দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে, পাখির মতো উড়তে উড়তে আকাশ হবে ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় খেসে ঝর্ণা ধারা নাচে, আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটো পুটি।
1: বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো থেকো। দেখো, আবার কিন্তু আমরা স্টুডিও থেকে বেরিয়ে পরিযায়ী পাখিদের সঙ্গে ডানা মেলতে মেলতে পাখি হয়ে উড়ে গেলাম আমাদের ছোট্ট বন্ধুর ছড়াটির সঙ্গে সঙ্গে, তাই না?

0: এমনি করেই তো কেটে যায় আমাদের ছুটির দিনগুলো, ছুটির আনন্দ। এসো ফিরি স্টুডিওর বন্ধুর কাছে।
1: আমার নাম তথাগত ঘোষ।

0: তথাগত ঘোষ আমাদের সুন্দর একটি গান শোনালো। টেলিফোনে এবারে কোন বন্ধু? হ্যালো, কে বলছো?
1: আমি সৃজিতা সাউ বলছি।
0: আচ্ছা সৃজিতা, কোথা থেকে বলছো? পুজো এগিয়ে আসছে তো, খুব আনন্দ, বলো, তাই তো? আজকেও তো ছুটির দিন, কি করবে সারাদিন আজকে? আজকে সারাদিন কি করবে? আজ তো ছুটি। খেলা করছিলে? কার সঙ্গে? একা একাই খেলা করছিলে? আর কি করতে ভালো লাগে তোমার? আর কি ভালোবাসো? কবিতা বলবে? বলো বলো।
1: সকালবেলা আমার চেহারা শিশুদের রেখা ধরে,

0: বিকেলবেলা গগনে গগনে বড় শ্যাশে মেঘুরাতে এসে সারা নাই কোনো কাজে তারা দিঘি বড় জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কটি ধান গাছে খেত ধরে আছে হাওয়ায় দোলারে তারে যেদিকে টাকায় সোনার আলো দেখি যে ছুটির ছবি যার ফুলে বনে ওঠে পূজার দিনে রবি নমস্কার।
1: বাহ, খুব ভালো ছড়া শোনালো আমাদের ছোট্ট বন্ধু। আমরা এবার আবার একটু ফিরি গানের কাছে, কেমন?
2: আমি কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঘুম জাগানো পাখি আবৃত্তি করে শোনাচ্ছি।
1: কবিতার পর আমাদের গান।
2: আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনই সকাল হবে, তোমার মেয়ে উঠলে গোমা রাত পোহাবে, তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগরে বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলবো আমি নই কো খুকি ঘুম জাগানো পাখি।
1: বাহ, ছোট্ট বন্ধু যে আমাদের গান শোনাতে যাচ্ছিল সে কিন্তু বলল যে আগে পাখিদের কবিতার ভূমিকা নিয়ে তারপর সে গান শোনাবে। তাহলে কি এবারে আমরা একটা গান শুনতে পারি? দেখি ছোট্ট বন্ধু কি শোনায় আমাদের।
3: আমার নাম রথিজিৎ রাহা, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি।
1: আচ্ছা, রথিজিৎ শোনাচ্ছে ছড়ার গান, এসো শুনি।

0: বাহ, গান জুড়ে কত না পাখির কিচির মিচির বলো। আজকে তো শুরু থেকে শেষ পুরো পাখি পাখি আর পাখি। একটু আগেই বলছিলাম পরিযায়ী পাখিদের কথা, এখন ছোট্ট বন্ধুর গানে কবিতায় স্টুডিওর বন্ধুদের। গানে কবিতায় তো শুনলামই, টেলিফোনের বন্ধুও কিন্তু পাখির কথা শোনালো। আর হ্যাঁ, এই সব পাখিদের কথা শুনতে শুনতে আমাদের খুব পরিচিত আরেকজন পাখির কথাও কিন্তু মনে পড়ছে। বিশেষ করে পরিযায়ীর কথা বললাম যখন, পায়রা। পায়রা হয়তো সেইভাবে পরিযায়ী পাখি নয়, আমাদের চারপাশে আমরা সহজেই তাকে দেখতে পাই, কিন্তু জানো কি, একটা সময় কিন্তু এই পায়রা এক জায়গা থেকে আরেক জায়গায় দূর দূরান্তে উড়ে যেত খবর বয়ে নিয়ে। পায়রা দূতের কাজ করত, চিঠি পায়রার পায়ে বেঁধে তাকে ছেড়ে দেওয়া হতো, নির্দিষ্ট জায়গায় গিয়ে সে সেই বার্তা পৌঁছে দিত। এসব নিয়ে কত গল্প আছে, সত্যি গল্প আছে। আর তারপর তো ধীরে ধীরে ধাপে ধাপে এই চিঠি পৌঁছানোর ব্যবস্থার কত উন্নতি হলো নানানভাবে। একটা সময় মানুষ রানার বলা হতো তাদের, চিঠি বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন তারা। আর এখন তো আরও কত কত মাধ্যম, পোস্ট অফিস, পোস্ট বক্স, চিঠি, ইমেল, কত নামের সঙ্গে আমরা পরিচিত। তোমরা কি জানো প্রত্যেক বছর এই মাসে, হ্যাঁ এই অক্টোবর মাসে, 9ই অক্টোবর তারিখটিকে আমরা বিশ্ব ডাক দিবস, ওয়ার্ল্ড পোস্ট ডে হিসেবে পালন করি। কবে শুরু হয়েছিল? 1874 সাল, অনেক দিন আগে। এই দিনে সুইজারল্যান্ডের বের্ন শহরে বিশ্ব ডাক সংস্থার প্রতিষ্ঠা হয়। আর সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে মনে রেখে প্রত্যেক বছর 9ই অক্টোবর তারিখটিতে গোটা পৃথিবী জুড়ে পালন করা হয় বিশ্ব ডাক দিবস। চিঠি লিখে তথ্য আদান প্রদান, যোগাযোগ, এইটাকে আরও বাড়িয়ে তোলা, মানুষের সঙ্গে মানুষের সংযোগ, সেটাকে বাড়িয়ে তুলতে এই চেষ্টাগুলো তারা করে থাকে। আর আমরা তো সব সময় একে অপরের সঙ্গে জুড়ে থাকতে ভালোবাসি, তাই না? যোগাযোগের মধ্যে দিয়ে থাকা আর লেখার অভ্যেস, চিঠি লেখার অভ্যেস অনেকটা আমাদের হারিয়ে গেছে। কম্পিউটারের কীবোর্ডে, মোবাইলের কিপ্যাডে বা নানাভাবে তার স্ক্রিন টাচ করে আমরা লেখালেখির কাজ করি, কিন্তু হাতে লেখার মজা কিন্তু আলাদা। লিখে ফেলো না কাছের বন্ধুদের চিঠিপত্তর? স্কুলের সিলেবাসের মধ্যে শুধু পত্র রচনা থাকবে কেন? আমরা যদি আমাদের নানান ভাবনাকে রঙিন করে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছবি কার্টুনের মধ্যে দিয়ে এঁকে বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারি, খুব মজার ব্যাপার হবে না? ভেবে দেখতে পারো কিন্তু। কথা বলতে বলতে সময় কিন্তু দৌড়চ্ছে, আরেকবার ফিরি স্টুডিওর বন্ধুর কাছে। এবার কে কি শোনায় একটু দেখি।
1: আমার নাম সৃজনী জানা, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি,
0: শোনাও।
1: মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো

0: দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠল সাঁঝির তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন?
1: ঠিকই তো, একদম ঠিক কথা, এসব প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে বই কি মাঝে মাঝে। আর প্রশ্নের উত্তর খুঁজতেই তো আমরা চারপাশে তাকাবো, ওই যে শুরুতে বললাম। এখন অবশ্য আর একটা কিছু শোনাবে সৃজনে, আবার তার কাছেই যাই চলো।
0: আমি কাজী নজরুল ইসলামের খুকিও কাঠবেড়ালি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি,
1: শোনাও।
0: কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবে এনুলো, তবে যে ভারী ল্যাচ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আরি আমার চাও, কাঠবেড়ালি বাদরি মুখে মারব ছুড়ে কেল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে চা তুই ওঁচা, তাই তো তোর নাকটি বোঁচা, হুতমো চোখে গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা চাষ পেটেও ঠুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, উহ এ রাম তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁতে খেয়ে দিচ্ছ যে ছুট, আ মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও।
1: হ্যাঁ, এমন ঝগড়াঝাটি তো আমাদের চলতেই থাকে, আর এই ছোট্ট ছোট্ট খুনসুটিগুলোর মধ্যে দিয়েই কিন্তু চারপাশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, তাই তো? ঝগড়াও হবে ভাবও থাকবে, তোমরাও কিন্তু সাবধানে থেকো, শিশুমহলের সময় আজ একেবারে শেষ, সকলে ভালো থেকো, আবার কথা হবে, কেমন? সঙ্গে ছিলাম হৈমন্তী পিসিমণি।

শিশু মহল এখানে শেষ হলো। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে গানের ভেলা। উপস্থাপনায় শান্তম চক্রবর্তী।

রবিবারের গানের ভেলায় স্বাগত। হ্যাঁ, রবিবারের গানের ভেলা মানে অবশ্যই থাকবে বিভিন্ন রকমের গান, অর্থাৎ নানা রঙের গান। আর সেই নানা রঙের গান থাকবে কোথাও একটা, সেই গানগুলোর ভেতরে কোথাও একটা মিল থাকবে। হ্যাঁ, সেগুলো গান তো বটেই, সুতরাং সেই মিলটুকু ছাড়া অন্য কোথাও একটা মিল থাকবে গানের বিষয়বস্তুতে, গানের ভাবনায়, গানের চলনে কোথাও মিল না থাকলেও গানের বলনে মিল থাকবে। আর অবশ্যই থাকবেন আপনারা, টেলিফোন তো থাকবেই, টেলিফোনে ফোন করে কথা বলতে পারবেন 2210-7325-এ। কিন্তু কী নিয়ে কথা বলবো, মানে কী নিয়ে গান, সেটা একটুখানি বলি ছোট্ট করে। দেখুন, আমাদের জীবন তার নিজের ছন্দে বয়ে চলে, কখনো কখনো ছন্দপতন হয়, সেটা খুব স্বাভাবিক, সেরকমটাই হওয়ার কথা। কারণ গোটা দুনিয়ার যে বলা যেতে পারে এক রকমভাবে চলতে থাকবে তেমন তো হয় না কখনো। তাই আমাদের কোথাও কোনো উদ্দেশ্যে কোনো কোনো কোনো একটা জায়গায় পৌঁছতে হলে একটা পথ তো আমাদের বেছে নিতেই হয়। কখনো কখনো সেই বেছে নেওয়া পথটা হয়তো ঠিকঠাক হয় না। কখনো সখনো আমরা তো মনে করি যে আমাদের চেনা পরিচিত নিরাপদ পথ, নিরাপদ যে পরিবেশ, সেটাই আমাদের পক্ষে সবচাইতে সুবিধার, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি কমফোর্ট জোন। সেই কমফোর্ট জোন পেরিয়ে কেউ কেউ আবার বেছে নেন অন্যরকম পথ। আর সেই পথ কখনো কখনো পথ হারানোর ইচ্ছাতেই হয়। এমনও তো হতে পারে যে পথ হারানোর ইচ্ছাটাই সবচাইতে প্রবল বলে বেছে নেওয়া হলো বিকল্প কোনো পথ, অন্য কোনো পথ, অপশন নয়, হয়তো ভালোবাসার কোনো পথ, হয়তো ভালো লাগার কোনো পথ, হয়তো মন টানার কোনো পথ। সেই পথ হারানো কিংবা পথ খুঁজে পাওয়ার গল্পই থাকুক আজকের গানে। শুরু হোক হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা দিয়ে।

যে বললাম পথের টানেই পথকেই ঘর করে নেন অনেক মানুষ, কখনো কখনো নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে এসে একটা নতুন পথে, যে পথটা হয়তো তাঁরই আবিষ্কার করা। সেক্ষেত্রে তিনি কি সত্যি সত্যি পথ হারাচ্ছেন? আবার কখনো কখনো এরকমটাও হয় যে সেই বেছে নেওয়া পথটা হয়তো তাকে সঠিক গন্তব্যে সঠিক জায়গায় পৌঁছে দিল না, তখন তাকে কি বলা যাবে পথহারা? তাকে কি বলা যাবে যে তিনি রেডারলেস শিপ, অর্থাৎ দিক নির্দেশক যন্ত্র ছাড়া একটি জাহাজ, নিজের উদ্দেশ্যবিহীন যাত্রায় তিনি বেরিয়ে পড়েছেন? এরকমটা কি মনে হবে? সেটা একটুখানি খোঁজবার চেষ্টা করা যাক। কাজী নজরুল ইসলামের গান, নজরুল গীতি, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারে।

0: রবিবারের গানের ভেলা, নানা রঙের গান। অবশ্যই আরও গান রয়েছে যে গানগুলোর মধ্যে দিয়ে আমরা একটুখানি খুঁজবার চেষ্টা করব হারিয়ে যাওয়া পথটাকে। তবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কেউ রয়েছেন কি না সেটাও একবার দেখে নিতে হবে, তাই না? কেউ রয়েছেন মনে হচ্ছে, দেখা যাক। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি পূর্ব বর্ধমান থেকে মিনতি সামন্ত বলছি।
0: বলুন দিদি।

0: আমি কোনদিন লাইন পাই নাই, জীবনের প্রথম লাইন পেলাম, কোন অনুষ্ঠানে পাইনি।
1: আচ্ছা, আপনাকে অভিনন্দন, অভিনন্দন আপনাকে।
0: আমার বয়স আছে।
1: আচ্ছা,
0: তা আমি একটা অনুরোধ করছি, গানের ধারায় সবাইকে আর গান হয়, পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সঙ্গীত কেন হয় না?
1: আমি গত সপ্তাহেই বাজিয়েছি, গত রবিবারই বাজিয়েছি।
0: ও,
1: শুনেছিলেন? আচ্ছা,
0: না পুরো এক ঘন্টা হয় সব রবীন্দ্রসঙ্গীত।
1: আমার খুব প্রিয় গায়ক পান্নালাল ভট্টাচার্য। আপনি অনুষ্ঠান মানে নিয়মিত শোনেন আমাদের অনুষ্ঠান?
0: হ্যাঁ, প্রতিদিন আমি শুনি। আমার গানের ইচ্ছে অনেক, আমার 12-13 বছর থেকে রেডিও সঙ্গীত।
1: নিশ্চয় হবে দিদি, নিয়মিত শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আমরাও আপনাদের সঙ্গে আছি। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।
0: নমস্কার।
1: আসলে আমাদের বন্ধুরা অনেকেরই এই অভিযোগটা আছে যে কিছুতেই টেলিফোন লাইন পাওয়া যায় না। ঠিক যে সময়টায় হয়তো টেলিফোনে কথা বলবো বলে ভাবলাম, সেই সময়ই হয়তো তিনি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন না। ওই পথ হারিয়ে যাওয়া পথ এবং পথ হারানোর একটা কী বলবো, সৌভাগ্য, ঠিকঠাক মতন কাজ না করা আর কি। কিন্তু অনেকেই এরকমটা হয় যে হয়তো সঠিক পথটাতে যাওয়ার ইচ্ছাটাই নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অতিথির কথা মনে আছে, সেই তারাপদ যে নিজের অভীষ্ট লক্ষ্য দেখতে পাচ্ছে, তাকে হয়তো একটা লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বাকি সকলে, কিন্তু সে চাইছে না সেই লক্ষ্যে পৌঁছতে, কারণ তার লক্ষ্য হয়তো অন্য কিছু। সে হয়তো পথ হারাবে বলেই পথে নেমেছে, আবার কেউ কেউ ভুল পথে চলে গিয়েও, অর্থাৎ কুটিল কুপথে চলে গিয়েও নিজের অভীষ্ট লক্ষ্য হারান, এমনটাও হয়। রজনীকান্ত সেনের গান অর্ঘ্য সেনের কণ্ঠে এবারে।

0: রবিবারের গানের ভেলায় নানা রঙের গান। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, কথা বলা যাক, সময় তো দ্রুত শেষ হয়ে আসে। নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অতএব অন্য কেউ চলে আসতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে হারিয়ে যাওয়া পথ বা পথ হারানোর নেশা, দুটোই কিন্তু একই সঙ্গে চলতে থাকে কোনো কোনো মানুষের জীবনে। কোনো কোনো মানুষ পথ হারানোর নেশায় হয়তো আসল পথটাই, অভীষ্ট লক্ষ্যটাই হারিয়ে বসে থাকেন। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন কি? হ্যাঁ, রয়েছেন, রয়েছেন, রয়েছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: সুপ্রভাত।
0: সুপ্রভাত।
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: অনেক সময় পথ হারিয়ে যায়, কিন্তু সেই হারানো পথ নতুন পথের সৃষ্টি করে, নতুন পথে চলে অনেক মানুষ নিজে উপকৃত হন, কোটি কোটি মানুষেরও উপকার করেন।
0: ঠিক
1: এইরকমই একজন মানুষ ছিলেন টেড হেন্টার। 1978 সালে মোটর দুর্ঘটনায় তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যান। তারপর তিনি হতাশ না হয়ে, দিশাহারা না হয়ে নতুন পথে চলতে শুরু করেন এবং একটি স্পিচ সফটওয়্যার তৈরি করেন, যেটার নাম দেন তিনি জজ, জব অ্যাক্সেস উইথ স্পিচ। এই সফটওয়্যারটির মাধ্যমে তিনি যেমন কম্পিউটার ব্যবহারে সক্ষম হলেন, তিনি পৃথিবীর কোটি কোটি দৃষ্টিহীন মানুষ কম্পিউটারের সাহায্যে যাবতীয় কাজ করতে সক্ষম হলো। সেই জন্যে পথ হারিয়ে গেলেই যে হতাশা, নিরাশা, দুরাশা আসবে এমনটা নয়, অনেক নতুন পথ সৃষ্টি হয় যা কোটি কোটি মানুষকে উন্নতির রাস্তা দেখিয়ে দেয়। নমস্কার।
0: পথ দেখায় নতুন করে। নমস্কার অনিমেশবাবু। হ্যাঁ সত্যি, এমনও অনেক মানুষ আছেন আপাত দৃষ্টিতে মনে হলো হয়তো যে তিনি পথ হারিয়ে ফেলেছেন বা পথ তাকে হারিয়ে ফেলেছে, কিন্তু আদতে তিনি হয়তো আরো বহু মানুষের পথ প্রদর্শক হলেন। আমাদের সঙ্গে টেলিফোনে আরো কেউ। নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
2: আমি খড়গপুর বারোবিটা থেকে আশিস কুইলা বলছিলাম।
0: বলুন আশিস।
2: তিরিশ সেকেন্ড বেশি সময় নেব না। আপনি এর আগে যে রজনীকান্তের গান শোনেন, উনি খুব শারীরিক মানে ক্যান্সারে যখন ভুগছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, কথা বলতে পারছিল না, রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে এসে তার করুণ দশা দেখে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। উনি কিন্তু ওই যে আপনি কুটিল কুপথ ধরিয়া ওটা কিন্তু লিখে এঁকেছিলেন, আরো অনেক অনেক গানই লিখেছে। গলায় ক্যান্সার ছিল তো, আমায় সকল রকমের কাঙ্গাল করিয়া, যা আর বেশি বললে শ্রোতাকুল খুবই বিরক্ত হবে, নিশ্চয়ই বলবো না আমি। তব চরণ নিম্নে রজনীকান্ত বাজিয়ে দিয়েছিলাম, আর বলবো না, তবে আপনার ইসমানি বাজান।
0: অনেক ধন্যবাদ আশিসবাবু। আমি পথ দূরে দূরে, দেশে দেশে ফিরে ফিরে শেষে, দুয়ার বাহিরে থামিয়ে এসে, ভেতরেতে গাঁথা চলে নানা সূত্রে রচনার ধারা, আমি পাই ক্ষণে ক্ষণে তারই ছিন্ন অংশ অর্থহারা। সেথা হতে লেখে মোর ধূলিপটে দ্বীপ ও রশ্মি রেখা, অসম্পূর্ণ লেখা। জীবনের সৌধ মাঝে কত কক্ষ, কত না মহলা, তলার উপরে কত তলা, আজন্ম বিধবাতারি এক প্রান্তে রয়েছে একাকী, সবার নিকটে থেকে তবুও অসীম দূরে থাকি, লক্ষ্য নহি উপলক্ষ, দেশ

ওহি আমি যে উদ্দেশ, মোর নাহি শেষ, পথের শেষ যে কোথায় তা খোঁজে মানুষ, কেউ কি খুঁজে পায়? রবীন্দ্রনাথের গান, কিশোর কুমার।

পথের শেষে কি আছে তা নিয়ে চিন্তা করার কিছু নেই। সেই যে ছোটবেলায় ভাব সম্প্রসারণের জন্য পড়েছিলেন না, যে চলিতে শেখে না কেহ, নাকি হাঁটিতে শেখে না কেহ, না খেয়ে আছাড়। হ্যাঁ ঠিক, হাঁটতে শিখতে হলে বা পথে চলতে হলে আঘাত তো পেতেই হবে। আঘাত পাওয়া মানেই সেখানেই শেষ নয়, সামনে যে বাধার দেওয়ালটা আছে সেই দেওয়ালটাকে ধুলিস্বাত করে আবার নতুন পথ তৈরি করে এগিয়ে যাওয়া। পিছুতে পিছুতে পিছুতে পিছুতে দেয়ালে পিঠ ঠেকে গেলে সামনে এগিয়ে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। তাই পথকে চিনতে হলে পথেই নামতে হবে। হ্যাঁ, বুঝতেই পেরেছেন যে কোন গানটা দিয়ে শেষ করছি আজকের গানের বেলা। ক্যালকাটা ইউথ কোয়ারের পথে এবার নামো সাথী, গানটা দিয়ে শেষ করব আজকের এই নানা রঙের গানের গানের ভেলা, রবিবারের গানের ভেলা। সকলে খুব ভালো থাকবেন, সঙ্গে ছিলাম শান্তম।

0: শেষ হল গানের ভেলা। উপস্থাপনায় ছিলাম শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য। উপস্থাপনায় আভাস দেবনাথ, মৌলি সরকার।

0: হ্যাঁ মুদি, আমার না একটা দাবি আছে।
1: বলো। দাবিটা হচ্ছে সেই দাবি,
0: না না দাবি একটু রাখতে হয় না, বেশি কিছু না। দেখো আমি একটা জিনিস জানি যে তুমি তো বেশ বইপত্র পড়ো, তাই না?
1: হ্যাঁ অবশ্যই।
0: মানে আমার দাবিটা হলো যে তোমার কোনো মানে চেনা প্রকাশকের ফোন নাম্বার দিতে পারো আমায়?
1: মা কেন?
0: না দেখো মানে ব্যাপারটা হচ্ছে তুমি বুঝছো না, আমি নিজে একটা বই লিখছি, বইটা তো হ্যাঁ মানে বইটা লিখতে হবে, মানে একটা যুগান্তকারী লেখা, মানে মানে ব্যাপারটা হচ্ছে যে দেখো ব্যাপারটা আর কিছুই না, খুব ইন্টারেস্টিং ব্যাপার।
1: যুগান্তকারী লেখা মানে মানে
0: যুগান্তকারী বলছি ব্যাপারটা
1: কি, বিষয়টা কি?
0: বিষয়টা হচ্ছে বাঙালির ঘ্রাণ শক্তি।
1: বাপরে, ঘ্রাণের কথা শুনে তো কাশি পেয়ে গেল।
0: কেন তোমার কি ঘ্রাণ শক্তি, মানে তুমি কি নাকে লঙ্কা পোড়া ধোঁয়া দিয়েছো নাকি?
1: না না সেটা না, মানে আচ্ছা ঠিক আছে, সে লেখক হিসেবে তোমার নামটাও না হয় জুড়ে দেবো।
0: না না লেখক হিসেবে নাম জুড়তে তো হবেই, কারণ আমিই তো লিখছি। মানে ব্যাপারটা হচ্ছে দেখো তুমি বুঝতে পারছো না, এই যে গন্ধের কথা আমি বললাম, বাঙালির ঘ্রাণ শক্তি, এটা কিন্তু মানে সব সময় পাওয়া যায় না, এটা নাক দিয়ে পাওয়ার গন্ধ নয়, ফলে এটাতে লঙ্কা পোড়া ধোঁয়ার মতো তোমার কাশি হবে না।
1: আচ্ছা কি রকম গন্ধ?
0: গন্ধটা হচ্ছে এটা শুধু বাঙালি পায়, বছরের একটা মাত্র সময় পায়, কিন্তু তার জন্য না মনটা থাকা চাই। শরতের নীল আকাশ, সাদা সাদা মেঘ, আর হলো গিয়ে
1: কাশফুল, তারপরে শিউলি ফুল,
0: হ্যাঁ
1: একটু হালকা হালকা ধুনোর ধুনোর গন্ধ।
0: হ্যাঁ
1: মানে এই যে হালকা হালকা গন্ধটা, এই গন্ধটা কিন্তু আমাদের খুব চেনা গন্ধ। আর সেই চেনা যে গন্ধ, এই গন্ধটা না আসলে কিন্তু এই যে পূজোর যে আভাস, মানে আমাদের সঙ্গে আভাস আছে, তবুও পূজোর আভাসকেও আমরা আনতে চাইছি।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: এই পূজোর আভাস বা আহ্বান আমরা কোনোটাই বুঝতে পারি না স্টিল। এই যে আজকে আমরা এত বকবক করছি, যে এই যে আমরা কি নিয়ে বকবক করছি, আমরা তো এসেই তোমার লেখক, লেখা, বই, গল্প এত কিছু নিয়ে কথা বলছি, কিন্তু কেন বলছি সেটা তো বন্ধুদেরকে বলতে।
0: কেন বলছি? কারণ আমরা হচ্ছে পূজো মানে কিন্তু শুধু আনন্দ, আনন্দ তো
1: বটেই,
0: এবং আনন্দের একটা অংশ হচ্ছে এই লেখালেখি, বই পড়া। আর সেই বই পড়া লেখালেখি কি? সেই বই পড়া লেখালেখি হচ্ছে পূজা বার্ষিকী। বিভিন্ন পত্রিকার যে পূজা বার্ষিকী গুলো বেরোয়, আমরা সেগুলো নিয়ে আজকে গল্প করব, কথা বলবো আজকে, তাই নিয়েই আমাদের একুশে সাহিত্য আড্ডা।
1: একদম, শুধু তো পুজোর মানে খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, সে সমস্ত তো আছেই, কিন্তু বাঙালিদের পুজো যেটা নিয়ে শুরু হয় সেটা কিন্তু পুজো বার্ষিকী। কারণ অন্তত পুজোর দু তিন মাস আগে থেকে আমাদের হাতে চলে আসে এক একটা বই, এক একটা পত্রিকার বই, এবং সেগুলোতে চলে আসে নতুন নতুন পুজোর গল্প, পুজোর উপন্যাস, পুজোর প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি। আর আমাদের সেই নিয়েই আজকের অনুষ্ঠান পাতায় পাতায় পুজো, একুশে সাহিত্যের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি, আর আমার সঙ্গে রয়েছে
0: আমি আভাস।
1: একদম। আর আমরা তো আড্ডা দেবো পুজো বার্ষিকী নিয়ে, প্রচুর গল্প করব, কিন্তু শুরুতে এই যে মা আসছে, এই মা আসছে, এটা তো একটা গান দিয়ে মাকে আনতে হবে না?
0: নিশ্চয়ই।
1: তো আমাদের অনুষ্ঠানেও কিন্তু একটা সুন্দর গান রয়েছে তোমাদের জন্য। আপাতত একটা গান রইল তোমাদের জন্য, শান এবং ঈশান নাগের কণ্ঠে। ফিরছি একটা গানের পর, শুনতে থেকো একুশে সাহিত্য।

0: মায়ের কথা ভেবে ভেবে তো বছর ঘুরেছে এবং দুর্গা ঘরে ফিরছে, সেই সঙ্গে আমরাও ফিরে এসেছি দুর্গাপূজার আড্ডা নিয়ে। আর সেই সঙ্গে আমরা রয়েছে আজকে একুশে সাহিত্যের আড্ডায়, পূজা বার্ষিকী নিয়ে আমরা আজকের আড্ডা জমিয়েছি এবং বন্ধুরাও কিন্তু আমাদের সঙ্গে আড্ডা জমাতে পারে অবশ্যই। তোমাদের জন্য ফোন লাইন খোলা রয়েছে 0332107325 এবং এছাড়াও রয়েছে আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে আজকের একটা সুন্দর পোস্টার রয়েছে পাতায় পাতায় পুজো, তোমরা আমাদেরকে কি জানাবে সেখানে এসে, তোমরা আমাদেরকে জানাবে এই বছর তোমাদের কোন পত্রিকার কোন গল্পটা ভালো লেগেছে। এছাড়াও আমাদেরকে বলতে পারো যে ছোটবেলায় পূজা বার্ষিকীর আনন্দটা তোমাদের কাছে কেমন ছিল। বেশ, এই যে আভাস বলছিল যে আশ্বিন মাস পুজো পুজো গন্ধ, মেজাজটাই আলাদা।
1: ঠিক ঠিক ঠিক, আর সেই জন্যই আর কি এই যে মানে এই যে সময়টা পুজো আসছে পুজো আসছে, দেখো এখনো কিন্তু আমাদের মহালয়া আসেনি, কিন্তু এই যে পুজো আসছে একটা ব্যাপার, এই সময় আমাদের মনটাই পূজা বার্ষিকী নিয়েই কিন্তু মেতে থাকে, তাই না? আর ব্যাপারটা হচ্ছে যে দেখো আজকে একুশে সাহিত্যর আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি আভাস, আমার সঙ্গে রয়েছে মৌলি, আমরা যে বিভিন্ন রকম পূজা বার্ষিকী নিয়ে কথা বলবো, এই যে বিষয়টা এটা কিন্তু আজকের নয়, এটা অনেক দিন পুরনো, তাই না? মানে এই যে আমাদের দুর্গাপুজো, বাঙালির দুর্গাপুজোর যে ইতিহাস সেটার যেমন একটা বেশ অনেক দিনের ইতিহাস রয়েছে, শুরুটা আমরা কোথায় পাচ্ছি সেই একদম যদি কৃত্তিবাসী রামায়ণে চলে যাই, সেখানে রাম দুর্গাপূজা করছেন, অকাল বোধন করলেন শরৎকালে, সেইখান থেকে আমরা এই দুর্গাপুজোর চলটা যেমন পাই সেই রকমই এই যে পূজা বার্ষিকী সেটার, হ্যাঁ আমি মানছি ওরকম 400-500 বছরের ইতিহাস না হলেও অন্তত 150-200 বছরের একটা ইতিহাস রয়েছে।
0: একদম একদম। এবার আমি যেটুকু জানি দেখো যে কলকাতায় কিন্তু প্রথম যখন ছাপাখানা এলো সেই সময় কিন্তু ওই যে বটতলার বই মানে এই যে একটা ব্যাপার ছিল।
1: হ্যাঁ হ্যাঁ জানি তো, মানে বটতলা অঞ্চল আসলে সেটা এখন আর নেই উত্তর কলকাতার, এই যে শোভাবাজার তার আশেপাশেই ছিল এই বটতলা অঞ্চলটা, সেইখানকার যেসব ছাপাখানা ছিল অনেক ছাপাখানা ছিল এবং সেখান থেকে যেসব বই বেরোতো আর কি, তো সেইসব বই অনেক প্রান্তিক মানুষ তো পড়তেনই এবং শহরের মানুষও সেই লেখাগুলো কিন্তু মজা পেতেন পড়ে।
0: একদম একদম, সে ব্যাপারটা ছিল অনেকটা হালকা মেজাজের লেখা। এবার গুরু গম্ভীর ব্যাপার স্যাপার কিন্তু একদমই ছিল না, এবার ও কোনো প্রেস থেকে ওই যে দুর্গাপুজো উপলক্ষে একটা বই বের করেছিলেন পাতলা রংচঙে কাগজে একটা ছাপানো বই, ওই সময় থেকে কিন্তু ওই বিষয়টা লোকজনের খুব পছন্দ হয়েছিল।
1: হ্যাঁ, এই যে

দুর্গাপূজোর সময় বটতলার কোনো একটা প্রেস তারা বই বার করলো এবং দুর্গাপূজো উপলক্ষে তারা বই বার করলো, তো তখন থেকে এইটা একটা ট্রেন্ড হয়ে গেল আর কি। ঠিক আছে, বছর বছর ওরকম বই বেরোতে লাগলো, পাতলা বই, 8 পাতা 12 পাতা 16 পাতা এরকম হবে, আর একদম জলের দরে। আর ওই সময় একটা ক্যাচ লাইন সেটা মানুষের মুখে মুখে ফিরতে লাগলো, সেটা হচ্ছে দুর্গাপূজার রং তামাশা পরদি।

0: আনন্দ উৎসব এটা তখনও ছিল। এই যেমন ধরো পুরনো কলকাতার বাবুদের বাড়িতে পুজোর সময় যে গান বাজনা, থিয়েটার, আবার অন্যদিকে জেলে পাড়া, এই যে দুর্গা পুজোর রং তামাশা, এই পুরো বিষয়টা কিন্তু মিলেমিশে গেছিল। আর তার মানে এই সব লেখাগুলোই সেই সময়টার সমাজটার একটা ছবি নিশ্চয়ই পাওয়া যায়।
1: এইবার ব্যাপারটা হচ্ছে দেখো, আমি সত্যি কথা বলছি, আমি বইগুলোর কথা জানি কিন্তু বইগুলো তো আমি পড়ে দেখি
0: না, একদমই না, আমাদের পক্ষে সেটা সম্ভব নয়।
1: তো এবার একটা কথা বলতে পারি, সাধারণভাবে বটতলার বইতে যেসব লেখা বেরোতো তার মধ্যে অনেক সময় সমাজের নানান দিককে তুলে ধরা হতো। তবে তখনকার পুজো সংখ্যাগুলো, মানে শহরের যে জাঁকজমক যেটা ছিল, যেটা তুমি বললে এই যে বিভিন্ন রাজবাড়ি, সেখানকার যে পুজো, জমিদার বাড়ির পুজো, সেখানে জাঁকজমক, বাই যেটা তুমি বলছিলে জেলেপাড়ার সং ভীষণ বিখ্যাত ছিল। তো এবার সেইগুলো এই লেখায় বেরোতো কিনা আমি কিন্তু ঠিক করে বলতে পারবো না, আগে থেকেই বলে দিলাম। তবে আমি এটাও বলছি যে ফেসবুক তো খোলা রয়েছে, আমাদের ফোন লাইনও খোলা রয়েছে, 0332107325, হ্যাঁ নাম্বারটা, হ্যাঁ ঠিকই বলেছি। তো এই নাম্বারে তোমরা ফোন করে বলতে পারো, ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো যে আমরা তো জানি না যে সে সময় এরকম লেখা বেরোতো কিনা সেই বর্তমান বইতে,
0: কিন্তু
1: তোমরা যদি জানো জানাতে পারো।
0: বলতে বলতে ফোন লাইনে বন্ধু, আমরা শুনবো বন্ধু কি বলছে।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো বন্ধু, কে বলছেন?
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি অনুষ্ঠিত বলছি।
0: বলুন।
1: বলুন শুনছি।
0: আচ্ছা আচ্ছা, বন্ধুর কথা আমাদের সঙ্গে একটু একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কোনো একটা কারণের জন্য। আমরা আবার বলবো বন্ধুকে যে তোমরা আমাদেরকে একটু রেডিও সেট থেকে সরে গিয়ে আমাদেরকে একটু ফোন করো, তাহলে আমাদের তোমাদের কথা শুনতে যেরকম সুবিধা হয় সেরকম আমাদের কথা শুনতেও কিন্তু তোমাদের সুবিধা হবে। এছাড়াও এই যে বিষয়টা, এই যে বন্ধু বলছিল যে একটু একটু যেটা শুনতে পেলাম, বন্ধু বলছিল যে এই যে পুজোর ছুটি মানে কিন্তু পড়াশুনোরও ছুটি হয়ে যেত।
1: একদমই তাই।
0: হ্যাঁ, এইটা একটা মজাদার
1: ব্যাপার। বিষয়টা কি, পড়াশোনার ছুটি হতো কিন্তু মানে স্কুলের পড়ার বইগুলো সেই একদম তালাবন্ধ হয়ে আলমারির মধ্যে ঢুকে গেল, আর গল্পের বইগুলো বেরিয়ে এলো এবং পূজা বার্ষিকীগুলো বেরিয়ে এলো। সেই পূজা বার্ষিকী নিয়েই তো আজকে আমরা কথা বলছি, তাই না?
0: একদম। এই যে আভাস বলছিল যে পুরনো দিনের যে বিষয়টা ছিল, যে আশির দশকের গোড়ার দিকে আমরা যেটা একটু যদি ছানবিন করে আমরা দেখি যে ফুটপাথে কিন্তু রীতিমতো প্যান্ডেল বেঁধে পুজো সংখ্যা বিক্রি হতো।
1: হ্যাঁ,
0: মানে হকারদের লম্বা লাইন থাকতো, মানে সেটা খুচরো বিক্রি নয়, রীতিমতো কমিশন দিয়ে পাইকারি বিক্রি। এই সময় কিন্তু প্রচুর পত্রপত্রিকার যে হকাররা প্রথম পত্রিকাটি বিক্রি করে যেটুকু লাভের অঙ্ক ঘরে তুলতো, তা দিয়ে কিন্তু পরবর্তী শারদ সাহিত্যটা প্রকাশিত হতো। এইভাবে কিন্তু চলতো আমাদের পূজাবার্ষিকীর প্রথম দিককার যে গল্প সেগুলো। এখন সময় একটা বিজ্ঞাপনী বিরতির, ফিরছি বিজ্ঞাপনী বিরতির পরেই, সঙ্গে থেকো।
3: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরলাম একটা বিজ্ঞাপনী বিরতির পর। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এই যে মানে ফুটপাতে রীতিমতো প্যান্ডেল করে সেই সময় কিন্তু পূজা বার্ষিকী বা পত্রপত্রিকা পুজোর সময় সেই সময় বিক্রি হতো, এবং সেই সময় না ওই যে 20% কমিশনেও কিন্তু পূজো বার্ষিকী বিক্রি হতো। বাবা,
1: 20% কমিশন,
0: মানে প্রচুর ব্যাপার। হ্যাঁ, মানে উপহার দেওয়ার জন্য কিন্তু অনেকে সেই সময় পূজো বার্ষিকী কিনতো। এবং মানে এই যে তখন কিন্তু আরেকটা বিষয় খুব জনপ্রিয় হয়েছিল, তুমি যদি সত্যজিৎ রায় ফেলুদা পড়ো, তুমি সবসময় দেখবে যে পূজা বার্ষিকীতে প্রথম প্রকাশিত, এই অমুক সময় পূজা বার্ষিকীতে প্রথম প্রকাশিত। এই যে ফেলুদার রহস্য রোমাঞ্চ নিয়ে বিপুল লোকপ্রিয় একটি পত্রিকা যখন প্রকাশিত হতো তখন একটা উৎসব লেগে যেত, ঠিক আছে, মানে পূজো সংখ্যা

0: সাময়িক পত্রের একটা মহালয়া বলা যেতে পারে, পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের সূচনা। প্রতিষ্ঠানের তখনকার কিন্তু সার্কুলেশন যিনি ছিলেন, তিনি সেই সময় চলে যেতেন সোজা কালীঘাটে এবং সেই সময় ভালো মতন পুজো সম্পন্ন করে মায়ের পায়ে নিবেদন করতেন পত্রিকা, এবং সেই পত্রিকা মানে পরে যাতে ভালোভাবে বিক্রি হয় সেই জন্য কিন্তু এত তামঝাম ছিল।
1: একদমই তাই, মানে এই যে আমরা এখন অনেকেই নতুন গাড়ি কিনলে আমরা কালীঘাট মন্দিরে নিয়ে যাই যে মায়ের আশীর্বাদ নিয়ে আসি, যে নতুন গাড়ি কিনলাম, তো সেরকমই এই যে পত্রিকাগুলো সেটা যখন বেরোচ্ছে প্রকাশক চলে যাচ্ছেন নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসছেন যে পত্রিকা যেন ভালো বিক্রি করে। আরে পত্রিকা তো এমনিই বিক্রি হবে, বাঙালি দুর্গাপূজার সময় বই পড়বে না, পত্রিকা পড়বে না, আর তার সঙ্গে যখন মায়ের আশীর্বাদ জুড়ছে সোনায় সোহাগা, তাই না?
0: একদম। এখন আপাতত আমরা একটু গান শুনে ফিরে আসি, তোমাদের জন্য রইল দোহারের থেকে গৌরী এলো গানটি, ফিরছি গানের পরেই, শুনতে থেকো।

0: ফিরলাম আরেকটা গানের পর, তোমাদের সঙ্গে রয়েছি একুশে সাহিত্যের আড্ডায়। আর আজকে আমরা কথা বলছি শারদ সাহিত্য বা পূজা বার্ষিকী নিয়ে।
1: একদম ঠিক। আর এই মুহূর্তে বন্ধু কিন্তু এসে গেছে ফোন লাইনে।
0: শুনে নি বন্ধু কি বলছে।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা
0: বলছি। বলো বলো।
2: আসলে পূজো এসে গেছে, সত্যি পূজো অন দ্য ইয়ার।
0: একদম একদম।
2: আর বিষয়টা হচ্ছে, প্রথমে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা তোমাদের।
0: তোমাকেও তোমাকেও।
2: তো আমার মনে পড়ছে ফেলুদার সিরিজের একটা উপন্যাসের কথা, ছিন্ন মস্তার অভিশাপ।
0: একদম একদম।
2: 1978।
1: হ্যাঁ
0: আচ্ছা,
2: 1978-এ মানে বেরোচ্ছে শারদ সংখ্যায়। এবং এই যে উপন্যাসটা, এই উপন্যাসটি আমাকে আমাকে মানুষ চক্ষে কতটা ভ্রমণ করিয়েছে, শুধু আমাকে বলে নয়, যারা পড়েছেন তাদেরও হয়েছে। মানে রাজাপ্পা, হাজারিবাগ, কারণডিকার।
0: ঠিক ঠিক।
2: কারণডিকার যে চরিত্রটা,
0: ঠিক ঠিক,
2: কারণডিকারও একজন শিকারি, সুরেশ বাবুর চরিত্র উনি লিখলেন, সেটাও কিন্তু অসাধারণ। এবং শেষ যে জায়গাটা

0: আন,
1: সুলতানকে
0: যখন কেউ স্বীকার করতে পারছে না, তখন কারণডিকার গিয়ে সুলতানকে তুলে আনছেন সার্কাসে।
1: একদম,
0: এটা কিন্তু অসাধারণ একটা জায়গা।
1: একদম একদম একদম, বেশ, অনেক ধন্যবাদ সায়ন। এই যে আমরা, এই যে সায়ন আমাদেরকে বললো ছিন্নমস্তার অভিশাপের কথা, এটা দুর্দান্ত গল্প, এটা নস্টালজিক করে দেয় আমাকে এই সব গল্প।
2: এই যে পূজা বার্ষিকীতে, যেটা আমরা মৌদি একটু আগে বলছিলাম, পূজা বার্ষিকীতে কিন্তু এরকম অনেক গল্প, ফেলুদার গল্প বিশেষ করে দেশ পত্রিকায় বেরোতো, নিয়মিত বেরোতো। তো সেই থেকেই এই যে পূজা বার্ষিকী মানেই আমরা সেখানে কিন্তু নতুন নতুন গল্প পাবো, এবং এত জনপ্রিয় গল্প যে সেগুলো তখন, যদি আমরা যারা ছোট, আমরা তো যখন গল্পগুলো পূজা বার্ষিকীতে বেরিয়েছিল তখন তো পড়িনি, কিন্তু সেই গল্পগুলো এতই জনপ্রিয় হয়েছিল যে সেগুলো পরে বই আকারে বেরিয়েছিল, এবং আজও আমরা সেই বইগুলো
1: পড়ি। একদম,
2: তাই না? আর বন্ধু, তুমি একটা বিষয় নিশ্চয়ই জানো যে ইউনেস্কো, তারা তো বাঙালির দুর্গাপুজো এই যে একটা আনন্দ উৎসব, তাকে বিশেষ স্বীকৃতি দিয়েছেন। তারা এটা মনে করেন যে এই উৎসব, এটা মানবতার একটা অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য, তাই না?
1: একদম একদম একদম, এইটা কিন্তু একটা বিশাল গর্বের বিষয় আভাস। এই যে এই সঙ্গে তুমি ভেবে দেখো যে একটা ধর্মীয় সামাজিক উৎসব শুধুমাত্র সেই উপলক্ষে প্রতি বছর শয়ে শয়ে সাহিত্য সংকলন বেরোচ্ছে, আর সাধারণ মানুষ সেগুলো পড়ছেন, কিনছেন, রীতিমতো একটা নয় চার পাঁচটা করে পত্রিকা কেনেন।
2: চার পাঁচটা,
1: আমি নিজে, আমি নিজেও তাই করি।
2: আর যেগুলো কিনি না সেগুলো এই আদান প্রদান করে
1: এদিক ওদিক থেকে ঠিকই হয়ে যাবে,
2: ঠিকই হয়ে যায়। এবার তুমি তাহলে বলো মৌলি, যে তুমি নিজেও বললে তুমি এতগুলো বই কেনো, আমিও কিনি, শুধু কিনি মানে আমি, আমার একটুখানি বয়সটা বেড়ে গেছে বলে আমি যে সুতরা পড়ি না তা নয়,
1: একদম
2: এখনো পড়ি।
1: অবশ্যই
2: অবশ্যই। তো ব্যাপারটা হচ্ছে এই যে ভাষা সংস্কৃতি, তার দিকটাও যদি বলি, তার একটা বড় দিক আমাদের এই দুর্গাপুজোর সময় এই যে সাহিত্য চর্চাটা।
1: একদম, এই যে প্রায় দুটো শতাব্দী, এই এতটা সময় ধরে এই যে বিবর্তন, পত্রিকার যে বিবর্তন, এটাও কিন্তু একটা বলার মতন ঘটনা।
2: হ্যাঁ নিশ্চয়ই, এই যে আমরা যেটা বটতলার বইতে বললাম, তারপরে মোদি একেবারে একটা জাম্প কাট মেরে চলে এলো 80-এর দশকের ঘটনায়, তাই না? কিন্তু এরকম আরো নানা রকম ছোট ছোট মাইলস্টোন রয়েছে। ধরো আমি বলছি সুলভ সমাচার, সেই যে পত্রিকাটা ছিল,
1: মানে কেশবচন্দ্র সেন যেটা চালাতেন এক সময়,
2: যেটা আমরা যেটা বটতলার বইয়ের ক্ষেত্রে দেখলাম, ওরা দুর্গাপুজোর সময় বিশেষ বই করতেন, কিন্তু এমন নয় যে কোনো পত্রিকা মাসে মাসে বা প্রতি সপ্তাহে বেরোচ্ছে, পুজোর সময় তার একটা আলাদা সংখ্যা বেরোলো, বিশেষ সংখ্যা বেরোলো, যেটা হয়তো একটু আলাদা, সেটা তো নয়। কিন্তু এখানেই কেশবচন্দ্র সেনের পত্রিকাটা কিন্তু আলাদা, এখানে প্রথম আমরা দেখলাম যে একটা সাপ্তাহিক পত্রিকা, তারই একটা বিশেষ পুজো সংখ্যা বেরোলো 1873 সাল, তাই তো?
1: আর এই সময়ে যে পুজো সংখ্যার কিন্তু একটা আলাদা নামও হলো, সেটা হচ্ছে ছুটির সুলভ।
2: ঠিক, মানে দুর্গাপুজোর কথাটা মেনশন করা নেই।
1: একদম একদম একদম, ছুটির সুলভ হিসাবে কিন্তু বেরোতো, এবং দাম কিন্তু ওই যে এক পয়সা।
2: হ্যাঁ, তবে এইটা আমি আরেকটা কথা বলবো মোদি, এই যে হ্যাঁ, যে একটা পত্রিকা তারা নিয়মিতভাবে তাদের সংখ্যা বের করে, পুজোর সময় বিশেষ সংখ্যা বার করলো, কিন্তু তাও এইটা কিন্তু তখন সেই ট্রেন্ড সেটার হলো না।
1: না, একদমই না। এই যে মোটামুটি সব পত্রিকাগুলোই কিন্তু পুজো সংখ্যা বের করছে, এটা কিন্তু আরো কিছুদিন পরে চলে এসেছিল।
2: এবং একদম পূর্ণাঙ্গ শারদীয়া পত্রিকা যেটাকে আমরা বলতে পারি, সেটা প্রথম প্রকাশ করলো কে, ভারতবর্ষ পত্রিকা, 1913।
1: একদম,
2: সে বছর কার্তিক মাসে যে সংখ্যাটা বেরোলো ভারতবর্ষ পত্রিকা, এটা কি আমরা বলতে পারি যে একটা বেশ বলবার মতো শারদীয়া সংখ্যা আমরা পেলাম। তো ব্যাস, এবার এই যে পত্রিকাটা বেরোলো, তার পর থেকেই আর যা যা পত্রিকা তখন বেরোতো বাংলায়, এটাই রীতি হয়ে গেল। কলকাতাতে তো বেরোবেই, এবং তারপর আস্তে আস্তে সারা বাংলায় এই রীতিটাই কিন্তু ছড়িয়ে গেল।
1: একদম একদম। বলতে বলতে ফোন লাইনে বন্ধু, আমরা শুনবো বন্ধু কি বলছে।
2: হ্যালো বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো
2: হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, বলুন।
3: আমি নদিয়া জেলার শান্তিপুর জয়দীপ বিশ্বাস
1: বলছি।
3: পূজা সংকলন যা বলছো, বড় বড় লেখক সাহিত্যিকদের বিশ্ব, যারা বিশ্ব সাহিত্যে গিয়েছিলেন, কিন্তু আমি বলবো ছোটখাটো লেখকের লেখকের ব্যাপার। আমরা স্কুলে পড়তাম 77-78 সালের দিকে, তো তখন আমরা নিজেরা কিন্তু পূজা সংখ্যা বের করতাম
1: ছাত্রছাত্রীদের,
3: সেখানে বিভিন্ন ছাত্রছাত্রের গল্প লিখতে লিখতে সেগুলো আমরা যাতে ব্রেনে পড়তে পারি, আমরা যেটা ব্রেন পড়ার সেগুলো আমরা এটা পড়তাম। এবং শুধু তাই নয়, আমাদের ছাত্র মাইকেল, সরি মধুসূদন মজুমদার, উনি ছিলেন সাহিত্যিক, বা ওনার বন্ধু ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, উনি হেমন্ত মুখোপাধ্যায় লেখাও কিন্তু একটা 74 সালে উনি দিয়েছিলেন। তবে ওটা বাজারে বেরোয়।

0: বাজারে ধরেনি, কিন্তু আমাদের ম্যাগাজিনে ছিল। সেটা আমি 77 সালে যখন স্কুলে ভর্তি তখন আমি গিয়ে পড়েছিলাম। তা এর বাইরেও কিন্তু মানে যে বাজারে সবকিছু যে বিক্রি হয়েছে বা তা নয়, কিন্তু পূজা সংখ্যা অনেক জায়গায় বেরোয়, সেখানে সেখানে সীমিত বা স্থানীয় ভাবে সেগুলো কিন্তু খুব খারাপ নয়। গল্প বা কবিতা খুব ভালো ভালো গল্প কবিতা সেখানে ম্যাগাজিনে বেরোয়,
1: বেশ বেশ অনেক ধন্যবাদ বন্ধুকে। হ্যাঁ বন্ধু, যেটা বলছে যে আমাদের এই তথাকথিত পূজাবার্ষিকী ছাড়াও কিন্তু ই মানে ম্যাগাজিন যেগুলো আর কি, যেগুলো আমরা স্কুল থেকে বের করতাম, যেগুলো আমরা কলেজ থেকে বের করতাম, সেটাও কিন্তু পূজোর সময়ই বেরোতো। এবং সেখানে ছোটবেলা থেকেই যদি কেউ লেখালেখি করতে শুরু করে তাদের জন্য একটা বিশাল বড় মঞ্চ বলতে পারো।
2: হ্যাঁ নিশ্চয়ই, মানে বিষয়টা কেমন জানি না আমার মনে হচ্ছে যে এটা একদম আমাদের একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে যে আমরা নিজেরাও পূজাবার্ষিকী কিন্তু বের করছি, শুধু পড়ছি এমনটা নয়, লেখালেখিও করছি, তাই না?
1: ঠিক ঠিক, এই বিষয়টা কিন্তু এই যে বন্ধু বললো যে সেই লেখাগুলো কিন্তু খুব একটা খারাপ হতো না, একদমই নয়, একদমই নয়, আর সেই লেখাগুলো কিন্তু ভালো হতো। এবং এই যে যারা সেই সময় ধরো লিখতো দৈনিক পূজাবার্ষিকীতে বা মানে পত্রিকাতে যেগুলো স্কুল কলেজ থেকে বেরোতো, তারা কিন্তু একটা সময় পরে নিজেরাও অনেক বড় লেখক হয়েছে বা লেখিকা হয়েছে। তাদের শুরুটা কিন্তু ছিল স্কুল বা কলেজের সেই দৈনিক পূজাবার্ষিকীর পত্রিকাগুলি। একদম একদম বন্ধুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। আর যেটা আমরা বলছিলাম যে এই যে ছুটির সুলভের কথা আমরা বললাম, এবং তারপরে এই যে নানান রকমের কিন্তু পূজাবার্ষিকী বেরোতো, ছোট বড় মাঝারি যে পত্রিকায় হোক না কেন, প্রত্যেক বছর পূজো সংখ্যা কিন্তু বেরোবেই।
2: আর এই যে পূজা সংখ্যার যে কন্টেন্ট, কি ধরনের যে লেখা, তার মধ্যে কিন্তু অনেক কিছু আস্তে আস্তে জুড়েছে, সবটাই প্রথম প্রথম যে ছিল তা নয়। এই যে যেমন ধরো আজকের কোনো একটা শারদীয়া পত্রিকা, সেখানে অবশ্যই বেশিরভাগটা আমরা গল্পই পাই, কিন্তু তার সঙ্গে কি কি আমরা পাই, রম্য রচনা পাই, প্রবন্ধ পাই, সাক্ষাৎকার পাই, বিজ্ঞাপন পাই, এবং অনেক সময় আমরা দেখি কোনো বিখ্যাত শিল্পী তার আঁকা ছবি, ছোটদের পত্রিকা সেখানে আমরা কমিক্স পাবো। এই যে একটা পাঁচ মিশালি ব্যাপার। এবং এটা তুমি জানো কি না আমি জানি না মোদি, যে গল্প লেখা হতো ঠিকই, কিন্তু একদম প্রথম দিকে উপন্যাস বিষয়টাও কিন্তু ছিল না, এবং তার চেয়ে আমি বলবো বরং প্রবন্ধ অনেক তাড়াতাড়ি এসেছে, মানে যেগুলো পূজা সংখ্যায় আর কি। এই যেমন আমার বলতে গিয়ে মনে পড়লো আনন্দবাজার পত্রিকা 1935-এর যে পূজা সংখ্যা, তাতে আমরা লেখকদের মধ্যে কাকে পাচ্ছি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যদুনাথ সরকার, এরকম সব জ্ঞানী গুণী মানুষ তারা সেই পত্রিকায় প্রবন্ধ লিখেছিলেন। সেখানে প্রথম উপন্যাস কবে এলো, 1929 সাল, মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরতলি, শারদীয় আনন্দবাজার।
1: বাপরে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার তো ওই সংখ্যাতেই ছিল।
2: হ্যাঁ নিশ্চয়ই। আর তার পরের বছর 1940 সেবারেও শারদীয় আনন্দবাজারে কবিগুরুর আরো একটা উপন্যাস বেরোলো।
1: বেশ, এই যে এই সময়ে যে নানান রকমের উপন্যাসের কথা আমরা বলছি, আরো তো অনেক গল্প করব, তার আগে তোমাদের জন্য ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিজ্ঞাপন বিরতির পর।
3: आया है इसे नजरअंदाज ना करें।
4: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
3: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
4: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
3: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
4: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
3: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
1: ফিল্ম একটা বিজ্ঞাপন বিরতির পর যেটা নিয়ে কথা বলছিলাম, এই যে মানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার ওই সংখ্যাতে বেরোলো, এবং তারপরে
2: আরো একটা উপন্যাস,
1: হ্যাঁ হ্যাঁ,
2: ল্যাবরেটরি, ঠিক।
1: এই সময়
2: আরো একটা যে পত্রিকা যেটার কথা আমরা একটু আগে বললাম, যেখানে আমরা ফেলুদার গল্প পেতাম,
1: একদম একদম,
2: দেশ, ঠিক। তো এই যে দেশ যখন প্রথম বেরোলো 1933 সাল, এটা কিন্তু সাহিত্য পত্রিকা হিসেবেই বেরোলো।
1: আচ্ছা,
2: যেটা আমরা দেখলাম যে অন্যান্য পত্রিকাগুলোতে পূজা সংখ্যায় নানা রকম জিনিস রয়েছে, দেশে দেশ সেই জায়গাটা আস্তে আস্তে গেল ঠিকই, কিন্তু তার একটা নিজস্ব জার্নি রয়েছে, আমরা সেখানে একটা একদম সাহিত্য পত্রিকা থেকে তার বিবর্তনটা দেখতে পেলাম।
1: মানে শারদীয়া দেশ মানে কিন্তু দুজন বিশিষ্ট লেখকের কথা বলতেই হবে, তাদের মধ্যে একজন হচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায় আর একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যার লেখা আমরা এখনো পড়ে চলেছি।
2: মানে কেন বলছি এই কথাটা বন্ধুরা, যে তাদের যে প্রথম উপন্যাস দুজন লেখকেরই, সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস পায়রা এবং শীর্ষেন্দু বাবুর প্রথম উপন্যাস ঘুম পোকা, দুটোই শারদীয়া দেশ তাতেই প্রথম ছেপে বেরিয়েছিল।
1: একদম একদম একদম। এই যে শারদীয়া দেশ মানে কিন্তু আরো একজন জনপ্রিয় চরিত্রের নানান রোমহর্ষক অ্যাডভেঞ্চারের কথা আসে,
2: তিনি হলেন ফেলুদা।
1: হ্যাঁ একদম। এই যে মানে বিষয়টা, মানে ফেলুদাকে নিয়ে মানে যতটা বলা হয় ততই কম, কারণ ফেলুদা সত্যজিৎ রায় এত জায়গায় লিখেছেন, কখনো শারদীয়া দেশ পত্রিকায়, কোনো কখনো তুমি অন্য শারদীয়া পত্রিকার কথা বলতে পারো, বিভিন্ন পত্রিকাতে কিন্তু ফেলুদা বিভিন্ন সময়ে ছাপা হয়েছে।
2: তবে মৌলি আমি একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় তিনি তো এই যে আমাদের ফেলুদা উপহার দিলেন, বিভিন্ন শারদীয়া পত্রিকায় আমরা ফেলুদাকে পেলাম, কিন্তু যেই পত্রিকাটা না হলে কোনো পত্রিকাতেই ফেলুদার গল্প আমরা পেতাম না, সেটার কথা তো বিশেষভাবে বলতে, এবং সেই পত্রিকার জন্যই মূলত সত্যজিৎ বাবু নিজের ইন্টারভিউতেও বলেছেন যে সেই পত্রিকাতে লেখা দেওয়ার জন্যই তিনি প্রথম 40 বছর বয়সে কলম ধরলেন, লেখক হলেন।
1: একদম।
2: এবং সেই পত্রিকাটা কি, আমার মনে হয় বন্ধুরা বুঝেই গেছে, সেই পত্রিকা আর কিছুই নয়,
1: সন্দেশ
2: পত্রিকা।
1: একদম, এটার একটা আলাদা জায়গা আছে,
2: আলাদা জায়গা নিশ্চয়ই আছে ছোটদের পত্রিকা হিসেবে। এই যে শুকতারা, আনন্দমেলা, কিশোর ভারতী, সব থেকে জনপ্রিয় তিনটা আমি মানছি, কিন্তু যদি আমরা বয়সের দিক দিয়ে বলি, সন্দেশ সে কিন্তু সবচেয়ে পুরনো, অথচ তার বয়স বাড়েনি, সে ছোটদের পত্রিকা, তাই না?
1: ঠিক ঠিক। এই যে এতদিনের পথ চলা, কতবার যে ঝড়ের মুখে পড়তে হয়েছিল সত্যজিৎ রায় হাল ধরার আগেও, প্রায় 30 বছর সন্দেশ পত্রিকা বের হয়নি, তার আরও নানান সমস্যা, প্রকাশক বদল, এখন হয়তো মানে নিয়মিত বেরোচ্ছেও না, কিন্তু ওই যে সন্দেশ পত্রিকার পুরনো যে ভার্সনগুলো সেগুলো কিন্তু তুমি
2: তারপরে সে বন্ধ থেকেছে অনেকদিন, বারবার চালু হয়েছে, বারবার সে আছাড় খেয়ে পড়েছে, পথে আবার উঠে দাঁড়িয়েছে, কিন্তু সে টিকে রয়েছে, সে কিন্তু একেবারে হারিয়ে যায়নি। এবং কে বলতে পারে আগামী কয়েক বছরের মধ্যে আমরা হয়তো দেখব যে সন্দেশ আবার ছোটদের জন্য সেরা মাসিক পত্রিকা হয়ে গেছে।
1: এটা আশা করাই যায়। আর দেখো যে নিয়মিত না বেরোলেও পুজোর সংখ্যাটা কিন্তু প্রতি বছরই পাওয়া যায়, মানে গত বছরও ছিল, কিন্তু এখনো আজকের এবারের সংখ্যাটা হয়তো বেরোয়নি, তবে হয়তো আশা করা যায় যে কখনো না কখনো তো বেরোবেই।
2: হ্যাঁ, আর এখন বন্ধু চলে এসেছে ফোন লাইনে, একবার একটু বন্ধুর সঙ্গে কথা বলে নি।
1: না, বন্ধু এসে চলে গেছে আমাদের থেকে,
2: একটু ধৈর্য ধরতে হতো, তবেই তো কথা।
1: বন্ধু আসবে, আবার আসবে, কিন্তু ততক্ষণ, যতক্ষণে বন্ধু আসছে, আমরা ততক্ষণ বরং একটা গান শুনি। গান শুনে ফিরে আসছি, তোমাদের জন্য রইল বদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে এই গানটা। ফিরছি গানের পরেই।

0: ফিলাম আর একটা গানের পর তোমাদের সঙ্গে রয়েছি একুশে সাহিত্যের আড্ডায়। আজকে আমরা কথা বলছি শারদীয়া সাহিত্য বা পূজা বার্ষিকী নিয়ে। যাওয়ার আগে আমরা বলছিলাম, এবং যাওয়ার আগে আমাদের কাছে বন্ধু এসেছিল, কিন্তু সে আবার চলে গেছিল। আর দেখি বন্ধু ফোন লাইনে
1: এসেছে আমার। হ্যালো, কে বলছেন?
2: খড়গপুর থেকে আশিস কুইলা
0: বলুন।
2: আমি লাস্ট আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা দেশ আনন্দ উপন্যাসগুলো পড়ার জন্য আর আনন্দ এটা প্রতি বছর আমার সাজানো আছে, কিন্তু একটাই বছর পড়তে পারিনি চোখের সমস্যার জন্য, পড়বো। আর একটা বড় কথা বলি, সত্যজিৎ রায়ের দেশে মানে প্রথম গল্প থাকতো, ওনার লাস্ট মনে হয় ওনার গল্প ছিল শকুন্তলার কণ্ঠহার না জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, না হলে এই লাস্ট মানে ওনার গল্প আমরা পেয়েছিলাম। আর ওনার গল্পের জন্য দেশ একদিন দেরি হলে পেতাম না শারদীয়া, ঠিক না? সত্যজিৎ রায় পাগল মানে সে দেশ মানে আমরা গ্রামে লন্ডনে আলোতে পড়েছি, তখন আমার কারেন্ট ছিল আমার গ্রামের বাড়ি।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই স্মৃতিগুলোই তো আমাদেরকে এত আনন্দ দেয়, নস্টালজিক করে তোলে, যে এই যে ছোটবেলায় কারেন্ট থাকতো না, তখন আমরা হ্যারিকেনের আলোতেও কিন্তু ফেলুদা পড়তে
1: ভুলি, পড়তেই হবে।
0: হ্যাঁ, একদম একদম, যাই হয়ে যাক না কেন ফেলুদা পড়তে হবে।
1: আমরা সন্দেশের কথা বললাম, তবে মৌদি সুক্তারার বয়সও কিন্তু কম হলো না,
0: মানে প্রায় আশি তো
1: ছুঁই মানে তো। কিন্তু আমি যেটা আগেই বলছিলাম সন্দেশের ক্ষেত্রে, যে এই পত্রিকাগুলোর কিন্তু বুড়ো হওয়া বারণ,
0: একদম
1: ছোটদের জন্য লেখা তো,
0: একদম একদম। এই যে শারদীয় সুক্তারা যখন প্রথম মানে প্রায় তোমার 1392 বঙ্গাব্দের আশ্বিন মাস মানে 1985 সাল, অনেকটাই পরে, এদিক থেকে কিশোর ভারতী আবার যাকে বলে তোমার ওই প্রোঅ্যাক্টিভ।
1: হ্যাঁ, মানে কিশোর ভারতী বলছে আমি আমার যাত্রা শুরু করব একদম পূজা বার্ষিকী, সব থেকে বেশি সেটারই ডিমান্ড আর কি।
0: ঠিক ঠিক,
1: মানে 1968 সাল এবং আনন্দ মেলাও তাই 1971 সালে
0: পূজো সংখ্যা,
1: প্রথম পূজো সংখ্যা
0: একদম। তবে কিশোর ভারতী যেমন তখন থেকেই নিয়মিত মাসিক পত্রিকা বের করছে, আনন্দমেলা কিন্তু সেই জায়গাটা তখনও পায়নি, সেটা হতে হতে প্রায় 1975।
1: এবার এক একটা পত্রিকার এক একটা রকম ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে সব শিশু কিশোরদের জন্য পত্রিকা, তার কিন্তু মানে বিশেষ করে আমি যদি বলি পূজো সংখ্যা, কয়েকটা বিষয় সেখানে এক একজন লেখক এক একটা পত্রিকায় লিখছেন, সব ঠিক আছে, কিন্তু কয়েকটা বিষয়ে যেমন থাকবেই, মানে প্রথমেই তুমি বলো অ্যাডভেঞ্চারের গল্প,
0: একদম নিঃসন্দেহে। মানে এই যে সুক্তারায় সেই ফ্রান্সিসের গল্প, মানে আমার বাবাও হয়তো পড়েছে, আমিও পড়েছি, এছাড়া অর্জুন, আনন্দমেলায় কাকাবাবু, ইদানিং রাপ্পাড়ায়ের কমিক্স, এছাড়া আরও একটা বিষয় মুখিয়ে থাকতাম এই সব সময়, তুমি যে সুক্তারের কথা বলতে আমার মনে পড়লো, ভূতের গল্প। ছোট গল্প তো আছে, বড় উপন্যাসগুলো তো মানে আলাদাই থ্রিলার ছিল।
1: না মানে মৌধি না ভয় পেতে খুব ভালোবাসে, আমি বুঝতে পারছি।
0: আরে এইটা তো সেরকম একটা ব্যাপার না, মানে ওটা একটা উত্তেজনা না, এক্সাইটমেন্ট। এই যে বন্ধু যেরকম বললো, মানে বললো তখন যে হচ্ছে ফেলুদা পড়ার জন্য মানে মানে পাগল করে দেওয়া একটা ব্যাপার, সেরকম একটা পাগল করে দেওয়া ব্যাপার।
1: না না, কথাটা সত্যি, মানে এই যে ভুতুড়ে ব্যাপার স্যাপার, আবার তার মধ্যে যদি কোথাও একটু কমেডি পাঞ্চ ঢুকে যায়, সেটা একটা দারুণ ব্যাপার। মানে আমি তোমায় বলছি একটা গল্প,
0: কিরকম কিরকম
1: আমার মনে হয় সম্ভবত কিশোর ভারতী পত্রিকায় বেরিয়েছিল, যদি আমি ভুল না করি, এবং অবশ্যই পূজো সংখ্যায় বেরিয়েছিল। গল্পটার নাম ছিল পাঠানখালীর হানাবাড়ি। এবার গল্পটা এরকম যে একজন আধুনিক ভূতের ওঝা, ঠিক আছে, মানে ওই মন্ত্র পড়া ভূতের ওঝা না, তিনি একেবারে নীতিমত বিজ্ঞানসম্মত ভাবে,
0: আচ্ছা বিজ্ঞানসম্মত ওঝা,
1: হ্যাঁ বিজ্ঞানসম্মত ওঝা, তো তার জগৎজোড়া নাম ডাক ঠাট্টা করলে হবে,
0: না না হাসছি না, ঠিক আছে বলো বলো।
1: তিনি একবার তার গ্রামের বাড়ি

0: পাঠানখালি গ্রাম, সেখানে তিনি গিয়ে শুনছেন যে কোন এক বাড়িতে নাকি প্রচন্ড ভূতের উপদ্রব, তো তাকে এবার ব্যবস্থা করতে হবে। সবাই তার পুরনো বন্ধুরা, ছোটবেলার বন্ধুরা, ভাই তুই একটু কিছু কর, আমরা আর পারছি না। তো ঠিক আছে, বন্ধুদের অনুরোধ কি আর ফেলা যায় বলো। তো শেষে দেখা গেল তিনি তো গেলেন ভূত তাড়াতে, তো দেখা গেল যে সেই বাড়িতে যে যিনি ভূত হয়ে আছেন তিনি আর কেউ নন, সেই ভূত হলেন সেই যে ওঝামশাই যিনি গেছেন আর কি, সেই ওঝামশাইয়েরই ছোটবেলার স্কুলের অঙ্কের মাস্টার মশাই
1: সর্বনাশ।
0: তিনি মারা গিয়ে ওখানে ভূত হয়ে রয়েছেন। এবার কি করা যায়? এবার মাস্টার মশাইয়ের কড়া মেজাজ, তার সামনে পড়ে এই হেন ছাত্রের তখন একেবারে যাকে বলে নাকের জলে চোখের জলে অবস্থা। আর হাজার হোক মাস্টার মশাই ভূত হয়ে গেছেন ঠিকই, কিন্তু মাস্টার মশাই তো বটেই, তাকে তো তাড়িয়ে দেওয়া যায় না। তো শেষটায় লিখছেন আর কি, যিনি লিখেছেন সম্ভবত দেবাশিস মৈত্র লিখেছিলেন, লেখকের নাম বুঝতে পারে। তো তিনি লিখছেন, ওঝাগিরি শিখে তুলে সারা রাত জেগে মোট 46টা ভুতুড়ে অঙ্ক কষে, মানে সেই মাস্টারমশাই তাকে যে অঙ্ক কষিয়েছেন, অঙ্ক কষে তিনি সেই ভূত স্যারের হাত থেকে রেহাই পেলেন।
1: বিশাল ব্যাপার, মানে এই যে এই জন্যই বড়রা বলে আভাস যে পড়াশোনায় ফাঁকি দিতে নেই।
0: না না, আমি তো ভালো ছিলাম, মন দিয়ে পড়াশোনা করি।
1: তাও মানে না হলে যদি তোমরা পড়াশোনায় ফাঁকি দাও তাহলে কিন্তু এই যে এরকম ভূত ছাড়াতে গিয়েও দেখবে অঙ্কের মাস্টারমশাই চলে এসছে। এই যে বাবা, মানে এই যে বর্ণ পরিচয়, এই যে সুবোধ বালক গোপাল, এই যে এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু আভাসও নিজেকে সেরকম ভাবে রিপ্রেজেন্ট করছে।
0: নিশ্চয়ই,
1: মানে আভাস সুবোধ বালক গোপাল,
0: মানে ব্যাপার হচ্ছে মানে শারদীয়া সংখ্যাগুলো এরকম নির্ভেজাল হাসির গল্প, এরকম কিন্তু প্রচুর পাওয়া যায়, যেখান থেকে আমাদের এই কথাটা উঠলো। আর শুধু গল্প তো নয়, কমিক্স বলো, যদি আমরা বলি শুকতারা আর কিশোর ভারতী, সেখানে আমরা কিন্তু কমিক্সের ছড়াছড়ি পাবো। এবং পুজো সংখ্যাগুলোর পাতায় কমিক্স একটু বেশি করে পাওয়া যায়, সেই জন্য আমার আরো বেশি ভালো লাগে। এবং যেমন আমরা বিভিন্ন গল্প, সেই গল্পগুলো যেমন পরে আমরা বই আকারে পাই, গল্প উপন্যাস, সেরকম কমিক্স এই শুকতারা, আনন্দমেলা, আনন্দমেলা আমি অত বিশেষভাবে পাইনি, কিন্তু কিশোর ভারতী,
1: কিশোর ভারতী
0: প্রচুর কমিক্স, তো সেইগুলো আমরা পরে আবার বই আকারে পাই।
1: একদম,
0: সাদা ঘোড়া, নন্টে ফন্টে মাটুল, তিনটে নাম আমি বলেই দিই।
1: পরবর্তী মানে পরের দিকে যেটা আমি দেখেছি, যে আমরা ফেলুদা সমগ্র পড়েছি এবং তারপরেও ফেলুদার গল্পগুলো কিন্তু এই যে গোলাপি মুক্তা রহস্য বলো বা ছিন্নমস্ত্র অভিশাপ বলো, এগুলো কিন্তু ওই কমিক্স আকারে আনন্দমেলাতেও বেরিয়েছে। হ্যাঁ, এখন ইদানিং রাপ্পাড়ায়ের কমিক্স আমরা খুব পাই, যেটা প্রত্যেক বছরই আমরা আনন্দমেলাতে এখন পাচ্ছি। কমিক্সের একটা আলাদাই অ্যাট্রাকশন ছিল।
0: নিশ্চয়ই নিশ্চয়ই। আর এই যে বৈচিত্র্য, এটা কিন্তু খুব বড় ব্যাপার। তুমি যে কোনো পুজো সংখ্যায় নাও, বৈচিত্র্য থাকতেই হবে, তবে তো ব্যাপারটা জমে, তাই না? সেখানে আমার ভ্রমণ কাহিনী চাই, অ্যাডভেঞ্চার চাই। আবার ধরো আমার খুব প্রিয় বিষয় ছিল এটা, বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র, তার কথা আমরা জানি, তিনি এই যে পত্রিকাগুলো, শারদীয়া পত্রিকা, তিনি ছোট ছোট ম্যাজিক শেখাতেন, ম্যাজিকের কৌশল শিখিয়ে দিতেন, কিভাবে হয় কৌশলটাও শেখাচ্ছেন, তার পেছনে বিজ্ঞানটাও বুঝিয়ে দিচ্ছেন।
1: একদম,
0: তাই না?
1: এরকম আরো নানান ধরনের কিন্তু জিনিস ছিল, সেগুলো নিয়েও কথা বলবো। তার আগে তোমার জন্য একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিজ্ঞাপন বিরতির পরে।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরলাম একটা বিজ্ঞাপন বিরতির পরেই, এবং আমরা যেটা বলছিলাম, এই যে পূজা বার্ষিকীর সময় কিন্তু নানান ধরনের, এই যে আভাস আমাদেরকে বলছিল কমিক্সের কথা, এবং কমিক্সের পরে এই যে ছোট ছোট ম্যাজিক শেখানোর কথা,
0: ম্যাজিক শেখানো, পিসি সরকার জুনিয়র তিনি শেখাতেন, এবং এই ম্যাজিকের গল্প, এটা তো একটা খেলা। আরেকটা খেলা, আমরা হয়তো ওর নামটা আমরা খুব বেশি জানি না, তিনি হলেন বিখ্যাত জাগদিং শিল্পী অভয় মিত্র।
1: আচ্ছা,
0: এবার আমি শুকতারার একটা ম্যাগাজিন, শুকতারার একটা পুজো সংখ্যা, ম্যাগাজিন তো বটি, পুজো সংখ্যা, সেখানে আমার মনে আছে একেবারে শেষের পাতায় তিনি একটা খেলা শিখেছিলেন, জাগলিং এর খেলা।
1: আচ্ছা,
0: সেই যে লেখাটা, লেখাটার নামই ছিল ঘুরন্ত ছাতার মাথায় বলের খেলা।
1: মানে
0: একটা ছাতা, তার মাথায় একটা বল রেখে দেবেন এবং সেই ছাতাটাকে যিনি জাগলার তিনি সেটা ঘোরাবেন, এবং সেই মানে জানি না, মনে হয় জাইরেশন বা এরকম কোনো ফেনোমেনা ফিজিক্সের, তো সেইটার জন্য সেই বলটা সেখানে ঘুরবে, বলটা পড়ে যাবে না, এই যে ব্যাপারটা। এবং কেমন হওয়া উচিত সেই খেলা।

0: খেলাটা যখন যিনি জাগলিং দেখাচ্ছেন খেলাটা তিনি কিভাবে দেখাবেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত, মুখে হাসি থাকতে হবে, এই ব্যাপারগুলো অভয় মিত্র কিন্তু সেই দেখাটা বলে দিচ্ছিলেন, তাই না?
1: এরকমই কিন্তু এই যে পুজো সংখ্যাগুলো না, মানে কাগজের উপর নিছক কতগুলো অবান্তর কথা কিন্তু নয়, মানে দুর্গাপুজো বিষয়টা তো আমরা অন্তর দিয়ে অনুভব করি না, এই যে যারা লেখক, যারা প্রচ্ছদ আঁকেন, যারা মুদ্রণ শিল্পী, বইটা ছেপে ছেপে যখন বেরোয় তার আগের যতগুলো ধাপ থাকে, মানে একটা পুজো শেষ হয় সেই সময় থেকে কিন্তু পরের বছর পুজো বার্ষিকীর লেখালেখি, এই ছাপাছাপির এই বিষয়গুলো কিন্তু শুরু হয়ে যায় একদম। মানে যে যে মানুষরা সেখানে কাজ করছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস যে এই পুজো সংখ্যাগুলো তাদের কাছে নিছক টাকা পয়সার কিন্তু ব্যাপার নয়, মানে মনের সবটুকু আবেগ অনেকটা যত্ন নিয়ে তারা কিন্তু এই কাজগুলো করেন, সেই জন্য কিন্তু আমাদের এত ভালো লাগে। 8 থেকে 80 সবাই কিন্তু পুজো বার্ষিকী এখনো পড়ে।
0: সত্যি তাই। এই যেমন ধরো বিভিন্ন লেখার কথা আমরা বললাম, সেগুলো তো আমাদের তার কন্টেন্ট দিয়ে আমাদের আকর্ষণ করে। তো এবারে যে সম্পাদকীয় লেখা, সেখানে কি সম্পাদক যিনি আছেন তিনি সরাসরি যেন পাঠকের সঙ্গে কথা বলছেন, বিশেষ করে আমার সব থেকে, আমি যত সম্পাদকীয় পড়েছি আমার সব থেকে মনের কাজটা একদম ছুঁয়ে যায় সেটা হচ্ছে দাদুমণির চিঠি। সত্যারা মানে এত মিষ্টি করে কথাগুলো তিনি বলেন, এতটা ভালোবেসে বলেন, ওখানেই তো মনটা জিতে নেয়। আর মানে শারদীয়া শুক্তারায় দাদুমণির চিঠি আমি লক্ষ্য করতাম, দুটো জিনিস থাকবেই। প্রথম লাইন দাদুমণি দিচ্ছেন কি, তাহলে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল,
1: আর মানে ওই পাশে একটা দুর্গা ঠাকুরের বেশ একটা হাসি মুখের ছবি, মানে একটা সুন্দর একটা ভালো
0: লাগার ব্যাপার
1: বিষয়গুলো। এইবার এই যে আরো নানান রকমের কথা বলছি, কিন্তু তোমাদের কিন্তু একটা আপডেট না দিয়ে আমরা যাব না, সেটা হচ্ছে কি এই বছর পুজো সংখ্যায় কি কি থাকছে আমাদের জন্য সেই কথাও বলবো। তার আগে তোমাদের জন্য রইলো একটা গান, সোমচন্দা ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা রইলো, ফিরছি একটা গানের পরেই, শুনতে থেকো।

0: ফিরলাম গানের পর, আর এই যে ছট করে আমরা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই বছরের শারদীয়া পুজো বার্ষিকীতে কি কি রয়েছে। আচ্ছা আবার ছট করে বলো তো এবছর দেশের প্রচ্ছদটা কে করেছে?
1: দেশের প্রচ্ছদ, হ্যাঁ মানে একজন নামই শিল্পী করেছেন জানি, কিন্তু তিনি কে এটা মোদি বলতে পারবে? এগুলো মোদি ভালো জানে।
0: হ্যাঁ দেশের প্রচ্ছদ একজন নামী শিল্পী করেছে অবশ্যই আনন্দমেলার প্রচ্ছদ, কিন্তু এবার অন্য শিল্পীর হাতে, মানে অন্যান্য ধরনের। মোটামুটি ধরে নাও তোমার দেশে ছটা উপন্যাস আছে, কয়েকজন প্রবীণ লেখক আছেন, আবার নতুন প্রজন্মেরও কিন্তু কয়েকজন আছে, মানে পড়তে বসলে একটা দুপুর কেটে যাবে। এছাড়াও গল্প রয়েছে তোমার নটা, পুজো সংখ্যার চেনা মুখ যেমন আছেন তেমনই কিছু তুলনামূলক নতুন লেখকও আছেন।
1: আচ্ছা বেশ,
0: মেজাজ আর বিষয় বেশ একটা বৈচিত্র্য কিন্তু আছে।
1: না শোনো, ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু সবচেয়ে আগে পড়বো অপ্রকাশিত দিনলিপি, যেটা রয়েছে মানে এবার শুনেছি একজন প্রখ্যাত ভাষাবিদের ডায়েরি ছাপা হয়েছে।
0: ঠিকই শুনেছো, ঠিক এই যে এটাই কিন্তু পুজো সংখ্যার বিশেষ আকর্ষণ, ভাষাবিদের একেবারে ব্যক্তিগত লেখা যা আগে কখনো কিন্তু ছাপা হয়নি। আর প্রবন্ধ রয়েছে, আছে মোটামুটি চারটে প্রবন্ধ
1: আছে বেশ।
0: ইতিহাস সমাজ সংস্কৃতি নিয়ে দারুণ একটা ভাবনা চিন্তার লেখা রয়েছে। এছাড়াও সত্যজিৎ রায়ের এক বিদেশি বন্ধুকে নিয়েও কিন্তু একটা লেখা রয়েছে, বিশেষ নিবন্ধ।
1: আচ্ছা আর ভ্রমণ ছবি যেগুলো সেগুলো কি?
0: হ্যাঁ ভ্রমণে দুটো লেখা আছে, পড়লে মনে হবে যেন নিজেই ঘুরে এলাম।
1: আচ্ছা বেশ,
0: আর একদম বহু বর্ণ চিত্র বিভাগে কিন্তু বাংলার দুই দিকপাল শিল্পীর ছবি ছাপা হয়েছে, মানে রঙে রঙে পাতা ভরা।
1: কবিতা কি?
0: কবিতা একটা বিশাল তালিকা, 40 জনেরও বেশি তালিকা রয়েছে সেখানে, কিন্তু লিখেছেন অনেকে, প্রবীণ নবীন প্রায় দুই ধারারই কবি কিন্তু আছেন।
1: আচ্ছা বেশ,
0: মানে সারা পুজো ধরে তুমি এক একটা করে পড়তে পারো।
1: আচ্ছা এবারে তুমি একটু চট করে, মানে যেগুলো আমার খুব প্রিয়, আনন্দমেলা।
0: এইবার বলি, আনন্দমেলাতেও কিন্তু ছটা উপন্যাস আছে, জনপ্রিয় লেখকেরা যেমন আছেন তেমন কিন্তু কয়েকজন নতুন মুখও আছে।
1: আচ্ছা গল্পে কি কি রয়েছেন?
0: গল্পে নটা গল্প আছে, সঙ্গে দুটো বড় গল্প, এবং গল্পের লেখক খুব জনপ্রিয় একজন তারকা গায়ক, গায়ক হয়েও কিন্তু সাহিত্যে অংশ নিচ্ছেন, সেটা কিন্তু বেশ লক্ষ্য।
1: নিশ্চয়ই, কেন নেবেন না?
0: নিজের কাহিনী আর নিজের আঁকা। এই যে আমরা এতগুলো বললাম, কিন্তু তাছাড়াও কিন্তু আরো নানান রকমের, কিশোর ভারতী যেমন বেরিয়েছে সেরকম বর্তমান পত্রিকারও কিন্তু শারদীয় সংখ্যা বেরিয়েছে, আরো বেশ কিছু সংখ্যা বেরিয়েছে, আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যা বেরিয়েছে, সব কিন্তু মানে ভীষণ ভীষণ ভালো গল্পে কিন্তু ভর্তি।
1: মানে এবার মৌদি বলতে চাইছে একটাই কথা, আমাদের কথা আর শুনো না, এবার কিনে ফেলো, কিনে ফেলো,
0: কিনে পড়ে ফেলো, একদম একদম একদম কিনে পড়ে ফেলো। আর এই যে মানে তালিকা কিন্তু অনেক আগে থেকেই আমরা বানাতে শুরু করে দিই, তালিকা বানাতে বানাতে কিন্তু এই যে পুজো চলে আসে তারপরে সব কিন্তু কেনাও হয়ে যায়। আর পড়া তো শুরু করে ফেলতেই হবে, নাহলে কিন্তু পুজো চলে যাবে কিন্তু তোমার পড়া শেষ হবে,
1: পড়া শেষ হবে,
0: তারপরে বলবে ছুটি শেষ হয়ে গেছে, সেটা হবে না কিন্তু। যাই হোক, এইবার বাকি দায়িত্ব তোমাদের। আর এখন ধর মানে দোকানে যাও তো দরকার অতটা পড়েও না,
1: অনলাইনে
0: সব পেয়ে যাবে,
1: ঘরে বসে অর্ডার করে দাও, কাজ করতে
0: চটপট করে পেয়ে যাবে। এখন যদি কলেজ স্ট্রিটে ঢুঁ মারতে পারো সবকটা তুলে নিয়ে চলে আসবে,
1: একবারে সব বাজার শেষ,
0: একদম একদম। কিন্তু আমাদের সময়ও আজকে শেষ, আমাদেরকে বলতে হবে টাটা। আজকে একুশে সাহিত্যের আড্ডায় তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি, এবং আমার সঙ্গে ছিল
1: আমি আভাস,
0: একদম। আর সকলে খুব পুজো ভালো করে কাটাও, একদম দারুণ দারুণ করে কাটাও, বই পড়ো, ঘুরতে বেরো, খাও দাও, এনজয় করো। আর তোমাদের জন্য এখন যাওয়ার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর একটা গান, আবার কোনোদিন কাটা হবে কথা, ততদিন শুনতে থেকো যুববাণী, বাই বাই।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: তোমাদের জন্য রইল অন্তরা নন্দী এবং ঈশান মিত্রর কণ্ঠে এসো নবরূপে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর, আসর পরিচালনায় অলোক চট্টোপাধ্যায়। আজকের সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন খেয়াল, রাগ, বিহাগ।
1: আজকের সঙ্গীত শিক্ষার আসরে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ক্লাসে যারা এসেছো তারা সবাই ভালো আছো তো? বেশ, আমরা আজকে যে রাগটা শুরু করব সে রাগটার নাম বেহাগ। বেহাগ বিলাবল ঠাটের রাগ। অনেক সময় অনেক কিতাবে বইতে লেখা আছে কল্যাণ ঠাটের, কিন্তু বেহাগ কল্যাণ ঠাটের রাগ নয়, বেহাগ বিলাবল ঠাটের রাগ। এটা যদিও দুই মধ্যম লাগে, কিন্তু শুদ্ধমার প্রাবল্য, শুদ্ধমার বহুত্ব, শুদ্ধমাই বিরাজ করে, আর তীব্রমার সামান্য কণ হিসেবে লাগে। এটা কেউ কেউ বলে গা আর নি, কিন্তু বিহাগের গান্ধার নিকাত কেউ কেউ বাদী সমাধি বলেন, আবার অনেকে বলেন পঞ্চম সরোজ। আমি সেই পঞ্চম সরোজ যারা মানেন আমি তাদের দলে। সাগামা পা, আমি একটু আরোহণ অবরোহণটা গাইছি, সাগামা পা নি সা, তার মানে ধা আর রে আরোহণে ব্যবহার হয় না।

অবরোহণে ধৈবত মানে ধা আর রে খুব দুর্বল ব্যবহার। সা থেকে ধা আসছি, সা নি ধা পা, নি থেকে পা অনেকটা ধাটা মীর হয়ে আসে। আবার গান্ধার থেকে যখন সা আসছি রেটা মীর হয়ে আসছে। যেমন

এটা রাত্রিতে গাওয়া হয়। দ্বিতীয় প্রহরের শেষ থেকে তৃতীয় প্রহরে গাওয়া হয়, রাত্রির রাগ এটা। আরো নবরত্ন লিখে নিয়েছো,

সাই বন্দিশ বলছি আমি, তোমরা লিখে নাও। তিন তালে বন্দিশ, বাজে রে মোরি পায়েল ঝনন ঝনন, বাজে রে মোরি পায়েল ঝনন ঝনন।

পাস, কি করে তোমার পাশে আসব? পায়েলটা ঝনঝন করে বাজছে। অন্তরা, শ্বাস মরি দুতি, শ্বাস মানে সেই শাশুড়ি, শ্বাস মরি দুতি নানাদ মোশে বাইরানা, শাশুড়ি দুতের কাজ করছে, সব লাগিয়ে দিচ্ছে, আর ননদ বাইরান মানে শত্রুতা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। শ্বাস মরি দুতি নানাদ মোশে বাইরানা, নাহি আবত তোহে লাজ, যে প্রিয়কে বলছে নায়িকা, নাহি আবত তোহে লাজ, তোমার লজ্জা আসছে না। তিন তাল

Nisa gare sa ni da pa ma gare sa Nisa gare sa ni da pa ma gare sa আবার গাইছি সা গা মা পা গা মা গা রে সা সা গা মা পা নি সা নি দা পা নি সা গা রে সা নি দা পা মা গা রে সা ফাঁক থেকে শুরু তানটা এরপরের তানটা লেখো পাপা মা গা রে সা সা নি দা পাপা পাপা মা গা রে সা সা নি দা পাপা সা নি সা গা রে

0: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় ছিলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার।

প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে শুনলেন নজরুল গীতি আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গ্রামীণ সংবাদ।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তে ভোটারদের মন জয় ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আম জনতা উন্নয়ন পার্টি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতোমধ্যে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলে পা মেলান তিনি। কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরাও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সাজছেন। কংগ্রেস প্রার্থী রেয়াপাড়া ও ভীমবাজার এলাকায় প্রচার চালান। নন্দীগ্রামে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুজোর মুখেই আবারও ভয়াবহ পদ্মা ভাঙন মুর্শিদাবাদের লালগোলার তারানগরে। 10 মিনিটে তলিয়ে গেল 1516টি বাড়ি। গতকাল দুপুর থেকে আচমকাই শুরু হয় তীব্র নদী ভাঙন। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাত্র 10 মিনিটের মধ্যেই প্রায় 15 থেকে 16টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন রোধের স্থায়ী সমাধানের দাবি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, মাটি দিয়ে নয়, কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ করে পদ্মার ভাঙন রুখতে হবে। বাংলাদেশে মাদক পাচার করতে গিয়ে 2 কেজি 200 গ্রাম হেরোইন সহ মুর্শিদাবাদের লালগোলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামে ধরা পড়লেন এক যুবক। পুলিশ সূত্রে খবর, গতকাল ভোরে লালগোলা থানার রামনগর বিজলির মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি রামনগরে। উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। বেআইনিভাবে দেশি মদ বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। 5 গ্রাম দক্ষিণ মোড়ে 60 বোতল দেশি মদসহ এই দুজন ধরা পড়েন। ধৃতদের গতকাল আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। সুন্দরবনে যৌন মাতৃত্বকালীন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জনসংযোগ জোরদার করতে গতকাল পাথর প্রতিমা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। দিগম্বর পুর অঙ্গীকারের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার CMOH-2, পার্থ প্রতিমা BPHC-এর BMOH সহ স্বাস্থ্য আধিকারিকরা। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রায় 200 জন CHO

0: এএনএম কর্মী অংশ নেন। ঋতুকালীন স্বাস্থ্যবিধি, পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধক, যৌনবাহিত সংক্রমণ এবং কিশোরী বয়সে গর্ভধারণের ঝুঁকি নিয়ে সেখানে আলোচনা হয়। দক্ষিণ চব্বিশ পরগনায় বাল্যবিবাহের হার 41.9 থেকে বেড়ে 46.9% হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের উপর জোর দেওয়া হয়। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর দুয়ার জেলা এবং কোচবিহার জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে পরবর্তী 2-3 ঘণ্টার মধ্যেই। মৎস্যজীবীদের জন্য আন্দামান এবং নিকোবরের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা জানানো হচ্ছে, সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রে যাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন গল্প দাদুর আসর, আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী।

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? ভালো তো থাকতেই হবে, আর আমাদের চারপাশের সবাইকে ভালো রাখতেও হবে, তাই তো? আজ তো রবিবার, সবাই নিশ্চয়ই বাড়িতে আছো এখন। আজকে গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন, তাই তো?

পুজো তো প্রায় এসেই গেল, হ্যাঁ তাই না? প্যান্ডেল তৈরি হচ্ছে, সবাই নতুন জামা কিনতে বেরিয়ে পড়েছে, দোকানে বাজারে সব জায়গায় ভিড়। তবে এখন অবশ্য অনেকেই অনলাইনে কেনাকাটা করছে, তাই না? বাতাসে পুজো পুজো।

0: বিপক্ষ এবং তারপর পুজো। কিন্তু এদিকে আজও তোমাদের বন্ধুরা কিন্তু অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, কেমন? বেশ, তোমরা ডায়েরি পেন টেন নিয়ে বসেছো তো? হ্যাঁ, অবশ্যই নোট করে রাখবে কোন কোন বিশেষ দিন, কোন কোন বিশেষ বিষয়ে তোমাদের বলি, সেগুলো একটু নোট করে রাখলে সেগুলো পরে তোমাদের কাজে লাগবে। ছোট বন্ধুরা, একটি বিশেষ সপ্তাহ পালনের কথা জানাই তোমাদের। আজ অর্থাৎ 4 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত পালন করা হয় ওয়ার্ল্ড স্পেস উইক বা বিশ্ব মহাকাশ সপ্তাহ। সারা পৃথিবীর অন্তত 95টি দেশে পালন করা হয় এই বিশেষ সপ্তাহ। ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশন বা WSWA এবং ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের পরিচালনায় এই সপ্তাহ পালন করা হয়। সারা পৃথিবীতে বিজ্ঞানের অগ্রগতি এবং মহাকাশ বিজ্ঞানের উন্নতিকল্পে পালিত হয় এই বিশেষ সপ্তাহ, অর্থাৎ ওয়ার্ল্ড স্পেস উইক বা বিশ্ব মহাকাশ সপ্তাহ। আজ থেকে শুরু, চলবে আগামী 10 অক্টোবর পর্যন্ত। ছোট্ট বন্ধুরা, আরও একটা বিশেষ দিন রয়েছে এই সপ্তাহে, নোট করে রাখো। প্রতি বছর 5ই অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয় ওয়ার্ল্ড টিচার্স ডে বা বিশ্ব শিক্ষক দিবস। 1994 থেকে এটি পালিত হয়ে আসছে। ইউনেস্কো মনে করে যে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের অন্তত 100টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে ওয়ার্ল্ড টিচার্স ডে বা বিশ্ব শিক্ষক দিবস হিসেবে। কেমন? 5ই অক্টোবর সেই দিন। এমনিতে তোমরা তো জানো যে আমাদের দেশে অর্থাৎ ভারতে ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আর আমাদের জাতির একজন শিক্ষক রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাঁর জন্মদিনও আমরা কয়েকদিন আগেই পেরিয়ে এলাম। আরও একটা বিশেষ দিনের কথা বলি। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর মে আর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার, দুটো মাসে কিন্তু, হ্যাঁ, মে মাস এবং অক্টোবর মাস, এই দুটি মাসের দ্বিতীয় শনিবার পালন করা হয় ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ডস ডে বা বিশ্ব পরিযায়ী পাখি দিবস হিসেবে। পরিযায়ী পাখির আবাস স্থলকে নিরাপদ রাখা এবং পাখিদের বিচরণ স্থল সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে এই দিনটি পালন করা হয়। পরিযায়ী পাখি কাদের বলে জানো তো? হ্যাঁ, শীতের সময়ে বরফের দেশ থেকে দেখেছো তো পাখিরা আসে আমাদের দেশে, ওরাই পরিযায়ী, ওদের জন্য এই বিশেষ দিনটি। তাহলে বেশ কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ দিনের কথা তোমাদের জানিয়ে দিলাম, আর তোমরাও সেগুলো নিশ্চয়ই নোট করে নিয়েছো নিজেদের খাতায়। হ্যাঁ, অবশ্যই নোট করে রাখবে, কারণ এটা পরবর্তীকালে দেখবে যে বছরের প্রায় প্রত্যেকটা দিনই কোনো না কোনো কারণে বিশেষ। কয়েকটা সপ্তাহ আছে, বেশ কয়েকটা সপ্তাহ আছে যে সপ্তাহগুলো বিশেষভাবে মনে রাখবার মতো, সেগুলো তোমরা তোমাদের ওই ডায়েরি দেখে জানতে পারবে পরবর্তীকালে। কেমন? গল্প দাদু তোমাদের এই দিনগুলোর কথা তো বলে দিল, আর এবার শুরু হবে। হ্যাঁ, বলেছিলাম যে তোমাদের বন্ধুরা তারা তৈরি হচ্ছে তোমাদের শোনাবে বলে নানান বিষয়ে, কবিতা ও গানের আসরে। কবিতা ও গানের আসর তাহলে শুরু করা যাক। আজকে অনেক কিছু রয়েছে, তোমাদের সঙ্গে কথাও বলবো, কিন্তু সেটা পরে। তার আগে আমাদের স্টুডিওতে যে বন্ধুরা রয়েছে তাদের কবিতা গান নাটক এগুলো শুনে নিই, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। কবিতা ও গানের আসরে প্রথমে কে আসছে দেখা যাক, শুরু করা যাক আজকের কবিতা ও গানের আসর। কে আসছো প্রথমে শোনা যাক, কে বলছে?
1: আমার নাম দিশা নেগেল।
0: আচ্ছা,
1: আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 7 সমুদ্র পাড়ে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি,
0: শোনো।
1: দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ।

0: অন্ধকার, সাত সমুদ্র তেরো নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই কহরিশ ঘোড়া, তাই ভাবি যে কাকে আমি করবো আমার ঘোড়া। কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে, নৌকা দে না বানি অমনি দিশমা ছবি একে। রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে, ততক্ষণ সে চলে যাব সাত সমুদ্র তীরে। এমনি কি তোর কাজ আছে মা? কাজ তো রোজই থাকে, বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে? নাই বা চিঠি ডাকে দিলে, আমার কথা রাখো, আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না কো। আমার এ যে দরকারি কাজ বুঝতে পারো না কি, দেরি হলে একেবারে সবচেয়ে হবে ফাঁকি। মেঘ কেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে, সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে।
1: সোহিনী সরকার শোনাচ্ছে রবীন্দ্রসঙ্গীত।

0: বেশ, এবার কে আসছে, কি শোনাবে?
1: আমার নাম সমুদ্র মাইতি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
0: শোনাও।
1: মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুন গুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আসি নেতে ভোরে শিউলি বনে, শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে, পূজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে।
0: বাহ, বেশ। আচ্ছা, তোমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই, এই ধরো 6-7 মিনিটের মধ্যেই টেলিফোনে ট্রাই করতে পারো। নম্বরটা তো তোমাদের জানা, 2210-7325, অর্থাৎ 2210-7325। কেমন? তাহলে 6-7 মিনিটের মধ্যে আমাদের ছোট্ট বন্ধুদের কবিতা ও গান, হ্যাঁ কবিতা ও গানের আসরে রয়েছি আমরা, কবিতা ও গান শেষ হয়ে গেলেই তোমাদের সঙ্গে একটু টুক করে কথা বলে নেব, কেমন? বেশ, তাহলে শোনা যাক এর পর কি আসছে।
2: আমার নাম পূজা দাস, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
0: শোনাও।
2: খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ। আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ে, ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরে। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলে খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পড়া কেমন তর। আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকে, তোমার খুকি খিল খিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার

0: খুকি ভারী ছেলে মানুষ।
1: এরপর কি আসছো, কি শোনাবে?
2: আমি কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
1: শোনাচ্ছে দিশা নেগেল।
2: বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পুড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কি এলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল, আরে ধত শেয়াল কোথা, ভেলুটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা তওবা নাক্ষপ্তা।
1: বেশ, আমাদের কবিতা ও গানের আসরে শেষে কি আসছে, কি শোনাবে?
3: আমার নাম রিফাত সর্দার, আমি কবি সুকুমার রায়ের লেখা গোপ চুরি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
1: শোনাও।
3: হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানত, দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল, তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে দে তুলিশ, ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি, গোঁফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি, গোঁফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি, সবাই তারে বুঝিয়ে বলেন সামনে ধরে আয়না, মোটেও গোঁফ হয়নি চুরি কখনো তা হয় না, রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে সব বেটাকেই চিনি, নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা, এ গোফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই, ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়, আফিসের ওই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর, ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি, গোফকে বলে তোমার আমার গোফ কি কারোর কেনা, গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা।
1: খুব সুন্দর হলো আজকের কবিতা ও গানের আসর, আর আমাদের ছোট ছোট বন্ধুরা তারাও কিন্তু খুব সুন্দর করে নিজের অংশগ্রহণ করলো এবং আমাদের বন্ধুদের শোনালো, তাই তো? আর তোমরাও নিশ্চয়ই শুনলে, আর হ্যাঁ এখন তো ব্যস্ত হয়ে পড়েছ 0332107325-এর পাশে, মানে টেলিফোন নম্বরটা মনে করিয়ে দিলাম আর একবার, 0332107325। যদি মোবাইল ফোন থেকে ফোন করো তাহলে কিন্তু এসটিডি কোডটা জুড়তে হবে, ঠিক আছে? তাহলে

0: একটু টেলিফোনে কথা বলে নেওয়া যাক, তারপর শুনবো একটি নাটিকা। তার আগে দেখে নেওয়া যাক টেলিফোনে কেউ রয়েছে। কেউ কি রয়েছে টেলিফোনে? হ্যাঁ রয়েছে, আলো জ্বলছে, আলো জ্বলছে। শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আলো জ্বলছে। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো বলো?
1: আমি অন্বেষা হেমব্রম বলছি।
0: অন্বেষা কোথা থেকে বলছো?
1: আমি পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর থেকে বলছি।
0: পাঁশকুড়া থেকে? হ্যাঁ, তুমি আগেও ফোন করেছো। কোন ক্লাসে পড়ো, স্কুলের নামটা একটু বলে দাও।
1: আমি ক্লাস 5 এ পড়ি, নস্কর দিকে প্রাথমিক বিদ্যালয়ে।
0: ঠিক ঠিক ঠিক। অন্বেষা তুমি কি আমাদের শোনাবে কিছু আজকে? তার আগে বলো, তার আগে একটা কথা বলো, সেটা হচ্ছে পূজো তো এসে গেল, আর পূজোতে কিরকম আনন্দ করবে?
1: খুব আনন্দ করব। আমার দুটো জামা হয়েছে, মাম্মাম একটা দিয়েছে, পাপ্পা একটা দিয়েছে।
0: আচ্ছা, আরো জামা হবে?
1: বলপুরা তো তোমার কাছে হয়েছে?
0: আমার একটাও হয়নি গো, তোমার থেকেই একটা দিও, পরে নেব।
1: আচ্ছা, আমি ফোনের মধ্যে দিয়ে তোমাকে একটা জামা কিনে দেবো।
0: আচ্ছা আচ্ছা। অন্বেষা তুমি আমাদের কিছু শোনাও আজকে।
1: আমি সামনে দুর্গাপূজা, ওই জন্য একটা দুর্গাপূজার গান শোনাচ্ছি।
0: শোনাও শোনাও শোনাও।

0: বাহ, খুব ভালো হয়েছে, খুব
1: নমস্কার।
0: ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকো, পুজো ভালো করে কাটাও। তার মধ্যেও তোমাদের সঙ্গে কথা হবে আমার, পুজোর মধ্যেও আসছি, মহালয়ার পরেও আসছি, সব সময় গল্প দাদু তোমাদের সঙ্গেই আছে, তোমাদের সব আনন্দে সব সময় তোমাদের সঙ্গে আছে। টেলিফোনে চলে আসতে পারো, চটপট চটপট চলে আসতে হবে, খুব সময় অল্প, তার মধ্যে চলে এসেছে কেউ। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছো, কোথা থেকে?
1: আমি আমি সৌম্য ভট্টাচার্য।
0: সৌম্য, কোথা থেকে বলছো যেন?
1: রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ।
0: রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে। কোন ক্লাসে পড়ো আর স্কুলের নামটা একটু বলে দাও।
1: আমি পড়ে পড়ি।
0: হুম,
1: আর আমার স্কুলের নাম শ্রীরামকৃষ্ণ শিক্ষা নিকেতন।
0: বেশ, সৌম্য, পুজোর আনন্দ কিরকম হবে?
1: ভালোই হবে।
0: তৈরি হচ্ছে?
1: মামাবাড়ি
0: মামাবাড়ি যাবে? আচ্ছা, পুজোর সময় মামাবাড়ি দিয়ে যাও, তাই তো?
1: মামাবাড়ি যেতে খুব মজা লাগে।
0: মামাবাড়ি ভারী মজা, কিল চড় নাই, আর পুজোর সময় তো আনন্দই থাকবে সব সময়। আজকে সৌম্যকে কিছু শোনাবে আমাদের?
1: আমি শোনাবো একটি কবিতা,
0: শোনাও চটপট।
1: নমস্কার, কবিতা কুকুয়ো খোকা, কবি অন্নদাস রঙ্গল রায়। তেলের পিসি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আরো ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি, তার বেলা

0: আমের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, আশিসগড়, শিয়াল, টেবিল, দেয়াল, ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর, তার বেলা, যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অস্ত্র, উঠ ভাগাভাগির, ভাঙাভাঙির, চলছে যেন হরির লুট, তার বেলা, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ছেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো, তার বেলা, নমস্কার।
1: বাহ, সময় খুব আনন্দ করো পূজয়, খুব ভালো হয়েছে কবিতা, খুব আনন্দ করো, আবার কথা হবে তোমার সঙ্গে, কেমন? ভালো থাকো। ভালো থাকো। এইবারে কিন্তু সময় হয়েছে টিটিঙ্গি পাহাড়ের দেবতার। এটাই হচ্ছে সেই নাটকটা যেটা আমরা শুনব টিটিঙ্গি পাহাড়ের দেবতা পরিচালনায় ডক্টর মানস প্রতিম দাস। শোনা যাক তাহলে টিটিঙ্গি পাহাড়ের দেবতা, আমাদের বন্ধুদের শোনাই।
2: এখন শুনবেন বিজ্ঞান প্রসার পরিবেশিত কল্পবিজ্ঞানের নাটক টিটিঙ্গি পাহাড়ের দেবতা। মূল গল্প খিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, বেতার নাট্যরূপ সৌম্যদেব বসু, প্রযোজনা মানস প্রতিম দাস। কল্পবিজ্ঞানের নাটক টিটিঙ্গি পাহাড়ের দেবতা।
3: বৌদি, বৌদি, বৌদি, দরজা খোলো।
4: বাবা, এই ভর দুপুরে কে আবার? দেখো তো বাইরে কে
5: কে, ভেতরে এসো
3: দাদা।
5: আরে থাক থাক থাক থাক থাক, প্রণাম করতে হবে না। ওরে বাবা, আরে আরে, দেখো কাণ্ড, দেখো কে এসেছে, দেখো।
4: একে ঠাকুরপো, তুমি হঠাৎ হ্যাঁ দূরে এই বিদেশ বিভুয়ে? আরে এসো এসো বাবা, ভাবতেই পারছি না।
3: হ্যাঁ, আমি শ্রীযুক্ত কমনীয় কান্তি বন্দ্যোপাধ্যায় হাজির। আহ বৌদি, মাংসটা যা মানিও না, মার্ভেলাস। এই জায়গাটাও কিন্তু দারুণ, এদিকে পাঞ্জাব, ওদিকে কাশ্মীর, মাঝখানে হিমালয়, আর তার তলায় এই টিটিঙ্গি। ও, সুধীর দার চয়েস আছে।
4: তোমার দাদাও ডাক্তারি করতে এসে জায়গাটার প্রেমে পড়ে গেছে। আসলে জায়গাটা তো পাহাড়ের মাথায়, আর এখানকার মানুষজন ভারী সরল আর সুন্দর জানো। তবে তোমার ভালো লাগার কারণটা তো,
3: ইয়েস, অ্যাজ এ জিওলজিস্ট, এত দুষ্প্রাপ্য খনিজ আর গন্ধকের প্রস্রবণ পাবো কোথায়?
5: ইন্দ্রজিৎকে নিয়ে এসেছি, ও তোমায় দেখিয়ে দেবে। মেঠিম, আমার বন্ধু শ্রীবাস্তবের ছোট ভাই।
6: নমস্কার। আরে আরে, কামিন না, একসঙ্গে জিওলজি পড়তাম, তুই ইন্দ্র এখানে কি করে জুটলি?
3: বাংলাটা তো দেখছি বেশ আগের মতোই ভালো বলছিস।
6: টিটিঙ্গি দা, টিটিঙ্গি বৌদি তো এখানে আমার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড।
5: আরে আরে, তুই তো দেখছি ইন্দরকে চিনিস। হ্যাঁ, বাহ, তাহলে তো ভালোই হলো, চলে যা দুজনে ঘুরে আয়।
3: তা নয় যাচ্ছি, কিন্তু ইন্দর তোমাদের কি বলে যেন একটা ডাকলো বলো তো।
6: ওই তো তোর কমনীয় কান্তি যেমন কামিন হয়ে গেছে, এরকম এই টিটিঙ্গি পাহাড়ের দাদা আর বৌদি হয়েছে টিটিঙ্গে দা আর টিটিঙ্গে বৌদি।
3: তাহলে আজ থেকে আমারও টিটিঙ্গে দা আর টিটিঙ্গে বৌদি।
6: কিন্তু কামিন, গেট রেডি, বাইরে ঘোড়া অপেক্ষা করছে, জায়গা বেশ দূর আর দুর্গম বটে।
3: ওরে বাবা, ওই ঘোড়ার পিঠে যেতে হবে নাকি? সর্বনাশ।
6: আরে ডরো মাথ মাই ফ্রেন্ড, আমি তো আছি। হ্যাঁ, চল চল চল চল
3: চল।
6: বুঝলি কামিন, আমি বলি কি, তুইও এখানে থেকে যা।
3: আমি
6: স্টেট থেকে কিছু জিওলজিস্ট নিচ্ছে, ডক্টর চ্যাটার্জি, টিটিঙ্গে দা রেফারেন্স থাকলে ঢুকতে অসুবিধা হবে না। তাছাড়া তোর রেজাল্টও নিশ্চয়ই ভালোই ছিল।
3: রে বাবা,

0: আর কত দূর তোর মন্দির? সামনে তো আর দেখাই যাচ্ছে না কিচ্ছু।
1: দেখা যাবে কি করে, তোর সামনেই তো ওই মন্দির, কালো ব্যাসাল্ট পাথরের।
0: ওরে বাবা, এই এ তো বিরাট।
1: হ্যাঁ বিরাট,
0: চূড়াটা ভাঙা, কিন্তু গড়ন দেখে কিছু তো আন্দাজ করতেই পারছি না যেটা কোন পিরিয়ডের মন্দির।
1: এটা এক সময় ছিল সূর্য মন্দির,
0: ও
1: যাকে এখানে বলে মার্তণ্ড মন্দির বা মার্তণ্ড মন্দির। মনে হয় এখানে তখন কাশ্মীর রাজ্যের রাজত্ব ছিল। চল নামি,
0: চল
1: ভেতরে যাব। দেখি সাবধানে, খাড়া পাহাড়।
0: বাবা কি রাস্তা,
1: সব লুজ পাথর ছড়ানো। না না, ওদিকে যাস না, কামে একেবারে ঢালু, নিচে তাকালে মাথা ঘুরে পড়ে যাবে।
0: ভয়ঙ্কর রে,
1: এদিক দিয়ে আয়। হ্যাঁ মাথাটা ঝুঁকিয়ে
0: আয়টা। ভেতরটা কিন্তু বেশ অন্ধকার, ধূপ ধুনোর গন্ধ পাচ্ছি, কিন্তু মন্দিরে তো কোনো বিগ্রহ নেই। তাহলে
1: আসলে জানিস, এদের একটা বিশ্বাস আছে যে মন্দিরের বিগ্রহ অন্তরিত হলেও দেবতা জাগ্রত এবং একদিন তিনি ফিরে আসবেন, অন্যায়ের প্রতিবিধান করবেন, প্রখর তেজে সব পাপ পুড়িয়ে দেবেন, তাই পুজো বন্ধ হয়নি আজও।
2: ইয়দা ইয়দা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মা সৃজনমহম।
1: এ হচ্ছে পুরোহিত।
0: ও,
1: প্রতি সপ্তমী তিথিতে পুজো হয় এখানে, আর এখানকার সরল লোকেরা আশা করে যে একদিন দেবতা এসে এদের সব দুঃখ দূর করবেন।
0: বাহ,
1: কত সভ্য লোক কত রকম সংস্কার বিশ্বাস করে, আর এরা তো নিতান্ত সাধারণ গ্রামের মানুষ।
0: ঠিকই, তবে দেখ জায়গাটা কিন্তু বেশ রহস্যময়, এর অবস্থান পরিবেশ সবই দেবস্থানের পক্ষে বেশ উপযোগী। কে জানে একদিন দেবতাও হয়তো সত্যি সত্যিই এসে হাজির হবেন এখানে।
1: হ্যাঁ হতেও পারে, কে জানে। সে যা হোক, চল এবার আমরা ফেরবার রাস্তা ধরে।
0: হ্যাঁ
1: সন্ধে নামতে তার বেশি দেরি নেই রে, চল
0: চল বেরিয়ে পড়ে যাক। ইন্দার, হ্যাঁ ইন্দার,
1: কি বল না শুনছি।
0: দেখ নয় নয় করে প্রায় তিন তিনটে বছর তো কাটিয়ে দিলাম এখানে, মাঝখানে কবার বাড়ি গেছি বটে, তবে সেটা প্রায় না যাওয়াই, কিন্তু মনে হচ্ছে এখানকার ভাত আমার আর হজম হবে না, বুঝলি।
1: হ্যাঁ এই এই চিঠিটা পড়ে দেখ।
0: চিঠি কার রে?
1: কার আবার, আমার পড় তো আগে।
0: হুম, এই হিয়ার বাই টেন্ডার মাই, তার মানে তুই রেজিগনেশন দিচ্ছিস? তুই কবে?
1: ড্রাফট করে ফেলেছি, আজকে সাবমিট করব।
0: অ্যান্ড হ্যাভ সাবমিটেড ইট অলরেডি।
1: কি বলছিস তুই কামিন?
0: হ্যাঁ রে, এখানকার এই স্টেটের অথরিটির ওই ফিউডাল অ্যাটিচিউড সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়, এনাফ অফ ইট।
1: থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। জানি না এরপর কে কোথায় যাব, তবে দেখা নিশ্চয়ই হবে আশা করি।
0: আমিও আশা করি।
1: চল টিটিঙ্গে দা, টিটিঙ্গে বৌদির সঙ্গে সে সাক্ষাৎকারটা সেরে আসি।
0: হ্যাঁ অবশ্যই।
3: চিঠি আছে, চিঠি।
0: হ্যাঁ যাই। যাক এখন এরকম দু একজন লোক আছে তবু চিঠিপত্র লেখে বলে সব পুরনো দিনগুলো হারায় না। আরে এ কি, এই যে টিটিঙ্গি বৌদির চিঠি, দেখি তো। স্নেহের ঠাকুরপ, মনে পড়ে আমাদের?
4: মানে টিটিঙ্গিদা আর টিটিঙ্গি বৌদিকে, 20 বছরের ওপর হয়ে গেল এদিকে আর মারাওনি, তবে এবার নিশ্চয়ই মারাবে। আমাদের টানে না হোক, টিটিঙ্গি পাহাড়ের টানে, সেই মার্তণ্ড মন্দিরের টানে। তোমরা তো বিশ্বাস করতে না, কিন্তু সেই বিগ্রহহীন মন্দিরে আজ বিগ্রহের আবির্ভাব ঘটেছে। বহু লোক দেখেছে সচক্ষে, যারা অবিশ্বাসী তারাও। প্রধান পুরোহিত খুব কাছ থেকে দেখেছেন, সমস্ত দেহ থেকে নীলাভ আলোর রশ্মি বিকীর্ণ হচ্ছে।

0: শুধু আলো নয়, সেই সঙ্গে তাপও। পুরোহিত সহ্য করতে পারেননি, ছুটে বেরিয়ে এসেছেন মন্দিরের বাইরে।
1: হ্যাঁ, এসব কি লিখেছে বৌদি? পাগল হয়ে গেলাম নাকি?
0: তুমি নিশ্চয়ই আমাকে পাগল ভাবছো, কিন্তু এখানে এলেই দেখতে পাবে সমস্ত শহরটা কেমন মেতে উঠেছে মার্তণ্ড মন্দিরের।

0: থাকলে তাকেও এনো সঙ্গে করে।
1: জয় মার্তণ্ড দেবের জয়।
0: টিটিঙ্গি শহরে পা দিয়ে দেখছি বৌদি যা লিখেছে সব বর্ণে বর্ণে সত্যি। সমস্ত শহরটা একেবারে যেন মেতে উঠেছে দেবতার আবির্ভাব নিয়ে। কিন্তু এটা কি করে সম্ভব? স্বয়ং দেবতা এসে দলে দলে জড়ো হওয়া ভক্তদের দেখা দিয়ে যাচ্ছেন।
1: যাতে শিশুকে দেখে করুণা হয় দেবতার, সেই বাচ্চাটা ফিরে এসেছে সারা গায়ে বড় বড় পরিষ্কার যেন আগুনের দাগ। হয় হয় এই টিটিঙ্গি দেশের কি হবে ভগবান, হে ভগবান!
0: তার মানে দেবতার গা থেকে উত্তাপ বিকীর্ণ হচ্ছে, আর সেই উত্তাপে জ্বলে যাচ্ছে নিবেদিত শিশুর অঙ্গ প্রত্যঙ্গ। ইহ কি হতে পারে? আমি কি তবে অবিশ্বাসী বলেই?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিতান্ত অবিশ্বাসী বলেই দেবতার এই আবির্ভাব নিয়ে তোমার মন দ্বিধাগ্রস্ত। আচ্ছা ঠাকুরপো, এই এত লোক শহর জুড়ে হত্যে দিয়ে পড়ে আছে দেখেছে নিজের চোখে, কেন তুমি দেখনি সেই বাচ্চাটাকে যার গায়ে বড় বড় ফোসকা পড়ে গেছে? তাহলে না না না, কোনো মতেই তোমার ও মন্দিরে যাওয়া হবে না।
0: টিটিঙ্গিদা, তুমি অন্তত বৌদিকে একটু বুঝিয়ে বলো। তুমি তো জানো রহস্যের টানে আমি আর ইন্দার ওই পোড়ো মন্দিরে কতবার গেছি, মরিনি, বেঁচেই ফিরেছি।
3: শোনো শোনো, তুমি এই নিয়ে বেশি চিন্তা করো না।
0: হ্যাঁ,
3: ওর নামটা কমনীয় হলেও বোঝাই যাচ্ছে ওর মনটা মোটেই তা নয়, চাইছে যখন যাক না ঠিক ফিরে আসবে।
2: তুমিও বলছো এ কথা, বেশ যাক তবে। হে মার্তণ্ড দেব, প্রভু রক্ষা করো, বিপদে তুমি সহায়।
0: এই ঘোড়া জোগাড় করতে এত সময় চলে গেল, এখন সময় মতো পৌঁছতে পারলে হয়। চলো বাবা পক্ষীরাজ, ঘোড়া জোরসে চলো। আরে ওই টিলার উপর সেই মুকবুল চাচার কুটিটা না? মুকবুল চাচা, ও মুকবুল চাচা!
4: কোন রে, কামিনের গোলা না?
0: মুকুল চাচা,
4: হ্যাঁ এ তো বরস বাদেবী, ঠিক পেজান লিয়েছি বাবা।
5: তো কি খবর দেবতা কা দর্শন? যা যা উপর চলা যা। হ্যাঁ লেকিন সম্ভাল কে, বহুত খতরনাক রাস্তা আছে।
0: জানি আমি জানি।
4: হ্যাঁ সোজা গিয়ে বাঁ দিকে ঘুমে যাবি, শর্টকাট আছে ওখানে।
0: ঠিক ঠিক বলেছো চাচা, বাঁ দিকের রাস্তাতেই তো শর্টকাট হয়েছিল, ইন্দার চিনিয়েছিল রাস্তাটা। চল রে চল বাবা রানা প্রতাপ কা বেটা, থোড়া বাঁয়ে ঘুমে যা। বাসরি, একদম গভীর জঙ্গল, রাস্তা হারিয়ে ফেলবো না তুমি।

যাচ্ছে, সন্ধে হয়ে গেছে, জনমানব শূন্য পাহাড়, রাতের অন্ধকারে দেবতার সামনে আমি একা মুখোমুখি। না, এভাবে আসাটা এখন আর ফেরাও সম্ভব নয়। কিন্তু কি ঘোড়াটা এরম করছে কেন? থাম বাবা, থাম, নেমে পড়ে টানি লাগামটা। বেটা তো এক পাও উঠছে না। হঠাৎ এত আলো, ওই তো মন্দিরের দরজা, কিন্তু সামনে একে এক তেজোদ্দীপ্ত মানুষ, আমারই মতো, এমনকি শার্ট প্যান্ট পরা, কেবল

0: গা থেকে একরকম নীলাভ আলোক রশ্মি ঠিকরে বেরোচ্ছে। গা যেন জ্বলে পড়ে যাচ্ছে।
1: কে তুমি? কে তুমি সত্যি করে বলো, কে? তুমি কে?
0: মূর্তি নড়ছে, এগোচ্ছে,
2: চলে গেলাম।
3: কে কে? কামিন, তুই?
0: কামিন বলছে কি? 20 বছরের পুরনো ডাক, তবু ভুলবার নয়।
4: এতো ইন্দার, ইন্দার তুই এখানে?
3: হ্যাঁ কামিন, আমি ইন্দার।
4: ইন্দার,
3: ইন্দারজিৎ। আপাতত একটি টিঙ্গি পাহাড়ের দেবতা।
0: দেবতা?
3: না না, আর কাছে আসিস না, কাছে না। আরে টিলাটার উপর বস, আমি বলি। হ্যাঁ আমি ইন্দ্রজিৎ, কিন্তু কবি শব্দ ইন্দ্রজিৎ রে কামিন, কবি শব্দ।
4: কিন্তু থুর, এ অবস্থা তো।
3: চাকরি ছাড়ার পর একদিন দেখলাম কাস্পিয়ান সির কাছে প্রচুর রেডিও অ্যাক্টিভ মিনারেল পাওয়া গেছে, কাগজে অ্যাড দিচ্ছে, জিওলজিস্টের পোস্ট, মোটা মাইনে। আমি অ্যাপ্লাই করে দিলাম, চাকরি হলো, চ্যালেঞ্জিং অ্যান্ড ইন্টারেস্টিং। মনে হতে লাগলো সত্যিকারের বিজ্ঞান সাধনায় আমি নিজেকে, দেশকে, সারা পৃথিবীকে কিছু দিতে পারবো। ওখানে আমার সিনিয়র স্কলার ছিলেন ডেভিড হেটলি, ঝাঁপিয়ে পড়লাম কাজে। কিন্তু
5: My boy, don't go further. তোমার জ্যাকেট নেই, লেড শিল না থাকলে মুশকিলে পড়বে।
6: আমাকে যেতে দাও, আমার শরীরের রেডিয়েশন অ্যাবজর্বিং ক্যাপাসিটি এখন অনেক বেশি। আই নো দ্যাট, সব থেকে বড় কথা আমি বিজ্ঞানী। আই মাস্ট গো।
3: বার বার ওই ঝুঁকি নেওয়াই আমার কাল হলো রে কামিন। একটা রিকোয়েস্ট করব।
0: হ্যাঁ নিশ্চয়ই বল।
3: ভক্তদের নিয়ে আসা জলের ঘড়া আছে বাঁদিকের গুহার মধ্যে, কয়েক মগ ছুঁড়েখানিক ভিজিয়ে দিতে পারবি আমায়? আমার শরীর বড্ড জ্বালা করছে রে, ভীষণ ভীষণ জ্বালা করছে।
0: আনছি, এখনই আনছি।
3: ঠান্ডা,
0: সমস্ত জল
3: ঠান্ডা,
0: নিমেষে বাষ্প হয়ে যাচ্ছে।
3: ঠান্ডা,
0: অদ্ভুত, ভারী অদ্ভুত।
3: কামিন, আমার শরীরের টেম্পারেচার এখন 140 ডিগ্রি ফারেনহাইট, বাট স্টিল আমি বেঁচে।
0: মাই গড,
3: এই যে কি যন্ত্রণা! একটা বাচ্চাকে ছুঁয়েছিলাম।
0: চুপ কর, চুপ কর, চুপ কর। আমি দেখেছি তাকে, দেখেছি, দেখেছি।
3: অভিশপ্ত জীবন আমার, এর কোনো চিকিৎসা নেই রে, কারণ আমি বোধ হয় প্রথম আর শেষ রোগী।
0: ইন্দার,
3: সারা জীবন এই সহজ সরল লোকগুলোকে ধোকা দিয়ে ঠকিয়ে বেঁচে থাকতে হবে আমায়, টিটিঙ্গে পাহাড়ের দেবতা হয়ে।
0: ইন্দার,
3: যা যা, তুই চলে যা, চলে যা। আমার সঙ্গ বিষ, আমার সঙ্গ বিষ, আমি আমি যাই।
0: ইন্দার
3: চলে যা, কামিন,
0: ইন্দার
3: তুই চলে যা,
0: ইন্দার, ইন্দার। বাবা, লেটার বক্সে অনেক চিঠি জমে গেছে দেখছি। এটা কার চিঠি দেখি তো? ও, টিটিঙ্গি বৌদির। কি লিখেছে? ঠাকুর পো,
7: এখানে তোমার জ্বর দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম, জ্বর কমতেই তুমি চলে গেলে, আর কদিন থেকে গেলে নিশ্চিন্ত হতে পারতাম।

0: যাক, আসল কথা বলি, মার্তণ্ড মন্দিরে দেবতা চলে গেছেন, হয়তো শহরবাসীর পূজোয় প্রসন্ন হয়ে শাস্তি না দিয়েই চলে গেছেন। তবে তিনি যে এসেছিলেন এবং চলে গেলেন তার একটা চিহ্ন রেখে গেছেন। মন্দিরের পেছনে পাহাড়ের যেদিকটা ঢালু হয়ে গভীর খাদের মধ্যে নেমে গেছে, সেদিকটা কে যেন পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। একটা গাছপালার চিহ্ন নেই সেখানে।
1: ইতি তোমার চিটিংঘি বৌদি।

0: শুনলেন কল্পবিজ্ঞানের নাটক টিটিঙ্গি পাহাড়ের দেবতা। মূল গল্প খিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, বেতার নাট্যরূপ সৌম্যদেব বসু, অভিনয়ে কমনীয় কান্তি, অলোক রায় ঘটক, দাদা দেবব্রত বন্দ্যোপাধ্যায়, বৌদি ক্যামেলিয়া গুহ, পুরোহিত কৌশিক সেন ও ইন্দরজিৎ দেবব্রত চক্রবর্তী, প্রযোজনা মানুষ প্রতিম দাস, পরিবেশনা ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বশাসিত সংস্থা বিজ্ঞান প্রসার।
1: তারা শুনলে টিটিঙ্গি পাহাড়ের দেবতা।

0: আবহাওয়া সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায় বয়ে যেতে পারে। হুগলি, হাওড়া ও কলকাতার কিছু অংশে আগামী 2-3 ঘণ্টার মধ্যে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া আবহাওয়ার সতর্কবার্তা। এবারে তোমাদের কাছ থেকে চলে যাবার সময় চলে এসেছে, কিন্তু তার আগে একটুখানি বলি, সেটা হচ্ছে যে পুজো তো এসে গেল, আর সেই পুজোর গন্ধ মেখে টেলিফোনে কেউ চলে এসেছে কি না একবার দেখে নেওয়া যাক। কেমন?
1: দেখে নিয়ে একবার
0: খুব ছোট্ট করে কথা বলতে হবে, কারণ সময় খুব কম। হ্যালো, কে বলছো?
2: হ্যালো।
0: কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি নদিয়া জেলার চাকদা থেকে বলছি।
0: নামটা, নামটা বলবে তো?
2: তোমার নাম? আমার নাম শৈলেন্দ্র রায়।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো আর স্কুলের নামটা চটপট বলে ফেলো।
2: আমি আমি এইটে পড়ি। আমার স্কুলের নাম ঘুগিয়া ভুবন মোহিনী বিদ্যা মন্দির।
0: বেশ, আচ্ছা এবার তুমি কি আমাদের ছোট্ট করে কিছু শোনাবে? খুব সময় কিন্তু অল্প, এক মিনিটের মধ্যে।
2: হ্যাঁ, আমি শোনাচ্ছি একটা কবিতা,
0: শোনাও।
2: নমস্কার, আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকি টেমা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তগবু গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলিম যেন জোড়া দীঘির মাঠে, ধুধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতা।

0: রাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোকোনোখানে, সন্ধে হতে গেছে গাড়ির পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো।
1: পুরো কবিতাটা শুনতে পারলাম না, কারণ সময় প্রায় শেষ। সামনের রোববার যখন তোমাদের সঙ্গে দেখা হবে তখন পুজোর আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, মহালয়া হয়ে গিয়েছে, তোমরা মহিষাসুর মর্দিনী শুনে ফেলেছ, সুতরাং তখন পুজোর আমেজ শুরু হয়ে যাবে। পুজোর আমেজে সবাই খুব ভালো থাকো, পুজো খুব আনন্দে কাটুক সবার। আজকের মতন এবার বিদায় নিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা কিন্তু পড়াশুনো, খেলাধুলো, গান, আবৃত্তি, আঁকা ইত্যাদি সবই করবে এবং বাবা মার কথা শুনে চলবে, কেমন? তাহলে ওই কথাই রইল, আবার দেখা হচ্ছে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু

0: শুনলেন গল্পদাদুর আসর। আসর পরিচালনায় ছিলেন শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচারাভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে আমন্ত্রণ জানিয়েছেন। এশিয়ান গেমস আজ শেষ হতে চলেছে। 21টি সোনাসহ মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভার স্পিকার ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থবিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভার্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে 21 জন এবং উচ্চকক্ষ থেকে 10 জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চন্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুড়িকে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ বিষয়ক কমিটির নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী বাংলা, অসমীয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাতে গড়ে তোলা হবে। 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলনের অংশ হিসেবে একটি যুব প্রবাসী ভারতীয় সম্মেলনও আয়োজন করা হবে।

0: সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয় সম্প্রদায়, যুব নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাদার, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 1915 সালের 9ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর দেশে ফেরার স্মরণে ওই দিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তের ভোটারদের মন জয়ে ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আমজনতা উন্নয়ন পার্টি। অন্যদিকে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতোমধ্যে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলে পা মেলান তিনি। অপরদিকে কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন। ইতোমধ্যে নন্দীগ্রামে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুট মার্চ করছে। ওই দুই কেন্দ্রে 6ই অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হবে, গণনা 9 তারিখ। উন্নততর আইটিআই এর মাধ্যমে প্রধানমন্ত্রী দক্ষতা ও কর্মসংস্থান রূপান্তর পিএম সেতু কর্মসূচি আজ এক বছর পূর্ণ করল। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রকের এই প্রকল্পটি গত বছরের 4ঠা অক্টোবর চালু করা হয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য হল শিল্পের নেতৃত্বাধীন পরিচালন ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রশিক্ষণের পরিকাঠামো উন্নত করা এবং পরিবর্তনশীল কর্মী বাহিনীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারের চাহিদাভিত্তিক পাঠ্যক্রমের প্রসার ঘটানো। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন, ভারতের স্বাধীনতার জন্য শ্যামজি কৃষ্ণ বর্মার জীবন ও আত্মত্যাগ অবিস্মরণীয়। বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে বিপ্লবী জাতীয়তাবাদকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামজি কৃষ্ণ বর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সমগ্র জীবন ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। মাতৃভূমির সম্মান রক্ষায় তার সাহস ও নিষ্ঠাকে দেশ চিরকাল স্মরণ করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেন।
1: Captain, I want to invite you and my dear friend Prime Minister Narendra Modi to light a celebratory flame on our next Independence Day. You are a true hero of the brave peoples of India and Israel, and you are a hero of the entire world. I wish you a very speedy and complete recovery.
0: মার্কিন উপবিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডো ফ্লাই দুবাইয়ের বিমানকে বিপদমুক্ত করার জন্য ভারতীয় পাইলট স্মিথ মচ্ছারের উচ্চ প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানান। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক পাকিস্তান হাইকমিশনের সার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরের একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগও ভারত দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 3 ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। আসন্ন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির কারণে বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরা আন্তঃসীমা মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে পাক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ভারতের দেওয়া প্রস্তাবটিকে কিয়েভ তাদের পাওয়া 4টি প্রস্তাবের মধ্যে সবচেয়ে ব্যাপক বলে অভিহিত করেছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন যে জ্বালানি পরিকাঠামো ও কৃষ্ণসাগর অঞ্চলকে অন্তর্ভুক্ত করে এমন কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা বিবেচনা করতে ইউক্রেন প্রস্তুত। সিবিহার মতে, যুদ্ধবিরতি বিভিন্ন কাঠামো বিবেচনা করতে কিয়েভ আগ্রহী, তবে যে কোনো চুক্তিতে জ্বালানি ও বন্দর পরিকাঠামোর ওপর হামলা এবং কৃষ্ণসাগরের পরিস্থিতিও অন্তর্ভুক্ত করতে হবে। উল্লেখ্য, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন যে এই সংঘাতের পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী গঠনমূলক ধারণা তুলে ধরেছেন। ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় হুথি যোদ্ধারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

অন্যদিকে রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর হুথিদের দাবি খারিজ করেছে সৌদি আরব। সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সশস্ত্র বাহিনী তুর আল বাহা ও তাইজ ফ্রন্টে হুথিদের রসদ ও জনবল বৃদ্ধির বিরুদ্ধে 97টি অভিযান চালিয়েছে। বাহিনীর দাবি, এই অভিযানে 260 জন হুথি যোদ্ধা নিহত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড ইউএস প্যাকমের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল জে পাপারোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্ব, সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে 2 সপ্তাহব্যাপী এশিয়ান গেমস আজ শেষ হচ্ছে। ভারতীয় সময় দুপুর 2:30 অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে দুপুর 2:30। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্ডা। এই অনুষ্ঠানে থাকবে ক্রীড়াবিদদের প্যারেড এবং দোহা 2030 আয়োজক কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে। উল্লেখ্য, 21টি সোনা, 27টি রূপ এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে 4th স্থান অধিকার করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচারাভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। এশিয়ান গেমস আজ শেষ হতে চলেছে। 21টি সোনাসহ মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে 4th স্থান অধিকার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের ডেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত। ডেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি বাম প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আম জনতা উন্নয়ন পার্টি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলে পা মিলিয়েছেন তিনি। কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন। কংগ্রেস প্রার্থী রেয়াপাড়া ও ভীমবাজার এলাকায় প্রচার চালান। সাত বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে ঝাড়গ্রামের ঘাগড়া জলপ্রপাতে তলিয়ে নিখোঁজ হয়ে যাওয়া দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বাসিন্দা প্রীতি দত্তের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। গত 2 অক্টোবর স্বামী রাজদীপ দত্ত ছেলে প্রিয়ঙ্কনকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন প্রীতি। গতকাল জলপ্রপাত দেখতে গিয়ে পা পিছলে জলে পড়ে যান প্রিয়ঙ্কন। তাকে বাঁচাতে ঝাঁপ দেন প্রীতি। ছেলেকে উদ্ধার করতে জলে ঝাঁপ দেন সাঁতার না জানা রাজদীপও। তিনি ছেলেকে উদ্ধার করতে পারলেও প্রীতি জলস্রোতে তলিয়ে যান। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহারপুরে গঙ্গায় স্নান করতে গিয়ে আজ তলিয়ে নিখোঁজ হয়েছেন উচ্চ মাধ্যমিক পড়ুয়া এক যুবক। সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহারপুর গঙ্গাঘাটে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে, তল্লাশি চলছে। পূজোর মুখেই আবারও ভয়াবহ পদ্মা ভাঙন মুর্শিদাবাদের লালগোলার তারানগরে। গতকাল দুপুর থেকে আচমকায় শুরু হয় তীব্র নদী ভাঙন। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাত্র 10 মিনিটের মধ্যেই প্রায় 15 থেকে 16টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, মাটি দিয়ে নয়, কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ করে পদ্মার ভাঙন রুখতে হবে। ভারত ব্রাজিল ম্যাচের পর কলকাতার একটি 5-তারা হোটেলে দুই মহিলা শ্লীলতাহানির অভিযোগে নয়ডার এক বাসিন্দা গ্রেপ্তার হয়েছেন। গতরাতে খেলার পর হোটেলের লবিতে তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। প্রগতি ময়দান থানায় অভিযোগ জানানো হয়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে হোটেলের রুম থেকে গ্রেপ্তার করে পুলিশ। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। আজকের বিষয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিক নির্দেশ। একটি প্রতিবেদন,
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এসেছে নতুন কৌশল এবং নতুন বার্তা। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে এই নিউ নর্মালের মূল লক্ষ্য

0: আরো স্থিতিশীল পরিবেশ গড়ে তুলে বসুধৈব কুটুম্বকমের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, এমনই মনে করেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক শ্যামল ভট্টাচার্য।
1: সারা পৃথিবীতেই এখন মানবতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সন্ত্রাসবাদ। যেহেতু আমরা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, সেই দেশের পক্ষে এই ধরনের সন্ত্রাসবাদ আমাদের এই মূল ভাবনা, যে জাতীয় মূল ভাবনার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো অত্যন্ত সুচিন্তিত এবং দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: মোহনবাগান সুপার জায়ান্ট আজ 126তম আইএফএ শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে আগামীকাল খেলবে। দুটি সেমিফাইনাল হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, খেলা শুরু হবে বিকেল 5টায়। আগামী 2-3 ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে মাঝারি বজ্রপাত, দমকা হাওয়া সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলায় মাঝারি বজ্রপাত এবং দমকা হাওয়া সহ তীব্র বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। বাংলাদেশে মাদক পাচার করতে গিয়ে 2 কেজি 200 গ্রাম হেরোইন সহ মুর্শিদাবাদের লালকোলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামে ধরা পড়েছেন এক যুবক। গতকাল ভোরে লালগোলা থানার রামনগর বিজলির মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি রামনগরে। উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। বেআইনিভাবে দেশি মদ বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। 5 গ্রাম দক্ষিণ মোড়ে 60 বোতল দেশি মদ সহ এই দুজন ধরা পড়ে। তাদের 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে স্টার্ট আপ এবং মেক ইন ইন্ডিয়া, এই দুই বিষয় নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি এবং ইন্ডিয়ান কাউন্সিল অব আর্বিট্রেশনের সভাপতি এনজি খৈতানের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজকের বিষয়, স্টার্ট আপ ইন্ডিয়া।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সেবা সংকল্প অভিযান নিয়ে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান। আজকের বিষয় স্টার্ট আপ ইন্ডিয়া, ভারত সরকারের একটি উদ্যোগ যা দেশে নতুন ব্যবসা উদ্ভাবন এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার জন্য 2016 সালে 16ই জানুয়ারি চালু করা হয়েছিল। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা আকাশবাণী স্টুডিওতে পেয়েছি ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি, এবং সেই সঙ্গে আমরা জানি এই বণিক সভার 125 বছর উদযাপন চলছে, তার যে কমিটি তার তিনি এখনকার সভাপতি। সেই সঙ্গে তিনি সভাপতি আছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ আর্বিট্রেশনেরও। আজকের অনুষ্ঠানে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার।
5: ধন্যবাদ, খুব ভালো লাগছে এখানে এসে।
4: এই বিষয়ে প্রথমেই জানতে চাইবো যে এইটা চালু হবার পর থেকে এখনো পর্যন্ত কতটা প্রভাব ফেলতে পেরেছে।
5: আগে তো কেউ জানতো না স্টার্ট আপ ইন্ডিয়া কি হয়। এই যে 2014-এর পরে যখন আমাদের নরেন্দ্রজি মোদীর গভর্নমেন্ট এলেন, তখন একটা কনসেপ্ট ডেভেলপ হলো দ্যাট স্টার্ট আপ ইন্ডিয়াকে শুরু করা যাক। অ্যান্ড স্টার্ট আপ ইন্ডিয়ায় কে আসবে? স্টার্ট আপ ইন্ডিয়ায় তো কোনো পুরনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসবে না, নতুন নতুন যুবা, নতুন নতুন যে আজ যে লোক যা যার টেকনিক্যাল স্কিল আছে ওরা স্টার্ট আপ ইন্ডিয়া স্টার্ট করবে। তো আপনি ভাবুন দ্যাট আমাদের ভারতবর্ষে কোনো স্টার্ট আপ ইন্ডিয়া বলে কিছু ছিল না আগে। গত 10 বছরে আমরা পুরো স্টার্ট আপ ইন্ডিয়া, এখন আমরা 231,000 স্টার্ট আপ ইন্ডিয়া হয়ে গেছে। দ্যাট ইজ দ্য লাস্ট ফিগার উইচ আই হ্যাভ। অ্যান্ড এই স্টার্ট আপ ইন্ডিয়া একটা খুব মহত্বপূর্ণ জিনিস আছে। এভরি ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া হ্যাজ ওয়ান স্টার্ট আপ। মানে এটা একটা, আপনি ভাবুন দ্যাট আমাদের ওভার 700 ডিস্ট্রিক্টস আছে ইন্ডিয়ায়। অ্যান্ড আমরা বলি দ্যাট ইট ইজ ওনলি দ্য আর্বান এরিয়া যে ডেভেলপ করে, ওখানেই বাচ্চারা আর ওখানে স্টুডেন্টসরা স্টার্ট আপ স্টার্ট করতে পারে। টেকনিক্যাল স্কিল শুধু আর্বান ইন্ডিয়ায় আছে আর রুরাল ইন্ডিয়ায় নেই, কিন্তু এটা ধারণা নেই। মানে আপনি ভাবুন এভরি ডিস্ট্রিক্ট হ্যাজ এ স্টার্ট আপ ইন্ডিয়া, অ্যান্ড ওখানে ছেলেগুলো স্টার্ট আপ আরম্ভ করেছে। নাও হোয়াট ইজ স্টার্ট আপ ইন্ডিয়া? বেসিক্যালি স্টার্ট আপ ইন্ডিয়া কী আছে? একটা ইনোভেটিভ আইডিয়া। আপনি একটা নতুন কোনো একটা আইডিয়া থেকে আরম্ভ করেন কোনো একটা বিজনেসটা, দ্যাট বিকামস স্টার্ট আপ ইন্ডিয়া। দি ইনোভেশন, আপনার অনেক রকম ইনোভেশন হতে পারে।

0: অনেক রকমের বিজনেস হতে পারে। স্টার্ট আপ ইন্ডিয়া এটা মানেনি কি আপনাকে শুধু ম্যানুফ্যাকচারিংই করতে হবে, ইট ক্যান বি ম্যানুফ্যাকচারিং অলসো, এটা আপনার সার্ভিস ইন্ডাস্ট্রিও হতে পারে, ট্রেডিংও হতে পারে। যেরকম আপনাকে একটা ছোট উদাহরণটা দিই, আপনার আজকাল একটা স্টার্ট আপ ইন্ডিয়া, ডায়মন্ডস আর ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ইউ নো, কিন্তু একটা ডায়মন্ড আরম্ভ হয়েছে যে উইচ ইজ নোন অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল ডায়মন্ড, তো ওটা নিয়ে অনেক লোক এখন বলো আমরা ডায়মন্ড তো খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, তো আমরা একটা যদি ডায়মন্ড পড়তে পারি উইচ ইজ নট ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড উইচ ইজ এ ল্যাব গ্রোন ডায়মন্ড, তো ওটা যদি আমরা করতে পারি তো ওটা একটা প্রোডাকশান আরম্ভ হলো, অনেক লোক ওর থেকে ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো দোকানগুলো আপনার সেট আপ করলেন, ওখানে জুয়েলারি তৈরি করছেন, দ্যাট ইজ অলসো এ পার্ট অফ এ স্টার্ট আপ।
1: মানে মানুষের আয়ত্তের মধ্যে সাধারণ মানুষ ডায়মন্ড পড়তে পারবে এমন একটা উদ্ভাবন।
0: সিমিলারলি আপনি এই যে উবের দেখছেন, ওলা দেখছেন, এটা তো আগে কেউ ভাবতে পারত না, অ্যাপ ক্যাব এটা স্টার্ট আপ হতে পারে এরকম, তো দিস ইজ অলসো এ পার্ট অফ এ স্টার্ট আপ ইন্ডিয়া। আপনি এটা যে র্যাপিডো দেখছেন,
1: ঠিক,
0: যে স্কুটার নিয়ে আর বাইক নিয়ে লোক চলে যাচ্ছে, এটা আমাদের কোনো কনসেপ্ট ছিল না। এটা ফ্যাশন প্রোডাক্টস, ফ্যাশন প্রোডাক্টস আর ভেরি এক্সপেন্সিভ, বড় বড় লেভেল আছে, আপনি সেই জিনিসটা কিনতে পারেন না। এক একটা শার্ট 25,000, 30,000, 40,000 করে শার্ট হয়, কিন্তু একটা লোক জুট দিয়ে কাপড়টা তৈরি করলো, উইচ ওয়াজ আনথিঙ্কেবল কি জুট দিয়ে ভালো কাপড় তৈরি হতে পারে, জুট সস্তা পাওয়া যায়, জুট দিয়ে ওনারা একটা কাপড় তৈরি করছেন, অ্যান্ড ওই জুট দিয়ে শার্টিং তৈরি হচ্ছে, জুট দিয়ে শুটিং তৈরি হচ্ছে, দ্যাট ইজ অলসো ইনোভেটিভ, দ্যাট ইজ অলসো স্টার্ট আপ ইন্ডিয়া।
1: ঠিক, তো স্টার্ট আপ যে প্রকল্পটা গভর্নমেন্ট ঘোষণা করলেন, তো এর ক্ষেত্রে তো বিশেষ কিছু সুবিধাও দেওয়া হবে যাতে নতুন উদ্যোগপতিরা আসতে পারে, যেমন ট্যাক্স ছাড়, তাকে ফান্ডিং করা, মানে যাতে বিনিয়োগের সুযোগ পেতে পারে, সহজে রেজিস্ট্রেশন, এই ধরনের সুযোগগুলো কী কী আছে?
0: আপনাকে একটা জিনিসটা বলি, দ্যাট আমরা, আমি তো লয়ার আছি বাই প্রফেশন, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট একবার আমাকে প্রজেক্ট দিয়েছিলেন, আপনি স্টার্ট আপ ইন্ডিয়ার কনসেপ্টটা বার করুন, আর আমরা ওনাদেরকে কনসেপ্টটা দিলাম অফ স্টার্ট আপ ইন্ডিয়া, আর তারপরে এভরি সানডে 10 জন বোধহয় ওরা সিলেক্ট করতো যার ইনোভেটিভ আইডিয়া আছে, অ্যান্ড ওরা টেলিভিশনে এসে নিজের প্রোডাক্টসগুলো, নিজের সার্ভিসগুলো, এটা একটা প্রেজেন্টেশন করতেন টিভিতে, তার মধ্যে একজনকে সিলেক্ট করা হতো, দ্যাট ইনোভেশন পাবলিক অ্যাকসেপ্ট করবে, ওর ডিমান্ড বাড়বে। তো আমরা কি করতাম, আমরা বলতাম যে এখন তুমি লোন অ্যাপ্লাই করতে চাও, আমরা তোমাদেরকে সুবিধা দিয়ে দিব টু অ্যাপ্লাই ফর এ স্মল লোন, তোমার যে ডকুমেন্টেশন করতে হবে আমরা তোমার বিনা ফিস নিয়ে তোমাদের ডকুমেন্টেশন, তো দ্যাট সার্ভিস টু দ্য সোসাইটি, সার্ভিস টু দ্য কমিউনিটি,
1: ঠিক,
0: তো এটা আমরা করতাম। ওদের লোনের জন্য যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আমরা করে দিতাম, যে একটা অ্যাঙ্কার দরকার হয় যে আমার প্রজেক্টের টাকা,
1: এটা সেতু বন্ধন করে দেয়।
0: আমরা যেরকম অনেকগুলো ক্লায়েন্ট থাকতো আমাদের, তো আমরা বলতাম কি একটা ভালো প্রোডাক্ট আছে, এর মধ্যে আপনি একটু ইনভেস্ট করুন। স্টার্ট আপ থেকে আজকে ভারতবর্ষে আমাদের দ্য থার্ড লার্জেস্ট স্টার্ট আপ ইন দ্য ওয়ার্ল্ড আছে ইন্ডিয়ায়, থার্ড লার্জেস্ট।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আমাদের স্টার্ট আপে যে খুব বড় স্টার্ট আপ হয়ে যায় যার ভ্যালুয়েশন হয়ে যায় $1 billion, তো $1 billion উইচ ইজ নোন অ্যাজ ইউনিকর্ন স্টার্ট আপস।
1: মানে এটা বলতে পারছি যে যারা স্টার্ট আপে আসবেন তাদের জন্য আপনাদের বণিক সভা এই সমস্ত সহযোগিতাগুলো দেওয়ার জন্য হাত বাড়িয়ে আছেন।
0: আমাদের চেম্বার অফ কমার্সে যদি কেউ এন্টারপ্রেনিওর আসে আর আমাদের সাহায্য চায়, আমরা ওদেরকে সাহায্য করি। তো আপনি ভাবুন এখানে ভারতবর্ষে আজকে 131 ইউনিকর্ন হয়েছে, অ্যান্ড উই আর দি থার্ড লার্জেস্ট হ্যাভিং দ্য ইউনিকর্ন ইন দ্য ওয়ার্ল্ড, থার্ড লার্জেস্ট, ফার্স্ট ইজ USA, সেকেন্ড চাইনা, অ্যান্ড থার্ড ইজ ইন্ডিয়া। এই যে ইউনিকর্ন হয়েছে, দ্যাট দ্য পার্সন যে স্টার্ট, যারা স্টার্ট আপ করেছিল ওদের কাছে তো কিছু ছিল না ওই সময়, অ্যান্ড টুডে দে হ্যাভ বিকাম সো রিচ দ্যাট দেয়ার ভ্যালুয়েশন অফ দ্য কোম্পানি ইজ $1 billion। তো আপনি তো ওখানে যে অ্যাঙ্কার ইনভেস্টার ইনভেস্ট করেছে টাকাটা, ও টাকাটাও তো খুব ভালো রিটার্ন এসে গেছে।
1: ঠিক, তো এবার একটুখানি জানতে চাইব যে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প আমাদের রাজ্যে কতটা ফলপ্রসূ হয়েছে।
0: দেখুন, অনেস্টলি স্পিকিং আপনাকে যদি একটা কথা বলি, ওয়েস্টবেঙ্গলের সম্বন্ধে আমার একটু মন খারাপ হয়ে যায়, আমি যদি দি আপনাকে ফিগার বিটুইন দ্য ডিফারেন্স বিটুইন ওয়েস্ট বেঙ্গল

0: ইন্ডিয়া
1: স্যার, আমি কিছু নোট করে এনেছি এটা। আমি তো আপনাকে ফ্র্যাঙ্কলি বলি দ্যাট 50 ইয়ার্স এখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি। যে জিডিপি ছিল, আপনি যদি 1947 জিডিপি দেখেন, দ্যাট আমাদের ওয়েস্টবেঙ্গলের জিডিপি ছিল 25% অফ দ্য টোটাল জিডিপি অফ ইন্ডিয়া। অ্যান্ড তারপরে সরে সরে সরে সরে আজকে আমরা এসে গেছি 5.4% অফ জিডিপি ইন ইন্ডিয়া। আর আমি এবার খুব পজিটিভ আছি দ্যাট আমাদেরকে ওয়েস্টবেঙ্গলকে আবার ওখানেই নিয়ে যেতে হবে যে সময় আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিলাম। আমাদের সফটওয়্যার এক্সপোর্ট ইজ $246 বিলিয়ন ইউএস ডলার অ্যান্ড ব্যাঙ্গালোর অ্যালোন ইজ ডুইং 10% অফ দি এন্টায়ার সফটওয়্যার এক্সপোর্ট, 10%, ওয়ার এস ক্যালকাটা ইজ ওনলি ডুইং 3.7%। তো আপনি দেখুন, 3.7 বিলিয়ন ডলার আর $246 বিলিয়ন এক্সপোর্টের কথা হচ্ছে। তারপরে আপনি যদি ইউনিকর্নের কথা নেন, ব্যাঙ্গালোরে 53 ইউনিকর্ন আছে, দিল্লিয়ে 40 ইউনিকর্ন আছে, মুম্বাইয়ে 18 ইউনিকর্ন আছে, পুনে 8 ইউনিকর্ন আছে, ক্যালকাটা আমাদের একটাও ইউনিকর্ন নেই।
0: খুব দুঃখজনক।
1: তারপরে আপনি যদি স্টার্ট আপের কথা বলেন, তো আপনাকে বললাম আমি স্টার্ট আপ 235,000 স্টার্ট আপ আছে
0: সারা ভারতবর্ষে।
1: তো ওখানে আপনি দেখবেন দ্যাট অ্যাজ ফার অ্যাজ দ্য স্টার্ট আপ ইজ কনসার্ন, 235,000 বললাম না, তো ওর মধ্যে আপনি দেখুন 28,500 স্টার্ট আপস আর ইন ব্যাঙ্গালোর, 25,200 স্টার্ট আপস আর ইন দিল্লি, 17,500 স্টার্ট আপস আর ইন মুম্বাই, ক্যালকাটা হ্যাজ ভেরি ভেরি নেগলিজেবল স্টার্ট আপ।
0: মানে গত 15 বছরে এই স্টার্ট আপের
1: কিছু হয়নি। আপনি একটা কথা ভেবে নিন দ্যাট যে আমি যদি আপনার ইনকামটা, আফটার অল হোয়াট ইজ দ্য জব অফ দ্য গভর্নমেন্ট, জব অফ দ্য গভর্নমেন্ট ইজ দ্যাট আপনার যে সিটিজেন্স অফ দিস কান্ট্রি আর, দে আর ওয়েল ফেড, দে হ্যাভ হাউজিং, দে হ্যাভ নিউট্রিশিয়াস ফুড,
0: ঠিক,
1: দে আর প্রোভাইডেড গুড হেলথ অ্যান্ড গুড এডুকেশন,
0: একদম
1: বেসিক নেসেসিটি অফ লাইফ। এই যে বেসিক নেসেসিটি অফ লাইফ আছে, এটা আমি কিভাবে আমি
0: আর্ন করবো,
1: আর্ন করবো, তো সেটা তো আমাকে ভালো একটা চাকরি করতে হবে, আমার একটা ইনকাম
0: একটা সোর্স চাই।
1: অ্যান্ড আমাদের, আমি কি ইনকাম করব, আমার যদি টু হ্যাভ এ প্রপার গুড লিভিং ওয়ের আই ক্যান হ্যাভ এ নিউট্রিশিয়াস ফুড, আই ক্যান গিভ মাই চিলড্রেন, আমাদের ভালো এডুকেশন দিতে পারি, একটা ছোট বাড়ি করতে পারি, আমার ইনকামটা দরকার। আমার অ্যাভারেজ ইনকাম অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য কান্ট্রি।
0: এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে করে আমাদের একেবারে শূন্য থেকে, জিরো থেকে শুরু করতে, এবং যে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার থেকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমাদের এখানে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীও সেই ব্যাপারে নানান উদ্যোগ নিয়েছেন, তো সেই লক্ষ্যে এগোনোর জন্যে নানান কর্মসূচি সরকার তরফ থেকে নেওয়া হচ্ছে। আপনার কাছ থেকে শুনবো যে স্টার্ট আপে নতুন যারা আসবেন কি পরামর্শ দেবেন নতুন স্টার্ট আপের ক্ষেত্রে তাদেরকে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে, এবং সরকারের প্রতি অন্যান্য রাজ্যের সঙ্গে আমাদের আনুপাতিক যে হার আপনি তুলে ধরলেন সেইটাকে যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে সমানুপাতে নিয়ে আসতে হয়, তার জন্যে দুই তরফের উদ্যোগপতি এবং সরকারকে কী কী ভূমিকা নিতে হবে, এবং মহিলা উদ্যোগপতিদের অবস্থাটাও কোনখানে?
1: সব থেকে ইম্পর্টেন্ট আছে এডুকেশন। আফটার অল আপনার স্টার্ট আপ কে স্টার্ট করবে? স্টার্ট আপ স্টার্ট করবে ইয়াং জেনারেশন, এনথুজিয়াজম, এক্সাইটমেন্ট, তারপরে একটা আমাকে কিছু করতে হবে, দেশের জন্য করতে হবে, নিজের জন্য করতে হবে,
0: স্পিরিটটা তরুণ বয়সে যেটা থাকে
1: সেটা সেটা তো ইয়াং জেনারেশনে থাকে। তো ইয়াং জেনারেশনের যদি এখানে থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে পালায়ন হয়ে যাচ্ছে, এখানে কি করে স্টার্ট আপ হবে? ফার্স্ট অফ অল আপনাকে এডুকেশনটা ইম্প্রুভ করতে হবে। বেঙ্গলের ছেলেরা, বেঙ্গলের মেয়েরা বেঙ্গলেই হায়ার এডুকেশন করুক, ওরা হায়ার এডুকেশনের জন্যে অন্য স্টেটে না যাক। তো আমাদেরকে একটা পলিসি আনতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে দ্যাট যদি কেউ ছেলে, যদি ছাত্র আর এনিবডি এলস ওয়ান্টস টু স্টার্ট আপ ইন ইন্ডিয়া, আমরা এই এই বেনিফিট ওদেরকে দেব। তো ওটা একটা স্টার্ট আপের জন্য আমাদেরকে একটা বেনিফিট টানতে হবে,
0: সংগঠিত পরিকল্পনা নিতে হবে,
1: বিকজ তাছাড়া আর আমরা এখানে ডেভেলপ করতে পারবো না স্টার্ট আপটা। আর আপনি যে উম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলছি, আমি আপনাকে একটা কথা বলতে পারি দ্যাট 21st century ইন ইন্ডিয়া উইল নট বিলং টু মেন, ইট উইল বিলং টু উম্যান।
0: বাহ।
1: তো এভরি মান্থ যখন ইন্টার্নরা আসে

0: আমি লক্ষ্য করি দ্যাট দ্য নাম্বার অফ ইন্টার্নস অফ গার্লস আর মোর দেন বয়েজ।
1: বাহ, মিস্টার খৈতানের সঙ্গে আলোচনা করে যে সমস্যার দিক, সম্ভাবনার দিক স্টার্ট আপ প্রকল্পের ক্ষেত্রে, এবং সব শেষে যেটা আমরা পেলাম যে মহিলা উদ্যোগপতি শুধুমাত্র শিল্পের ক্ষেত্রে নয়, সমস্ত দিক থেকে মেয়েরা এগিয়ে যাচ্ছে এবং এই শতাব্দীতে মহিলারাই সমস্ত ক্ষেত্রে নেতৃত্ব দেবে, এরকম একটা আশার কথাও উনি আমাদের সামনে রাখলেন। আজকে এই যে স্টার্ট আপ ইন্ডিয়া নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমাদের সঙ্গে ছিলেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি মিস্টার এন জি খৈতান। তাঁকে আমাদের শ্রোতা বন্ধুদের তরফ থেকে এবং আকাশবাণীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।
0: ধন্যবাদ।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এতক্ষণ শুনলেন স্টার্ট আপ নিয়ে একটি আলোচনা। ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ আর্বিট্রেশনের সভাপতির সঙ্গে কথা বললেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল রাত 10:10। বিষয় মেক ইন ইন্ডিয়া। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: দিকুদা, 100 গ্রাম প্যারা দিন তো।
4: 250 গ্রামের কম দেওয়া যাবে না।
3: কিন্তু কেন?
4: মিনিমাম তো নিতেই হবে।
3: আরে দাদা, আজকাল তো ব্যাংক অ্যাকাউন্টেও মিনিমাম ব্যালেন্স চায় না।
5: ব্যাংক অ্যাকাউন্ট মিনিমাম ছাড়াই?
3: হ্যাঁ, বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, মানে BSBD অ্যাকাউন্ট, এতে নো মিনিমাম ব্যালেন্স, কিন্তু সুবিধে অনেক। ATM কাম ডেবিট কার্ড, মোবাইল আর ইন্টারনেট ব্যাংকিং, পাসবুক, চেকবুক সব পাবেন, তাও আবার কোনো চার্জ ছাড়াই।
5: দিয়ে দে।
6: RBI বলছে BSBD অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্স নেই, ম্যাক্সিমাম সুবিধা আছে।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন আধুনিক গানের অনুরোধের আসর। আজকের প্রথম গানের শিল্পী পিন্টু ভট্টাচার্য। পূর্ব বর্ধমানের মাধব টিহি ছোট বৈনান থেকে অনুরোধ করেছেন টিঙ্কু, নিতাই, রিয়া, শিবু, শঙ্কর, পুতুল, কাকলি, শিখা ও অলোকা। শিল্পী পিন্টু ভট্টাচার্য।

অন্যদের আসরের এবারের গানটি ভূপেন হাজারিকার কণ্ঠে। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে শুভ্রাংশু শেলি, রচনা ঋদ্ধি ও মলয় কুমার বিশ্বাসের অনুরোধে ভূপেন হাজারিকা।

ভূপেন হাজারিকার পর এবারের গানটি মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। পূর্ব মেদিনীপুরের ব্যবত্তার হাট নাড়াদাড়ি থেকে সৌমেন্দু সামন্ত, ঋতজা সামন্ত, বৈভব সামন্ত এবং কল্পনা সামন্ত শুনতে চেয়েছেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

মৃণাল চক্রবর্তীর কণ্ঠে শুনছিলেন গানটি। এবারে মুর্শিদাবাদের সাটুই থেকে মৌমিতা ভট্টাচার্য এবং অদ্রিতা ভট্টাচার্যের অনুরোধে মান্না দে।

শুনছেন আধুনিক গানের অনুরোধের আসর। গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। এবারে শিল্পী আশা ভোসলে, দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর বাওয়ালি থেকে। সুভাষ চক্রবর্তী অনুরোধ করেছেন আশা ভোসলের এই গানটির জন্যে।

0: অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
1: বাবার জমানো পুঁজি ওনার শিক্ষা
2: আর সবসময় আমাদের চিন্তা করা। অবশ্য ওনার একটা জমানো পুঁজি ব্যাংকেও রাখা আছে,
1: কিন্তু ক্লেম করতে সমস্যা হবে।
3: এখন আরো সহজ হয়ে গেছে। ব্যাংকের ওয়েবসাইট বা ব্রাঞ্চে চলে যান, ক্লেম ফর্ম ভরুন, সব ডকুমেন্ট জমা দিন, 15 দিনেই সেটেলমেন্ট পান। আর নমিনেশন থাকলে ক্লেম সেটেলমেন্ট অনেক সহজেই হয়ে যায়।
4: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: Good afternoon. This is Akashvani Kolkata and here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands. The southwest monsoon has been active over Sikkim and Sabiman and West Bengal, has been subdued over Bihar, Jharkhand, Orissa, Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at most places over the districts of Sabiman and West Bengal, with heavy to very heavy rainfall at a few places over Alipurduar, Jalpaiguri and Darjeeling districts of Sabiman and West Bengal. Very light to moderate rainfall occurred at a few places over Sikkim, at one or two places over the districts of Gangetic, West Bengal, Orissa and Bihar. Very light rainfall occurred at a few places over Andaman and Nicobar Islands. Dry weather prevailed over the rest of the region. The chief amount of rainfall received in the last 24 hours in centimeters, Gangetic, West Bengal, Damdam 2, Sabiman in West Bengal and Sikkim, TRA Nagrakata 19, Bhagatpur T Estate 18, Moraka T Estate 13, Chengmari Diana 12, Gopalpur T Estate 11, Dalgaon T Estate 10. Jharkhand, there has been no rainfall in Bihar, no rainfall in Orissa, Patrapur 1 centimeter. The weather forecast for the next 48 hours says light to moderate rain or thundershower likely to occur at a few places over the districts of Sabiman and West Bengal. Light rain or thundershower likely to occur at one or two places over all the districts of Gangetic, West Bengal, Andaman and Nicobar Islands, Bihar, Jharkhand, Orissa and Sikkim. The weather warning for the next 48 hours says thunderstorm with gusty wind speed of 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Jharkhand and Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kuchbihar and Alipurduar districts of Sabiman and West Bengal. The forecast for Kolkata and its neighborhood for the next 48 hours says generally cloudy sky with light rain, maximum temperature to be around 33 degrees Celsius, minimum temperature to be around 27 degrees Celsius. There's no weather warning for the fishermen of West Bengal coast or for the coast of Andaman and Nicobar Islands. That's all for now. You were listening to the Midday Weather Bulletin on Akashvani Kolkata. Thank you.
6: আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় ছিল সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে এবং তা প্রশমিত ছিল বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র, তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের কিছু অংশে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায়। অতি সামান্য থেকে হালকা বৃষ্টি হয়েছে ওড়িশা এবং বিহারের দু একটি জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে। বাকি অঞ্চলে আবহাওয়া শুকনো ছিল।

রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে

গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ উত্তর চব্বিশ পরগনার দমদমে 2 সেন্টিমিটার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নাগরকাটায় 19 সেন্টিমিটার, ভগতপুরে 18 সেন্টিমিটার, মোরাঘাট টি এস্টেট 13 সেন্টিমিটার, ডায়ানা 12 সেন্টিমিটার, গোপালপুর টি এস্টেট 11 সেন্টিমিটার, দালগাঁও টি এস্টেট 10 সেন্টিমিটার করে এবং ওড়িশার পত্রপুরে 1 সেন্টিমিটার করে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার কিছু অংশে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলারই কোনো কোনো জায়গায়, এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা ও সিকিমে। আগামী দুদিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝাড়খণ্ড এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কোনো কোনো জায়গায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতা এবং আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণভাবে মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। দুপুর আড়াইটে শুনবেন নাটক বাঁশি, রচনা শ্যামল সেনগুপ্ত, প্রযোজনা জগন্নাথ বসু। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন। এ সপ্তাহের খেলোয়াড় একটি বেতার প্রতিবেদন বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সপ্তক মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন মিতুল সাহা। সাড়ে পাঁচটায় যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা। সন্ধ্যে ছটা বাজে পাঁচ মিনিটে সাঁওতালে অনুষ্ঠান। শুনবেন লোকগীতি রামকৃষ্ণ মুর্মু ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ বেটি বাঁচাও বেটি পড়াও, বলেছেন মৌসুমী সরেন। এরপর শুনবেন লোকগীতি কেশবচন্দ্র সরেন, শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ এবং মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। ছটা বেজে চল্লিশ মিনিটে যাত্রা অনুষ্ঠানে শুনবেন ঋষি বাল্মীকি, রচনা মানিক চক্রবর্তী, পরিবেশনায় মুক্তধারা সিঙ্গুর। সন্ধ্যে সাড়ে সাতটায় সমীক্ষা। রাত আটটায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। সাড়ে আটটায় পত্রপাঠ রোগ বিদায়, উপস্থাপনায় তনয়া বিশ্বাস, প্রযোজনা দেবর্ষী ঘোষ। নটায় এ মাসের গান, শিল্পী সৌম্যকান্তি বসু, গীতিকার কাজল গুপ্ত, সুরকার মাফ করবেন রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে এ মাসের গান, শিল্পী সৌম্যকান্তি বসু, গীতিকার কাজল গুপ্ত, সুরকার জয়ন্ত সরকার। রাত নটায় শিক্ষাঙ্গন থেকে হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন বিতোষক চক্রবর্তী। সাড়ে নটায় নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার। নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দোতারায় লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন উজ্জ্বল চক্রবর্তী। রাত দশটায় রবিবাসরে অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী হিন্দোল পাঁচে, এটি আকাশবাণী নাগপুর কেন্দ্রের নিবেদন। রাত এগারোটায় গজল শুনবেন দেবাশিস অধিকারীর কণ্ঠে। এগারোটা বেজে দশ মিনিটে বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহৎ দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত

0: অমূল্য।
1: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নাটক।
3: আজকের নাটক বাঁশি, রচনা শ্যামল সেনগুপ্ত, প্রযোজনা জগন্নাথ বসু। নাটক বাঁশি।

0: আপনার নাম?
1: দীপঙ্কর মজুমদার।
0: আচ্ছা, আপনি কি বিবাহিত?
1: বিবাহিত, দুটি ছেলে একটি মেয়ে। স্ত্রী আর ছেলে মেয়েদের নিয়ে কলকাতায় আছি, কোনোরকমে বেঁচে আছি। সংসার, স্ত্রী ছেলে মেয়ে কিছুই ভালো লাগে না। সব কিছুকে আমি ঘৃণা করি, আমার যা কিছু আছে সব, এমনকি আমার এই 40 বছরের জীবনটাকেও।
0: কি করেন আপনি?
1: মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। চোরকির মতো ঘুরে বেড়াতে হয়, মানে ফেরি করে বেড়াতে হয়।
0: চাকরিটাকেও নিশ্চয়ই আপনি তাহলে পছন্দ করেন না, তাই না?
1: না, চাকরিটাতে আমার ঘেন্না ধরে গেছে।
0: তাহলে আপনি ভালোবাসেন কি?
1: ভালোবাসি হাজারীবাগ। হাজারীবাগের পথ ঘাট, গাছপালা, যেখানে আমার জন্ম, জীবনের 20টা বছর যেখানে কেটেছে, ভালোবাসি জয়তীকে, জয়ীকে, যাকে আমি ভালোবাসতাম, ভালোবাসি সেই মুগ্ধ দীপঙ্করকে, যে ভালোবাসতে জানত প্রথম জীবনের দীপুকে।
0: সে তো আপনারই অতীত দীপঙ্কর বাবু, 20 বছর আগেকার।
1: আপনাদের হিসেবে 20 বছর, আমার হিসেবে কাল। গেল যে কাল, মাঝে মাঝে ভুল হয়, আমি যেন বেঁচে নেই।
0: আচ্ছা, ধন্যবাদ দীপঙ্কর বাবু, আপাতত এই পর্যন্ত রইল। আপনি কাইন্ডলি চেয়ারটাতে বসুন না, এবার আপনি আসুন। মিসেস
2: জয়তী হালদার,
0: আপনার ডাকনাম?
2: জয়ী।
0: জয়ী। আচ্ছা, আপনার স্বামী মিস্টার হালদার
2: মারা গেছেন আমাদের বিয়ের বছর তিনেক পরে একটা মোটর দুর্ঘটনায়। আমার স্বামী গৌতম হালদার,
0: ভেরি স্যাড,
2: ছেলে মেয়ে নেই, কলকাতার শহরতলিতে আছি বহুদিন একা। কতদিন যে কেটে গেল দেখতে দেখতে। হাজারীবাগের কথা মনে পড়ে, আমাদের বাড়ি ছিল সে অনেকদিন আগে,
0: আপনার কৈশোরে।
2: এই চুলে তখন একটা লাল ফিতে বাঁধত, শিমুল গাছগুলো তার চেয়েও লাল ফুল ফুটত, আর তার চেয়েও সুন্দর একটা সুর শাল শিমুলের পাতায় পাতায় বয়ে যেত। একটা বাঁশি সুর বাজাত দীপু, সুন্দর একটা বাঁশি। এমন পাগল ছিল না, কোনোদিন ভালো করে চুলটাও আঁচড়াতো না।

0: যখন চোখ তুলে তাকাতো মনে হতো বন বনান্তরের ঘন ছায়া যেন দু চোখের পাতায় ছেয়ে এসেছে। মাঝে মাঝে মাঝে মাঝে ভুল হয়, এখনো কি আমি বেঁচে আছি?
1: আচ্ছা, সেই কৈশোরের পরে আপনি আর দীপুকে, মানে দীপঙ্কর বাবুকে দেখেননি বোধ হয়, তাই না?
0: না।
1: জয়াটি দেবী, আপনার চোখে জল। আচ্ছা আচ্ছা, অতীতের ওই দিনগুলো আপনার ভালো লাগে না?
0: ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে আমারে, ভালো লাগে, খুব ভালো লাগে। ছবির মতো দীপু বাজাতো বাঁশিতে গানটা, সুর ছাড়া আর কিচ্ছু জানতো না দীপু, সারাক্ষণ ডুবে থাকতো। আর আর আমি আমি বলতাম

0: দীপু,
1: জয়ি,
0: থামলে কেন? শেষ করো
1: না, তোমার দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাবে না?
0: হোক গে দেরি, যতক্ষণ খুশি আমার থাকবো। আর একটু শোনা,
1: ওই তো হলো, ওই তো শেষ।
0: ওই শেষ আমি জানি না বুঝি, ভালো হচ্ছে না কিন্তু, না বাজাবে তো দেখবে দেখবে মাসিটা এক্ষুনি ভেঙে ফেলবো।
1: আজকাল বাজাতে গেলেই আমার কিরকম যেন একটা কষ্ট হয়।
0: ও, আমি শুনতে চাইলে
1: জয়ি, তোমাকে একটা কথা অনেকদিন থেকে বলবো বলবো ভাবছি।
0: তার মানে আমাকে আর তোমার ভালো লাগে না, এই তো? ঠিক আছে ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি।
1: জয়ি,
0: ছেড়ে দাও বলছি, অত ঘুরিয়ে কথা না বলে স্পষ্ট বললেই তো হয়, ভালোবাসো না?
1: জয়ি,
0: আমি যেন বুঝতে পারি না, না আমি সামনে এলেই তুমি কেমন যেন হয়ে যাও।
1: গৌতমকে তোমার খুব পছন্দ না জয়ি?
0: কি বললে?
1: গৌতমকে ভালোবাসো তুমি?
0: ও, তাই তাই তোমার এত কষ্ট হয়?
1: হ্যাঁ হ্যাঁ হয়, ও তোমাদের বাড়ি যায়, তুমি ওদের বাড়ি যাও, এসব আমার।
0: ধ্যাত, তাই কি, বাড়ি গেলেই বুঝি হয়ে গেল? হিংসুক, ওরে বাবা মোটেই না, ওকে আমি দেখতেই পারি না।
1: দেখতে পারো না?
0: না না না, এই তোমার গা ছুঁয়ে বলছি, হলো তো না? এবার বাজাও। হে গৌতম, না জানো আমাদের এই বোগেনভিলা ঝোপটার নিচে ড্যাবড্যাবে চোখে না এদিক ওদিক যায়, আমার যা হাসি পায় না। কই বাজাও। আর জানো আমাদের বাড়ি এসে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাবে ওদের কত টাকা, খালি বড় বড় কথা ভাবে টাকাতেই সব, এমন রাগ হয় না?
1: জানি তো, গৌতম না বড় লোক, ওদের গাড়ি বাড়ি।
0: সেদিন না ওকে তোমার কথা বলছিলাম, বলছিলাম দীপু একদিন বড় হয়ে মস্ত বড় মিউজিশিয়ান হবে, শুনে কি বললে জানো? বাঁশি বাজিয়ে জীবন কাটাবে, ন্যাকা কেষ্ট। আমি আমি ঠাস করে এক চড় বসিয়ে দিয়েছিলাম, ভাগ্যিস আশেপাশে কেউ ছিল না।
1: জয়ি,
0: এরপর যেদিন বলবে আমি ওকে ঘুষি মারবো।
1: জয়ি,
0: কি মশাই, খুশ তো? আবি বাজায়েগা না ক্যা?

তুমি একদিন বড় হবে, অনেক বড়। সবাই তোমার নাম জানবে, বলবে দীপঙ্করের মতো সুরে সাধু কান্দে। আমার কথা তখন কি মনে থাকবে? কি

0: নানা রঙের সেসব দিন আজ কত দূরে,
1: অথচ আজও সব মনে আছে এত পরিষ্কার
0: পরিষ্কার, ঝকঝকে মুক্তোর মতো।
1: আচ্ছা দীপঙ্কর বাবু, আপনারও?
2: আমারও। মানুষ কেন যে মনে রাখে আর কষ্ট পায়।
1: আচ্ছা আপনাদের দুজনের পরিবার সম্পর্কে যদি কিছু জানা যায়।

0: দীপুর বাবা কাঠের ব্যবসা করতেন।
1: জয়ীর বাবা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন।
0: তিনবার বাবার চাকরি গেছে, সাসপেন্ড হয়েছেন। মোটে মন দিয়ে কাজ করতে পারতেন না। একের পর এক কত চাকরি যে বাবা ছেড়েছেন।
2: কেন?
0: বাবার যে ছবি আঁকার ঝোঁক ছিল, মানে বাবা ছিলেন শিল্পী, নিশ্চিন্তে বাড়ি বসে ছবি আঁকবেন বলে মা কত বোঝাত।
1: ওর মা দুর্দান্ত ঝগড়াটেও ছিলেন আর খিটখিটে।
0: ওর মা ছেলেবেলায় মারা যান, সৎমা ওকে কিন্তু খুব ভালোবাসতেন, যা সচরাচর দেখা যায় না। ও কিন্তু মোটেই তাকে পছন্দ করত না।
2: আচ্ছা বলুন, তাদের কথা আমাকে আরেকটু বলুন।
0: একদিন গৌতম আমাকে বলল ফরেস্টের ভেতরে পিকনিক করতে যাবে। দীপুকে গিয়ে সব কথা বললাম। দীপু বলল না পিকনিক না, ওই দিন আমরা দুজনে পাহাড়ে বেড়াতে যাব। পাহাড় মানে ওই টিলা আর কি, বড় টিলা। কি যেন নামটা ছিল, আচ্ছা দীপু তোমার মনে আছে? ওই টিলাটা একদম ভুলে গেছি। দীপু বললে ওই টিলার উপরে বসে ও নতুন তোলা সুর শোনাবে আমায় সন্ধে পর্যন্ত। সেদিন পূর্ণিমা, সন্ধ্যেতে আবার মস্ত বড় চাঁদ উঠবে। আমি পড়লাম মহা গোলমালে। ওদিকে গৌতম এক রাশ জিনিসপত্র কিনেছে পিকনিকের জন্য, কি করি? মার কাছে গিয়ে বললাম কথাটা, শুনে মা বলল
3: গৌতমের সঙ্গে যাবে যাও, কিন্তু দীপুর সঙ্গে কখনো না
4: মা।
3: একদম না, বয়স হচ্ছে, ওর সঙ্গে ঘোরাঘুরি করা এবার বন্ধ করতে হবে।
4: কেন যে তুমি ওকে দেখতে পারো না?
3: জয়ী, এতকাল যা করেছো করেছো, এখন যা করবে ভেবে চিনতে করবে। ছোটটি তো নেই, বিয়ে থা হবে। এখন যদি পাঁচজনে পাঁচ কথা রটায় না, ওকে এ বাড়িতে আসতে বারণ করে দিবি। আমি বুঝতে পারি না যে ওই দীপু ছেলেটার মধ্যে কি এমন আছে।
4: মা, ও একজন আর্টিস্ট।
3: আর্টিস্ট অকম্মা ঠিকই, বাউন্ডলে ওর বাবা সব আশা ছেড়ে দিয়েছে। কত বড় ছেলে বাঁশিতে ফুল আঁকিয়ে বেড়াচ্ছে, বুড়ো বাপের ব্যবসাটাও তো দেখতে পারি, বাড়িতে ওকে নিয়ে কম অশান্তি। কিন্তু আমাদের গৌতম করিতকর্মা ছেলে। গৌতমের মা তো সেদিন বলছিলেন এবার পরীক্ষায় পাশ করলেই চাকরিতে ঢুকবে, বড় চাকরি। ওর কাকা কলকাতায় একটা মস্ত বড় চাকরি ঠিকঠাক করে রেখেছেন।
4: এত বড়,
3: বড় হোক ছোট হোক, হলে কিছু ওই ছেলেটারই হবে। সোনার টুকরো ছেলে, কত অ্যাম্বিশন, বাসি বাজি কিচ্ছু হয় না, না খেয়ে মরতে হয় জানো।
4: থাক, তোমাকে আর আশীর্বাদ করতে হবে না।
3: আর্টিস্ট শিল্পী আমি চিনি নি, ওরা নিজেদের ছাড়া জগতের আর কিছু কি মূল্য দেয় না, নিজেরা মরণের খুঁটে ঘুরে আত্মজনকে ঘোরায়। এক শিল্পীর হাতে পড়ে সারাটা জীবন আমার চলে পড়ে গেল।
4: বাবাকে তুমি বুঝতে পারো না, টাকা ছাড়া তুমি কিচ্ছু বোঝো না, প্রতিভার কোনো দাম নেই তোমার কাছে।
3: প্রতিভা? আমি সংসারে হাল না ধরলে প্রতিভা উপোস করে মরত। ছবি আঁকছে, আমার মুন্ডু আঁকছে,
4: বাবার জন্য আমার গর্ব হয়। তার ছবি দেশ দেশান্তরের লোক মাথায় তুলে রাখে, শুধু তুমি তাকে দেখতে পারো না।
3: ঢের দেখেছি ঢের দেখেছি, আমি বেঁচে থাকতে এবারে ত্রিসীমানার মধ্যে কোনো আঁকিয়ে বাজিয়ে গাইয়ে আমি ঢুকতে দেব না। গৌতমের মামারা হাজারিবাগে আসছেন, তারা তোকে দেখতে আসবেন।
1: কে ওখানে? জয়ী, আরে জয়ী, আমার ছোট তুলিটা কোথায় রে? দেখতো তোর মা আবার সেটা কোথায় ফেলে দিলে
0: বাবা।
1: না না, সন্ধ্যেবেলায় এমন কাঁদতে নেই, কি হয়েছে বলতো? মার সঙ্গে ঝগড়া হয়েছে, তোর মা আমাকে দেখতে পারে না, তোকেও না আমাকেও না।
0: আমি এখন বিয়ে করব না বাবা।
1: ও, সেই গৌতম ছেলেটার মামারা দেখতে আসবেন না?
0: তুমি মাকে একটু বুঝিয়ে বলো।
1: বুঝবে কি, ক্যারিয়ারিস্ট ছেলেদের যে তোর মার পছন্দ, দশটা পাঁচটা চাকরি করবে, হাজার হাজার টাকা আনবে, ভালো খাবে দাবে, ফুর্তি করবে, ব্রেড অ্যান্ড বাটার, বাটার অ্যান্ড ব্রেড।
5: জঘন্য।

0: আচ্ছা তুইও কি তাই চাস?
1: তোমার কি তাই মনে হয়?
0: না না, আমার মেয়ে তা চায় না, চাইতে পারে না। আয় বস বস, কাঁদিস নে, তোর মা বলছে বলুক। খবরদার, যদি তোর মার কথায় তুই ভুলিস নে, ওই ছকে বাঁধা জীবনের চাকায় বাঁধা পড়িস নে। দীপু একটা জিনিয়াস
1: জানো বাবা, দীপু না আজকাল খুব ভালো বাজায়, কোন এক ওস্তাদের কাছে নাকি শিখছে, তুমি একদিন শুনবে?
0: শুনেছি তো, এই তো সেদিন ওই মোহনপুর থেকে সাইকেলে আসছিলাম, পথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম ওর বাঁশি, কতবার ডাকলাম শুনতে পেলে না। ছেলেটা সাধক, দু চোখে স্বপ্ন।
1: বাবা,
0: দীপু তোকে ভালোবাসে?
1: হ্যাঁ, মানে
0: সত্যি বাসে? বল, আমার কাছে লজ্জা কি, আমি তোর বন্ধু, বল।
1: ও বলে আমি নাকি ওর?
0: থামলি যে, বল। দূর বোকামে লজ্জা কি, এ বাড়িতে তুই আর আমি, ধর আমরা ছাড়া তো আমাদের দুজনকে কেউ বুঝবে না। কি বলে ও, তুই ওর
1: সুরের ইন্সপিরেশন, মানে
0: ইন্সপিরেশন? কিন্তু এমনও তো হতে পারে তুই মন দিয়ে ওর বাজনা শুনিস বলেই ও তোকে এত পছন্দ করে।
1: মানে
0: মানে ধর তুই বলে নয়, যে ওর বাজনার ভক্ত হবে তাকেই ও মাথায় তুলে রাখবে।
1: বাবা,
0: মানে এমনও তো হতে পারে তোর চেয়ে বেশি ভালোবাসে ওই বাঁশিটাকে, মানে সত্যিকারের ভালোবাসে বাঁশিটাকে, তোকে নয়।
1: বাবা কি বলছো তুমি?
0: তোর মা কিন্তু একটা কথা বড় ঠিক বলে, শিল্পীরা বড় স্বার্থপর, নিজেদের সাজনা ছাড়া জগতের আর কোনো কিছুকেই মূল্য দেয় না। জয়ী, দীপুকে তুই পরীক্ষা করে দেখেছিস?
1: পরীক্ষা?
0: হ্যাঁ, বুঝতে চেষ্টা কর, বুঝতে চেষ্টা কর কাকে বেশি ভালোবাসে, তোকে না বাজনাটা।

0: তাহলে পরীক্ষা করে দেখলেন?
1: হ্যাঁ, সেই পরীক্ষাই কাল হলো। আজ আমি একা, আর দীপঙ্কর জানি না ও সুখী কিনা। বাবার কথা শুনে আমার মাথায় রোগ চাপল, দীপুকে পরীক্ষা করতেই হবে।
0: আপনি উত্তেজিত হয়ে পড়েছেন, আপনি করিয়াস কিন্তু তারপর শুনবো আপনার পরীক্ষার ব্যাপারটা, কিভাবে কি করলেন, শেষ পর্যন্ত কি হলো সব শুনবো। আচ্ছা দীপঙ্কর বাবু, একটু এদিকে আসুন না। আচ্ছা আপনার বাড়ির কথা কিছু বলুন না।
2: হ্যাঁ, আমার মা ছোটবেলায় মারা যান, কিন্তু মাকে আমি আজও ভুলিনি। আমার বাবা দ্বিতীয়বার বিবাহ করেন, নতুন মা আমাকে খুব স্নেহ করতেন, এমনকি আমার বাবার থেকেও বেশি।
3: ওহ, বন্ধ করো, কে বাজাচ্ছে বাঁশি? বাঁশি বন্ধ করতে বলো, রাস্কেলটা জ্বালিয়ে মারলে।
1: আহ, ছেলেটাকে কি যাতা বলছো?
3: রাত দিন বাঁশি বাঁশি আর বাঁশি, রমেশ
1: অমন করে বললে ছেলের মনে লাগে না? ছেলে বড় হচ্ছে না বুঝি?
3: বড় হচ্ছে না, শিশু হচ্ছে, আর লাই দিয়ে তুমি ওকে মাথায় তুলো না।
1: শিল্পীরা শিশুই হয়ে থাকে। দীপু দীপু, বন্ধ করলে কেন, বাজাও।
3: ওহ, ছেলেটার অসভ্যনাশ করো না। এই এই, এদিকে এসো, শুনে যাও।
1: দীপু, তোমার বাবা ডাকছেন, একবার এদিকে এসো।
3: বসো, আজ থেকে তুমি আমার সঙ্গে কাজে বেরোবে, ব্যবসাটা এখন থেকে বুঝে নাও।
4: আমি পারবো না।
3: পারবে না?
4: না, আমার ওসব ভালো লাগে না।
3: তা লাগবে কেন? ভালো লাগে তোমার বাঁশি না?
4: হ্যাঁ, তাই ভালো লাগে।
3: মুখের উপর কথা।
1: আহ, তোমরা চুপ করো না, যা বলবে ওকে বুঝিয়ে বলো।
3: আমার সঙ্গে না বেরোলে বাড়িতে তোমার জায়গা হবে না।
1: কি বলছো তুমি?
4: আমি কাঠের ব্যবসা কিছু বুঝি না।
3: বোঝো না, বুঝে নিতে হবে। আমি বুঝলাম কি করে, আর পাঁচজন বুঝছে কি করে?
4: সবাই সব কিছু পারে না।
3: বেরিয়ে যাও, বেরিয়ে যাও।
4: হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আজ না হয় কাল একদিন আমি চলেই যেতাম।
3: তাই যাবে।

0: করবে কিনা?
1: শিল্পী, মিউজিশিয়ান, ফ্লুট প্লেয়ার।
0: দোহাই তোমার, ওইভাবে কথা বলো না।
1: বাপের হোটেলে সব মানায়, যাও না পথে, দেখবে দুনিয়াটা কত শক্ত, মরুভূমি, উপোস করে মরবে।
2: হ্যাঁ হ্যাঁ, তাই মরবো।
0: দীপু দীপু চুপ করো, তোমার বাবার মেজাজ তো তুমি জানোই।
1: ওটা আমি ভেঙে ফেলবো।
0: কি করছো কি?
1: আমার সংসারে শনি ঢুকেছে। কই কই ভাসি দাও, কই তুমি নিও না। আমি জানবো আমার ছেলে নেই, আমার ছেলে মরে গেছে।
3: তারপরে কি বাড়ি ছাড়লেন?
4: না, বাবার সঙ্গে ঝগড়া করে নয়, তবে
3: বুঝেছি, মানে জয়তী দেবীর সঙ্গে।
4: বলতে সংকোচের কিছু নেই, ওর সঙ্গে আমার ছাড়াছাড়ির পরেই হাজারিবাগ ছেড়েছি। বড় জানতে ইচ্ছে করে, জয়ী গৌতমকে বিয়ে করে সুখী হয়েছিল কি না।
3: আসলে আপনাদের পরীক্ষা ব্যাপারটাই বোধ হয় সব গণ্ডগোল করে দিল।
4: ছেলে মানুষে, পরীক্ষাটা আমাকে দূরে সরিয়ে দিল, জয়ী গৌতমকে বিয়ে করল, আর আজ ও একা। আমি ঘর সংসার করতে গিয়ে দেখলাম শূন্যতা বেড়েই চলেছে, কোথায় যেন একটা একটা একটা ফাঁকা।
3: আচ্ছা জয়তী দেবী, আচ্ছা আপনি একটু এদিকে আসুন না। আচ্ছা আপনাদের পরীক্ষার ব্যাপারটা একটু আমাদেরকে বুঝিয়ে বলুন না।
5: আমি আমি তো ওকে বলেইছিলাম বাসিটাকে আমি হিংসে করি, আমার কথাটাও রাখলেই পারত।
3: জয়তী দেবী মাফ করবেন, বলছিলাম যে হবারটা তো হয়ে গেছে, এখন যদি পরীক্ষার কথাটা বলেন আমাদের।

0: মুখ ভার কেন? সেই থেকে কি যেন ভাবছো, কি হয়েছে জয়?
1: দীপু, একটা কথা ছিল।
0: বলো।
1: আগে বলো তুমি রাখবে?
0: আর তোমার কথা আমি রাখবো না, তুমি ভাবতে পারলে জয়ী।
1: আজ থেকে বাঁশিটা তোমায় ছাড়তে হবে।
0: কি?
1: হ্যাঁ, ওটা যদি আর তোমাকে বাজাতে না দিই।
0: কি বলছো জয়ী?
1: ওটা তোমাকে ফেলে দিতে হবে, আর তুমি যদি ওটা না ফেলে দাও তাহলে তাহলে বুঝবো আমাকে তুমি ভালোবাসো না।
0: পাগল কোথাকার। তার চেয়ে বলো তোমার প্রিয় গানগুলো আমি তোমাকে বাজিয়ে শোনাই।
1: তুমি আমাকে একটুও ভালোবাসো না।
0: এই জয়ী, কি আর ছেলে মানুষ মতো কাঁদছো কেন? আর কি হলো কি জয়ী? আমি তোমাকে ভালোবাসি জয়ী। আমি
1: তাহলে ওটা ফেলে দাও।
0: আরে এটা তোমার কি করলো?
1: হ্যাঁ, আমার ক্ষতি করেছে।
0: এই দেখো কি আশ্চর্য, তুমি
1: তুমি যেমন গৌতমকে হিংসে করো, আমিও তেমনি তোমার এই বাঁশিটাকে হিংসে করি।
0: এটা ছাড়া যে আমি পঙ্গু জয়ী।
1: তাহলে তাহলে এক বছরের জন্য ওটা বাজানো বন্ধ রাখো।
0: একটা বছর?
1: আচ্ছা বেশ, একটা মাস অন্তত।
0: এক মাস? সে তো অনেক দিন।
1: একটা সপ্তাহ?
0: আমি মরে যাবো জয়ী, আমি নিশ্চয়ই মরে যাবো।
1: হ্যাঁ কিনা বলো।
0: মানে
1: না না না, আমি আর একটা দিনও কমাতে পারবো না।
0: ভগবান, তোমার তোমার কি হয়েছে বলো তো?
1: বেশ, পারবে একটা দিনের জন্য ওটাকে দূরে সরিয়ে রাখতে?
0: তার মানে
1: কালকের দিনটা, শুধু একটা দিন।
0: একটা দিন মানে 24 ঘন্টা। যখন সূর্য উঠবে আমার ঘরের জানলা দিয়ে এসে পড়বে সকালের রোদ্দুর, আমি তো তখন একা। আর যখন টিলার ধার দিয়ে একা একা হাঁটতে হাঁটতে তোমার সঙ্গে দেখা করতে যাব, তখন তো আমার ইচ্ছে হবে কিছু একটা বাজাই। রাতে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ি ফিরবো তখন না না না, তখন যে ওটা না বাজি আমি পারবো না জয়ী।
1: তাহলে তুমি বাঁশি ছাড়া একটা দিনও থাকতে পারবে না?
0: জয়ী, তুমি এই বাঁশিটাকে নিয়ে কেন ওরকম করছো?
1: তুমি আমার কথা রাখবে না?
0: একটা কথা নাই বা রাখলাম জয়ী।
1: ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সঙ্গে বেড়াতে যেতে পারবো না, আমি গৌতমের সঙ্গে ফরেস্টে পিকনিকে যাব।
0: জয়ী,
1: এখনো দেখো আমার কথা রাখতে পারবে কিনা।
0: না, আমি এখন কিছু বলতে পারছি না জয়ী। কেন কেন কেন তুমি এরকম করছো বলো তো?
1: তোমাকে এক্ষুনি বলতে হবে।
0: কেন?
1: আমাকে আজই ঠিক করতে হবে।
0: কি কি তোমাকে ঠিক করতে হবে?
1: আমার জীবনে কে? গৌতম না তুমি?
0: তার মানে বাঁশি বাজানো বন্ধ না করলে তুমি তুমি আমাকে ছেড়ে দেবে? না না, আমি পারবো না, আমি পারবো না জয়ী। তার থেকে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। আমি না না না, আমি কিছুতেই বাঁশি ছাড়া থাকতে পারবো না। তুমি
1: বুঝতে পারছো না? বলো যে তুমি পারবে না।
0: না, আমি পারবো না।
1: আচ্ছা আমি উঠি, আমি চলে যাচ্ছি।
0: তুমি ছেলে মানুষ করো না।
1: হ্যাঁ, দেখা হবে না
0: জয়ী। তুমি ছেলে মানুষ করো না। কোথায় যাচ্ছো?
1: আচ্ছা, দেখা হবে না।
0: তুমি কোথায় যাচ্ছো জয়ী? জয়ী জয়ী, শোনো, শুনে যাও জয়ী।

0: এরপর আর আপনাদের দেখা হয়নি?
1: না।
0: দীপঙ্কর বাবু, আপনিও দেখা করেননি?
2: না, আমার অহংকার ছিল।
1: ভালোবাসা থাকলে অমন অহংকার থাকত না।
2: সেটা তো তোমার ছিল।
1: আমি তো অস্বীকার করি না।
2: আজ না করে উপায় নেই।
1: আচ্ছা, আপনার কি মনে হয়?
0: আমাকে বলছেন?
1: হ্যাঁ,
0: আমার কিন্তু মনে হচ্ছে আপনারা দুজনেই বোকামি করেছিলেন।
1: কিন্তু আমি তো ওর জন্য বহুদিন অপেক্ষা করেছিলাম।
2: আমিও তোমার জন্য করেছিলাম।
1: কতদিন ওকে দেখেছি, কথা বলতে সাহস পাইনি।
2: আমিও নিজের থেকে কথা বলতে পারিনি, যদি অপমান করো।
1: একবার বলে দেখলেই পারতে।
2: দিনের পর দিন তোমাকে শুধু একটা কথাই বলতে চেয়েছিলাম।
1: কি?
2: তোমার জন্য আমি সব কিছু করতে পারি জয়ী।
1: আর আর আমি আমি ছটফট করেছিলাম, শুধু একটা কথাই বলতে চেয়েছিলাম, একটা কথা, আমাকে ক্ষমা করো।
2: আমার জন্য এরকম হলো?
1: না না, সব কিছু আমারই ভুলে।
2: কটা দিন যে কিভাবে কেটেছিল জানি না।
1: আমি জানতাম তুমি কষ্ট পাচ্ছ।
2: আমি আমি একটা স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। তুমি একটা গভীর পুকুরে টলটলে জলের মধ্যে ডুবে যাচ্ছ, ক্রমশ ডুবে যাচ্ছ। জয়ী, স্বপ্নে আমি ঝাঁপিয়ে পড়ে তোমাকে বাঁচাবার চেষ্টা করছি। ছেলেবেলার স্বপ্ন অদ্ভুত।
1: জানো জানো, সুন্দর সুন্দর একটা বাঁশি আমি তোমায় উপহার দিচ্ছি। এই স্বপ্ন একদিন আমিও তোমাকে নিয়ে দেখেছি। জানো,
2: একদিন তোমাদের বাগানে লুকিয়ে সারাটা রাত তোমার ঘরের দিকে চেয়েছিলাম, যদি একবার দেখা পাই। স্বপ্ন নয়, সত্যি। মাত্র একটা পার দেখার জন্য।
0: জয়ন্তী দেবী, দীপঙ্কর বাবু, একটু আসতে। আজকে এই সাক্ষাৎকার অনুষ্ঠানের জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা কথা বলি জানি রাখি, আমাদের হাতে সময় কিন্তু ভীষণ কম, আজকে একটু অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করতে হবে। যে
2: সময় কি দ্রুত শেষ হয়ে এলো,
0: আমাদের পরবর্তী অনুষ্ঠান যে এক্ষুনি শুরু হবে।
2: আচ্ছা, আর একটুখানি
0: মাফ করবেন, আপনাদের জন্য নির্দিষ্ট সময়, তার বেশি দেওয়ার ক্ষমতা নেই আমার।
2: নিষ্ঠুর, সময় বড় নিষ্ঠুর। জয়ী,
0: আর কথা বলবেন না প্লিজ, আমাদের অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।
1: আর আর একটুখানি দাঁড়াও।
2: বলো,
1: তোমার তোমার বাঁশিটা একটিবার বাজাবে?
2: বাঁশি বাঁশি তো আমার নেই, ভেঙে ফেলেছি জয়ী।
1: কি?
2: তোমাকে না পেয়ে না পেয়ে বাঁশিটা ভেঙে ফেলেছি জয়ী। এই বাঁশিটা আমাকে ভালোবাসতে শিখিয়ে ভালোবাসা ভুলিয়ে দিয়েছে। রাগে দুঃখে ওকে ভেঙে চুরে জয়ী, আমি সারা জীবনের জন্য ছেড়েছি জয়ী, বাকি জীবনের জন্য ছেড়েছি।
0: আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।

0: শ্যামল সেনগুপ্ত রচিত বাঁশি নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপুর বাবা গৌরীশঙ্কর চৌধুরী, দীপুর মা রমা গুহ, বড়জয়ী মঞ্জু দে, ছোটজয়ী স্নিগ্ধা মজুমদার, জয়ীর বাবা প্রেমাংশু বসু, ইন্টারভিউয়ার্স পার্থ ঘোষ, ছোট দীপু জগন্নাথ বসু, জয়ীর মা গীতা দে ও দীপঙ্কর মজুমদারের ভূমিকায় বসন্ত চৌধুরী, সম্পাদনা সমরেশ ঘোষ। নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বসু।
1: আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 18 সেকেন্ড।

কলকাতা। শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:11। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 600 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

খেলার মাঠ কখনো শুধু মাঠ নয়, এ মাঠেই লেখা হয় স্বপ্ন পূরণের গল্প। এ মাঠেই কখনো হাসি ছড়িয়ে পড়ে, আবার কখনো চোখের কোণে জমে ওঠে অশ্রু। একটি গোল, একটি রান, একটি নিখুঁত শট, একটি শেষ মুহূর্তে জয় বদলে দিতে পারে একজন ক্রীড়াবিদের জীবন, বদলে দিতে পারে কোটি মানুষের আবেগ। আজও ক্রীড়া জগৎ ছিল তেমনই নানা রঙে রঙিন, কোথাও জয়ের উল্লাস, কোথাও পরাজয়ের বেদনা, কোথাও নতুন রেকর্ডের হাতছানি, আবার কোথাও আগামী দিনের তারকা হয়ে ওঠার গল্প। দেশের পতাকা কাঁধে নিয়ে যারা মাঠে নেমেছেন, তাদের প্রত্যেকের লড়াইয়ের পেছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি, ত্যাগ আর অদম্য স্বপ্ন। ক্রীড়ার সবচেয়ে সুন্দর দিক বোধহয় এখানেই, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার সাহস। স্কোরবোর্ড হয়তো বলে দেয় কে জিতল কে হারল, কিন্তু একজন ক্রীড়াবিদের পরিশ্রম, তার ঘাম, তার অপেক্ষা, তার স্বপ্ন, তার হিসাব কোনো স্কোরবোর্ডে লেখা থাকে না। আজকের দিনটিও তাই শুধু ফলাফলের দিন নয়, গল্পের দিন। সেই গল্প কখনো বিজয়ের, কখনো প্রত্যাবর্তনের, কখনো নতুন ইতিহাসের, আবার কখনো আগামী দিনের আশার। আর এইসব খবর, সব উত্তেজনা, সব আবেগ নিয়ে আবারও আপনাদের সামনে আমি, মিতুল সাহা। খেলার মাঠের প্রতিটি মুহূর্তে স্পন্দন, প্রতিটি জয়ের উচ্ছ্বাস, প্রতিটি পরাজয়ের নিরাপত্তা এবং প্রতিটি নতুন স্বপ্নের কথা নিয়ে শুরু হচ্ছে আজকের ক্রীড়াঙ্গন।

শুরু হচ্ছে এক নজরে। জম্মু কাশ্মীরকে হারিয়ে ইরানই জিতল অবশিষ্ট ভারত। আজ শেষ এশিয়ান গেমস, আইজিনাগো এশিয়ান গেমস সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামছে 20তম এশিয়াডের। ৩৫১ রান করেও তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটে হার ভারতের। সাই হোপের অপরাজিত 162 রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

কলকাতায় যুবভারতীতে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতকে 4-0 গোলে হারাল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নেশনস লিগে ইংল্যান্ডের গোল বন্যা, ক্রোয়েশিয়াকে 7-0 গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড। হ্যারি কেন, বুকাও সাকা দুটি করে গোল করেছেন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর বিস্তারিত খেলার খবর শুনবেন আতশ কাচের তলায়। এছাড়াও রয়েছে এই সপ্তাহের খেলোয়াড়, এছাড়াও থাকবে সানডে অন সাইকেল, ফিট ইন্ডিয়া, সুস্থ ভারত, সাক্ষাৎকার ও সম্পাদনায় সপ্তক মুখোপাধ্যায়।

0: পাথর কাঁচের তলায়।
1: আতশ কাছে তলা বিস্তারিত খেলার খবর। ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের। ইরানি কাপে চ্যাম্পিয়ন হল অবশিষ্ট ভারত। জম্মু কাশ্মীরকে 167 রানে হারিয়ে ইরানি কাপের ট্রফি ঘরে তুলল ঋষভ পন্তের নেতৃত্বাধীন অবশিষ্ট ভারত। শ্রীনগরের শের ই কাশ্মীর স্টেডিয়ামে প্রথম ইনিংসে অবশিষ্ট ভারত 237 রান করার পর জম্মু কাশ্মীর 278 রান তুলে 41 রানের লিড পায়। এরপর দ্বিতীয় ইনিংসে অবশিষ্ট ভারত 319 রান করে জম্মু কাশ্মীরের সামনে 279 রানের লক্ষ্য রাখে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 111 রানে গুটিয়ে যায় জম্মু কাশ্মীরের ইনিংস। বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন মুকেশ কুমার ও আকাশদীপ। তাদের দাপুটে বোলিংয়ের সামনে ভেঙে পড়ে জম্মু কাশ্মীরের ব্যাটিং লাইন আপ। অবশিষ্ট ভারতের দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ 100 রান করেন শরণ রবিচন্দন। তার ব্যাটিং এবং মুকেশ আকাশে দুর্দান্ত বোলিংয়ের হাত ধরেই এলো 167 রানের বড় জয়। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, আর তার ফলেই ইরানি কাপ এখন অবশিষ্ট ভারতের দখলে।

এশিয়ার ক্রীড়ামঞ্চে শেষের সুর, আইসি নাগোয়া 2026। চার বছর পর আবারও এক ছাদের নিচে এশিয়া। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, ঐতিহ্য আলাদা, কিন্তু ক্রীড়ার আবেগে যেন সবাই এক। জাপানের আইসি নাগোয়া অঞ্চলে 19 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিংশতম এশিয়ান গেমসের প্রতিযোগিতার পর্দা নেমেছে। 4 অক্টোবর সমাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ এশিয়ার এই বৃহত্তম ক্রীড়া উৎসব। প্রায় 17,000 ক্রীড়াবিদ ও কর্মকর্তা, 45টি দেশ ও অঞ্চল এবং 43টি ক্রীড়ার 469টি পদক ইভেন্ট সব মিলিয়ে আইসি নাগোয়া 2026 হয়ে রইলেও এশিয়ার ক্রীড়াশক্তির এক বিশাল মিলন মেলা। ইমাজিন ওয়ান এশিয়া, এক এশিয়ার স্বপ্ন। এই গেমসের মূল ভাবনা ছিল ইমাজিন ওয়ান এশিয়া, অর্থাৎ ক্রীড়ার মাধ্যমে এক এশিয়ার স্বপ্ন। মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু মাঠের বাইরে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সাংস্কৃতিক বিনিময় ছিল এই আসরের অন্যতম বড় বার্তা। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত থেকে শুরু করে মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া মহাদেশের প্রায় প্রতিটি প্রান্তে ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন। কেউ সোনা জিতেছেন, কেউ রুপো, কেউ বা ব্রোঞ্জ। আবার কয়েকটি দেশ পদক না পেলেও তাদের ক্রীড়াবিদদের উপস্থিতি এই আসরকে করেছে আরও বৈচিত্র্যময়। 43টি ক্রীড়ায় ছিল 469টি পদক ইভেন্ট। অ্যাথলেটিক্স থেকে সাঁতার, শুটিং থেকে তীরন্দাজি, বক্সিং থেকে কুস্তি, ব্যাডমিন্টন থেকে টেবিল টেনিস, হকি, ফুটবল, ক্রিকেট, কাবাডি, গলফ, প্রতিটি ক্ষেত্রেই ছিল তীব্র লড়াই। নতুন করে জায়গা করে নিয়েছে মিক্সড মার্শাল আর্টস, প্যাডেল সার্ফিং, ভার্চুয়াল তাইকোয়ান্দো এবং টেকবল। ই স্পোর্টস ও ব্রেকিংও ছিল এই আসরের অংশ। পদক তালিকায় চীনের আধিপত্য। পদক তালিকায় শীর্ষে থেকেই অভিযান শেষ করেছে চীন। তাদের ঝুলিতে রয়েছে 169টি সোনা, 89টি রুপো এবং 83টি ব্রোঞ্জ, মোট 341টি পদক। 1982 সাল থেকে পদক প্রতিটি এশিয়ান গেমসেই পদক তালিকায় শীর্ষে থাকা চীন এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখল। আয়োজক জাপান রয়েছে দ্বিতীয় স্থানে, 83টি সোনা, 95টি রুপো এবং 91টি ব্রোঞ্জ, মোট 269টি পদক। দক্ষিণ কোরিয়া তৃতীয়, 39টি সোনা, 43টি রুপো, 68টি ব্রোঞ্জ, মোট 150টি পদক। আর ভারত শেষ করেছে চতুর্থ স্থানে, 21টি সোনা, 27টি রুপো এবং 37টি ব্রোঞ্জ, মোট 85টি পদক। উজবেকিস্তানও 21টি সোনা জিতেছে, তবে রুপোর সংখ্যায় এগিয়ে থাকায় ভারত চতুর্থ স্থান নিশ্চিত করেছে। ভারতের 85 পদকের গল্প। ভারতের অভিযান শুরু হয়েছিল প্রত্যাশা নিয়ে, শেষের দিকে এসে সেই অভিযান পেয়েছে নতুন গতি। বিশেষ করে শেষ 4 দিনে একের পর এক সোনা ভারতের পদক ঝুলি সমৃদ্ধ করেছে। তীরন্দাজিতে এসেছে 5টি সোনা, বক্সিংয়ে 3টি সোনা, কুস্তি ও হকিতে 2টি করে সোনা, পুরুষ ও ক্রিকেটেও এসেছে সোনা। বিভিন্ন ক্রীড়ায় ভারতীয় ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্যেই শেষ পর্যন্ত দেশকে 21টি সোনা, 27টি রুপো ও 37টি ব্রোঞ্জের জায়গায় পৌঁছে দেয়। অ্যাথলেটিক্সেও ভারতের পদক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুটিং, তীরন্দাজি, বক্সিং, কুস্তি, হকি, ক্রিকেট, কাবাডি, গলফ, ব্যাডমিন্টন সহ একাধিক খেলায় ভারতীয় ক্রীড়াবিদরা নিজেদের ছাপ রেখেছেন। ভারতীয় হকির জন্য এবারের এশিয়ান গেমস বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। মহিলা দল ফাইনালে চীনকে 1-0 গোলে হারিয়ে 44 বছর পর এশিয়ান গেমসে সোনা জেতে, এরপর পুরুষ দল মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। পুরুষ দলের এই সাফল্য শুধু একটি সোনার পদক নয়, এর সঙ্গে রয়েছে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকের সরাসরি যোগ্যতা অর্জন। আরও একটি ঐতিহাসিক ঘটনা, এই প্রথম একই এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা হকি দল সোনা জিতল। পুরুষ দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ফাইনালে 2টি গোল করেন, পুরো প্রতিযোগিতায় 12টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। ভারতীয় হকির এই সাফল্য আইসি নাগোয়া গেমসের অন্যতম উজ্জ্বল অধ্যায়। ক্রিকেটের মাঠেও ভারতের হাত ধরে রাখল সাফল্যের ধারাবাহিকতা। পুরুষদের টি টোয়েন্টি ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে ভারত সোনা ধরে রাখে। এর
ফলে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে ভারতের শিরোপা অক্ষুণ্ণ রইল। মহিলাদের ক্রিকেটেও ভারতের সোনা, অর্থাৎ ক্রিকেট দুই বিভাগেই ভারতীয় দলের সাফল্য এবারের আসরে বিশেষ নজর কেড়েছে। শুধু পদক নয়, নতুন তারকারও উত্থান। এশিয়ান গেমসের আসল সৌন্দর্য শুধু পদক তালিকায় নয়, প্রতিটি গেমস নতুন কিছু নামকে সামনে নিয়ে আসে। আইচি নাগাওয়াতেও তার ব্যতিক্রম হয়নি। তীরন্দাজি, বক্সিং, কুস্তি, শুটিং, গলফ, অ্যাথলেটিক্স, বিভিন্ন খেলায় তরুণ ক্রীড়াবিদরা নিজেদের পরিচয় তৈরি করেছেন, পরিচিতি তৈরি করেছেন। তাদের সাফল্য শুধু আজকের পদক নয়, আগামী অলিম্পিক বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য নতুন প্রত্যাশা তৈরি করেছে। চীন ও জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ইরান, কাজাখস্তান, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, উত্তর কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিনস, ভিয়েতনাম, বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর সহ এশিয়ার বহু দেশ পদক জিতেছে। কেউ পেয়েছে একাধিক সোনা, কেউ রুপো বা ব্রোঞ্জ দিয়ে দেশের নাম পদক তালিকায় তুলেছে। আবার ভুটান, মালদ্বীপ, প্যালেস্টাইন, তিমুর লেস্তে এবং ইয়েমেনের মতো কয়েকটি দেশ পদক না পেলেও তাদের অংশগ্রহণই এশিয়ান গেমসের মূল দর্শনকে সামনে এনেছে, অংশগ্রহণ, প্রতিযোগিতা এবং বন্ধুত্ব। এবারের গেমস পুরোপুরি বাধামুক্ত ছিল না। বৃষ্টির কারণে কয়েকটি প্রতিযোগিতার সূচি পরিবর্তন করতে হয়েছে। ক্রিকেটেও বৃষ্টির প্রভাব পড়েছে, টাইফুনের প্রভাব এবং প্রবল বৃষ্টির কারণে টেনিস, সার্ফিং, ক্রিকেট সহ কয়েকটি ইভেন্টের সূচিতে পরিবর্তন আসে। তবু আয়োজকরা প্রতিযোগিতাগুলি শেষ করার চেষ্টা চালিয়ে গেছেন। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এই চ্যালেঞ্জ মোকাবিলাও

আইসিনাগোয়া গেমসের অন্যতম উল্লেখযোগ্য দিক। 2026 এশিয়ান গেমসের আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকের যোগ্যতা অর্জনের সুযোগ। তীরন্দাজি, হকি, সেলিং, স্কোয়াশ, সার্ফিং, টেনিস ও ট্রায়াথলনের মতো কয়েকটি খেলায় এশিয়ান গেমস থেকে সরাসরি অলিম্পিক কোটা পাওয়ার সুযোগ ছিল। অর্থাৎ আইসিনাগোয়া শুধু এশিয়ার চ্যাম্পিয়ন খুঁজে নেয়নি, অনেক ক্রীড়াবিদের সামনে

চলে যাব এই সপ্তাহের খেলোয়াড়। ক্রিকেটের মঞ্চে কখনো কখনো একজন ব্যাটারের ব্যাট কথা বলে দলে দলের আত্মবিশ্বাস ভাষায়, অর্থাৎ ক্রিকেটের মঞ্চে কখনো কখনো একজন ব্যাটারের ব্যাট কথা বলে দলের আত্মবিশ্বাসের ভাষায়। চলতি সপ্তাহে সেই ব্যাটারের নাম শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে তার ব্যাটিং শুধু রান সংখ্যায় নয়, গতি, ধারাবাহিকতা এবং ম্যাচ নিয়ন্ত্রণের দিক থেকেও নজর কেড়েছে। সিরিজের প্রথম ম্যাচে গিল তুলে নেন দুরন্ত শত রান, কিন্তু তার সেরা মুহূর্ত আসে দ্বিতীয় একদিনের ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের করা 405 রানের পাহাড় সম স্কোরের জবাবে ভারতকে নেতৃত্ব দিয়ে গিল খেলেন অপরাজিত 223 রানের ইনিংস মাত্র 133 বলে। তার ইনিংসে ছিল 16টি ছক্কা এবং 19টি চার। তার এক ইনিংসেই তিনি গড়েন একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশত রানের নতুন রেকর্ড। গিলের অপরাজিত 223 এবং রোহিত শর্মার 17 রানের সৌজন্যে ভারত মাত্র 43.3 ওভারে 406 রান তুলে ম্যাচ জিতে নেয়। সেই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ক্যাপ্টেন শুভমান গিল। তিন ম্যাচের সিরিজে গিলের মোট সংগ্রহ 334 রান। তৃতীয় ম্যাচে তার ব্যাট অবশ্য সেভাবে জ্বলে ওঠেনি। ভারত সেই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও সিরিজ জেতে 2-1 ব্যবধানে। শুধু ব্যাটার নয়, অধিনায়ক হিসেবেও গিল দেখিয়েছেন পরিণত মানসিকতার পরিচয়। তাই এই সপ্তাহের সেরা খেলোয়াড়ের মুকুটে একটাই নাম, শুভমান গিল। ফুটবলের শহর কলকাতা, আর সেই শহরের হৃদয় জুড়ে যখন ব্রাজিলের হলুদ সবুজের আবেগ, তখন যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছিল এক অন্যরকম ফুটবল উৎসব। 3 অক্টোবর শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক প্রীতি ম্যাচে মুখোমুখি ভারত ও ব্রাজিল। ভারতীয় সময়ে সন্ধ্যা 7:30 শুরু হওয়া ম্যাচকে ঘিরে সকাল থেকেই ছিল ফুটবল প্রেমীদের উন্মাদনা। গ্যালারিতে ভারতীয় পতাকার পাশাপাশি দেখা যায় ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ সবুজ জার্সির ঢেউ। একদিকে ভারতীয় ফুটবল দলের সামনে বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল শক্তি, অন্যদিকে ব্রাজিলের সামনে ছিল ভারতের মতো একটি দলের বিরুদ্ধে কলকাতার মাটিতে নিজেদের ফুটবল শৈলী তুলে ধরার সুযোগ। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখাতে শুরু করে ব্রাজিল। ভারতীয় দলের চেষ্টা করে প্রতিপক্ষের আক্রমণ সামনে সুযোগ তৈরি করার, কিন্তু ব্রাজিলের দ্রুত পাসিং, গতি এবং আক্রমণাত্মক ফুটবলের সামনে ভারতীয় রক্ষণকে বারবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। প্রথমার্ধেই ব্রাজিলের আক্রমণ থেকে আসে পরপর 2টি গোল, এরপর ব্যবধান আরও বাড়ায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর ভারত ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্রাজিলের আক্রমণের ধার কমেনি, দ্বিতীয়ার্ধে আরও 2টি গোল করে তারা।

ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে এখন, কিন্তু খবরের ঝুলি এখনো পরিপূর্ণ। কিন্তু সময়ের সাথে থামতে হবে আজ আমাকে। গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই প্রতিদিন শুনবেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: না ছিলেন মিতুল সাহা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।

0: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক। নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা।

কেমন আছো বন্ধু? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের মতো আমিও খুব ভালো আছি। মাসের প্রথম রবিবার, আর তার মানে তো জানোই এখন সময়টা যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। চারিদিকে বেশ একটা পুজো পুজো ব্যাপার, প্রকৃতি যেন নিজে থেকেই জানিয়ে দিচ্ছে মা আসছে। আর তাই এইরকম একটা সময় তোমার রবিবারের বিকেলটা আরও একটু সুন্দর করে দিতে আমি তোমার যুববাণীর বন্ধু তৃষিতা এসেছি আজকে অনেক গান নিয়ে। আজ শোনাবো যুববাণীর শিল্পী দেবস্মিতা চক্রবর্তী ও দময়ন্তী দুবের কণ্ঠে সুন্দর কিছু গান। তাহলে চলো প্রথমেই শুনে নিই শিল্পী দেবস্মিতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

হ্যাঁ, আর এইভাবেই গান শুনতে শুনতে আজকে আমরা হারিয়ে যাব গানের জগতে। তাই নিয়ে এসেছি তোমাদের জন্য অনেক গান। এবার আমরা চলে যাব আজকের দ্বিতীয় গানে। থাকলো যুববাণীর শিল্পী দময়ন্তী দুবের কণ্ঠে আমার সাদা রংটা নাও।

তবে সাদা রঙের অন্তরালে লুকিয়ে থাকা তোমার সবটুকু ভালো কাউকে দিতে নেই, নাহলে একটা সময় যে শূন্যতা রয়ে যায় সেই শূন্যতার কষ্ট, সেই ব্যথা বলার মতো কাউকে আর খুঁজে পাওয়া যায় না।

শুনলে শিল্পী দময়ন্তী দুবের কণ্ঠে সুন্দর একটা গান। বন্ধু, এবার আমরা শুনে নেব যুববাণীর আরেক শিল্পী দেবস্মিতা চক্রবর্তীর কণ্ঠে ভুলে থাকার কথা ছিল।

হ্যাঁ, আর যদি কথা রাখা না হয় তাহলে এইভাবে তো গানে গানে অভিমান অভিযোগ করাই যায়, তাই না? আজকের সুরের ক্যানভাসের অনুষ্ঠানে আছি আমি, তোমার বন্ধু তৃষিতা, আর সঙ্গে আছে যুববাণীর শিল্পী দময়ন্তী দুবে ও দেবস্মিতা চক্রবর্তীর কণ্ঠে সুন্দর কিছু গান। সেই গানেরই একটি গান এখন রইল, কেন যে কাঁদাও বারে বারে, কণ্ঠে দময়ন্তী দুবে।

বন্ধু, আজকের রবিবারের বিকেলটা গানে গানে আড্ডায় বেশ কাটলো তোমাদের সঙ্গে। তবে এখন স্টুডিওর ঘড়ি বলছে এবার তো সময় আর নেই, এবার বিদায় জানাতেই হবে। সঙ্গে ছিলাম আমি তোমার যুববাণীর বন্ধু তৃষিতা, আর শুনছিলে যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। আর সঙ্গে ছিল আমাদের যুববাণীর দুই শিল্পী দময়ন্তী দুবে ও দেবস্মিতা চক্রবর্তীর কণ্ঠে বেশ সুন্দর কিছু গান। তবে যেতে যেতে এমনি তো শুকনো বিদায় দেওয়া যায় না, তোমাদের জন্য রেখে যাচ্ছি দেবস্মিতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। উপস্থাপনা ছিলেন তৃষিতা সাঁতরা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে 96% এবং 64%। গত 24 ঘণ্টায়, অর্থাৎ আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.4 মিলিমিটার। আগামী 24 ঘণ্টা

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনছিলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সন্ধ্যে 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:40 যাত্রা অনুষ্ঠানে শুনবেন ঋষি বাল্মীকি, রচনা মানিক চক্রবর্তী, পরিবেশনায় মুক্তধারা সিঙ্গুর। 7:30 সমীক্ষা, রাত 8 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 পত্রপাঠ রোগ বিদায়, উপস্থাপনায় তনয়া বিশ্বাস, প্রযোজনা দেবশ্রী ঘোষ। 8:55 এ মাসের গান, শিল্পী সৌম্যকান্তি বসু, গীতিকার কাজল গুপ্ত, সুরকার জয়ন্ত সরকার। 9:00 শিক্ষাঙ্গন থেকে হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন বিতোষক চক্রবর্তী। সাড়ে 9:00 নজরুলগীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার। 9:45 দোতারায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন উজ্জ্বল চক্রবর্তী। 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী হিন্দোল পেন্সে। এটি আকাশবাণী নাগপুর কেন্দ্রের নিবেদন। 11:00 গজল, শিল্পী দেবাশিষ অধিকারী। 11:10 বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী কলকাতা।

0: একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।

0: ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱨᱟᱢᱠᱨᱤᱥᱱᱚ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱮᱱᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱚᱱᱢᱩᱱᱤ ᱠᱤᱥᱠᱩ ᱟᱨ ᱥᱩᱠᱷᱤ ᱢᱩᱱᱤ ᱴᱩᱰᱩ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱟᱭᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পাড়া হয়ে দিন কল্পনা মুর্মু লোকসভার স্পিকার ওম বিড়লা জুদা জুদা মন্ত্র কেমন বেশ কয়েকটি সংসদীয় কমিটি দোহড়াতে বেরেদ আকাদা সেই পুনর্গঠন আকাদা লোকসভার বারগেল মিট জনা আর রাজ্যসভার গেল জনা সহেদ নিয়েতে বেরেদ অর্থ বিষয়ক কমিটির সভাপতি হয়েক কানা বিজেপি সাংসদ ভার্তুহরি মহতাব বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হয়েক কানা কংগ্রেস সাংসদ শশী থারুর রেলওয়ে বিষয়ক কমিটি আয়ুর্তে তাহেন কানায় বিজেপি সাংসদ সুধীর গুপ্ত লোকসভার ডক্টর

কলিগ হোসদার রাসায়নিক সার বিষয়ক কমিটির সভাপতি বহাল একাদে বাড়াই কাম কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দ্রুপদী ভাষা এমন অল পড়ন লাগিদতে মড়ে গটাং সেন্টার অফ এক্সিলেন্স সে উৎকর্ষ কেন্দ্র স্থাপন অনুমোদন এমাকাদা উচ্চশিক্ষা বিভাগ দ্রুপদী বাংলা অসমীয় মারাঠি পালি আর প্রাকৃতিক পার্সি সে ভাষা অল পড়ন লাগিদতে মড়ে গটাং উৎকর্ষ কেন্দ্র স্থাপন গেলানা প্রবাসী ভারতীয় মহা হেলমেল দারাকান সেরমা রেয়া এআই আর আরে জানুয়ারি কলকাতারে সাপড়াওয়া পশ্চিমবঙ্গ সরকার গড়সহতে বিদেশ মন্ত্রক হেলমেলে সাপড়াওয়া মারাংমন্ত্রী মমতা নরেন্দ্র মোদি হেলমেল উড়াও সাগুনা আখড়া রা মুচাদে প্রবাসী ভারতীয় সম্মান শিল্পে এম চালা দিশম গমকে মাননীয় দ্রৌপদী মুর্মু ইসরায়েল রেন মারাং মন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওনা দিশম রেয়া দারাকান ফুরগল মাহা রেয়া আখড়ারে দিহে জেরেদ লাগিদতে ভারত রেন মারাং মন্ত্রী মমতা নরেন্দ্র মোদি আর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছর তাকিনে নেওতা আকাদ কিনা মেনতে খবরে বাডাই কানা বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তেহেঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র রেন ইন্দো প্যাসিফিক কমান্ড রেন কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল জে পাপারুট সাথে দুরুব নাপাম মিট সোশ্যাল মিডিয়া পোস্টরে ডক্টর জয়শঙ্করে সদর কাদা যে আকিন মুদরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র মুদরে নিরাপত্তা অংশীদারিত্ব আর সামুদ্রিক গোপড় আর জোরদার করার উপায় নিয়ে কিন গালমারাও কানা পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম আর মুর্শিদাবাদ রেজিনগর বিধানসভা আসন কিনরে দোহড়া বাছনাও প্রচার উপচান তেহেন মুচাদ না যতম দল রেন দাসিয়ে কোগে মুচাদ মুহূর্তরে ভোটার কো মনে নামরে ব্যস্ত কো তাহে কানা নেমুদরগে নন্দীগ্রাম রে কেন্দ্রীয় সেনাফত হিজুক কো এহব গড আকাদা পুলিশ আর সেনাফত আতু আতু কো রুট মাচেদ কানা বানার কেন্দ্র রেগে মিয়াঙ্গো ভোট আতাঙ্গ ভোট দো লেখা আদারাকান আরে মাহিত পন সরকার উত্নয় সে উন্নয়ন সাথে রাষ্ট্রবাদ দেশপ্রেম ভারতীয় সংস্কৃতি অগ্রযাত্রা দহরে বদ্ধপরিকর কলকাতার ভারতীয় জাদুঘরে স্বস্তিকা সংবাদ হাপ্তাকীয় পূজে সংখ্যা সদর কাতে মুখ্যমন্ত্রী মমতা শুভেন্দু অধিকারী সদরে মেনকেতরা উত্নয় সে উন্নয়ন লেতার মিটান প্রক্রিয়া কেন্দ্র পনত জুমিতে উত্নয় কেন কামিয়া পনতরে কেন্দ্রীয় প্রকল্প চালু আর বেহাল আর্থিক অবস্থা পরিবর্তন করা হয়ে তবে রাষ্ট্রবাদ দেশপ্রেম জাতীয়তাবাদ ক্ষেত্রে যাহা আপোষ করাও বাঙ্গান পন সরকার পূজে লাহারে প্রায় বার কারোর রেশন গাহটি ঘরঞ্জিয়া কো সাইকড়া মড়ে গেল হাটিং ভরজান কৌড়িতে চিনি ময়দা আর সুজি এমনি সিদ্ধান্ত আকাদা হলানো নবান্ন খবরিয়া কো জমেলায় মুখ্যমন্ত্রী মমতা শুভেন্দু অধিকারী ছটিয়ার কাদা ওনা লাগিদতে বাড়তি মিটসায় মড়ে গেল কারোর টাকা বাখরা কানা ওনাতে ইরাল কারোর বেশি হড়কো উপকার গুণীজন সারহাও আর মাঝি রামদাস টুডু রাস্কা মিটসায় ইয়াগের বার সেরমা পুরো জানা মাহা মানাও চালাওয়েন বার অক্টোবর সে মাহান্দের ঝাড়গ্রাম জেলা রানা বেলপাহাড়ি এসসি হাই স্কুলে লাহান্তি পত্রিকা উচান রানা পেগেল তুরুই সেরমা পুরো আর মাঝি রামদাস টুডু রাস্কা মিটসায় ইয়াগের বার সেরমা পুরো জানা মাহা দিশা কাতে মিদিন রানা সেমিনার আর গুণীজন সারহাও আখড়া সাপড়াও লেনা আখড়ারে আদিবাসী সমাজের লাহান্তি পত্রিকা রানা জারুর আর সমাজ সুসার কামিরে লাগিয়া পাড়াও মেনা কো পেগেল তুরুই জন সামাজিয়া কামিয়া কো মানত সারহাও চালাত কোয় আখড়ারে মারাংপাড়া লেকাতে সেটেরে তাহে কানা ঝাড়গ্রাম লোকসভা রেনিজ সাংসদ আর সান্তালি সাহিত্যিক পদ্মশ্রী মান খেরোয়াল সরেন সাথে সিধুকানু বিশ্ব ইউনিভার্সিটি রেনা সান্তালি বিভাগ রেনিজ প্রফেসর মান শ্রীপতি টুডু ভারত জাকাত সান্তালি অনলীয় গাঁওতা রেনিজ সভাপতি মান লক্ষণ কিস্কু মান দুর্গাদাস সরেন আর লাহান্তি পত্রিকা রেনিজ সাসাপড়াইজ মান স্বপন প্রামাণিক লালচান মুর্মু সমাজ সুসারিয়া সৃজন হাঁসদা আর উকিল সরেন এমান কো মিদিন রেনা আখড়ারে পশ্চিম বাংলা রেনা বিভিন্ন টোটা খন মিটসে মড়েগেল জন লেখা সাহিত্যিক সমাজকামিয়া আর গুণীজন হল সেটের কো তাহে কানা খবর পড়া দো নন্ডেগে মুচাদ এনা।

0: শ্যামচরণ মান্ডিয়া সাঁওতেন কোয়া সাপ্রাউতেনা সুঝে দং সেরিং পেঁয়াজুমকে তাবনা সেরিং রেদকিন তাহেকানা শোভা বাসকে আর গীতা মান্ডি নিয়ে তাইম আজম তাবন পে থুতি সাতাম দ বেটি বাঁচাও বেটি পড়াও থুতি দায় মৌসুমী সরেন।
1: বীর বুরু দারে নারীতে সাজাও কান আবো ভারত দিশম উত্তর খন উত্তর পূর্ব সেত রাজ লেখায় তিঙ্গোয়া কানা হিমালয় পর্বত দক্ষিণ দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম সেত মেনা আ ভারত মহাসাগর বঙ্গোপসাগর আর আরব সাগর দিশম তালাতে বহেলাকান নৈদা মেশাও কানা দরিয়া তালারে নংকান মিত দিশমরে জানাম কাতে আডি গৌরবগিঞ্জ বুঝোয়া আবোয়া ভারত দিশমরে তিরলোকোয়া এনেম দো আডিকে জাস্তি গিয়া তিরলো হপন দো মিতিতে সংসারে সামটাওয়ায় আর মিতিতে দিশম হয় চালাও দাঁড়িয়ে আয় যাহায় মনেরে আয়োলিকা দুলড় হো মেনা এটা সেদ লড়হাইরে সামাংখন আয়ুর এমরেনা হো

মধুসূদন মুর্মু আর সাঁওতেন খোয়া সাপ্রাতিনা শিকেরিয়ে লাগড়ে সেই পেঁয়াজুঙ্কে তাবুনা সেরিং রেতকিন তাহেকানা অঞ্জলি সরেন আর হিমানি হাস্তা নোয়া সেরিং সাঁওতেগে তেহিঞা সান্তারি আখড়া দো নোডেগে মুচেদ এনা।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি রক্তিম ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার আজ সন্ধ্যায় শেষ হয়েছে। এর সঙ্গে শুরু হয়েছে সাইলেন্ট পিরিয়ড। মুর্শিদাবাদের রেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীরাও বিভিন্ন এলাকায় জনসংযোগ চালান। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রাখে আমজনতা উন্নয়ন পার্টি। এদিকে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারেন। কংগ্রেস প্রার্থী রেয়াপাড়া ও ভীমবাজার এলাকায় প্রচার চালান। ইতোমধ্যেই নন্দীগ্রামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুটমার্চ করছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকেই জয়ী হন। আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও নওদা এবং রেজিনগর আসন থেকে জয়লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ওই দুই কেন্দ্রে 6 অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হবে। গণনা 9 তারিখ। এই প্রথম লোকভবনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য 1946 সালের কলকাতা গণহত্যা বা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের বিষয় নিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বাংলা বা ইংরাজি ভাষায় এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

0: স্কুল বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার 50, 35 ও 25 হাজার টাকা, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিভাগে পুরস্কার 1,75,000 ও 50,000 টাকা। একজন প্রতিযোগী একটি মাত্র প্রবন্ধ জমা দিতে পারবেন, এআই নির্ভর লেখা গ্রহণযোগ্য হবে না। 15 নভেম্বরের মধ্যে ডাকযোগ বা কুরিয়ার মাধ্যমে লোকভবনে প্রবন্ধ পাঠাতে হবে। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্প ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনে বিভিন্ন সরকারি ও সরকার পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ে পাঠদানে নিযুক্ত কর্মরত অস্থায়ী ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিক্ষকদের বেতন 2,000 টাকা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। এখন থেকে তারা 22,000 টাকা পাবেন। অক্টোবর থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হচ্ছে। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় আজ নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী বিশাল লামা এবং উত্তরবঙ্গের আইজি সুকেশ কুমার জৈন। কালচিনি থানার অধীনে এই ফাঁড়িতে 2 পুলিশ আধিকারিক, 3 কনস্টেবল, 2 মহিলা কনস্টেবল, 12 জন সিভিক ভলেন্টিয়ার ও 1 জন ভিলেজ পুলিশ থাকবেন। আপাতত বনদপ্তরের দেয়া ঘরে ফাঁড়ি চালু হচ্ছে। নদিয়ার ফুলিয়ায় আজ 10ম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম অ্যালুমিনি মেগামিট হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের পরিচালিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির প্রাক্তনী উদ্যোগপতি ও আধিকারিকরা এখানে মিলিত হন। প্রতিষ্ঠানের পড়ুয়াদের হস্তচালিত তাঁতবস্ত্র তৈরির নতুন পন্থাপদ্ধতি নিয়ে ওয়াকিবহাল করেন বক্তারা। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের অভিযোগে ইসারুল গাজী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে 944 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিএসএফ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পূর্ব বর্ধমানের কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে আজ যোগতীর্থ উপাসনা যোগাসন ক্রীড়াচর্চা কেন্দ্রের উদ্যোগে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা আয়োজন করা হয়। উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এক সতর্কবার্তায় বলা হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গার উপর দিয়ে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আকাশবাণী কলকাতা পরবর্তী ঘোষণা একটু পরে।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে যাত্রা অনুষ্ঠান।
4: শুরু হচ্ছে যাত্রা অনুষ্ঠান। আজকের যাত্রা ঋষি বাল্মীকি, রচনা মানিক চক্রবর্তী, পরিবেশনা মুক্তধারা সিঙ্গুর, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা সুমিত চক্রবর্তী, যাত্রানুষ্ঠান ঋষি।

0: দেব না, এ পুরলে কিছুতেই তোমাকে দেব না।
1: এ দে বলছে, ছাড় পুরলে ছাড়।
2: না দিদি, আমাদের খাবার আছে, অনেক কষ্টে আমরা জোগাড় করেছি, তোমাকে দেবার জন্য নয়।
1: বলিস কি রে তোরা, জানিস আমি কে? আমি কে তোরা জানিস?
0: হ্যাঁ হ্যাঁ জানি জানি, তুমি গুন্ডা, খুনে ডাকো।
2: তুমি লুট করে খাও।
1: আমি লুট করে খাই, লুট করে আমার সংসার চালাই, আমি দস্যু। তোরা তো সবই জানিস, তাহলে দে এত বড় তেজ, তবে তবে এবার তোর পালা, কোথায় পালাবে তুই? এই দস্যুর হাত থেকে কেউ রেহাই পাইনি, তুইও পাবি না, মর, তুইও মর।

0: নারায়ণ নারায়ণ।
1: কি সংবাদ আনিলেন দেবর্ষি নারদ? মনে হইতেছে আপনি বড়ই ব্যথিত।
0: হ্যাঁ প্রভু, আপনার অনুমান অতি সত্য, কিন্তু নতুন করিয়া কি আর জানাইবার আছে প্রভু? আপনি যে অন্তর্যামী, আপনার ব্যাপ্তি সর্বময়।
1: তবুও আপনার অভিযোগ অনুযোগ আমি তো কখনো প্রত্যাখ্যান করিতে পারি না দেবর্ষি। বলুন কি আপনার বক্তব্য?
0: প্রভু, মর্ত্যবাসী যে বড়ই দুর্দশাগ্রস্ত, দুর্ভিক্ষ, অনাচার, অত্যাচার, রাহাজানি, খুন, ডাকাতি প্রভৃতি দুষ্কর্মের শিকার হইতেছে, তাহাদের রক্ষার ব্যবস্থা করুন দয়াময়।
1: দেবর্ষি, ইহা আমার অজানা কিছু নহে। আমি ত্রিভুবনের নিয়ন্তা, তাই এক্ষণে মর্তের মানবের কল্যাণে আমি স্বয়ং এক নূতন কল্পের সূচনা করিতে চলিয়াছি।
0: নূতন কল্প অর্থাৎ নূতন যুগের অবতারণা করিবেন প্রভু?
1: হ্যাঁ দেবর্ষি, যেহেতু আমি জগতের সৃষ্টি পালন এবং পরিবর্তনকারী, সেই হেতু জগতের কল্যাণার্থে জীবকুলের কল্যাণ কামনায় আমি নব নব যুগে নব নব রূপে মানব দেহ ধারণ পূর্বক আবির্ভূত হইয়া সাধু সজ্জনদের রক্ষা করা এবং দুর্জন দুর্মতিদের নিধন করাই আমার ধর্ম।
0: কিন্তু প্রভু, এই মুহূর্তে মর্ত্যবাসী যে দস্যুর অদ্দা

0: দৌরাত্মে জর্জরিত, তাহাদের আত্মক্রন্দন আমাকে যে বিচলিত করিতেছে প্রভু।
1: হে দেবর্ষি নারদ, আপনি ত্রিকালদর্শী, আপনি সকল সমস্যা সমাধানের প্রতিকার কর্তা, পরামর্শদাতাও বটে। তাই আপনার উপর পূর্ণ দায়িত্ব অর্পণ করিলাম রত্নাকর দস্যুর দৌরাত্ম প্রশমন, এবং তাহাকে রক্ষাপূর্বক মহামানবের পরিবর্তন করুন দেবর্ষি। যান,
0: আপনার আজ্ঞা যথাযথ পালন করিবার শক্তি দান করুন প্রভু। প্রণাম প্রণাম প্রভু। নারায়ণ নারায়ণ।
1: প্রজাপতি ব্রহ্মা এবং দেবর্ষি নারদ অবশ্যই দস্যু রত্নাকরকে রক্ষা করিবেন।
2: দেবর্ষি, সূর্যোদয় হইতে এই দ্বিপ্রহর পর্যন্ত আমরা এক্ষণে অনেক পথ হাঁটিয়া আসিলাম, কিন্তু এই গভীর জঙ্গলে রত্নাকরের দেখা পাইলাম না।
0: জঙ্গল এতই নিবিড় যে সূর্যের আলোক পর্যন্ত পথে পতিত হইতেছে না। প্রজাপতি, বরং চলুন আরো কিছু পথ অগ্রসর হওয়া যাক।
2: বেশ, তাই হোক দেবর্ষি।
3: তোরা কারো
0: রত্নাকরই
2: তো বটে, উহাকে আসিতে দাও দেবর্ষি, উহাকে আসিতে দাও।
3: তোরা কারো?
0: আমরা সন্ন্যাসী।
3: সহজে না দিলে আমার হাতের এই লোহার মুগর দিয়ে মেরে তোদের জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়ে যাব। সাধু সন্ন্যাসে আমি মনে না
2: দিচ্ছি, রত্নাকর দিচ্ছি, তার আগে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর দেবে রত্নাকর।
3: প্রশ্ন? কে প্রশ্ন? বেশ, বল কি প্রশ্ন।
2: আচ্ছা রত্নাকর, তুমি এই যে মানুষ খুন করিয়া তাহাদের সর্বস্ব কাড়িয়া লইয়া তোমার সংসারে পরিবার পরিজনদের প্রতিপালন করিতেছ, ইয়াতে তো তোমার পাপ হইতেছে, তুমি তো মহা পাপী হইয়া গিয়াছো, তা কি তুমি জানো?
3: পাপ? পাপী?
0: হ্যাঁ রত্নাকর, তুমি পাপী।
2: তোমার এই কৃতকার্যের জন্য যে পাপ তুমি করিয়াছ, ইহার ভাগিদার কেহ কি হইবে?
0: তোমার পাপের ভাগ কি কেহ কি লইবে?
3: নিশ্চয় নেবে। আমি এই খুন ডাকাতি করে বাবা মা বউ ছেলেদের প্রতিপালন করি, তারা সবাই আমার পাপের ভাগ নেবে, এ আমার দৃঢ় বিশ্বাস।
2: বেশ, তাহলে যাও রত্নাকর,
0: ইহা সত্য প্রমাণিত করিতে পারিলেই আমরা আনন্দিত হইয়া আমাদের সর্বস্ব তোমার হাতে তুলিয়া দেব।
3: ঠিক আছে ঠিক আছে, আগে তোদের দুজনকে এই শক্ত লতা দিয়ে এই গাছের সঙ্গে বেঁধে রাখি, না হলে তোরা পালিয়ে যাবি, যেও পারবি না। যাই যাই, এইবার তাড়াতাড়ি বাড়ি থেকে ঘুরে আসি।
0: যাও যাও রত্নাকর, যাও।
3: বাপ বাপ, এই বাপ, কোথা তুই বাপ?
4: কে? ও রত্নাকর, বল এ কি রে রত্নাকর, তুই খালি হাতে বাড়ি ফিরে এলি যে?
3: আগে উত্তর দে, আমার পাপের ভাগ তুই নেবে কিনা?
4: তোর পাপের ভাগ? তোর পাপের ভাগ আমি শুধু নিতে যাবো কেন?
3: তার মানে তুই আমার পাপের ভাগিদার হবি
4: না? না না না, তুই আমাদের ছেলে, আমি তোর বুড়ো বাবা, আমি অক্ষম। আই, তোরই কর্তব্য আমাদের সমস্ত ভার বহন করা, আমাদের প্রতিপালন করার দায়িত্ব সব তোর। আর তার জন্য
3: খুন ডাকাতি করে যত পাপ করছি সেই সব পাপের দায়িত্ব আমার, তোদের কিছু না, তাই তো?

0: জাগিদার হতে পারবো না, এই বলে দিল।
1: মা ওই একই কথা আমাকে শুনিয়ে দিয়েছে, আর বউটাও হয়তো ওই একই উত্তর আমার মুখের উপর বলে দেবে। ও আমি পাপি, আমার পাপের ভাগিদার কেউ নেই, সব পাপ আমার, আমি পাপি, আমি পাপি।
0: আরে কাঁদছিস কেন, পরিষ্কার করে আমাকে বলতো, আজ হঠাৎ তুই এমন বিচলিত হয়ে উঠলি কেন?
1: আজ আমি দুটো সন্ন্যাসীকে আটকেছি, তাদেরকে লতা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে এসেছে।
0: দুজন সন্ন্যাসীকে তুই বেঁধে রেখেছিস? তুই চবন মুনির পুত্র?
1: আমি আমি আমি আমি তাদের প্রশ্নের উত্তরটুকু তোর কাছে জানবার জন্যই এখানে এসেছি। এখন তোরা সবাই যখন আমার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিস, এই উত্তরটাই ওই দুজন সন্ন্যাসীকে আমি জানিয়ে দিতে চললাম, আমি জানিয়ে দিতে
0: চললাম। পাপ, মহা পাপ করেছিস তুই রত্নাকর, মহা পাপ করেছিস।
1: হ্যাঁ হ্যাঁ বাপ, আমি পাপি, আমি পাপি, মহা পাপি। সাধু বাবা, সাধু বাবা, আমাকে রক্ষা করুন, সাধু বাবা আমাকে রক্ষা করুন, আমি পাপি, সব পাপ আমার, আমি পাপি, আমাকে রক্ষা করুন সাধু বাবা, আমাকে রক্ষা করুন।
2: ওঠো ওঠো রত্নাকর, ওঠো, তুমি সত্যিই মহা পাপীতে পরিণত হয়েছো রত্নাকর।
1: পাপ থেকে আমাকে রক্ষা করুন, আমাকে মুক্তি দে।
3: যাও ওই সরোবর হইতে স্নান করিয়া আইসো।
1: যাচ্ছি সাধু বাবা, যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি স্নান করে ফিরে আসছি, আমি এক্ষুনি স্নান করে ফিরে আসছি।
2: দেবর্ষি, হ্যাঁ, মনে হইতেছে রত্নাকর তার কৃতকর্মের কারণে বড়ই ব্যথিত এবং অনুতপ্ত।
3: হ্যাঁ হ্যাঁ প্রজাপতি, রত্নাকরকে যেমন করিয়া হোক মুক্ত করিতেই হইবে।
2: নিশ্চয়ই স্বয়ং বিষ্ণুর ইচ্ছায় রত্নাকর মুক্তি পাইবে।
3: প্রজাপতি প্রজাপতি, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, রত্নাকর, রত্নাকর উর্ধ্বশ্বাসে ফিরে আসিতেছে। হ্যাঁ রত্নাকর,
1: সাধু বাবা, সাধু বাবা।
2: কি হইল রত্নাকর, তুমি স্নান না করিয়া প্রত্যাবর্তন করিলে যে?
1: আমি এমন পাপি যে আমার পরশ পাওয়া মাত্রই সরোবর শুকিয়ে গেল। এখন কি হবে সাধু বাবা, এখন কি হবে, আমি কি তাহলে মুক্তি পাবো না?
3: শান্ত হও, শান্ত হও বৎস, ধৈর্য ধরো।
2: এসো রত্নাকর, এসো আমার এই কমণ্ডলের পবিত্র বাড়ি ধারায় তোমার দেহ আমি পবিত্র করিয়া দিই।
3: এক্ষণে তোমার এই পাপ জর্জরিত মানব দেহ পবিত্র হইল, এইবার এইবার তুমি এই স্থানে বসো রত্নাকর।
2: দেবর্ষি নারদ তোমাকে রাম নাম মন্ত্র দান করিবেন।
3: বলো রাম।

0: পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না, ওই কথা উচ্চারণ করতে আমি পাচ্ছি না, ওই কথা উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে।
1: ঠিক আছে, ঠিক আছে রত্নাকর, তুমি ওই শুকনো গাছের শাখাটিকে কি বলিবে?
2: মরা কাঠ।
3: এই তো পারিয়াছো, এবার তুমি
1: কাঠ কথাটি বাদ দিয়ে বার বার বলিতে থাকো।
3: হ্যাঁ, মরা।

0: হইবে তোমার মুক্তি।
1: অবিরাম এই রাম নাম জপ করিয়া যাও, একদিন তুমি প্রভুর কৃপায় মুক্ত হইবে।

0: কে কে ওই পুরুষ অবিরাম রাম রাম জপিয়া চলিয়াছে? কে?
1: নারায়ণ নারায়ণ। প্রভু আপনি কি ভুলিয়া গিয়াছেন? প্রভু আজ হইতে 60,000 বৎসর পূর্বে দস্যু রত্নাকরকে তার পাপ জীবন হইতে মুক্ত করিবার জন্য আমাকে আপনি নির্দেশ দিয়েছিলেন। প্রজাপতি ব্রহ্মা এবং আমি রত্নাকরকে রাম মন্ত্রে দীক্ষিত করিয়াছিলাম।
0: দীর্ঘ 60,000 বৎসর।
1: হ্যাঁ
0: দেবর্ষি নারদ, যান শীঘ্র তাহাকে উদ্ধার করুন। সুদীর্ঘ কাল যাবৎ যে ব্যক্তি আমার পরবর্তী মানব রূপধারী রাম নাম জপ করিয়া যাইতেছে, তিনি জপসিদ্ধ তাপস রত্নাকর আমার কৃপা লাভ করিয়াছে, সত্বর তাহাকে উদ্ধারের আয়োজন করুন।
1: অবশ্যই প্রভু, কিন্তু প্রভু বহুকাল অতিক্রম করিয়াছে, রত্নাকরের সেই মানব দেহ যদি।
0: আমি বরুণ দেবকে মর্তে যাইবার আদেশ দান করিতেছি, প্রয়োজনে আপনি তাহার সাহায্য প্রার্থনা করিবেন। যান মর্তে গমন করুন।
1: যথা আজ্ঞা প্রভু, যথা আজ্ঞা। নারায়ণ নারায়ণ।

0: কোথায় আপনি? কোথা হইতে রাম নাম জপ ভাসি আসিতেছে তার সন্ধান তো পাইতেছি না। বরুণদেব, বরুণদেব
1: বলুন। দেবশ্রী নারদ,
0: অনেক অনুসন্ধান করিয়াও কোথা হইতে রাম রাম শব্দ উত্থিত হইতেছে তাহা আমি অনুমান করিতে পারিতেছি না। আপনি যদি
1: আসুন, আসুন দেবশ্রী, ওই দিকের ওই মৃত্তিকার স্তূপটির নিকট আসুন।
0: প্রভু নারায়ণের আদেশ, ইয়াকে উদ্ধার করিতেই হইবে এক্ষুনি।
1: হ্যাঁ হ্যাঁ, আমিও শ্রী বিষ্ণুর নির্দেশে নির্দেশিত।
0: হে বরুণদেব, আর কাল বিলম্ব না করিয়া শীঘ্র রত্নাকরকে এই মৃত্তিকা স্তূপ হইতে আপনি মুক্ত করুন।
1: হ্যাঁ হ্যাঁ, এই সামান্য মৃত্তিকা নহে, অসংখ্য বল্মিক দ্বারা গঠিত এই কঠিন মৃত্তিকা আবরণ প্রচুর বারু অর্চনের প্রয়োজন। এই শুরু করিয়া দিলাম প্রচণ্ড তুফান আর বারিপাত।
0: বরুণদেব, বরুণদেব, এই তো, এই তো বল্মিক স্তূপ আপনার বাড়িধারায় ধৌত হইয়া যাইতেছে।
1: আরো কিছুক্ষণ বৃষ্টি ধারার প্রয়োজন।
0: না না, আর নহে, এই তো, এই তো সেই রত্নাকর, এই তো সেই রত্নাকর।

0: না, না দেবশ্রী না, ইনি আর সেই দস্যু রান্নাকর নহেন, ইনি ইনি যে সুদীর্ঘকাল যাবৎ রাম নাম জপ করিয়া মহাতাপসে পরিণত হইয়াছেন, অসংখ্য বলিমিক দ্বারা ইনার সারা দেহ কঠিন মৃত্তিকায় আচ্ছাদিত হইয়াছিল, তাই এই মহাতাপসের নাম বাল্মীকি।
1: গুরুদেব, আমার হাতে দিন আপনার পরিধান সমূহ।
2: হে বৎস ভরদ্বাজ, আমি বাল্মীকি, চিত্তে এবং কলেবরে আমি সম্পূর্ণ সক্ষম। তাই
1: আপনি সুস্থ এবং সক্ষম ই আমার অজানা নহে, তবু আমি যেহেতু আপনার স্নেহধন্য প্রিয় শিষ্য, তাই পথে আপনাকে সাহায্য করা আমার কর্তব্য।
2: প্রত্যহ প্রত্যুষে স্নান করিতে নদীতে যাওয়া আমার নিত্য অভ্যাস, সেই কারণে তুমি যে নিত্যই আমার পরিধেয় সমূহ বহন করিবে তাহাতে যে আমার রুচিতে বাধিতেছে।
1: তাহা কেন হইবে গুরুদেব, আপনার সঙ্গে আমার গুরু শিষ্যের সম্পর্ক, তাই এমন দ্বিধা হইবার কোনো কারণ নাই।
2: ঠিক আছে, ঠিক আছে, এই নাও ধরো, চলো।
1: গুরুদেব, গুরুদেব, ওই দেখুন, একজন বেদ ধনুর্বাণ হাতে লইয়া ভ্রমিতেছে।
3: অনেকক্ষণ জঙ্গলে ঘুরেও একটা শিকার হলো না, দেখি এই নদী তীরে যদি কিছু পাই। না না না, কোনো পশু পাখিও তো চোখে পড়ছে না। না, আজ বুঝি খালি হাতেই ফিরতে হবে। আরে আরে আরে, ওই তো দুটি বক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ সুযোগ হাত ছাড়া করা ঠিক নয়, ওদের ওদের লক্ষ্য করে একটা বাণ নিক্ষেপ করলে নিশ্চয়ই নিশ্চয়ই ওদের একটা মরবেই। এই এই নিক্ষেপ করলাম আমার বাণ, মরেছে মরেছে, ওদের মধ্যে একটি মরেছে।
2: কে তুই পছন্দ, তুই নিরীহ নিষ্পাপ ক্রঞ্চ ক্রঞ্চিদের লক্ষ্য করে বাণ নিক্ষেপ করিলি?
1: গুরুদেব, ওই নিষ্ঠুর নিষাদের বাণে একটি ক্রঞ্চি নিহত।
2: নিষাদ, তুই ইহা কি করিলি? মিথুনরত ক্রঞ্চ আর ক্রঞ্চির ক্রঞ্চকে বধ করলি? তুই কখনো জীবনের প্রতিষ্ঠা লাভ করিতে পারিবি না। মানে সাদ প্রতিষ্ঠাং স্তমগম।

0: আমি প্রজাপতি ব্রহ্মা, আমি আপনার কণ্ঠে শ্লোক উচ্চারণ করিবার শক্তি প্রদান করিয়াছি। জগতে ইহাই প্রথম ছন্দবদ্ধ শ্লোক যা আপনার কণ্ঠ হইতে প্রকাশিত হইল। তাই আপনি আপনি আদি কবি ঋষি বাল্মীকি।
1: জয় গুরুদেব ঋষি বাল্মীকির জয়, জয় গুরুদেব ঋষি বাল্মীকির জয়।
0: হে ঋষি বাল্মীকি, আপনি যে রাম নাম জপ করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন, সেই রাম সম্বন্ধেই আপনি রামচরিত রামায়ণ মহাকাব্য রচনা করুন। দেবর্ষি নারদ আপনাকে যথাসাধ্য সাহায্য করিবেন।
2: রামচরিত রামায়ণ মহাকাব্য। অযোধ্যার নৃপতি দশরথ দীর্ঘদিন নিঃসন্তান, পুত্রেষ্ঠি যজ্ঞে সিদ্ধি লাভ করিয়া দশরথের তিন রানীর গর্ভে মোট চার পুত্র জন্মগ্রহণ করিবে। বিষ্ণু অবতার রাম তাহার জ্যেষ্ঠ পুত্র। রামচরিত্র বড়ই জটিল, মহাপরাক্রমশালী রূপে তাহাকে পাওয়া যাইবে। তিনি রাক্ষস রাক্ষসী দমন পূর্বক জীবের ত্রাণ কর্তা। পিতৃ সত্য পালনের জন্য রাজসুখ ত্যাগ করিয়া 14 বৎসর বনবাস যাপন করিবেন।
3: আচ্ছা ঋষি বাল্মীকি, এই বনবাস কালের একটি অংশ বিশেষ যদি আপনি আমাদের বর্ণনা করেন।
2: হ্যাঁ দেবর্ষি, এক্ষণে দেখুন।

0: রোতা
1: না না না এ কেমন করিয়া সম্ভব রানী কইকেই পিতা হইয়া জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে কেমন করে বনবাস প্রেরণ করিব? না না না ইহা আমার পক্ষে অসম্ভব।
2: কেন, শুধু কি আপনার প্রথম রানী কৌশল্যার পুত্র রামচন্দ্র আপনার স্নেহদন্য হইয়া রহিবে? আমার পুত্র ভরত কি আপনার পুত্র নহে?
1: কইকেই শুধু শুধু উত্তেজিত হইতেছ। কনিষ্ঠা রানী সুমিত্রার যমজ পুত্র লক্ষণ ও শত্রুঘ্নের পিতা আমি, সকলেই আমার স্নেহ ধন্য, কিন্তু
2: কোনো কিন্তু না। আপনি কি ভুলিয়া গিয়াছেন নৃপতি, আপনি আমাকে দুইটি বর দান করিয়াছিলেন?
1: হ্যাঁ হ্যাঁ রানী হ্যাঁ, ইহা সত্য, অস্বীকার করিতেছি না।
2: তাহা হইলে স্বীকার যখন করিতেছেন তখন আপনার সেই প্রতিশ্রুতি পালন করুন নৃপতি। সেই দিন আমি বলিয়াছিলাম যে যথাসময়ে আপনার দুইটি বর আমি গ্রহণ করিব, এক্ষণে পালন করুন আপনার সেই প্রতিশ্রুতি। একবারে 14 বৎসরের জন্য রামকে বনবাসে প্রেরণ করুন, আর অন্যবারে আমার পুত্র ভরতকে অযোধ্যা রাজ সিংহাসনে অভিষেকের আয়োজন করুন।
1: না না ইহা আমি কোনো মতেই সহিতে পারিব না, কৌশল্যাও সহ্য করিতে পারিবে না। রামের 14 বৎসর বনবাস এই সকল পরিকল্পনার কথা কৌশল্যা জানিতে পারিলে আত্মহত্যার পথ গ্রহণ করিবে।
2: তাহা হইলে আমি আত্মহত্যার পথ গ্রহণ করিলাম।
1: কইকেই না না অমন বাক্য উচ্চারণ করিও না। ঠিক আছে ঠিক আছে, আমি আমার দেয়া প্রতিশ্রুতি পালন করিবার আয়োজন করিতেছি।
2: দাসী মন্থরা সঙ্গপনে আমাকে সমস্ত কিছুই অবগত করাইয়া দিয়াছে, তাহা না হইলে আপনি এতক্ষণে রামকে এই রাজ সিংহাসনে বসাইয়া দিতেন, তাই না অযোধ্যাপতি?
1: কইকেই চুপ করো, আর আমাকে এই বৃদ্ধ বয়সে ব্যথা দিও না। আমি আমি অন্যর মহলে
2: যাই। যাই, ভরতকে তার মাতুলালয় হইতে অযোধ্যায় ফিরাইয়া আনিতে।
3: ইহা তুমি কি অঘটন ঘটাইলে মাতা? আমাকে রাজ সিংহাসনে বসাইবার জন্য তুমি আমারই পূজনীয় জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রকে দীর্ঘ 14 বৎসর বনবাসে পাঠাইলে, আর তাহার ইশোকে পিতা ইহলোক ত্যাগ করিলেন। ছি ছি ছি মাতা, ছি, ধিক তোমাকে ধিক।
2: ভরত, আমি আজ অনুতপ্ত ব্যথিত, বরং চল ভরত চল আমার সঙ্গে, চল রাম লক্ষণ সীতাকে বনবাস হইতে অযোধ্যা প্রাসাদে ফিরাই আনি চল।
3: যিনি সত্যনিষ্ঠার পূজারী, যিনি তাহার স্বধর্মে অনর অবিচল, সেই অগ্রজ রামচন্দ্রকে তুমি কোনোভাবেই ফিরাই আনিতে পারিবে না মাতা।
2: আমি তাহাদের যথাসাধ্য বুঝাইবার চেষ্টা করিব, প্রয়োজনে আমার ভুলের জন্য তাহাদের নিকট ক্ষমা প্রার্থনা করিব।
3: নিষ্পাপ নিষ্কলঙ্ক অনুজ লক্ষণ, মাতৃতুল্যা সীতা দেবীও ওই কুচক্রী দাসী মন্থরার কূট চক্রান্তে আর তোমার কুবুদ্ধিতে দণ্ড কারণ্যে বনবাসী।
2: আমি রামচন্দ্রের বিমাতা সত্য, কিন্তু সে আমার অনুরোধ অন্যথা করিবে না, ইহা আমার দৃঢ় বিশ্বাস। চল ভরত চল দণ্ডকারণ্য হইতে উহাদের ফিরাই আনি চল।
0: না ভ্রাতা ভরত, ইহা অসম্ভব, কারণ আমি যে পিতৃসত্য পালনের জন্য বনবাসে আসিয়াছি তাহার আজ্ঞা আমি কেমন করিয়া লঙ্ঘন করিব?
2: আমি ভরতের মাতা সত্য, কিন্তু তোমাদের বিমাতা হইলেও আমি তোমাদেরও মা। আমি আমার কর্মের জন্যে অতীব অনুতপ্ত রাম, অনুরোধ করিতেছি তোমরা তোমরা অযোধ্যায় প্রত্যাবর্তন করো।
3: হে অগ্রজ, আমার পূজনীয় মাতা কৈকেয়ীর হইয়া আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী, ক্ষমা করুন।
0: ঠিক আছে, ক্ষমা করিলাম, কিন্তু বনবাসের কাল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি অযোধ্যা প্রাসাদে প্রত্যাবর্তন করিতে পারিব না।

0: বাহ বাহ বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। হে ঋষি বাল্মীকি, আপনার রচনা আরো অধিক সমৃদ্ধ হোক। এবার এবার আপনি কি শুনাইবেন?
1: লঙ্কায় অশোক বনে সীতা দেবীকে রাক্ষসরাজ রাবণ গোপন করিয়া রাখিবেন, এই অশোক বনের অতি গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে শুনাইতেছি।

0: আছো সীতা দেবী?
1: শরমা, শরমা তুমি জানো শরমা, ওই বিদ্যুৎ জিহ্বা আমাকে,
0: জানি ওই বিদ্যুৎ জিহ্বা রাবণের অনুগত এক পোষ্য মায়া পুরুষ, মায়া মুণ্ড প্রদর্শন করিয়া রামচন্দ্রের প্রতি তোমার অবজ্ঞা অশ্রদ্ধা ঘৃণা জন্মাইবার আয়োজন করিয়াছে। ওই পুরুষ মায়া বিদ্যায় দক্ষ।
1: আমি যে ভীষণ ভীত হইয়া পড়িতেছি শরমা।
2: ভীত হইবার কোনো কারণ নাই সীতা দেবী, আমি এবং আমার ওই সহধর্মিনী শরমা দুজনেই তোমার হিত সাধনা করিতেছি।
0: আমাদের প্রতি তুমি বিশ্বাস ভাজন হও।
2: আমরা নানাভাবে চেষ্টা করিয়া চলিয়াছি যাহাতে তোমাকে এই রাক্ষস রাজ রাবণের কবল হইতে উদ্ধার করা যায়।
1: কখনো কি তাহা সম্ভব হইবে?
2: নিশ্চয় হইবে, আমি অসম্ভবকেই সম্ভব করিয়া তুলি। আমি বিভীষণ লঙ্কেশ্বর রাবণের কনিষ্ঠ ভ্রাতা, আমার সহায় এই শরমা, তাই আমাদের সহায়তায় সীতা দেবী লঙ্কা হইতে উদ্ধার হইবে।
0: এই রাক্ষসকুলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নহে, তাই ওদের সমস্ত গোপন ষড়যন্ত্রের সংবাদ অতি সংগোপনে আমি তোমাকে এই অশোক বনে,
2: আর আমি শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্তদের মাধ্যমে তাহার সৈন্যদের এবং লক্ষণকে জানাইয়া দিতেছি।
0: লঙ্কেশ্বরকে বহুভাবে বুঝাইয়াও তাহার দর্প দম্ভ চূর্ণ করা সম্ভব হয় নাই, তাই
2: শেষবারের মতো আমি কনিষ্ঠ ভ্রাতা হইয়াও বুঝাইলাম, দাদা রামচন্দ্র যদি সসৈন্য লঙ্কায় প্রবেশ করেন তাহা হইলে বিনা যুদ্ধে বিনা শর্তে রামচন্দ্রের হাতে সীতা দেবীকে প্রত্যর্পণ করিয়া দিলে লঙ্কার হিতকর হইবে। কিন্তু
1: কিন্তু কি হইল?
0: তিনি বুঝিয়াও বুঝিতে পারিলেন না যে শ্রীরামচন্দ্র সদৃশ বীর আর কেহ নাই।
2: রাক্ষস রাজ রাবণ তাহার নিজ অহংকারে মত্ত হইয়া রামচন্দ্রের সেই যুদ্ধ করিতে প্রস্তুত হইতেছে। আমার উপদেশকে উপেক্ষা পূর্বক আমাকে লঙ্কা হইতে বহিষ্কার করিয়া দিলে।
1: দাম্ভিক লঙ্কেশ্বর রাবণ ঠিকই কাজ করিয়াছেন, ইহা তাহার বিধির লিখন।
0: সীতা দেবী আর কোনো দুশ্চিন্তা করিও না, নিশ্চিন্ত থাকো।

0: রাজ প্রাসাদ প্রাঙ্গণ, রাজা রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞে অন্যান্য আমন্ত্রিত সাধু সন্ত প্রজাবর্গ এবং মুনি ঋষিদের মতোই আমিও উপস্থিত হইয়াছি। সঙ্গে সীতার যমজ পুত্রদয় লব আর কুশ রামচন্দ্র সম্ভাষণ জ্ঞাপন করিতেছেন।
1: প্রণাম মহর্ষি বাল্মীকি, আসুন আসন অলঙ্কৃত করুন। হে ঋষি কুমার দয়, আপনারা আসন গ্রহণ করুন।
0: সাধু সাধু সাধু, জয় অযোধ্যাপতি রামচন্দ্রের, জয় অযোধ্যাপতি রামচন্দ্রের জয়।
1: হে মহর্ষি, আপনার পদধূলিতে আমার এই যজ্ঞস্থল আজ পবিত্র হইয়া পূর্ণতা লাভ করিল, আমরা সকলেই আজ ধন্য। এক্ষণে আপনার শ্রীমুখে কিছু বক্তব্য শুনিতে চাই।
0: আমি এই যজ্ঞস্থলে কি আর কহিব, বরং এই লব আর কুশ দুই যমজ ভ্রাতা আমার শিখানো একটি গান আপনাদের শুনাইয়া দিতেছে। গাও লব কুশ, গাও গাও সেই গান, গাও।

0: আমি এই আমি কি গান শুনিলাম, কি গান শুনাইলেন আপনি এই ঋষি কুমার দয়, তাহা হইলে
1: নবার কুশ সীতা দেবীর যমজ সন্তান আর
0: আর আমি হাদের পিতা। ও হে আমি, এ আমি কি কর্ম করিয়াছি, ছি ছি ছি ছি, না না না, আর বিলম্ব নহে, দুঃখিনী সীতা দেবী এবং লবকুশগণকে প্রাসাদে আনিবার আয়োজন করি।
1: সিদ্ধান্ত যথার্থ, তা হইলে একটি বিশেষ সভার আয়োজন করুন অযোধ্যাপতি।
0: উপস্থিত সকল মুনি ঋষি সাধু সজ্জনগণ এবং আমার স্নেহের প্রজাবর্গ, সকলকে জানাই আমার শ্রদ্ধা প্রণাম এবং স্নেহবাৎসল্য। এক্ষণে মহর্ষি বাল্মীকির প্রতি আমার অনুরোধ যে সীতাদেবী যদি নিষ্পাপ নিষ্কলঙ্ক হন, তাহা হইলে তিনি যেন আপনার আদেশ লইয়া আত্মশুদ্ধি করেন এবং এই সভায় সকলের সম্মুখে শপথ করেন।
1: সীতাদেবী,
2: হে মহর্ষি বাল্মীকি, আমার প্রণাম গ্রহণ করুন এবং এক্ষণে অযোধ্যা নিপতিকে

0: সীতা এবং লব আর কুশ আমার যমজ সন্তান, আমি এদের জননী।
1: ক্ষমা করুন হে মহর্ষি, সীতার শুদ্ধ স্বভাবের কথা এবং সতীত্বের প্রমাণ আমার অজানা নহে। শুধুমাত্র লোকাপবাদের কারণে এবং প্রজাকুলের মনে প্রত্যয় জাগাইবার জন্য সীতা দেবীকে আমি ত্যাগ করিয়াছিলাম। আমি আজ ক্ষমা প্রার্থী। সীতার প্রতি যেন আমার প্রীতি জন্মায়, তাহার জন্য আপনি আমাকে করুণা করুন।
2: তথাস্তু। হে জননী সীতা দেবী, এবার তুমি।
0: আমি সীতা দেবী পীতাঞ্জলি হইয়া সর্বসমক্ষে শপথ করিতেছি যে, যদি আমি সতী নারী হইয়া থাকি, যদি আমি রাম ভিন্ন অন্য কাহাকেও মনে মনে চিন্তা করিয়া থাকি এবং মনে

0: শুনলেন যাত্রানুষ্ঠান ঋষি বাল্মীকি, রচনা মানিক চক্রবর্তী, পরিবেশনায় মুক্তধারা সিঙ্গুর। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন রত্নাকর ভরত জ্যোতি, চবনমুনি অসিত মুখোপাধ্যায়, ব্রহ্মা কেদারনাথ দাস, দেবশ্রী নারদ হৃদয়রঞ্জন দাস, নারায়ণ সুরঞ্জন দাস, ভরদ্বাজ হীরালাল মুখোপাধ্যায়, রামচন্দ্র প্রত্যয় রায়চৌধুরী, ভরত তাপস দাস, বিভীষণ সমীর রানা, বরুণ দেব মানিক চক্রবর্তী, নিষাদ শ্রীকান্ত মাইতি, লব পুষ্পল ভট্টাচার্য, কুশ সৃজা চট্টোপাধ্যায়, দশরথ সুনীল কুমার পাল, প্রথম পথচারী ললিতমোহন দাস, দ্বিতীয় পথচারী রূপালী কয়াল, সীতাদেবী প্রিয়স্মিতা সাঁতরা, সরমা চৈতালি ভট্টাচার্য, কৈকেয়ী কৃষ্ণা দাস, অন্যান্য ভূমিকায় রবি বর্মন, নিমাই ঘাটা, রানা চট্টোপাধ্যায়, গণেশ দাস, নিতাই টুডু, অসিত কুণ্ড, অনন্ত ভট্টাচার্য, প্রিয়াক্ষী চট্টোপাধ্যায়, নিমাই চক্রবর্তী, অর্ক মুখোপাধ্যায়, রঘুনাথ চট্টোপাধ্যায়, মহাদেব মণ্ডল। সুর ও সঙ্গীত পরিচালনা কেষ্ট চট্টোপাধ্যায়। নেপথ্য সঙ্গীতে হৃদয়রঞ্জন দাস। যন্ত্রসঙ্গীতে কেষ্ট চট্টোপাধ্যায়, দিবাকর মাকাল, সমীর রানা ও গণেশ হালদার। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা সুমিত চক্রবর্তী।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সমীক্ষা।

আকাশবাণী কলকাতা, সমীক্ষা। আজকে সমীক্ষা শিরোনাম, এরা তাহলে যাবে কোথায়? লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের গত জুলাই মাসের এক রিপোর্টে জানানো হয়েছে, এরাজ্যে 4,133টি সরকারি স্কুলে কোনো পড়ুয়া নেই, অথচ ওই স্কুলগুলির নামে প্রায় 19,502 জন শিক্ষক বা শিক্ষাকর্মী নিযুক্ত আছেন। অন্যদিকে একজন মাত্র শিক্ষক আছেন এমন স্কুলের সংখ্যা 6,769। প্রায় 2,30,000 পড়ুয়াকে লেখাপড়া শেখানোর দায়িত্ব তাদের। পড়ুয়া শূন্য ওই 4,133টি স্কুলের মধ্যে 933টি প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কার্যত বন্ধ হয়ে গেছে। এই আপাত শুষ্ক পরিসংখ্যানের পিছনে একটা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার এক অশ্রুসজল চিত্র লুকিয়ে আছে, একটু খতিয়ে দেখলেই তা বোঝা যায়। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলির সম্পত্তি পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে। প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দেবে স্কুল বিল্ডিং, জমি, মাঠ আদৌ ব্যবহারযোগ্য আছে কি না। তারপর অব্যবহৃত সম্পত্তি স্বাস্থ্যকেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, ERD, কমিউনিকেশন সেন্টার বা অন্য কোনো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। স্কুল শিক্ষামন্ত্রীর মতে, PP মডেলে স্কুল বেচে দেওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। যে সম্পত্তি ব্যবহার হচ্ছে না তাকে অন্য কাজে ব্যবহারের চিন্তাভাবনার মধ্যে আপাতভাবে কোনো গোলমাল নেই। কিন্তু মূল প্রশ্ন হল, সরকারি স্কুলের পরিকাঠামো সংস্কার করা এবং যেসব স্কুলে পড়ুয়া ও শিক্ষক সংখ্যার মধ্যে অসামঞ্জস্য আছে তাতে সামঞ্জস্য আনা

0: তার কথা বলা হয়েছিল সরকারি পক্ষে। অথচ স্কুলগুলির পরিকাঠামো ঠিক করে শিক্ষার্থীদের নিয়ে আসার পরিবর্তে সেগুলি পাকাপাকিভাবে বন্ধ করে অন্য দপ্তরকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট অঞ্চলের নিম্নবিত্ত অসচ্ছল পরিবারের ছেলেমেয়েদের সরকারি শিক্ষা পাওয়ার পথ পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল। অবশ্য এটা ঠিক, সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে যতটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা, বিনিয়োগ ও আন্তরিক প্রয়াস দরকার, সেই কঠিন পথের চেয়ে অনেক সহজ হল স্কুলগুলিকে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া। অবশ্য সরকার এও জানিয়েছে, স্কুলগুলির আশেপাশে জনবসতি কম থাকলে, অর্থাৎ দূর থেকে পড়ুয়াদের আসতে হয়, এমন স্কুল চলবে। আমরা জানি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গাতেই বাচ্চাদের অনেক কষ্ট করে দূরের স্কুলে যেতে হয়। সেখানে কাছের স্কুলটি সচল থাকলে পড়াশোনা জারি রাখা যায়, এতে ড্রপ আউটের সংখ্যাও কমে। মেয়েদের ক্ষেত্রে এটি বেশি করে প্রযোজ্য, কারণ একটু বড় হয়ে গেলে মেয়েদের দূরের স্কুলে যেতে দিতে অনেক অভিভাবকই ইতস্তত করেন। স্কুল বন্ধ করার পরিবর্তে তার পরিকাঠামো সংস্কার করে পড়ুয়াদের আকর্ষণ করা ভবিষ্যৎ দেশ গঠনের চাবিকাঠি, একথা নিঃসন্দেহে বলা যায়। কারণ এখনও পর্যন্ত রাজ্যের সরকারি স্কুলগুলি সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর পড়াশোনার একমাত্র আশ্রয়স্থল। এই বেসরকারি শিক্ষাপণ্যের নাগাল পাওয়া কিন্তু অনেক মধ্য নিম্নবৃত্ত পরিবারের সামর্থ্যের বাইরে, সেই সংখ্যাও কিন্তু কম নয়। সরকারি শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেলে লাভ একমাত্র বৃহৎ পুঁজি লগ্নিকারী বড় শিক্ষা ব্যবসায়ীদের, এটা মাথায় রাখা দরকার। 2002 সালে শিক্ষার মৌলিক অধিকার হিসেবে গণ্য হওয়ার পর 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের কর্তব্য। কাজেই উপযুক্ত শিক্ষা পরিকাঠামোর ব্যবস্থা করা রাষ্ট্রের পরিচালনাকারী সরকারেরই দায়িত্ব। এরাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থার এই অধোগতির ইতিহাস অবশ্য আজকের নয়, দীর্ঘ 4 দশক ধরে ক্রমশ সচ্ছল অভিভাবকেরা ও মধ্যবিত্ত শ্রেণী নানা কারণে ইংরেজি মাধ্যমে বেসরকারি শিক্ষার দিকে ঝুঁকেছেন। শহরে এই সংখ্যা বেশি, তাদের হয়তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু বর্তমানে সরকারি শিক্ষা ব্যবস্থার যতটুকু অবশিষ্ট আছে তা রক্ষা করা না গেলে গরিব প্রান্তিক মানুষের কি হবে? ভবিষ্যতের পড়ুয়ারা তাহলে যাবে কোথায়? মনে রাখা দরকার, এই সংখ্যাগরিষ্ঠ পড়ুয়াদের বাদ দিয়ে কিন্তু বিকশিত ভারত গঠন সম্ভব নয়। আশা রাখা যায় সরকারও বিষয়টিতে যথেষ্ট লক্ষ্য ও গুরুত্ব দিচ্ছেন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল সহ সব ধরনের পরিকাঠামো। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। মঙ্গলবার ভোটগ্রহণ এবং শুক্রবার ভোটগণনা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকার প্রথম কিস্তির অর্থ দিয়েছেন। জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল 2026 এশিয়ান গেমস। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নীরু ধান্দা। ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জসহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় এবার চতুর্থ স্থান অধিকার করেছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে আয়োজিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেন, গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থ উভয় অঞ্চলের উদীয়মান ও মধ্যম সারির শক্তিগুলো বিশ্বমঞ্চে নিজেদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বাড়ানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ।
1: There are countries who are emerging from colonization, whose economies are growing. India is a good example of that. But there are also countries which are emerging from what has been the comfort of an alliance structure till now. So one category of emerging countries you can say are from the global south, and one category are from the global north. Both are emerging in different ways. And what is common between them is the desire to be more relevant, to make a greater impact.
0: ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে উদীয়মান ও মাঝারি শক্তিধর শক্তিগুলোকে নিয়ে যে আলোচনার সূত্রপাত হয়েছে তার মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন, চীনের উত্থান এবং পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি। এই শক্তিগুলোর কৌশল হল ঝুঁকি কমানো, বৈচিত্র্য আনা এবং নির্দিষ্ট লক্ষ্য বা এজেন্ডা ভিত্তিক সহযোগিতা গড়ে তোলা। তিনি আরও বলেন, এর ফলে বহুমুখী জোট এবং ছোট ছোট গোষ্ঠীর উদ্ভব ঘটছে। তিনি একটি প্রতিষ্ঠিত বা শক্তিশালী শক্তির সাথে উদীয়মান ও মধ্যম সারির শক্তির সহযোগিতার উদাহরণ হিসেবে কোয়াডের কথা উল্লেখ করেন। সংযোগ ব্যবস্থার ক্ষেত্রে তিনি ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ সংযোগ করিডর, আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর এবং নর্দার্ন সি রুটের কথা তুলে ধরেন। ডক্টর জয়শঙ্কর ব্রিক্স সম্পর্কে বলেন যে এর মাধ্যমে বোঝা যায় একক কণ্ঠস্বরের চেয়ে সম্মিলিত কণ্ঠস্বর অনেক বেশি শক্তিশালী। মিউনিক নিরাপত্তা সম্মেলনের সভাপতি উলফগ্যাং ইশিঞ্জার এবং জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের স্টেট সেক্রেটারি বার্নার্ড কোটসের সঙ্গে আলাপচারিতায় ডক্টর জয়শঙ্কর বলেন যে ঐতিহাসিকভাবে ভারত ইউরোপের বড় দেশগুলোর দিকেই বেশি মনোযোগ দিত, তবে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া রয়েছে। তিনি আরও বলেন, উন্নত উৎপাদন ব্যবস্থা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অংশীদারিত্ব আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভারতের অনেক প্রতিরক্ষা বিষয়ক স্টার্ট আপ এবং বিদেশে অংশীদার খুঁজে পেয়েছে এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি দ্রুতগতিতে বাড়ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, কর্পোরেট শাসন ব্যবস্থা হল আধুনিক অর্থনীতির এক অদৃশ্য পরিকাঠামো। নতুন দিল্লিতে আজ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া ICSI-এর 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামো সহ সব ধরনের পরিকাঠামো। শ্রী রাধাকৃষ্ণন আরও বলেন, ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগকারীদের আস্থা অত্যন্ত জরুরি। ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং একই সঙ্গে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন যুগে প্রবেশ করছে।
2: Our country stands as one of the fastest growing economies of the world while simultaneously entering an era of rapid technological advancement. From fragile 5 economy, we become the 4th largest economy, and I'm sure soon we are going to be the 3rd largest economy of the world.
0: দেশে সুকর্পোরেট শাসন ব্যবস্থার প্রসারে এই প্রতিষ্ঠানের অবদানের ভূয়সী প্রশংসা করেন শ্রী রাধাকৃষ্ণন। তিনি আরও বলেন, ভারতের লক্ষ্য হওয়া উচিত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠা, অন্যদের উপর নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং যাতে অন্য কেউ ভারতের উপর কোনো অবাঞ্ছিত শর্ত চাপাতে না পারে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। এই 6টি আসনে মঙ্গলবার ভোটগ্রহণ এবং শুক্রবার ভোট গণনা। যেসব বিধানসভা আসনে ভোট হতে চলেছে সেগুলি হল তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থাট্টাঞ্চাভাধি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম। এছাড়া আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিধায়কদের পদত্যাগের ফলে বিধানসভার আসনগুলো এবং কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগের ফলে নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়েছিল। উত্তরাখণ্ডে রাজ্যসভার আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে বিজেপি দীনেশ আর্যকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনের জন্য বিজেপি রুক্মিণী ওরফে কোয়েল মল্লিকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই নামগুলোর অনুমোদন দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকা দিয়েছেন। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে গুন্টুর জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শ্রী চৌহান দেশের প্রথম 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে 177টি বাড়ি নির্মাণ করা হবে।
3: केंद्र सरकार ने प्रधानमंत्री जी के आशीर्वाद से 3 लाख मकान बनाने की पहली किस्त आंध्र प्रदेश के गरीबों को

0: समर्पित किए। 100% मकान गरीबों को बनाने में आपके साथ भारत सरकार खड़ी है प्रधानमंत्री जी के नेतृत्व में। 3D कंक्रीट प्रिंटिंग टेक्नोलॉजी, एक नई टेक्नोलॉजी से ये मकान हम बनाने वाले हैं कि ये मकान 6 महीने के अंदर कंप्लीट हो, उसमें लागत भी कम आए।
1: সমাবেশে শ্রী চৌহান বলেন, রাজ্য জুড়ে উন্নয়ন ত্বরান্বিত করতে এবং অন্ধ্রপ্রদেশকে দেশের 1 নম্বর রাজ্যে পরিণত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। তিনি জানান, আধিকারিকরা প্রাথমিকভাবে 76,000টি বাড়ির জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছিলেন, তবে রাজ্যের প্রতিটি দরিদ্র পরিবার যাতে একটি স্থায়ী বাড়ি পায় তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অনুরোধের প্রেক্ষিতে এই বরাদ্দের সংখ্যা বাড়িয়ে 3 লক্ষ করা হয়েছে। ফ্লাই দুবাই বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের আসানসোলে আজ এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধুমোমেন কলিয়ারি এলাকার ঐতিহ্যবাহী শিবমন্দির প্রাঙ্গণে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই প্রার্থনা সভায় আসানসোলের সাধারণ মানুষ, পুণ্যার্থী ও বহুসংখ্যায় মহিলারা সমবেত হন। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আগামীকাল নতুন দিল্লিতে 17 পেনশন আদালতে সভাপতিত্ব করবেন। মন্ত্রক জানিয়েছে, অতিপ্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযোগের সুরাহার বিষয়টি এতে বিবেচনা করা হবে। বাঙালি বারাণসীর বাঙালিটোলায় কোচবিহার মহারাজার দেবোত্তর ট্রাস্টের জমিতে একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ ভবন গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বিজেপি। দলের রাজ্যসভা সাংসদ ও রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল বনসাল আজ বারাণসীতে এই প্রস্তাবের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা ও সম্ভাব্য উন্নয়নমূলক কাজের রূপরেখা সরজমিনে খতিয়ে দেখেন। শ্রী ভট্টাচার্য বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। নাগোয়ার মিজুহু পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো 2026 এশিয়ান গেমস। ফলে 43টি ইভেন্ট সহ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জমজমাট এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটল। এশিয়ান গেমসের এই স্মরণীয় আসরের সমাপ্তি ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি। উদ্বোধনী আসর থেকে চলে আসা ঐতিহ্যবাহী মশাল ও পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। কাতার 2030 সালে দোহায় পরবর্তী এশিয়ান গেমসের আয়োজন করবে। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নিরু ধান্দা, যিনি এই গেমসে 2টি সোনা ও 1টি রূপো জিতেছিলেন। ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় 4র্থ স্থান অধিকার করেছে। অবশিষ্ট ভারতীয় দল ইরানি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীনগরের শের-ই কাশ্মীর স্টেডিয়ামে আজ 4র্থ দিনে অবশিষ্ট ভারতীয় দল 167 রানে জম্মু কাশ্মীরকে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 পত্রপাঠ রোগ বিদায়, উপস্থাপনায় তনয়া বিশ্বাস, প্রযোজনা দেবশ্রী ঘোষ। 8:55 এ মাসের গান, শিল্পী সৌম্যকান্তি বসু, গীতিকার কাজল গুপ্ত, সুরকার জয়ন্ত সরকার। 9:00 শিক্ষাঙ্গন থেকে হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন বিতোষক চক্রবর্তী। 9:30 শুনবেন নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার। 9:45 দোতারায় লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন উজ্জ্বল চক্রবর্তী। 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী হিন্দোল পেন্সে। এটি আকাশবাণী নাগপুর কেন্দ্রের নিবেদন। 11:00 গজল শিল্পী দেবাশিস অধিকারী এবং 11:10 বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভর পেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, উৎসবের মরশুমের আগে শিল্প বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আগামীকাল আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আগামীকাল কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে। অভিনেত্রী কোয়েল মল্লিকে ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে আবার তাঁকেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রচার আজ সন্ধ্যায় শেষ হয়েছে। ভোটগ্রহণ 6 অক্টোবর। আইএফএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি, অতিরিক্ত সময় পর্যন্ত খেলা, গোলশূন্য রয়েছে। আসছি বিস্তারিত খবরে। উৎসবের মরশুমের আগে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আগামীকাল নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প, সীমান্তবর্তী জেলার বিএসএফকে জমি, বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ সহ আগামী মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের সঙ্গে উরুগুয়ের যে প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে, সেখানে গত বছরে মেসিকান্ডে যারা টিকিট কেটে প্রতারিত হয়েছিলেন তাদের বিনামূল্যে টিকিট দেওয়ার বিষয় নিয়েও বৈঠকে প্রস্তাব আনা হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আগামীকাল কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক

0: বর্তমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আগামীকাল দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষর হবে বলে প্রশাসন সূত্রের খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়া ছড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলেই আশা করা হচ্ছে। অভিনেত্রী কোয়েল মল্লিকে ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে আবার তাঁকেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। গত 16 জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন অভিনেত্রী কোয়েল। তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা পত্র জমা দেওয়ার পর থেকেই তাঁর নামেই জল্পনা ছিল। আগামী 16 অক্টোবর তাঁর ছেড়ে দেওয়া ওই আসনে উপনির্বাচন রয়েছে। কোয়েলের আগে আরও তিনজন, সুধাংশু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দেন। পরে তিনজনকেই আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি। তৃণমূলের সাংসদ পদ ছাড়ার পর গত 9 জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন সুখেন্দু, সুস্মিতা এবং প্রকাশ। যোগদানে কয়েক ঘণ্টার মধ্যে তিনজনকেই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করে বিজেপি। এবার কোয়েলকে রাজ্যসভার প্রার্থী করল দল। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম ও মুর্শিদাবাদে রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রচার আজ সন্ধ্যায় শেষ হয়েছে। নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে সকালে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হসপিটাল মোড় পর্যন্ত জনসংযোগ যাত্রা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে রাজা রামচক হাইস্কুল থেকে মীরের বাজার পর্যন্ত এক পদযাত্রায় তিনি যোগ দেন। কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরাও আজ নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে ভোট প্রচার করেন। কংগ্রেস প্রার্থী রিয়াপাড়া ও ভীমবাজার এলাকায় প্রচার চালান। দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে ভোট প্রচারের সময় সকালে বিজেপির বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেছেন নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী সাবে মিরাজ আলী খান। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রচার চালানো হয়, তবে সন্ত্রাস ও পুলিশি হয়রানের অভিযোগ এনে ভোট প্রচার থেকে নিজেদের সরিয়ে রেখেছে আমজনতা উন্নয়ন ও আরএসপি। ইতিমধ্যে নন্দীগ্রাম ও রেজিনগরে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুটমার্চ করছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রামের দুটি আসন থেকে জয়ী হন। আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির নওদা ও রেজিনগর আসন থেকে জয়লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ও দুই কেন্দ্রে 6 অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হবে গণনা 9 তারিখ। এই প্রথম লোকভবনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য 1946 সালে কলকাতা গণহত্যা বা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের বিষয় নিয়ে রাজ্যস্তরের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বাংলা বা ইংরেজি ভাষায় প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। স্কুল বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার 50, 35 ও 25 হাজার টাকা, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিভাগে পুরস্কার 1,00,000, 75 ও 50 হাজার টাকা। একজন প্রতিযোগী একটি মাত্র প্রবন্ধ জমা দিতে পারবেন। এআই নির্ভর লেখা গ্রহণযোগ্য হবে না। 15 নভেম্বরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে লোকভবনে প্রবন্ধ পাঠাতে হবে। লোকভবনে বিজয়ীদের সম্বর্ধনা দেওয়া হবে আগামী 26 জানুয়ারি। নদিয়ার ফুলিয়ায় আজ অনুষ্ঠিত হয় 10ম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম অ্যালুমিনি মেগামিট। এখানে পরিবেশ বান্ধব তাঁত শিল্প, প্রাকৃতিক রং ও জলহীন রং প্রক্রিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির বাজার তৈরির বিষয় নিয়ে গুরুত্ব আরোপ করা হয়। সমগ্র তাঁত শিল্পের উন্নতিকল্পে দেশের বিভিন্ন অংশ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী, ডিজাইনার ও আধিকারিকেরাও এতে যোগদান করেন। 18টি রাজ্য থেকে 350 জন প্রতিনিধি এই মেগামিটে যোগ দেন। বারাণসী, সেলাম, গুয়াহাটি, বারগার ও ফুলিয়া থেকে উত্তীর্ণ হওয়া সফল 15 জন উদ্যোগপতিও এতে যোগ দিয়েছেন। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। আজকের বিষয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিক নির্দেশ, একটি প্রতিবেদন।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এসেছে নতুন কৌশল এবং নতুন বার্তা। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখন শুধু হামলার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিরোধ, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা।

0: সবকিছুকে একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে নতুন কৌশল। তাই সন্ত্রাসের বিরুদ্ধে এই নিউ নর্মালের মূল লক্ষ্য আরো স্থিতিশীল পরিবেশ গড়ে তুলে বসুধৈব কুটুম্বকমের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, এমনই মনে করেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক শ্যামল ভট্টাচার্য।
1: সারা পৃথিবীতেই এখন মানবতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সন্ত্রাসবাদ। যেহেতু আমরা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, সেই দেশের পক্ষে এই ধরনের সন্ত্রাসবাদ আমাদের এই মূল ভাবনা, যে জাতীয় মূল ভাবনার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। সন্ত্রাস মুক্ত ভারত আমাদের বসুধৈব কুটুম্বকমকে আরো সুউচ্চে তুলে ধরার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো অত্যন্ত সুচিন্তিত এবং দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। পশ্চিমবঙ্গে কোনো প্রকার দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। কলকাতায় আজ রাম মন্দির আন্দোলনের পুরোধাপুরুষ ও বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি অশোক সিংহলের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, সারা দেশে দেশবিরোধী শক্তিগুলি সক্রিয় হয়ে উঠছে। প্রসঙ্গত তিনি রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মহেশতলার ঘটনার কথাও তার বক্তব্যে তুলে ধরেন। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগানেরও তিনি তীব্র নিন্দা করেন। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশবিরোধী শক্তিকে বার্তা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতে রাজ্য সরকার হিন্দু সংস্কৃতিকে ক্রমাগত অসম্মান করেছে এবং বিগত বছরগুলিতে রাজ্যের নানা প্রান্তে হিন্দুদের উপর বিভিন্ন আক্রমণ চালানো হয়েছে। পূর্বতন সরকারের সময় দেবী নিরঞ্জন যাত্রার দিন পরিবর্তনের সিদ্ধান্তেরও মুখ্যমন্ত্রী সমালোচনা করেন।
3: আমাদের সরকার বলেছে অষ্টমীর দিন এই রাজ্যে সম্পূর্ণভাবে সুরাপান নিষিদ্ধ, পূজা হবে শাস্ত্র মতে, পূজা হবে পঞ্জিকায় বলে দেওয়া টাইম অনুযায়ী, মুখ্যমন্ত্রী ঠিক করা টাইমে নয়। এর আগের মুখ্যমন্ত্রী বিজয়া দশমীর ডেট চেঞ্জ করে দিয়েছিল, বলেছিল মহরমের মিছিল যাবে, বিজয়া দশমী হবে না, এসব জিনিস অতীত।
2: মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFAB শিল্ডের ফাইনালে উঠেছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ সেমিফাইনালে মোহনবাগান ট্রাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব FC হারিয়ে দিয়েছে। এর আগে নির্ধারিত 90 মিনিটে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময় গড়ায়। 85 মিনিটে মোহনবাগানের অধিনায়ক সুভাষিস বসু গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। উৎসবের মরশুমের আগে শিল্প বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আগামীকাল আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আগামীকাল কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। IFAB ফুটবলের মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: দিদি, দেখ দেখ,
5: হারিবদে ভাই,
4: দেখা, ওয়াও, এটা আমার প্রিয় রং।
5: সারাক্ষণ শপিং,
4: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
6: সেভিং করারও এটাই বয়স।
7: ও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
8: আমি জানি তো।
7: RBI এ কথা বলে,
9: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
10: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়।

সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের সবিনয় নিবেদন। প্রথমে বলি আমাদের চিঠি বা ইমেল করার ঠিকানা। চিঠি পাঠানোর ঠিকানা সবিনয় নিবেদন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তারা লিখবেন এই ঠিকানায় sobinoynibedon@gmail.com, sabinaynibedan, sobinoynibedon@gmail.com এই ঠিকানায়। তাহলে ঠিকানা বলা হয়ে গেল, এবারে চলে আসি চিঠিতে। আজ প্রথম যার লেখা দিয়ে শুরু করব, তিনি সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে আমাদের লিখেছেন। আজ 26 আগস্ট, সরকারি ছুটির দিন হওয়াতে বাড়িতে ছিলাম, আর বাড়ি ছিলাম বলেই আকাশবাণীর 99 বছর পেরিয়ে 100 বছরে পা দেওয়ার শুভ মুহূর্তটি উপভোগ করতে পারলাম। প্রথমেই প্রাত্যহিকী, সুতপা চট্টোপাধ্যায় ও অমরেশ মুখোপাধ্যায়ের উপস্থাপনায় আজকের প্রাত্যহিকীতে জন্মদিনের সুগন্ধ। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বা দেবাশিস বসুর স্মৃতিচারণ মনে হচ্ছিল আরো খানিকটা চলুক, নাইবা হল আজ শ্রোতাদের পাঠানো চিঠি পাঠ, যেভাবে উপস্থাপক ও উপস্থাপিকা কথার মালা গেঁথে আকাশবাণীর জন্মদিনের নান্দিমুখ করলেন তা অনবদ্য। সকাল 8:20 আগেই কাজ সেরে নিয়েছিলাম, কারণ আজকের কথিকাটি শুনতেই হবে। আলোক বিনার সভামণ্ডলে মানুষের বিনা বাজে, যেমন অসাধারণ নাম তেমনি মন কাড়া বিষয়। কলকাতা বেতারের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ সৌম্যেন বসুর অতুলনীয় বাচনভঙ্গিতে অনেকবার শোনা বিষয়গুলি আর একবার শুনলাম। তিনি যেন কথার মধ্য দিয়ে ছবি আঁকলেন, ফিরিয়ে নিয়ে গেলেন সেই সময়টাতে। আগে থেকেই জানতাম 9:30 সময় আসছে আরেক চমক। স্টুডিওতে আমার 3 স্বপ্নের মানুষ, ডক্টর স্বপ্নময় চক্রবর্তী, দেবাশিস বসু এবং শশাঙ্ক ঘোষ। উপস্থাপনায় আর এক প্রিয় উপস্থাপিকা শর্মিষ্ঠা সরকার। বিষয় বেতার যন্ত্র নয়, বিবর্তন। তিনজন যেন সময়টাকে আলোকিত করে রাখলেন। মনে হলো 1.5 ঘন্টা সময়টা বড় কম। সেদিনের গলা, মজার ঘটনা, আকাশবাণী নিয়ে উন্মাদনা, এসবের পাশাপাশি জানা গেল অনুষ্ঠানের নেপথ্যের কাহিনী। খুব সম্প্রতি ডক্টর স্বপ্নময় চক্রবর্তী বড় দরদি কলমে লিখেছেন রেডিওওয়ালা নামক একটি উপন্যাস, যার ভিতরে লুকিয়ে আছে চেনা আকাশবাণীর অন্তরালে থাকা আর এক আকাশবাণী। সেই প্রতিষ্ঠানকে চেনালো এই অনুষ্ঠানটি। সমস্যায় পড়লাম দুপুরবেলায়, মেলা 2:30 থেকে মহিলা মহল। সেখানে শ্রীতমা মুখোপাধ্যায় অতিথি করে এনেছেন প্রথম পর্বে কৃষ্ণ সর্বরী দাশগুপ্তকে, অব্রততী বন্দ্যোপাধ্যায়কে এবং দ্বিতীয় পর্বে অনিলাভ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে FM গোল্ডে শ্রদ্ধেয় সৌমেন বসুকে অতিথি করে আনা হয়েছে। সঙ্গে রয়েছেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। রেডিও ও চলভাষ যন্ত্রটিকে কার্যকরী করে শুনতে শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পরেই রণে ভঙ্গ দিয়ে মহিলা মহলে ফিরলাম। দুই বন্ধুর কথা, মাঝে মাঝে শ্রীতমা মুখোপাধ্যায়ের সূত্র ধরিয়ে দেওয়া, এই নিয়ে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত ও ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আলাপচারিতা শেষ হল। শুরু হল অনিলাভ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন। আকাশবাণী খ্যাত বেলা দেকে নিয়ে একখানি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি, সেই নিয়ে তার অভিজ্ঞতার রসে জারিত হলাম আমি। যেহেতু সংযুক্তাদির সঙ্গে সৌমেন্দার কথোপকথন ফেসবুক লাইভে ছিল, তাই একটু পর থেকে আবার শোনা শুরু হল। সৌমেন্দার অনবদ্য কথনে এবং সংযুক্তাদির অনুপম উপস্থাপনায় ঘণ্টা দেড়েক যেন সোনার ও সোনার সময় হয়ে রইল। এখানে আপনি সোনার লিখেছেন প্রথমে দন্তস্ব এবং পরের সোনারটা ধালব্বর্ষ। এরপর আপনি লিখেছেন 1997 সাল থেকে আকাশবাণী আমার এলোমেলো লিখন ও কথন বারংবার ক্ষমা করে এসেছে। আজ এত বড় চিঠি লিখলাম আর একবার ক্ষমা পাওয়ার জন্য, এমন এক অনন্য জন্মদিন উপহার দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন আলমবাজার, কলকাতা 35 থেকে। অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু আপনাকে চিঠি লেখার জন্য। সত্যি আমাদের এবছরটা বেশ অন্যরকম, আমাদের সবার কাছে যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যারা অন্দর মহলে আছি এবং যারা আপনারা শ্রোতারা, আপনাদের সবার কাছেই, আপনাদের অনেকের কাছেই সেটা আমরা বুঝতে পারছি। আপনি সেই দিনের অনুষ্ঠান একেবারে প্রাত্যহিকী থেকে শুরু করে অনেকটা পর্যন্ত বেছে বেছে শুনেছেন, সেই সম্পর্কে লিখেছেন। আপনার এই ভালো লাগা যে আমাদের কতখানি ভালো লাগা বাড়িয়ে দিল তা আর কি বলি। শেষে এইটুকুনি বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। আর উপদেশ, পরামর্শ দিয়ে, প্রস্তাব জানিয়ে আমরা কি করে আগামী দিনে আরো আপনাদের কাছাকাছি হয়ে উঠতে পারি, সেই পথটুকু আমাদের বাতলে দিতে থাকবেন। অনেক ধন্যবাদ। আসি পরের চিঠিতে। লিখেছেন সব্যসাচী কর্মকার, জগদল্লা, বাঁকুড়া থেকে।
আমি এফএম গোল্ডের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের শিক্ষামূলক অনুষ্ঠান, বিশেষ করে সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানটি আমি খুব মনোযোগ দিয়ে শুনি। প্রতি পর্বই অত্যন্ত তথ্য সমৃদ্ধ ও জীবনমুখী। এই অনুষ্ঠানের একজন শ্রোতা হিসেবে আমার একটি সবিনয় নিবেদন আছে। বর্তমান সময়ে বহু ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের দৌলতে তারা ঘরে বসেই

অর্জনের একটা পথ পেয়েছে, কিন্তু সঠিক গাইডেন্সের অভাবে অনেকেই ভুল পথে চলে যাচ্ছে বা পরিশ্রম করেও সফল হতে পারছে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যদি সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানে এই বিষয়ে একটি বিশেষ পর্ব করা যায়। বর্তমান যুগের কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে দ্রুত ও সঠিক পথে উপার্জন করতে পারে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টি নিয়ে আলোচনা করলে আমরা, বিশেষ করে নতুন প্রজন্ম, ভীষণ উপকৃত হব। আপনারা যদি এই বিষয়ে একজন সফল ইউটিউবার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং একজন ক্যারিয়ার কাউন্সিলরকে আমন্ত্রণ জানান, তাহলে অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর হবে বলে আমার বিশ্বাস। আশা করি আমার এই ছোট্ট অনুরোধটি আপনারা বিবেচনা করবেন। লিখেছেন সব্যসাচী কর্মকার, জগদল্লা, বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু আপনাকে লেখবার জন্য। এইরকম অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে আমাদের এই প্রচার তরঙ্গ থেকে প্রচারিত হয়েছে, আগে অনেকগুলো পর্বে হয়েছে এবং ভবিষ্যতেও হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আসলে আকাশবাণী এমন একটি প্রতিষ্ঠান, সে যেমন আমাদের যে নিজস্ব সংস্কৃতি, তার যে অতীত ঐতিহ্য, তাকে কখনো ভোলে না, তাকেও তুলে ধরার চেষ্টা করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, তেমনি বহমান যে সংস্কৃতি, বহমান যে ধারা, বহমান যে সামাজিকতা, তাকেও কিন্তু কোথাও সে অস্বীকার করে না। কাজেই এই সময়ের যেটা দাবি, সেই দাবি আকাশবাণী তার দিকে সবসময় নজর রাখে। তাই এই ধরনের অনুষ্ঠান ইতিমধ্যে হয়েছে, আগামীতেও আপনি আবারও শুনবেন। অনেক ধন্যবাদ। এরপরের চিঠি লিখেছেন হেমন্ত কুমার নন্দী, ডাক্তার শচীন সেন রোড, রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে এসেছে। 14 সেপ্টেম্বর গীতাঞ্জলিতে অনুষ্ঠিত স্বনামধন্য কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডোমেস্টিক ট্র্যাজেডিওয়ালা মহেশ নাটকটি তদানীন্তন সমাজের শিরিস্তা জমিদারের অধীনস্থ, খাজনা দেওয়া গরিব, দিন আনা দিন খাওয়া সৎ ও সত্যবাদী দিনমজুর গফুর মিয়ার উপর মুনিব ও তার দুষ্ট সাকরেদের মিথ্যা অপবাদ, টিটকারি, অকথ্য ও অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতনের এক করুণ ও মর্মস্পর্শী কাহিনী ছাপ রেখে গেল। শত কষ্ট ও পেটের খিদের জ্বালা কোনো রকমের সংবরণ করে এক অবলা জীবকে পুত্রবৎ, স্নেহ ও লালিত্যে প্রতিপালন করে ও নিজে অর্ধভুক্ত থেকে পোষ্যর ক্ষুধা মেটানোর জন্য সদা সর্বদা সচেষ্ট থেকে একদিন ঘটনাক্রমে মেয়ে আমিনার প্রতি পোষ্য মহেশের আক্রমণাত্মক রূঢ় আচরণের পরিসমাপ্তি ঘটাতে ভুল বুঝে অবলা জীবের ভবলীলা সাঙ্গ করে অত্যন্ত প্রিয়জনের বিয়োগ ব্যথায় গফুরের মর্মান্তিক কান্না সত্যি হৃদয়ে কান্নার রোল তুলে দিয়ে গেল। গল্পের মহেশ বেতার নাট্যরূপের মাধ্যমে সঠিক চরিত্র চিত্রায়নে বিভিন্ন আবেগের পরিস্ফুরণে হয়ে উঠল এক জীবন্ত হৃদয়গ্রাহী প্রতিচ্ছবি। আমিনার ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায় ও গফুরের রোলে সত্য বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ লড়াকু অভিনয় এখনো মনে আলোড়ন তুলে যায়। শুভেচ্ছা সহ ও নমস্কার সহ লিখেছেন হেমন্ত কুমার নন্দী, ডাক্তার শচীন সেন রোড, রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে। হেমন্তবাবু অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। সত্যি মহেশ আমাদের নাট্য বিভাগের একটি উজ্জ্বল প্রযোজনা। মহেশ, তার অনবদ্য কাহিনী, লেখকের এমন সুনিপুণ নির্মাণ, এমন বুনট এই গল্পের যার কোনো তুলনা হয় না, অতুলনীয় এই নাটকটি। তার পাশাপাশি এর প্রযোজনাটিও, নাট্য প্রযোজনার কথা আমি বলছি, বেতার নাট্য প্রযোজনাটিও অসাধারণ বললেও যেন কম বলা হয়। এখানে আপনি যেমন দুজন চরিত্রের কথা উল্লেখ করেছেন, যে আমিনার ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায় এবং গফুরের রোলে সত্য বন্দ্যোপাধ্যায় আপনাকে আলাদা করে নজর কেড়েছে। এটি এমন একটি নাটক যেখানে মূল চরিত্র সে কিন্তু মানুষ নয়, এবং তার ওই মাঝে মাঝে কণ্ঠ ভেসে আসা, তাও যে আমাদের কতখানি নাড়া দেয়, কতখানি একেবারে দুমড়ে মুচড়ে দেয়, আপনারা নিশ্চয়ই বুঝেছেন অনুষ্ঠানের শুরু শেষের ঘোষণা থেকে। তো আপনারা অনেকটাই জানতে পারেন, সেভাবে আপনারা জানতে পেরেছেন যে হরবুলা শিল্পী মহেশের কণ্ঠ আপনাদের উপহার দিয়েছেন, সেটিও আলাদা করে বলবার মতন সামগ্রিক এই প্রযোজনাটি। আপনার ভালো লেগেছে? আসলে যতবার এই নাটক আমরা সম্প্রচার করি ততবার এই একই রকম প্রতিক্রিয়া পাই। অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার এই লেখা পড়ে। আসব পরের লেখায়। লিখেছেন শিশির বিন্দু পাল, শিলপাড়া, কলকাতা 4 থেকে। প্রতিটি খবর প্রচারের শেষে পরবর্তী খবর প্রচারের সময় ঘোষণা করা হয়, সেটা খুবই সাধুবাদ পাওয়ার যোগ্য। যদি ওই পরবর্তী খবরের সময়ের সঙ্গে কোন প্রচার তরঙ্গে সেটি প্রচারিত হবে সেটাও বলে দেওয়া হয়,
তাহলে আরও একটু সুবিধে হয় আমার।

আমাদের। যেমন সকাল 9:15 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে খবর প্রচার করা হয়, পরবর্তী খবর তো স্থানীয় সংবাদ 10:10 ওই প্রচার তরঙ্গে শুনতে পাব না, তাই ওই স্থানীয় সংবাদ কোন প্রচার তরঙ্গে প্রচারিত হবে বলে দিলে আমার মনে হয় খুব একটা সময় নষ্ট হবে না। লিখেছেন শিশির বিন্দু পাল, শিলপাড়া, কলকাতা 4 থেকে। অনেক ধন্যবাদ শিশিরবাবু আপনাকে চিঠি লেখবার জন্য। আসলে সময় সংক্ষিপ্ত করার জন্য যে এটা বলা হয় না তা কিন্তু নয়। আপনি যদি আমাদের নিয়মিত শ্রোতা হন, আপনি একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেক সময় খুব জরুরি কোনো প্রয়োজনে আমাদের সংবাদ এক প্রচার তরঙ্গ থেকে আরেক প্রচার তরঙ্গে স্থানান্তরিত করতে হয়। কোনো অত্যন্ত জরুরি অনুষ্ঠান যেটি ওই সময় ওই প্রচার তরঙ্গে প্রচার করতেই হবে এমন পরিস্থিতি হয়, তখন সংবাদ অন্য প্রচার তরঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং অতীত অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যেহেতু পূর্ববর্তী সংবাদ যখন শেষ হচ্ছে তখন পরবর্তী সংবাদের সময় এবং প্রচার তরঙ্গ ঘোষণা করা হয়েছিল, আমাদের যারা শ্রোতা তারা সেই প্রচার তরঙ্গ এবং সময় শুনে সেভাবেই রেডিওটা টিউন করে অপেক্ষা করেন শুনবার জন্য। তারপর দেখা যায় যে সেই প্রচার তরঙ্গে সংবাদ পরিবেশন হচ্ছে না, পরিবর্তে অন্য অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে এবং সংবাদ চলে গেছে অন্য কোনো প্রচার তরঙ্গে, তখন আবার আপনাদের কাছ থেকেই আমরা চিঠি পেতে থাকি যে ঘোষণা করা হলো যে এই প্রচার তরঙ্গে সংবাদ শোনা যাবে, তাহলে কেন আমরা সংবাদ শুনতে পেলাম না। আসলে যখন ঘোষণা হয়েছিল এবং যখন সংবাদ প্রচারের সময় এর মাঝখানে আমাদের কাছে অন্য কোনো জরুরি নির্দেশ এসেছে যে কারণে সংবাদ প্রচার করা হয়নি, কিন্তু আপনারা বলেছেন এতে অনেকটা বিভ্রান্তি তৈরি হয়। এটিও আপনাদের কাছ থেকেই পাওয়া এই মতটা, সেই জন্য আমরা শুধু পরবর্তী সংবাদের কথা বলি, প্রচার তরঙ্গের কথা বলি না। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। আসবো পরের লেখায়। লিখেছেন মুকুল সর্দার, তিলডাঙ্গা, কাছাড়িপাড়া, দাকব, খুলনা, বাংলাদেশ থেকে। সবিনয় নিবেদন, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আকাশবাণী পরিবারের সকলকে। সেপ্টেম্বর মাসের 16 আকাশবাণীর সংগ্রহশালা থেকে আপনারা শোনালেন প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। পুলক বাবুর কথায় তার সঙ্গীত জীবনের নানা তথ্যে সমৃদ্ধ হয়েছি এবং অনুষ্ঠানটি নতুন করে উপভোগ করেছি। আকাশবাণীর সংগ্রহশালা এমন অসংখ্য মুনিকণায় পূর্ণ হয়ে আছে, সেখান থেকে মাঝে মাঝে এমন অনুষ্ঠান শোনানো হলে শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি পুনঃপ্রচারের জন্য। এ বছরের দুর্গাপূজায় আকাশবাণীর পুজো আয়োজন সম্পর্কে ধারণা দেবার অনুরোধ জানিয়ে শেষ করলাম। লিখেছেন মুকুল সর্দার, তিলডাঙ্গা, কাছাড়িপাড়া, দাকব, খুলনা, বাংলাদেশ থেকে। ধন্যবাদ মুকুলবাবু আপনাকে চিঠি লেখার জন্য। আমাদের প্রতিবেশী দেশ থেকে আমাদের মেল করেন আপনি, আপনার মেল আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে পেয়ে থাকি, যেমন আজ পেয়েছি সবিনয় নিবেদনে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শোনানো গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার আপনার ভালো লেগেছে, এইটুকুনি আমাদের প্রাপ্তি জানেন। আপনাদের ভালো লাগবে এই আশাতেই আমরা অনুষ্ঠান পরিবেশন করি, পুনঃপ্রচার করি, নির্মাণ করি, সবটাই আপনাদের কথা ভেবে। আর আপনি দুর্গাপূজায় আকাশবাণীর পুজো আয়োজন সম্পর্কে ধারণা দেবার অনুরোধ জানিয়েছেন, ধারণা পাবেন। আর খুব বেশি বাকি নেই, কিন্তু আর একটু অপেক্ষারও বাকি আছে, বেশ কিছু পুজোর জন্য অন্যরকম অনুষ্ঠান আপনাদের জন্য অপেক্ষা করছে, আরেকটু অপেক্ষা, আমাদের আরেকটু প্রস্তুতির জন্য সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, লিখবেন চিঠি এবং মেল। চন্দন চক্রবর্তী লিখেছেন তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। সবিনয় নিবেদন, গত 11 সেপ্টেম্বর 2026 সকাল 10 গানের ভেলা অনুষ্ঠানে সুতপা চট্টোপাধ্যায় একজন শ্রোতার ফোন কলের উত্তরে শুক্রবারের গানের ভেলা অনুষ্ঠানটির পূর্বাপর গঠনগত পরিকল্পনার বিষয়গুলি সবিস্তারে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ওর অননুকরণীয় বাচনশৈলী এবং উপস্থাপনার আন্তরিক ও শৈল্পিক প্রচেষ্টার গুণে অনুষ্ঠানটি যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশ্বনাথ বাবুর পরে তার হট সিটের ওজন সুতপা চট্টোপাধ্যায় নিপুণ দক্ষতায় বহন করে চলেছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের দিনে অর্থাৎ প্রাত্যহিকীতে ওর অনুপস্থিতিতে খুব চিন্তিত হয়ে পড়ি। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে এই কামনা করি। ইতি চন্দন চক্রবর্তী, লিখেছেন তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। আপনি ভালো লাগার কথা জানিয়েছেন, ভালো লাগার কথা বললে তো ভালো লাগা অনেক অনেক গুণ বেড়ে যায়, এই তরফে আমাদের তরফে ভালো লাগা অনেক অনেক গুণ বেড়ে যায়, যথারীতি এবারেও সেটাই হলো। আপনি নিয়মিত অনুষ্ঠান শোনেন সেটা একটা ভালো লাগা, আসলে এ প্রান্তে বসে না আমাদের অনেক সময়

মনে হয় এই যে অনুষ্ঠান পরিবেশন করছি, এই যে ভাবনা চিন্তাগুলো আপনাদের মধ্যে ভাগ করার চেষ্টা করছি, বা সেই সংক্রান্ত বিষয়ে আমরা যে কিছুটা পড়াশুনো করছি, প্রস্তুতি নিচ্ছি, এই বিষয়টা আপনাদের কাছে পৌঁছচ্ছে? তো পৌঁছচ্ছে অর্থে হ্যাঁ, আমরা যদি সমীক্ষার কথা বলি, সমীক্ষা মানে শ্রোতা সমীক্ষার কথা বলছি, যে এতজন শ্রোতা, এই পরিমাণ সংখ্যক শ্রোতা আমাদের

কিন্তু ওই সামনাসামনি কাউকে দেখতে পাই না, তখন অনুষ্ঠান করতে করতে মনে হয় যে কেউ শুনছেন তো, কেউ শুনছেন তো। আবার আপনাদের মধ্যে কোনো কোনো শ্রোতা আছেন যাদের কাছ থেকে নিয়মিত চিঠি পেতে পেতে বা ফোন পেতে পেতে অনেক সময় এমনও হয়, জানেন তো, এটা খুব সত্যি কথা, যে হয়তো আগের দিন বা তার আগের দিন বা তারও আগের কোনো এক পর্বে কোনো এক আমাদের শ্রোতা বন্ধু কিছু একটা প্রসঙ্গের উল্লেখ করেছিলেন, সেই প্রসঙ্গে হয়তো তার বেশ কিছু সপ্তাহ পরে একটা কথা বলছি, তখন আমাদের মনের মধ্যে না সেই মানুষটির কণ্ঠস্বর, তাকে চিনি না আমরা, তাকে কখনো চাক্ষুষ দেখিনি, কিন্তু সেই মানুষটির কণ্ঠস্বর, তার বাচনভঙ্গি, তার বক্তব্য আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে যে হ্যাঁ বলেছিলেন তো এরকম একটি কথা ওই শ্রোতা বন্ধু। এবং আপনাদের অনেকেরই কিন্তু নাম ঠিকানা সবটাই আমাদের বেশ মুখস্থ, শুধুমাত্র ওই শুনে শুনে। অবশ্য এভাবেই শুনে শুনেই আপনারাও আমাদের অনেককেই খুব আলাদা করে মনে রেখেছেন, এটাও খুব সত্যি কথা। দুতরফেরই এই শ্রবণ মাধ্যম থেকে আমাদের পরিচিতি এবং আন্তরিকতা। আর আপনি বলেছেন যে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের দিনে অর্থাৎ প্রাত্যহিকী অনুষ্ঠানে মাঝে মাঝেই অনুপস্থিত থাকলে আপনি চিন্তিত হয়ে পড়েন না, একদম চিন্তিত হবেন না। আসলে 365 দিনের মধ্যে তো সব দিন আমরা কেউই আমাদের কর্মস্থলে যাই না, কিছুটা সাপ্তাহিক ছুটি থাকে এবং কিছু আমাদের বরাদ্দ ছুটি থাকে, সেই বরাদ্দ ছুটিগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে নিয়ে থাকি। হ্যাঁ, কখনো কখনো ছোটোখাটো শারীরিক সমস্যা হয়, কখনো ব্যক্তিগত কোনো প্রয়োজন বা পারিবারিক কোনো প্রয়োজনে আমরা ছুটি নিই, সেই জন্য মাঝে মাঝেই অনুপস্থিত থাকি, কিন্তু উদ্বিগ্ন হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন, ধন্যবাদ চিঠি লিখবার জন্য। আবারও একটি নাটক সংক্রান্ত চিঠি ডক্টর অনুপম পরিয়ারি কল্যাণী নদিয়া থেকে আমাদের লিখেছেন। আজ অর্থাৎ 18 সেপ্টেম্বর 2026 শুক্রবার রাত 8টায় অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তার বিখ্যাত গল্প মহেশ অবলম্বনে বেতার নাটক আবার শুনলাম এবং দুচোখ জলে ভরে গেল। আহা, এমন মরমী গল্প, নিখুঁত নাট্যরূপ আর দরদি অভিনয়ের জুড়ি মেলা ভার। মাননীয় প্রযোজক এবং আমাদের প্রাণের আকাশবাণীকে অশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের ছোটবেলার সেই মুগ্ধতাকে বারবার ফিরিয়ে আনার জন্য। অনন্য অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়, শুক্লা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের মর্মস্পর্শী অভিনয়ে আসল নকল যেন একাকার হয়ে গেছে, তাদের শ্রদ্ধা জানাই। 100 বছরেরও বেশি আগে লেখা এই গল্পে হতদরিদ্র মুসলিম গফুর জোলা, তার মেয়ে আমিনা ও তার পালিত সন্তান সম বৃদ্ধ গরু মহেশের উপর তৎকালীন সমাজ ও সমাজপতিদের নিষ্ঠুর আচরণের যে ছবি লেখক ফুটিয়ে তুলেছেন তা আজও আমাদের বিবেককে ভীষণ নাড়া দেয়। সমাজের অসহায় মানুষের প্রতি আমাদের সহানুভূতি ও দায়িত্ববোধকে আরও একটু জাগিয়ে দিয়ে যায়। জন্মদিনে তাকে আমাদের অনেক প্রণাম। আগাম শারদ শুভেচ্ছা সহ ডক্টর অনুপম পরিয়ারি কল্যাণী নদিয়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। কি বলি বলুন, সত্যি এমন একটি নাটক, এমন একটি প্রযোজনা, ওই নাটক শেষ হয়ে যায় কিন্তু তারপর থেকেই যেন শুরু হয় কি একটা মনের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে এবং দীর্ঘ দীর্ঘক্ষণ তার রেশ থেকে যায়। কাহিনীর বুনটটাই এমন, এবং সেই সঙ্গে যে বললাম অসাধারণ একটি প্রযোজনা, বাড়ি বাড়ি যতবার শুনি ততবার আমরা একই রকম ভালো লাগায় একেবারে ডুবে যাই এবং সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও একই রকম ভালো লাগার প্রতিক্রিয়া পাই। অনেক ধন্যবাদ চিঠি লিখবার জন্য। লিখেছেন স্বপন সরকার কৃষ্ণনগর নদিয়া থেকে। প্রিয় সবিনয় নিবেদন, আমি নদিয়ার একজন বাসিন্দা, বয়স আমার 50 বছর, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলির দীর্ঘদিনের একজন নিয়মিত শ্রোতা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলির শতবর্ষ পূর্তির খবরে খুবই আনন্দিত। চিরদিনই আকাশবাণী কলকাতার অনুষ্ঠানের পরিবেশনা ও গুণগত মান খুবই প্রশংসনীয়। অতি সাম্প্রতিককালে আকাশবাণীর সংবাদ বিভাগের বিশেষ একজন সংবাদ পাঠকের খবর পরিবেশনা অত্যন্ত যান্ত্রিক বলে আমার মনে হয়েছে। আমার মতো অনেকেরই এই খবর পরিবেশনে ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে। নিয়মিত শ্রোতা হিসেবে আমরা কখনোই চাইব না যে সামান্য কারণে আকাশবাণীর কোনো ত্রুটি ঘটুক, সেটা আমাদের বুকে বড্ড বাজে, কারণ মন দিয়ে রেডিওকে ভালোবাসি। এক কথায় রেডিও হলো আমাদের একমাত্র অবলম্বন ও বন্ধু। আমি এখানে সেই সংবাদ পাঠকের নাম উল্লেখ করছি কিন্তু এটি প্রচারের জন্য নয়, সংবাদ বিভাগের পক্ষ থেকে ওই পাঠককে যদি একটু সচেতন করা যায় তাহলে আমার মতো অনেক শ্রোতা বিশেষভাবে উপকৃত হবেন।
আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

ধন্যবাদ আনতে স্বপন সরকার কৃষ্ণনগর নদিয়া থেকে আপনি লিখেছেন। অনেক ধন্যবাদ স্বপনবাবু আপনাকে চিঠি লেখবার জন্য। হ্যাঁ, আমরা শুধু কিন্তু প্রশংসা শুনতে চাই না, আমরা আপনাদের পরামর্শও পেতে চাই। আপনাদের ভালো না লাগা, আপনাদের খারাপ লাগা সবটাই কিন্তু আমরা শুনতে চাই। শুধু আপনি যেহেতু বলেছেন যে আপনি যে নামটি উল্লেখ করলেন সেটি প্রচারের জন্য নয়, তাই আমরা সেই নাম উল্লেখ করলাম না, আপনার ইচ্ছেকে মান্যতা দিয়ে সম্মান করে। এবং এই বিষয়টি আপনি যেমন বলেছেন সংবাদ বিভাগের কাছে এই বিষয়টা তুলে ধরতে, তাদের কাছেও সেই বিষয়টা তুলে ধরা হয়েছে, তারা জেনেছেন বিষয়টি। এবারে আমি ব্যক্তিগতভাবে আমার একটা কথা আপনাকে বলি, একজন উপস্থাপক হিসেবে, একজন ঘোষিকা হিসেবে, একজন পারফর্মার হিসেবে আপনাকে এই কথাটা বলছি এবং পাশাপাশি শ্রোতা হিসেবেও বলছি। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, কোনো একজন শিল্পী, কোনো একজন উপস্থাপক, কোনো একজন অভিনেতা বা গায়ক, চিত্রকর বা কোনো তিনি খেলোয়াড় যেই হন না কেন, তিনি একক সেই মানুষটি একেবারে এই সমগ্র বিশ্বের সবার তাকে ভালো লাগছে হয় না। অনেক বড় বড় গ্রেট ম্যান, গ্রেট পারফর্মার যারা, তাদেরকেও কোনো না কোনোভাবে সমালোচিত হতে হয় কোনো কোনো দৃষ্টিভঙ্গি থেকে, কোনো কোনো জায়গা থেকে। কিন্তু তাকে আমরা মহান বা অনেক বড় মাপের বলে কেন ধরে নিই যে বৃহত্তর অংশ তাকে পছন্দ করছেন? কিন্তু তাই বলে বৃহত্তর অংশ পছন্দ করছেন বলে বিরুদ্ধ মত কি থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। আপনি যে সংবাদ পাঠকের কথা উল্লেখ করেছেন, সেই সংবাদ পাঠক বা সংবাদ পাঠ সম্পূর্ণভাবে এই বিষয়টিকেই একটু মন থেকে ক্ষণিকের জন্য দূরে সরিয়ে রাখুন। আপনি যে কোনো একজন শিল্পী, তিনি আপনার খুব প্রিয় শিল্পী, বা যে কোনো একজন খেলোয়াড়, তিনি আপনার খুব প্রিয় খেলোয়াড়, অথবা কোনো একজন চিত্রকর যিনি আপনার অত্যন্ত প্রিয়, আপনি এরকম একজন দুজনের কথা মনে মনে ভাবুন। আপনি দেখুন যে হয়তো বৃহত্তর একটা অংশ তাকে পছন্দ করছে, কিন্তু একেবারে সমগ্রই যে তাকে পছন্দ করছে, গোটা বিশ্বই তাকে পছন্দ করছে তা নয়। আপনার কাছে যেমন ওই সংবাদ পাঠকের পাঠ ঠিক মনে হচ্ছে না, বা আপনি লিখেছেন আপনার পরিচিত মহলে, জানা মহলে অনেকেই আছেন এই পাঠকের পাঠ আপনাদের ভালো লাগছে না, তেমনি আবার এমনটাও আছে যে শ্রোতাদের মধ্যে ওই পাঠকের একটা দারুণ রকমের গ্রহণযোগ্যতা রয়েছে, তারা ওই পাঠকের পাঠ শুনতে খুব ভালোবাসেন, সবটাই আছে। কিন্তু সবটা থাকলেও আমরা যেমন কেউ ভালো বললে তাতে আপ্লুত হই, তেমনি কেউ যদি কোনো ত্রুটি নির্দেশ করেন তাকেও আমরা একেবারে অবহেলা করি না, আমরা সেই বিষয়কেও মান্যতা দিই, ভাবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি সেই বিষয়টা নিয়ে যে পর্যালোচনার প্রয়োজন আছে, কতটা পর্যালোচনার প্রয়োজন আছে সেই সব কিন্তু আমাদের একটা ভাববার বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি আপনার এই চিঠি আমরা সংবাদ বিভাগে পাঠিয়েছি, সংবাদ বিভাগ যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিষয়টিকে বিবেচনা করছে। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। শশাঙ্ক মণ্ডল লিখেছেন পূর্ব বর্ধমান থেকে, সুপ্রিয় সবিনয় নিবেদন, দীর্ঘ এক বছরের অপেক্ষার এবার পরিসমাপ্তি হতে চলেছে, অর্থাৎ হাতে গোনা আর মাত্র কটা দিন, এরপর শুরু হবে বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজো। আকাশবাণীও প্রস্তুত হয়ে আছে নানা রকম অনুষ্ঠানের ডালি সাজিয়ে। দিদি, এবার ডালি নিশ্চয়ই খোলা যায়, অর্থাৎ আমাদের জন্য কখন কোন সময় কি উপহার সাজিয়ে রেখেছেন এবার বলতে নিশ্চয়ই আর কোনো বাধা নেই। আমরাও তৈরি হয়ে আছি দেবীপক্ষের শুভ সূচনা থেকে অনুষ্ঠান শোনার জন্য। গত 23 সেপ্টেম্বর আকাশবাণীর বিশেষ নিবেদন বেতার পত্রিকা খুব ভালো লেগেছে, এই অনুষ্ঠানে কি পুরনো দিনের অনুষ্ঠানের রেকর্ডিং বা হোক সেটা আকাশবাণীর অনুষ্ঠান বিষয়ে কোনো অনুষ্ঠান কখনো প্রচারিত হতো, অথবা পুরনো দিনের নাটক ও যাত্রাপালা প্রচার করা যায় না? আজ আর নয়, আমিও জানি সুতাপাদি আর শর্মিষ্ঠাদি দুই দিদির শিউলি ফুল আর তার মিষ্টি গন্ধ খুবই পছন্দের, তাই দুই দিদির সঙ্গে সঙ্গে সকলকে শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে ইতি টানছি। নমস্কার, শুভরাত্রি, ইতি শশাঙ্ক মণ্ডল, পূর্ব বর্ধমান। অনেক ধন্যবাদ আপনাকে। শিউলি ফুল সেই সকালবেলায় ঝরে পড়ে, সারাদিন অনেকটা সময় সুবাসিত রাখে সে, কিন্তু এই সন্ধ্যাবেলা তো মন্দ লাগছে না তার গন্ধ। অনেক ধন্যবাদ আপনাকে শিউলি ফুলের শুভেচ্ছা এবং মিষ্টি গন্ধ আমাদের পাঠানোর জন্য, আমিও ছড়িয়ে দিলাম আপনাদের মধ্যে সেটা। এবারে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, আমাদের বড় পার্বণ দুর্গাপুজোর সামনেই, সবার মতন আকাশবাণীও প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুজোয় একটু অন্যরকমভাবে সেজে ওঠার, কিন্তু ওই আর কটা দিনের একটু অপেক্ষা, আর সামান্য কটা দিনের অপেক্ষা, নিশ্চয়ই

আপনারা সমস্ত রকম ঘোষণা শুনতে পাবেন, যে যে বিশেষ অনুষ্ঠান আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। কিন্তু এই যে সলতে পাকানোর সময়টুকুতে আমরা আরেকটু ধৈর্য রাখতে বলছি, অনুরোধ করছি আপনাদের আরেকটু ধৈর্য রাখুন। এই সলতে পাকানোর আরও খানিকটুকু বাকি রয়েছে, অনেকটা অনেকটা হয়ে গেছে কিন্তু কিছুটা বাকি রয়েছে। সেই প্রস্তুতিটুকু হলেই আমরা আপনাদের দরবারে নিয়ে আসব যে নতুন কি কি অনুষ্ঠান আপনাদের জন্য আসছে। আর আপনি ওই যে বলেছেন পুরনো দিনের নাটক বা যাত্রাপালা কি প্রচার করা যায় না, যায় তো। এমনিতেই তো পুরনো দিনের নাটক, আমরা নাটক যখন সম্প্রচার হয় সেই নাটক সম্প্রচারের সময় আমাদের বহু পুরনো পুরনো নাটক, প্রযোজিত নাটক আমরা শুনিয়ে থাকি। যাত্রাপালাও বহু পুরনো রেকর্ডিং আমরা আপনাদের শোনাই। রেকর্ডিং করা অনুষ্ঠান তো এই কারণেই যাতে একবার শুনিয়েই সেটি মিলিয়ে না যায়, তাকে যেন সংরক্ষণ করতে পারি আমরা ভবিষ্যতে আবার আবার এবং আবারও, সেই জন্যই তো রেকর্ডিংয়ের এই ব্যবস্থা। কাজেই শুনতে পাবেন অবশ্যই। আর কি বলি বলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো সবার খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক। প্রতীক মুখোপাধ্যায় লিখছেন শ্রীরামপুর হুগলি থেকে। আকাশবাণীর শতবর্ষ উপলক্ষে আমরা আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিভিন্ন দুর্লভ রেকর্ডিং শোনার সুযোগ পাচ্ছি, এই জন্য আকাশবাণী কর্তৃপক্ষকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। এই প্রসঙ্গে আমার একটি অনুরোধ আছে, 1977 সালে দুর্গাষষ্ঠীর রাত 10টা থেকে আকাশবাণী কলকাতায় প্রচারিত হয়েছিল একটি বিশেষ সঙ্গীতালেখ্য শ্রী শ্রী চণ্ডী, রচনা মন্মথ রায়, গীতিকার মোহিনী চৌধুরী, সঙ্গীত পরিচালনা অলোকনাথ দে এবং প্রযোজনা জগন্নাথ বসু। দুর্গোৎসবের মধ্যে কোনো একদিন আকাশবাণীর সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচার করার ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব। নমস্কারান্তে, ইতি প্রতীক মুখোপাধ্যায়, শ্রীরামপুর হুগলি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের কথা। আপনার অনুরোধ আমরা মাথায় রেখেছি, বিবেচনায় রয়েছে। ঠিক এক্ষুনি এক্ষুনি বলতে পারছি না যে হ্যাঁ অমুক দিন অমুক সময় এই অনুষ্ঠানটি শুনতে পাবেন, কিন্তু ভাবনায় রইল, চেষ্টা করছি, দেখা যাক। অনেক ধন্যবাদ আপনাদের, আবারও বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসন্ন উৎসব খুব ভালো কাটুক। অবশ্য উৎসবের এখনও কিছুটা দেরি আছে, উৎসবের এই প্রস্তুতি পর্বটা খুব ভালো কাটুক। সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: শুনলেন সবিনয় নিবেদন। উপস্থাপনায় ছিলেন সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। শ্রোতা বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময়ে মাসের প্রথম রোববার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই বিশেষ অনুষ্ঠান আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফ থেকে। অনুষ্ঠানের নাম অতি পরিচিত আপনাদের কাছে ইতিমধ্যেই, পত্রপাঠ রোগ বিদায়। অর্থাৎ পত্র পাঠ করব আমরা, লিখবেন আপনারা, আর রোগ বিদায় করবেন বিশেষজ্ঞরা। তাই অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরই একটি ইমেল পাঠ করছি। ইমেলটি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, পোস্ট হেতিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। তিনি লিখেছেন, প্রিয় বন্ধু, জলের কারণে 3.4 মিলিয়ন লোক প্রতি বছর মারা যান। আমাদের মতো উন্নতশীল দেশেও তার সংখ্যাটা নেহাত কম নয়। জলের জন্যই আমাশা, টাইফয়েডের মতো প্রায় 80% রোগ হয়ে থাকে। তাই বন্ধু, আমরা সঠিক পরিশুদ্ধ জল বলতে কোন জলটিকে বুঝব, যে আসলে আমাদের পানের যোগ্য জল? আমাদের গ্রামে বিভিন্ন টিউবওয়েল এবং সাবমার্শালের জল আমরা পান করে থাকি। তাছাড়া সরকার পরিচালিত বিভিন্ন রাস্তার ধারের কল থেকেও আমরা জল পান করি। শহরের দিকে কর্পোরেশনের জল, অর্থাৎ যেটাকে আমরা টাইম কল বলি, সেই জল শহরবাসীরা পান করে থাকেন।

0: তাছাড়া বাজারজাত বিভিন্ন প্লাস্টিকে মোড়া মিনারেল ওয়াটারের জল বাজার থেকে কিনে তো আমরা খেয়েই থাকি, সেই জলটাও কতটা পরিশুদ্ধ সে সম্বন্ধেও কিছু জানালে আমার মতো অনেক বন্ধুই উপকৃত হবেন। বাচ্চাদের শরীরের কিছু প্রবলেম হলে ডাক্তারবাবুরা প্রায়শই বাচ্চার অভিভাবককে বলে থাকেন আপনারা জল ফুটিয়ে বাচ্চাকে খাওয়াবেন। সর্বোপরি কোন জল আমাদের পক্ষে নিরাপদ, অর্থাৎ সেই জল পান করলে আমাদের কোনো বিপদের আশঙ্কা থাকে কি না সেই সম্বন্ধে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় বন্ধু। নমস্কার আন্তে, সোমনাথ চট্টোপাধ্যায়। ধন্যবাদ সোমনাথবাবু, আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। বর্ষাকাল পেরিয়ে গেছে, এখনও কি বলা যায়? এখনও যেভাবে আমরা বর্ষার দাপট দেখতে পাই মাঝে মধ্যে, তাই আশ্বিনেও ঠিক বর্ষা পেরিয়ে গেছে বলা যায় না, শরৎ এসেছে যদিও। আপনার এই প্রশ্নটা আমরা নিয়ে গিয়েছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তুষারকান্তি সাহার কাছে। তিনি আপনার প্রশ্ন শুনে ঠিক কি জানিয়েছেন একবার শুনে নিন।
1: পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল, তাই দেখতে গেলে পৃথিবীতে মানুষের জলের অভাব হওয়ার কথা নয়, কিন্তু এই তিন ভাগ জলের সম্পূর্ণ অংশ আমাদের পানযোগ্য নয়। একটা হিসেবে দেখা গেছে পৃথিবীর 100% জলের মধ্যে মাত্র 3-4% মিষ্টি জল, যা আমাদের পান করার যোগ্য। এই সামান্য ভাণ্ডার থেকে জল পরিশোধন করার পর সেই জল যখন নিরাপদে খাবার উপযোগী হয়ে ওঠে তখন তাকে আমরা পানীয় জল বলি। বহু শ্রম এবং অর্থ ব্যয় করে জলকে নানা পদ্ধতিতে পরিশ্রুত করার পেছনে কী কারণ থাকতে পারে তা আমরা এবারে জেনে নেব। অপরিশ্রুত জল পান করলে জলের মাধ্যমে নানা রকম ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তার থেকে বিভিন্ন রকমের রোগ দেখা যায়, যেমন কলেরা, ডায়রিয়া, হেপাটাইটিস এ, টাইফয়েড, পোলিও, অ্যামিবিয়াসিস ইত্যাদি। তাহলে সুস্থ থাকতে গেলে পরিশ্রুত পানীয় জল অবশ্যই জরুরি। কিন্তু পরিশ্রুত পানীয় জল আমরা পাবো কিভাবে? গ্রামে গঞ্জে জলাশয় বা নদী থেকে অথবা নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকে যে জল পাই, বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা তাকে পরিশ্রুত করতে পারি। যেমন বয়েলিং, অর্থাৎ জলকে কিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে তবেই তা পানীয় জলে পরিণত করতে পারি। এছাড়া বিভিন্ন রকম ফিল্টার ব্যবহার করেও জলকে পরিশ্রুত করে নিতে পারি। ক্লোরিন বা হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করে আমরা যে কোনো জলকে পরিশ্রুত করে তারপর তা পানের যোগ্য করে তুলতে পারি। আর শহরাঞ্চলে তো পৌরসভা থেকে পরিশ্রুত পানীয় জলে সরবরাহ করার বন্দোবস্ত থাকেই। এইভাবে জলকে পরিশ্রুত করে তবেই তা পান করা উচিত। জল বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে জলে থাকা পরজীবী, ব্যাকটেরিয়া, শ্যাওলা, ভাইরাস, ছত্রাক সহ বিভিন্ন ধরনের বস্তুকণার ঘনত্ব কমানো যেতে পারে। সাথে সাথে বৃষ্টির কারণে ভূপৃষ্ঠ থেকে বয়ে এসে জলে মিশে যাওয়া বস্তুকণার পরিমাণও অনেকাংশে কমানো যায়। পরিশ্রুত জল তো আমরা পান করব, কিন্তু কতটা পরিমাণে? একজন সুস্থ, স্বাভাবিক, পরিণত বয়স্ক মানুষের পক্ষে কম করে 2-3 লিটার বা 8 গ্লাস জল প্রত্যেক দিন পান করা উচিত। তবে মানুষের শারীরিক গঠন এবং কর্মক্ষমতার ওপর জলের চাহিদা আরও বাড়তে পারে। জল আমাদের শরীরে কী কী উপকারে লাগে তা একবার দেখে নেওয়া যাক। শরীরের প্রায় 60% জল। হজম ক্ষমতা বৃদ্ধি, রক্ত সঞ্চালন, মুখে লালা তৈরিতে, পুষ্টি অনুঘটক, শরীরের তাপমাত্রা ঠিক রাখা, এই সব শারীরিক ক্রিয়াকলাপগুলি সচল রাখতে জলের প্রয়োজনীয়তা অপরিহার্য। দেহে সোডিয়াম, পটাশিয়াম বা অন্যান্য ইলেকট্রোলাইট স্তরগুলোকে প্রভাবিত করতে জলের ভূমিকা অপরিসীম। পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে পেশী শক্তি হ্রাস পায়, সারাদিন ক্লান্তিভাব থেকে যায়, শরীরে তরলের ভারসাম্য রক্ষার ঘাটতি শুরু হয়। কিডনির জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে জল, আর সেই জলের যোগান আপনাকেই দিতে হবে। কিডনিতে যদি পর্যাপ্ত পরিমাণে জল না থাকে তাহলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার ফলে শরীরের ওজন হ্রাস পেতে পারে। প্রচুর পরিমাণে জল পান করলে ত্বক উজ্জ্বল ও পরিষ্কার

0: থাকে, বার্ধক্যের ছাপ পড়ে না, ত্বকের নানা সমস্যা মেটাতে জলই একমাত্র সমাধান। প্রচুর পরিমাণে জল পান করলে ক্লান্তিভাব বা ব্রণর মতো সমস্যা দূর হতে পারে নিমেষের মধ্যে। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং মানব সভ্যতার উন্নয়নের জন্য পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করাটাই আমাদের সমাজ ব্যবস্থার প্রাথমিক লক্ষণ হওয়া উচিত। পরিশুদ্ধ পানীয় জলের ব্যাপারে আমরা যদি সর্বদা সচেতন থাকি এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করি, তাহলে আমাদের মধ্যে রোগ ব্যাধির প্রকোপ অনেক কমে যাবে, আমরা সুস্থ নিরোগ দীর্ঘ জীবন লাভ করতে সক্ষম হব।
1: প্রথম ইমেলটা যখন পড়ছিলাম, আমার মনের মধ্যে একটা বিষয় ভীষণভাবে উঁকি ঝুঁকি দিল, তা হলো পরিশ্রুত পানীয় জল বা পানযোগ্য জল, তার সঙ্গেই একটা শব্দ ওতপ্রোত জড়িত, তা হলো স্বচ্ছতা। হ্যাঁ, এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। স্বচ্ছতা বা স্বচ্ছ বলতে আমরা যা বুঝি, তা সাধারণভাবে বলতে গেলে কলুষমুক্ত কোনো জিনিস বা কলুষমুক্ত কোনো পরিবেশ। এবং জলের ক্ষেত্রে বিশেষ করে যখন আমি পরিশ্রুত জল বলছি, তখন অবশ্যই প্রাধান্য দিচ্ছি স্বচ্ছতার ওপরেই। তাই এই স্বচ্ছতা বা শুভ্রতা বা নির্মল, এই শব্দগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে ইচ্ছে করলো। আর সম্প্রতি আমরা 2রা অক্টোবর পেরিয়ে এলাম। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনিও স্বচ্ছতার ওপর ভীষণভাবে জোর দিয়েছেন। অথচ দেখুন, এই স্বচ্ছ শব্দটা কিন্তু কোনো নতুন শব্দ নয়, আমরা যুগ যুগ ধরেই এই শব্দটির গুণের সঙ্গে পরিচিত। আদিমকাল থেকেই তো মানুষে বুঝতে পেরেছিল যে পশুত্ব এবং মনুষ্যত্বর মধ্যে পার্থক্য কিন্তু এটাই, মনুষ্যত্বের বীজ। তাই স্বচ্ছ শব্দটির গুণ যে মনুষ্য সভ্যতার ভিত্তি, তা আমরা বলতেই পারি, সেটা কোনো অত্যুক্তি হবে না। এবারে এই স্বচ্ছতার সঙ্গে যেটা যুক্ত হয়ে যাচ্ছে, তা হলো পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ। মানে আমরা আমাদের বাড়ি এবং আমাদের আশপাশের অঞ্চল আবর্জনা মুক্ত রাখব। কিন্তু শুধু কি আমাদের বাড়ি বা চারপাশের অঞ্চল, তা তো নয়, আমাদের মনের মধ্যে যে অস্বচ্ছতাগুলো রয়েছে তাও তো পরিষ্কার হওয়া দরকার, সেখানেও তো স্বচ্ছতা ভীষণভাবে জরুরি। তাই আমাদের চেতনার স্বচ্ছতা আনবে সামাজিক স্বচ্ছতা। এই স্বচ্ছতা নিয়ে যখন আমরা কথা বলি, তখন শরীর স্বাস্থ্যর দিক থেকে এই শব্দটি আলাদা গুরুত্ব পায়। কারণ যেটা বললাম, একটা আবর্জনামুক্ত পৃথিবী যদি আমি চিন্তা করি, সেই আবর্জনামুক্ত পৃথিবীতে কোনো রোগ বা ব্যাধি থাকবে না, তাই তো বুঝব। এবং সেই রোগ বা ব্যাধিকে ঠেকাতে আমাদের অস্ত্রই হতে পারে স্বচ্ছতা। এই যেমন সোমনাথবাবু তাঁর ইমেলে লিখেছেন যে ডাক্তারবাবুরা বাচ্চাদের অসুখ হলেই বলেন যে জলটা ফুটিয়ে খান, একই রকমভাবে ডাক্তারবাবু এই কথাও বলেন যে বাচ্চা ভালো করে হাত ধুচ্ছে তো, অর্থাৎ হাত ধোয়ারও এই স্বচ্ছতার সঙ্গে একটা নিবিড় যোগ আছে। কিভাবে এই যোগ আছে সেটা আমরা জানতে চেয়েছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার যোগীরাজ রায়ের কাছ থেকে। কেন হাত ধোব, হাত ধোয়ার উপকারিতা কি, সবিস্তারে বুঝিয়েছেন তিনি, একবার একটু শুনিয়ে দিতে চাই।
2: হাত ধোয়ার বিকল্প কিছু নেই। যত আপনি হ্যান্ড রাব শুনে থাকবেন বা এই অ্যালকোহল বেসড হ্যান্ড রাবের কথা শুনবেন, তা সত্ত্বেও হাত ধোয়া, সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, তার কোনো বিকল্প নেই। এটা বারবারভাবে প্রমাণ করা গেছে এবং চোখে আঙুল দিয়ে কদিন আগে একটা বড় যে এপিডেমিকের মধ্যে দিয়ে আমরা গেছিলাম, সেই মহাসংক্রমণ মানে মহামারী বা অতিমারী করোনা কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিয়েছে যে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। হাতের সার্বিক পরিচ্ছন্নতা মানে আমাদের যে তার যে উপরিভাগ এবং নিচের অংশ মানে সারফেস যেগুলি, সেগুলি পরিষ্কার রাখতে হবে এবং নখের ভেতরের অংশগুলি পরিষ্কার রাখতে হবে। সুতরাং সেটা করার জন্য আমাদের খাওয়ার আগে ভালো করে হাত ধোয়া দরকার এবং হাত ধোয়ার যে স্টেপসগুলো আমরা করোনা কালে প্রচুর আলোচনা করেছি সেগুলো কিন্তু মনে রাখতে হবে। তাতে কি হয়, আমরা যদি 2 মিনিট ধরে ভালো করে সাবান সাবান দিয়ে হাত ধুই, আমাদের হাতে

0: শতকরা 99.9% জীবাণু কিন্তু মুক্ত হয়ে যায়। তার মানে আমরা যদি খুব ভালো করে হাত ধুই, আমাদের হাত দিয়ে ছড়ানো রোগ, পেটের রোগ যেটা মেনলি, সেগুলিকে আমরা ওখানেই বিনাশ করতে পারি। আর আমাদের যারা হেলথ সেক্টরে কাজ করি, ডাক্তার, সিস্টার, দিদিমণি বা যে আমাদের প্যারামেডিক্যাল ওয়ার্কার্সরা আছেন, তাদের ক্ষেত্রে হাত ধোয়ার ব্যাপারটা আবার আরেকটা অন্য মাত্রা আসে। একজন রুগীকে ধরুন আমরা পরীক্ষা করলাম বা রুগীতে হাত দিলাম, তার কোনো সংক্রামক ব্যাধি থাকতে পারে বা তার মধ্যে কোনো ব্যাকটেরিয়া কলোনাইজ করে বা ঘর করে থাকতে পারে, সেই হাত যদি আমি ভালো করে পরিষ্কার করে পরের জনের মধ্যে আবার হাত না দিই, তাহলে তার থেকে কিছু ব্যাকটেরিয়া বা জীবাণু দেখা যাবে যে দ্বিতীয় জনের শরীরে ঢুকে যাচ্ছে। সুতরাং সার্বিক পরিচ্ছন্নতা মানে মূলত হাত যদি নোংরা হয়ে যায় তাহলে হ্যান্ড ওয়াশ করা, সাবান দিয়ে হাত ধোয়া, আর যদি হাত নোংরা না থাকে, মূলত ড্রাই থাকে, সেক্ষেত্রে আমরা দুজন পেশেন্ট দেখার মাঝখানে হ্যান্ড রাব করি, মানে অ্যালকোহল বেস যে হ্যান্ড রাবগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তবে বেশ কয়েকবার হ্যান্ড রাব করার পরে কিন্তু আমাদের আবার মাঝে মাঝে হাত ধুতে হবে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা শুনলেন তো হাত ধোয়া কেন দরকার? কোভিড পরিস্থিতি থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি যে কোনোই পর্যন্ত ভালো করে হ্যান্ড ওয়াশ করাটার দরকার কেন, এটা আমাদের অভ্যেসে পরিণত হয়েছিল। এখন অবশ্য পরিস্থিতি অনেকটা পাল্টেছে আর আমরাও হয়তো একটুখানি এই ব্যাপার থেকে নিজেদের দৃষ্টিটা ঘুরিয়েছি, কিন্তু সেটা করলে যে আখেরে আমাদেরই লোকসান সেটা এখন না বুঝতে পারলে, আবার এরকম কোনো ঈশ্বর না করুন ঘটনা ঘটে, তখন কিন্তু আমাদেরই হাত কামড়াতে হবে। এবার স্বচ্ছতা নিয়ে যেটা বলছিলাম, একটা আভ্যন্তরীণ স্বচ্ছতার কথা বললাম আর একটা বাহ্যিক স্বচ্ছতার কথা বললাম। এই আভ্যন্তরীণ স্বচ্ছতা বা একজন ব্যক্তির মনের ভেতরের স্বচ্ছতা বা ধরুন মানসিক স্বচ্ছতা বা চারিত্রিক স্বচ্ছতা, তা তো আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু অনেকটা বাতাসের মতো তার উপস্থিতিটা আমরা অনুভব করতে পারি। তাই আমাদের সামনেই দুর্গাপুজো, আমরা দেবীর কাছে অনেক কিছুই চাই, রূপং দেহি বলি, ধনং দেহি বলি, যশো দেহি বলি, তেমনি একটু যদি আভ্যন্তরীণ স্বচ্ছতাও চেয়ে নিই, তার প্রভাব কিন্তু বিন্দু বিন্দু ফোঁটায় ফোঁটায় প্রবল বৃষ্টিধারার মতো আমরা অনুভব করতে পারবো। আর বাহ্যিক স্বচ্ছতার কথা যদি বলি, অর্থাৎ আমাদের শারীরিক স্বচ্ছতা বা পরিবেশগত স্বচ্ছতা, সেখানেও কিন্তু একটা আভ্যন্তরীণ দিক আছে। অর্থাৎ শরীরের কিছু এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটাকে আমরা একটু লুকোচাপা করে রাখি, সে নিয়ে খুব একটা কথা বলতে সহজাত হই না বা স্বতঃস্ফূর্তভাবে সে নিয়ে খুব একটা কথা বলতে পারি না, সেখানেও কিন্তু স্বচ্ছতার একটা বড় ভূমিকা আছে। আমাদের যে যৌনাঙ্গগুলো রয়েছে সেখানেও আমাদের এই স্বচ্ছতা আনতে হবে, তাহলেই অনেকগুলো রোগ, অবশ্যই যৌন সম্পর্কিত রোগ, আমরা এড়িয়ে যেতে পারব। এই কথাটার ওপরই জোর দিয়েছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইলোরা শ্রী চক্রবর্তী। একটু শুনে নিন তিনি ঠিক কি বলেছেন।
2: প্রত্যেকেরই, কি মহিলা কি পুরুষ, সব ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতার একান্ত প্রয়োজন। সাংসারিক জীবনে পড়ার টেবিল গুছিয়ে রাখা, অফিসের ফাইলের টেবিল গুছিয়ে রাখা, পরিষ্কার রাখা, আর মহিলাদের ক্ষেত্রে সাংসারিক জীবনে তো বটেই, রান্নাঘর, বাসনপত্র, শোবার ঘর, জামাকাপড় সবই। পরিবেশ পরিচ্ছন্নতা আনে মানসিক ও শারীরিক পরিচ্ছন্নতা। মহিলাদের ক্ষেত্রে শারীরিক পরিচ্ছন্নতা বিশেষ প্রয়োজন, কেননা নানা রকমের রোগ ভোগ, বিশেষ করে যৌন রোগ, জীবাণু সংক্রমণ ও অপরিচ্ছন্নতা অনেক বড় বড় অসুখের কিন্তু আকার ধারণ করতে পারে। যৌননালীতে ইনফেকশন বা বীজাণু সংক্রমণ খুব স্বাভাবিকভাবেই হয়, আর যৌননালীর থেকে ক্রমশ ইনফেকশন উপরের দিকে উঠে জরায়ু দিয়ে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে তলপেট পর্যন্ত যেতে পারে, এমনকি ওপরের পেট সারা শরীরে ছড়িয়ে সেপটিক হয়ে যেতে পারে। সাধারণত বাচ্চা হবার পর বা কোনো বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর, অ্যাবর্শনের পর, এই ধরনের ইনফেকশনের সম্ভাবনা খুবই থাকে। যৌননালীর পাশাপাশি

0: প্রস্রাবের রাস্তা, সেই জন্য যৌননালীর কোনো ইনফেকশন প্রস্রাবের রাস্তা দিয়ে ইউরিনে ইনফেকশন হতে পারে, সেই ইনফেকশন কিডনি পর্যন্ত ছড়াতে পারে। যৌননালীর ইনফেকশন অনেক সময় টিউব পর্যন্ত ছড়িয়ে গিয়ে টিউব ব্লক করে দেয়, হতে পারে বন্ধাত্ম। বহুদিন ধরে ইনফেকশন বারবার হতে হতে জরায়ুর মুখে ক্যান্সারও হতে পারে। এছাড়া খুঁটিনাটি রোগ তো লেগেই থাকে, যেমন সাদা স্রাব, অতিরিক্ত রক্তস্রাব, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, ফোঁড়া উঠতে থাকে এসব জায়গায়, এসব তো লেগে থাকে। আর অনেক সময় ফাঙ্গাল বা হাজা জাতীয় ইনফেকশনও হয়, জায়গাটা ভিজে ভিজে থাকার দরুন, আবার স্বামীদের কাছ থেকেও হয়, সহবাসের দরুন। শুধু এ ধরনের ইনফেকশন নয়, সহবাসের দরুন কিন্তু বেশ কিছু খারাপ অসুখও হতে পারে, যেগুলোকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। যেমন কিছু হয়তো আপনারা জানেন, সিফিলিস, গনোরিয়া, এইডস, আবার অনেক রকমের ভাইরাস ইনফেকশন হয়, যেরকম হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, গুড়ি গুড়ি গুড়ি গুড়ি ফুসকুড়ির মতন বেরিয়ে যায়, চুলকায়, স্রাব হয়, জ্বালা করে, দুর্গন্ধ হয়, এই ধরনের নানা ইনফেকশন। প্রকৃতিগতভাবে যৌননালীর ইনফেকশন প্রতিরোধ ক্ষমতা থাকে, তার মধ্যে ইস্ট্রোজেন নামক হরমোন বা ডডারলিন্স ব্যাসিলাই এই রকম জীবাণু যৌননালীতে থাকে, এরা কিন্তু ইনফেকশন হতে দেয় না। কিন্তু যখন শরীরে ইস্ট্রোজেন নেই, যেমন কিশোরীদের মাসিক শুরু হওয়ার আগে, আর একদম বৃদ্ধ বয়সে যখন মাসিক উঠে গেছে, তখন শরীরে ইস্ট্রোজেনের অভাবে কিন্তু ইনফেকশন বেশি হতে পারে। এছাড়া মাসিক চলাকালীন, অ্যাবর্শনের পর, বাচ্চা হওয়ার পর এই প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আর সেই সময় কিন্তু চটপট ইনফেকশন হয়ে যায় এবং খুব মারাত্মক আকারও নিতে পারে। এই জন্য কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা হচ্ছে যাকে পার্সোনাল হাইজিন বলে, নিয়মিত সাবান মেখে সুন্দর করে চান করা, পরিষ্কার কাঁচা জামা কাপড় পরা, বিশেষ করে আন্ডার গার্মেন্টস, হ্যাঁ, তারপরে মাসিকের সময় ওই কাপড় নোংরা এসব ব্যবহার না করা, করলেও পরিষ্কার কাপড় ব্যবহার করা, পুকুরে না ডোবা, পুকুর থেকে অনেক ইনফেকশন হয় যারা পুকুরে চান করেন, প্রস্রাবের পর জল দিয়ে ধুয়ে গামছা বা টিস্যু পেপার দিয়ে জায়গাটা শুকনো রাখা, আর সবচেয়ে বেশি করে বলার কথা হচ্ছে যে আজকাল তো খুব অবাধ মেলামেশা, ছোটো ছোটো বাচ্চারাও নানান রকম ইনফেকশন ধরে পড়ে, আর সহবাস যদি হয় তাহলে কন্ডোম ব্যবহার করা, অচানক যদি কিছু হয় তাতে দুদিকেই প্রতিরোধ, সেটা হচ্ছে বাচ্চা হবার ভয়ও নেই আর ইনফেকশন থেকেও উদ্ধার পাওয়া। এছাড়া স্বামীদেরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিশেষ প্রয়োজন, কেন কি সহবাসের পর স্বামীদের কাছ থেকেও এই ধরনের ইনফেকশন অনেক হতে পারে।
1: সুতরাং শ্রোতাবন্ধুরা, স্বচ্ছতাকে আমাদের জীবনধারার একটা অঙ্গ করে নিতে হবে, শুধু কথার কথা নয়, কাজেও তার প্রতিফলন যাতে হয় সেদিকে আমাদের একটু যত্নবান হতেই হবে। এবার আরেকটি চিঠি যা পেয়েছি আমরা বর্ণশ্রী চক্রবর্তী কাঁচড়াপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখেছেন, আমার শিশুর বয়স 5 বছর, তার বয়সের তুলনায় তার ওজন অনেকটাই বেশি, চলাফেরা বা দৌড়ঝাঁপ করতেও যার জন্য তার একটু অসুবিধে হয় বই কি, এই নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নেই। এই অতিরিক্ত মেদ কিভাবে ঝরানো যায় সেটা যদি আমাদের জানান উপকৃত হব। ওবেসিটি, একদম সঠিক প্রশ্ন করেছেন বর্ণশ্রী দেবী। আজকালকার শুধু বাচ্চাদের মধ্যেই নয়, আমাদের প্রত্যেকের মধ্যেই এই অতিরিক্ত মেদ হয়ে যাওয়ার একটা প্রবণতা, বা মধ্যপ্রদেশটা একটু বেড়ে যাচ্ছে এটা বলে হাসাহাসি করার একটা প্রবণতা আছে, কিন্তু আমরা কজনই বা এই নিয়ে খুব একটা কাজ করি বা এটা কমানোর চেষ্টা করি? আপনি যে এই বয়স থেকেই আপনার বাচ্চাকে একটা সুস্থ এবং মেদ মুক্ত শরীর দিতে চাইছেন তার তারিফ করতেই হয়। আপনার এই প্রশ্নটা আমরা নিয়ে গিয়েছিলাম শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অসীম মল্লিকের কাছে, তিনি কি জানাচ্ছেন একটু শুনে নিন।
2: দুদশক আগে পর্যন্ত আমরা দেখতাম যে অনেক বাচ্চা অপুষ্টি রোগে ভুগছে, কিন্তু বর্তমান যুগের হাওয়া এবং কালচারের জন্য দেখা যায় যে অনেক শিশুই কিন্তু এখন যে প্রবলেমে ভুগছে সেটির নাম হচ্ছে ওবেসিটি বা মোটা।

0: মোটা হয়ে যাওয়া। এখন দেখা যাক এই মোটা হয়ে যাওয়ার কারণ কী কী থাকতে পারে। তার একমাত্র কারণ হচ্ছে বেশি খাওয়া। অনেক সময় দেখা যায় পাঁচে শিশুর শরীর দুর্বল হয়ে থাকে, সেই কারণে ঠিক মতো না বাড়ে, এই ভয়ে অনেক মায়েরাই তার শিশুকে পরিমাণের অনেক বেশি খাওয়ান, বারে বারে খাওয়ান। অনেক সময় দেখা যায় অতিরিক্ত যত্ন, এটা বেশিরভাগই হয় যদি একমাত্র শিশু যদি থাকে তাকে বেশি যত্ন, অথবা যদি দু তিনজন শিশুও থাকে একই বাড়িতে দাদা দিদিদের দেখা দেখি ঈর্ষাজনিত কারণে বেশি খাওয়ান, অনেক সময় বেশি মিষ্টি জাতীয় খাওয়ার অভ্যেস, এইসব কারণেই দেখা যায় যে বাচ্চা আজকাল মোটা হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে মা বাবা চাকরিরত, বাচ্চা থাকে কেয়ারটেকারের আন্ডারে, সেই জন্য বাচ্চা অখুশি থাকে, নিরাপত্তাহীন বোধে ভোগে, সেই শিশুরাও কিন্তু অনেক সময় মোটা হয়ে যায়। এছাড়া এখন দেখা যায় সমস্ত বাচ্চারায় খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে, টিভি দেখতে যদি বাচ্চা খায় তাহলে তার কর্মশক্তি ক্ষয় হয়ে যায়, সে কর্মশক্তি যদি ক্ষয় হয় তাহলে দেখা যায় যে বাচ্চার ওজনই হচ্ছেন, বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। কিছু কিছু হরমোন আছে যেমন থাইরয়েড হরমোন, অ্যাড্রিনাল কর্টিকয়েড হরমোন, এইসব রোগে বা যে বাচ্চা নেফ্রোটিক সিনড্রোম স্টেরয়েড খায় তারাও কিন্তু মোটা হয়ে যেতে পারে। কিছু কারণ আছে বংশগত কারণ, যদি বাবা মা দুজনেই হেলদি মোটা থাকেন তাদের বাচ্চা হতে পারে। আর কিছু কিছু কারণ আছে যেগুলো অজ্ঞাত কারণ, আমরা এখন পর্যন্ত কারণ খুঁজে পাইনি, সেজন্য কিন্তু অনেক সময় বাচ্চা মোটা হয়ে যেতে পারে। এরপরে আসি আমরা মোটা হওয়া যাওয়ার কারণ খুঁজতে, কেননা মোটা এমনই জিনিস, বাচ্চা যদি ওবেস বা মোটা হয় তার চিকিৎসা করা খুব ডিফিকাল্ট, সুতরাং যাতে বাচ্চা মোটা না হয় সেই চেষ্টাই করতে হবে।
1: তাহলে বর্ণশ্রী দেবী, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আপনার এই চিঠির সঙ্গে আমরা আজকের আমাদের এই অনুষ্ঠান, যার শিরোনাম পত্রপাঠ রোগ বিদায়, এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন আমাদের এই অনুষ্ঠানে আপনারাও আপনাদের প্রশ্ন রাখতে পারেন, তার জন্য দুটো মাধ্যম খোলা আছে। প্রথম মাধ্যম অবশ্যই চিঠি, আপনারা চিঠি পাঠাতে পারেন, চিঠির খামের ওপরে লিখবেন পত্রপাঠ রোগ বিদায়, তার তলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, আকাশবাণী কলকাতা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আর দ্বিতীয় পন্থা ইমেল, আমাদের ইমেল আইডি হল healthsection.akashwanikolkata@gmail.com। ভেঙে বলি, healthsection.akashwanikolkata@gmail.com। তাই চটপট আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জানিয়ে দিন, আমরা চেষ্টা করব আপনাদের এই প্রশ্ন বিশেষজ্ঞদের কাছে নিয়ে যেতে এবং তাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ আপনাদের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিতে। আজ এ পর্যন্তই, সবাই ভীষণ ভালো থাকবেন, সামনেই দুর্গাপুজো, সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি, প্রত্যেকের পুজো অত্যন্ত আনন্দময় হোক এবং সুস্থ হোক। নমস্কার।
2: শুনছিলেন পত্রপাঠ রোগ বিদায়, উপস্থাপনায় ছিলেন তনয়া বিশ্বাস, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দেবশ্রী ঘোষ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শুরু হচ্ছে এ মাসের গান, শিল্পী সৌম্যকান্তি বসু, গীতিকার কাজল গুপ্ত, সুরকার জয়ন্ত সরকার।

0: শুনলেন এ মাসের গান। শিল্পী সৌম্যকান্তি বসু, গীতিকার কাজল গুপ্ত, সুরকার জয়ন্ত সরকার।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বিতশক চক্রবর্তী। স্বামী বিবেকানন্দ মনে করতেন শিক্ষা পরিপূর্ণতারই এক প্রকাশ, আর এই পরিপূর্ণতা শুরু হয় আমাদের সবার জীবনে কোনো না কোনো শিক্ষাঙ্গন থেকেই। নমস্কার শ্রোতা বন্ধুরা, শিক্ষাঙ্গন থেকে একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আমরা প্রতিবার পৌঁছে যাই নতুন কোনো শিক্ষাঙ্গনে, আর আজ আমি চলে এসেছি বেলঘড়িয়ার একদম কাছে উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়। বেলঘড়িয়া স্টেশন থেকে 10 মিনিট দূরে অবস্থিত এই বিদ্যালয়ের নাম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী হরদয়াল নাগের নামানুসারে। তাদের অনুগামীদের সাহচর্যে গড়ে ওঠা এই বিদ্যালয় আজ সুপরিচিত নিজ গুণাবলীতে।
2: নমস্কার, আমি সৌমেন পাল, প্রধান শিক্ষক উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত 1958 সালে। তার আগে বলে নিই হরদয়াল নাগ মহাশয় সম্বন্ধে, কারণ অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে উনি বোধহয় জমিদাতা, সেই জন্য এই স্কুলের নামকরণ ওই নামে। আসলে বিষয়টা একদমই তা নয়। হরদয়াল নাগ স্বাধীনতা সংগ্রামী, এবং উনি এখানকার নয়, তৎকালীন কুমিল্লা বা এখন যে অংশটি ত্রিপুরার মধ্যে পড়েছে চাঁদপুর গ্রামের, ওইখানেকার তিনি, অর্থাৎ চাঁদপুরের গান্ধী নামে প্রখ্যাত, গান্ধীবাদী। এবং খুব আক্ষেপের কথা, উনি যে স্তরের নেতা ছিলেন ইতিহাস কিন্তু তাকে সেই রকম স্থানটি দেয়নি। পরবর্তীকালে এখানে ওনার অনুগামীরা কিছু উদয়পুর অঞ্চলে বসবাস করেন এবং ওনার নামে এই বিদ্যালয়টি কিছু শুভানুধ্যায়ী নিয়ে তৈরি হয়। 1958 স্কুল স্থাপিত হওয়ার পর 1961 স্কুল

0: রেকগনাইজড হয় এবং একেবারেই প্রথমে ক্লাস ফোর পর্যন্ত, তারপরে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়। বিদ্যালয় প্রথম দিকে এই স্কুলটিকে মূলত ওপার বাংলা থেকে যারা এসেছিল তাদের বিদ্যালয় বলেই এটা সেইভাবে তৈরি হয়, রেফিউজি স্কুল। বর্তমানে বিষয়টা একটু অন্যরকম, চারদিকে যখন বাংলা মিডিয়াম স্কুলের যাই যাই রব, আশপাশে সব জায়গায় শহরাঞ্চলে সব স্কুলে 100, 150, 200, 500 ছাত্র থাকলেই যখন বলা হয় যে অনেক ছাত্র, আমাদের এই মুহূর্তে এখন 1600 ছাত্র, ইংলিশ মিডিয়াম নয়, সম্পূর্ণ বাংলা মিডিয়াম। এবার প্রশ্ন থাকে যে চারদিকে এই যাই যাই রবের মধ্যে দাঁড়িয়েও উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় কেন সবাই আসছে? এক, স্টিক টু বেসিক্স, অর্থাৎ সময় মতো সব কিছু করা, অর্থাৎ ঠিক সময় আসা যাওয়া, পরীক্ষা নির্ধারণ, এই সব কিছু, এটা এটা একদম বেসিক জায়গাটা যেটা কোনোভাবে বঞ্চিত না হয় এটা আমরা সব দেখেছি। দুই হচ্ছে সংস্কৃতি, মানে কালচার ইজ এ ওয়েপন, এটাকে যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এইটাতে ধরুন আমাদের বিদ্যালয়ে সব হয়, অর্থাৎ সারা বছর নাট্যচর্চা হয়, দুটো থেকে তিনটে ওয়ার্কশপ হয়, গানের দিক থেকেও তার চর্চা থাকে। এবছর আমরা কলা উৎসবে রাজ্যস্তরে প্রতিদ্বন্দ্বিতা করে জেলাতে প্রথম হয়ে রাজ্যস্তরে করেছি, এবিটিএ অনুষ্ঠানে রাজ্যতে প্রথম হয়েছি, অর্থাৎ গানের চর্চাটাও আছে, আবৃত্তি, নাচ, এই যা কিছু সংস্কৃতিগতভাবে সেটা আছে। এবং প্রসঙ্গত এটা বলে রাখি, এই সব বিষয়ে কিন্তু শিক্ষক নেই, মূলত যারা করান বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এই কাজটার দায়িত্ব নিয়ে থাকে, তারাই এসে এই কাজটি করান। অর্থাৎ এইরকমভাবে প্রাক্তন এবং বর্তমানের মেলবন্ধনেই এই স্কুলটির রমরমা। আমাদের স্কুলের ট্যাগলাইন আমরা সবসময় বলি, এমন একটি বিদ্যালয় যে বিদ্যালয়ে কেউ প্রাক্তন হয় না।
1: সত্যি এভাবেই প্রাক্তন বর্তমান মিলেমিশেই গড়ে তুলুক প্রকৃত শিক্ষা। আজ যুব দিবসের দিনে বিশেষ করে এই মেলবন্ধনিত কাম্য সঙ্গে পেয়ে গিয়েছিলাম এই বিদ্যালয়েরই প্রাক্তনী, যিনি গানে গানে শ্রদ্ধা জানালেন যুব দিবসের যুবনায়ককে।
2: নমস্কার, আমি শাম্ভবী, উদয়পুর হরদয়াল নাগ থেকে 2017 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে বেরিয়েছি। আমি শোনাচ্ছি মনোচলনিজনিকেতনে।

0: এছাড়াও স্কুলের দুই ছাত্রী সুর তুলেছিল বেহালায়।
1: নমস্কার, আমি অনুষ্কা কুণ্ডু, উদয়পুর হরদল নাগ আদর্শ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমাদের নিবেদন আজকে পুরানো সেই দিনের কথা গান।
2: নমস্কার, আমি আয়ুষী মণ্ডল, আমিও সঙ্গ দিচ্ছি।

0: শুরুর দিনগুলো সব সময় কঠিন হয়, তবুও শুরু তো আমাদের করতেই হয়। সঙ্গে পেয়ে গেছিলাম এই বিদ্যালয়ের এমন একজন প্রাক্তনীকে যিনি বর্তমানে এখানকার কার্যকরী সমিতির প্রধান। এই বিদ্যালয়ের শুরুর সময়টা ঠিক কেমন ছিল জানিয়েছিলেন আমাদের।
1: আমার নাম দীপায়ন ভট্টাচার্য, আমি এই উদয়পুর হরদয়াল ন্যাং আদর্শ বিদ্যালয় থেকে 1966 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে বৃহত্তর জগতে চলে গেছি। আমি বর্তমানে এই বিদ্যালয়ের কার্যকরী সমিতির সভাপতি। একটা অদ্ভুত অনুভূতি হয়, আমি যে বিদ্যালয়ের অঙ্গনে আমরা দাপিয়ে বেরিয়েছি, খেলাধুলো করেছি, মাস্টারমশাই বা আমাদের শিক্ষক মশাইদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেছি, চিৎকার চেঁচামেচি, বিভিন্ন রকমের মাস্টারমশাইদের হুঙ্কার যে যাও ক্লাসে যাও, অনেকক্ষণ খেলা হয়ে গেছে, এখন যেন প্রতিধ্বনিত হয় বিদ্যালয়ের প্রত্যেকটা করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে, প্রত্যেকটা রুমের দিকে তাকাতে তাকাতে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। সেই এক অদ্ভুত অনুভূতি ছাত্র জীবনে উপভোগ, যা আমার স্মৃতিচারণে সবসময় মনে পড়ে যে কী দিনগুলো আমরা তখন অতিক্রম করেছি। এই বিদ্যালয়ের যে যখন ভিত কাটা হয়, বর্তমানে যে বিদ্যালয়ের অট্টালিকা, এই অট্টালিকা তখন ছিল না, এটা পুরো মাঠ ছিল। আমার বাড়ি যেহেতু বিদ্যালয় থেকে 5 মিনিটের রাস্তায়, সেহেতু এই বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের উত্তর দিকে একটি বড় মাঠ আছে, সেই মাঠে আমরা খেলাধুলো করতে আসতাম। আর আমাদের চোখের সামনে এই বিদ্যালয়ের ভিত কাটা হয়, তৈরি হয়, ধীরে ধীরে চোখের সামনে এই বিদ্যালয়ের গৃহ গড়ে ওঠে।
0: এরই মাঝে পেয়ে গিয়েছিলাম এই বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রীদের, যারা সমবেত সঙ্গীতে মুখরিত করেছিল চারপাশ।
2: নমস্কার, আমার নাম অঙ্কুশ কুমার বারুই, আমি ক্লাস 7-এ পড়ি।
3: নমস্কার, আমার নাম কাঞ্চন পাল, আমি 12-এ পড়ি।
4: নমস্কার, আমার নাম অদিতি দত্ত, আমি ক্লাস 12-এ পড়ি।
5: নমস্কার, আমি নবমিতা কর্মকার, দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
6: নমস্কার, আমি তথাগত দেবনাথ, আমি 11 শ্রেণীর ছাত্র।
7: নমস্কার, আমি রূপঙ্কর পাল, আমি 12 শ্রেণীর ছাত্র।
8: নমস্কার, আমি সুমিত রায়, আমি 11 শ্রেণীর ছাত্র।

0: তবে শুধু গানে কি মন ভরে এই বিদ্যালয়ের আরেক প্রাক্তনী শুনিয়েছিল আবৃত্তি।
1: নমস্কার, আমার নাম স্বপ্ননীল সরকার। আমি 2018 সালে এই স্কুল থেকে পাস আউট করেছি। আমি শোনাবো কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। কি আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারি দিতে হবে, পারি নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাত্রি মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সুঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। গিরিশঙ্কর ভীর যাত্রীরা গুরু গর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তিজিবে কি পথ মাঝ, করি হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির কোণে লাল হলো যে থাকলাই ভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে আই ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতিরে করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
0: এছাড়াও কথা বলে নিয়েছিলাম এই বিদ্যালয়ের সহকারী অধ্যাপকের সঙ্গে। তিনি জানিয়েছিলেন এই বিদ্যালয়ের পড়াশোনা ও পড়াশোনার বাইরের জগতের বিভিন্ন খুঁটিনাটি।
2: নমস্কার, আমি পার্থ বসু, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমার বিষয় বাণিজ্য। আমি 1996 সাল থেকে এই বিদ্যালয়ে কর্মরত। আমাদের এই বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে এবং একাদশ দ্বাদশ শ্রেণী আমাদের সহপাঠ্যক্রম, অর্থাৎ বালক বালিকা উভয়ই পড়ে। 5-10 শুধু বালক বিভাগ। একাদশ দ্বাদশে আমাদের বিজ্ঞান বাণিজ্য কলা তিনটি বিষয় পড়ানো হয় এবং বাণিজ্য বিভাগে যে সকল বিষয়গুলো আছে সবগুলোই আমরা এখানে পড়াই। কলা বিভাগেও অনেকগুলো বিষয়ই আমরা পড়াই, কিন্তু দুই একটা বিষয় এখনও আমরা ইনক্লুড করতে পারিনি। আশা করছি আগামী দিনেও নিউট্রিশন এবং আমাদের এডুকেশন, এই দুটো সাবজেক্ট আমাদের বর্তমানে নেই। আমরা চেষ্টা করছি এই দুটো সাবজেক্টকেও আমাদের অন্তর্ভুক্ত করার। বর্তমানে বিজ্ঞান বিভাগে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সাইকোলজি এগুলো পড়ানো হচ্ছে। বাণিজ্য বিভাগে অ্যাকাউন্টেন্সি, ইনকাম ট্যাক্স অ্যান্ড কস্টিং, বিজনেস স্টাডিজ, CLPA অর্থাৎ ল এবং অডিট, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলো পড়ানো হচ্ছে। এবং ম্যাথ যেটা অনেক স্কুলেই থাকে না, কমার্সে অঙ্ক, আমাদের কিন্তু এখানে কমার্সের অনেক ছাত্রছাত্রী যারা অনেক দূর থেকে, আমাদের বেলঘরিয়া স্কুল, সোদপুর, আগরপাড়া এসব দিক থেকেও অনেক ছাত্রছাত্রী আসে শুধু এই কমার্সে ম্যাথটা পড়ার জন্য। অনেক স্কুলেই এই কম্বিনেশনটা থাকে না। বা কলা বিভাগে আমাদের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, মনোবিদ্যা, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, আর আছে সংস্কৃত। এই বিষয়গুলো আমাদের পড়ানো হচ্ছে। এই তিনটে বিষয়ই আমাদের ভালো রেজাল্ট হয়। কমার্সের রেজাল্ট তো আমাদের বরাবর খুবই ভালো। এই স্কুলটা কমার্সের স্কুল নামেই এই অঞ্চলে খ্যাত। অনেক দূর দূরান্ত থেকে কমার্স পড়ার জন্য এই স্কুলে আসে এবং রেজাল্টও সায়েন্স, কমার্স, আর্টসে কমার্সের রেজাল্টই উচ্চ মাধ্যমিকে সবচেয়ে ভালো হয়। পড়াশুনোর পাশাপাশি আমাদের স্কুলে অন্যান্য সহপাঠ্যক্রমিক যে কার্যাবলী, যেমন বৃক্ষরোপণ, আমরা প্রতি বছরই একটা বৃক্ষরোপণ কার্যক্রম নিয়ে থাকি ছাত্র শিক্ষক উভয় মিলে স্কুলের ভেতরে, স্কুলে।

হয় সেখানে কিন্তু প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী তারাও এখানে অংশগ্রহণ করে, এবং আমাদের এনসিসির ইউনিট এই অঞ্চলে খুব নাম করা একটা ইউনিট। অনেক ছাত্রছাত্রী আমাদের এনসিসির সঙ্গে জড়িত এবং বিভিন্ন ক্যাম্পে তারা যায়, সাফল্য অর্জন করেছে। সঙ্গে সঙ্গে খেলাধুলো, এনসিসির সঙ্গেও খেলাধুলোটাও আমাদের স্কুল কিন্তু পিছিয়ে নেই। পড়াশুনো, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলো সব জায়গায় কিন্তু হরদয়াল স্কুল একটা নিজস্ব জায়গা ধরে রেখেছে। খেলাধুলোতে আমাদের সদ্য আমরা একটা দমদমে একটা স্কুলের তাদের 50 বছর উপলক্ষে একটা ফুটবল প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এবং শুধু যে এবছর চ্যাম্পিয়ন হয়েছি তা নয়, বিগত বছরগুলো থেকে আমাদের মধ্যে এই খেলাধুলোর একটা আগ্রহ ছাত্রদের মধ্যে থাকে এবং আমরা বিভিন্ন জায়গায় খেলাধুলায় অংশগ্রহণ করে অনেক পুরস্কার নিয়েছি। প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে পুরস্কারের ছড়াছড়ি, দেখলে যারা আসবে স্কুলে তারা দেখতে পাবে যে কাপ এবং কত ট্রফি আমাদের এখানে আছে। আর শুধু যে ফুটবল ক্রিকেট তা নয়, ভলিবল, ছাত্র শিক্ষক ভলিবল এবং ছাত্রী এবং শিক্ষিকাদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, এগুলো প্রত্যেক বছর স্পোর্টসের সঙ্গে সঙ্গে এগুলো হয়। এখনও রোজ আমাদের এই শীতকালটায় ভলিবল, ছাত্র শিক্ষক মিলে ভলিবল খেলা হয় এবং বিভিন্ন জায়গায় যে শিক্ষকদের মধ্যে অন্যান্য স্কুলের শিক্ষকদের সঙ্গে ভলিবল প্রতিযোগিতা, সেখানেও আমরা অনেক বছর চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের রাজ্যস্তরে অ্যাথলেট আছে, এখনও আমাদের স্কুলে পড়ছে এবং রাজ্যস্তরে তারা সাফল্য অর্জন করেছে অ্যাথলেটিক্সে। এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু হরদয়াল স্কুলের একটা নিজস্বতা বজায় রাখতে পেরেছি। আমাদের স্কুলে লাইব্রেরি একটা আমাদের খুব গর্বের জায়গা। আমাদের একটা বিরাট ঘর আছে শুধু লাইব্রেরির বইয়ে ভর্তি এবং সেখানে ছাত্রছাত্রীরা বসে, একসঙ্গে 50 জন ছাত্রছাত্রী বসে সেখানে পড়তে পারে। বিভিন্ন সেখানে ম্যাগাজিন রাখা হয়, বর্তমানে যেগুলো ছাত্রছাত্রীদের উপযোগী বিভিন্ন ম্যাগাজিন সেগুলো রাখা হয়। সঙ্গে তাদের পাঠ্য বই ছাড়াও অনেক গল্পের বই এবং বিভিন্ন প্রবন্ধ বা রচনাবলী ইত্যাদি আছে। ছাত্ররা বাড়ি নিয়ে গিয়েও পড়ে, আবার তারা এখানে বসে থেকেও অনেকে বিভিন্ন অফ ক্লাস যদি থাকে কোনো সময়, তারা ওই সময়টা লাইব্রেরিতে সময় কাটায়। আমাদের ল্যাব যেগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাদের ল্যাব আছে এবং প্রত্যেকটাই কিন্তু ওয়েল ইকুইপড। যেগুলো একটা বিদ্যালয় থাকে সেগুলো তো আছেই, বরং কলেজের সমকক্ষ ল্যাব আমাদের এই ল্যাবগুলো। সাম্প্রতিক স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, আমাদের বিদ্যালয় একটি সায়েন্স মিউজিয়াম তৈরি করে দিয়েছে। সেই মিউজিয়ামে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজির বিভিন্ন ছোট ছোট মডেল আছে, যে মডেলগুলো দেখে ছাত্রছাত্রীরা হাতে কলমে কাজ করতে পারে এবং বই পড়ার সঙ্গে সঙ্গে তারা ওই মডেলগুলো দেখে আরও তাড়াতাড়ি পড়াটা রপ্ত করতে পারে। এইটা করার জন্য আমাদের ছাত্রছাত্রীদের খুবই উপকৃত হয়েছে। আমরা তো প্রতি বছর শিক্ষামূলক ভ্রমণে তাদের নিয়ে যাই বিভিন্ন জায়গায়, কিন্তু স্কুলের মধ্যে এই মিউজিয়ামটা থাকায় আমাদের কিন্তু খুবই ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। আমাদের প্রতি বছরই একটা উঁচু ক্লাসের ছাত্রছাত্রী অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ট্যুর হয়, এডুকেশনাল ট্যুর বলি আমরা যেটা, সেখানে তিন চার দিন ধরে চলে। সেখানে প্রকৃতি পাঠের সঙ্গে সঙ্গে শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রী উভয় মিলে একত্রিতভাবে অনেক জায়গায় গেছে। এই বছরও আমরা ছত্তিশগড় গেছিলাম। প্রতি বছরই এটা হয়ে থাকে, প্রায় 150 থেকে 200 ছাত্রছাত্রী সেখানে যায়। আর যারা নিচু ক্লাসের ছাত্রছাত্রী তাদের নিয়ে আমরা একদিনের একটা আউটিং করি কলকাতার মধ্যে, কোনোবার মিউজিয়াম, মার্বেল হাউস, আমাদের বিড়লা প্ল্যানেটোরিয়াম, চিড়িয়াখানা ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা ছাত্রছাত্রীদের নিয়ে যাই। এবং এই যে চার দিন যখন আমাদের এডুকেশনাল ট্যুরটা হয়, চার দিন ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে একসঙ্গে থাকে, এতে কিন্তু শিক্ষকদের সম্বন্ধে তাদের যে একটা ভীতি, সেই ভীতিটা দূর হয়ে যায়। একটা সুন্দর ছাত্র শিক্ষক সম্পর্ক মানেই যে ভয় ভীতির সম্পর্ক, সেটা আমাদের মধ্যে নেই এবং এই ট্যুরগুলো সেটাতে সাহায্য করে। ছাত্রছাত্রীরা কিভাবে ভবিষ্যতে নিজেদের জিনিস নিজেরা গুছিয়ে নেবে, নিজেদের কাজ নিজেরা করবে, এগুলো তারা বুঝতে পারে। বাবা মায়ের সঙ্গে থেকে না থেকে বাইরে গিয়ে তারা আমাদের সঙ্গে যে থাকছে, ফলে তাদের মধ্যে একটা সাহসও একটা তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা, এখন তো সর্বক্ষণ তাদের হাতে মোবাইল, এই মোবাইলটা আমরা কিন্তু স্কুলে আনতে দেই না। এই যে যখন ট্যুরে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে তখন একটা নির্দিষ্ট নিয়মানুবর্তিতার মধ্যে থাকছে, ফলে এই মোবাইল ছাড়া যেও থাকা যায় এটাও তারা কিন্তু এই ট্যুরের মধ্যে থেকে রপ্ত করতে পারছে।

সত্যি এমনটাই তো হওয়া উচিত। ছাত্র শিক্ষক সম্পর্ক কখনোই ভয়ের হতে পারে না, কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয়ের অস্তিত্ব বেমানান। আমরা সবাই সেই আলোর পথযাত্রী যারা প্রকৃত শিক্ষাকে খুঁজে চলি সবসময়, আর উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় হয়তো সেই আলোর পথযাত্রী তৈরির কারিগর। তোমাদের সঙ্গে আজ শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে ছিলাম আমি বিতশক, আর যেতে যেতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের করা সমবেত সঙ্গীত রেখে গেলাম তোমাদের জন্য।

0: শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছিলেন বিতোষক চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার।

গান শুনলেন নজরুল গীতি শিল্পী প্রবীর কুমার মজুমদার। এবারে দোতারা শিল্পী উজ্জ্বল চক্রবর্তী।

0: এতক্ষণ গজল শুনলেন দেবাশিস অধিকারীর কণ্ঠে।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগে বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গান ও বাংলা থুডি গানের অনুষ্ঠান। প্রথমে বাংলা ছায়াছবির গান শুনবেন। অন্তহীন ছায়াছবি থেকে প্রথম গানটি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনলেন অন্তহীন ছায়াছবির গান। এবারে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান, প্রথমে কিশোর কুমার।

0: জমে আছে বাধা কিসে, মিলে মিশে কেটে যাবে রাত।
1: বেশ তো,
0: এবারে দুজনে চলে যাব, হে হে হে যাব।

0: India finished fourth in the overall medal standings with 85 medals, including 21 gold, 21 silver and 37 bronze. President Draupadi Murmu, Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi congratulated the Indian contingent on its performance at the Asian Games. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব। 5ই অক্টোবর গীতাঞ্জলি ও সঞ্জয়িতা সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6টা 5 মিনিটে 6টা 30 মিনিটে আজকের চাষবাস, আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ সম্পর্কে বলবেন ডক্টর অসীম কুমার দুলুই। 6টা 40 আপনার স্বাস্থ্য, জন্মগত হৃদরোগ বিষয়ে বলবেন ডাক্তার সিদ্ধার্থ মানি। 6টা 45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও রাজেন রায়। 7টা 45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনীতা বিশ্বাস। 8টায় বিজ্ঞানের খবর লিখেছেন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। 8টা 5 নজরুল গীতি শিল্পী ত্রিদীপ রায় চৌধুরী। 8টা 20 বাংলা গথিকা রসে না সন্দেশে বলবেন উদয় চট্টোপাধ্যায়। 8টা 30 শরদ পণ্ডিত সুররঞ্জন। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গান। 9টা 25 সমীক্ষা। 9টা 30 গানে গানে শেষাংশ। 10টায় গানের ভেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী, ব্রতদীপ মুখোপাধ্যায়। 12টায় কীর্তন শিল্পী দ্যুতি চক্রবর্তী। 12টা 15 লোকগীতি শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়। 12টা 33 উনজমির দুন ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1টায় নির্বাচিত লোকগীতি। 1টা 45 মহিলা মহল অন্ধ সংবাদ উপস্থাপনায় ব্রততী দাস। এছাড়াও শুনবেন শ্রীতমা মুখোপাধ্যায় বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন। শুনবেন সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শুভ্র মুখোপাধ্যায়। এছাড়াও অতিথি হিসেবে থাকবেন জয়দীপ কর্মকার। 5টা 30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা করবেন কুলপি বালিকা বিদ্যাপীঠের শিক্ষিকা বনানী মণ্ডল ও 2 শিক্ষার্থী। সন্ধ্যে 6টা 5 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীরা। 6টা 15 সাঁওতালি অনুষ্ঠান। 6টা 38 কৃষি কথার আসর, বিকশিত ভারত কেন্দ্রীয় প্রকল্প, ডক্টর সৈকত কুমার বসুর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। মাছ চাষে রোগ নিয়ন্ত্রণ, বনস্পতি বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7টা 30 সমীক্ষা, 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, মশাবাহিত রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ডাক্তার অমিতাভ নন্দীর সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9টায় শুনবেন ঠুমরি দাদরা শিল্পী বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। 9টা 30 আবৃত্তির আসর উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9টা 45 জেলা আকাশবাণী। 10টায় বাংলা ছায়াছবির গান। 10টা 10 সেবা সংকল্প অভিযান প্রযোজনায় আকাশবাণী সংবাদ বিভাগ। 10টা 30 কীর্তন দ্যুতি চক্রবর্তী। 10টা 45 নজরুল গীতি ত্রিদীপ রায় চৌধুরী। 11টা আধুনিক গান সুনীতা বিশ্বাস। 11টা 10 সেতার পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6টা 15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী সুমতি মুতাতকর। 6টা 25 রবীন্দ্রসঙ্গীত সুনীতা বিশ্বাস। 6টা 35 রামচরিত মানস 254 পর্ব। 6টা 45 ভজন শিল্পী তুরবান বেরা। 7টা 10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা হাজরা। 8টা 30 নজরুল গীতি শিল্পী ত্রিদীপ রায় চৌধুরী। 8টা 45 রামপ্রসাদী গান শিল্পী তপন ঘোষ। 9টায় লোকগীতি শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়। 9টা 10 রাজধারা উপস্থাপনায় পপি নাগ। 10টা 15 আঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম। 11টায় খেয়াল শিল্পী স্বপ্না ঘোষ। 12টায় সুরভি উপস্থাপনায় পপি নাগ। 12টা 20 1টা 10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শুনবেন সেতার শিল্পী সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা 10 আধুনিক গান শিল্পী সুনীতা বিশ্বাস। 5টা 20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং। 6টা 10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় পুনম সিং। 6টা 30 শুনবেন শরদ পণ্ডিত সুররঞ্জন। 7টা 10 শিল্প সংলাপ। 7টা 45 দর্পণ উপস্থাপনায় পুনম সিং। 8টায় ছায়াছবির গান। 8টা 15 নানা রঙের গান স্পটলাইট। 9টা 16 10টা 30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান

রেজোনেন্স ফ্রম ইয়েস্টারডেস উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। অনুষ্ঠান পরিচিতি, এবারে আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম বেশি। সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 64%। বৃষ্টি হয়েছে 1.4 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘুরে দেখুন সময়, রাত 12:15 হয়ে 43 সেকেন্ড। জয় হিন্দ।